গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM Rainbow এই মুহূর্তে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের কথায়, রবীন্দ্র গানে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সময়টা টিকটিক করতে করতে যখন এগিয়ে চলেছে, তখন অনেকগুলো গান শোনার পরে তখন মনে হয় এই যে রবীন্দ্র গান, যা আমাদের মনের মাঝে এক অদ্ভুত জায়গা করে নিয়েছে, যে জায়গায় মনে হয় এই একেবারে ভোরবেলা, সত্যিই তাই, হালকা শিশির আর আকাশের যখন একটু একটু করে বদলাচ্ছে আকাশের পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টির পরে হালকা মেঘ, ভেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ, মনটাকে একেবারে অন্যরকম করে দেয়। কারণ শিউলি ফুলের গন্ধ কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে। মন আমাদের একেবারেই অন্যরকম হয়ে আছে, কারণ সেটা পুজো পুজো গন্ধ এর মধ্যেই আমরা পেয়েছি। আর সেখানেই কেমনভাবে যেন আমাদের মনের মাঝে সেই যে নয়ন ভুলিয়ে তিনি চলে আসেন আমাদের মাঝখানে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে একেবারে সকালের গান, মনের মণিকোঠায় থাকা রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন এই মুহূর্তে।

অমূল্য ধবল পালে লেগেছে এমনই হাওয়া, তার গান আমাদের সত্যি অদ্ভুত মাতিয়ে রাখত। আমরাও ভাবতাম এই যে অদ্ভুত এক সময়, যে সময়ে অদ্ভুত পালে আমাদের হাওয়া লেগেছে, আমাদের মনে প্রাণে হাওয়া লাগে, মনে প্রাণে আমাদের অদ্ভুত এক সময়ের আমাদের মনের মধ্যে এনে দেয়। এই সময়টা ভাবতে শেখায় এই সাত সকালে। প্রকৃতি যখন অন্য কথা বলে তখন আমরাও ভাবি সত্যি আমাদের কাছে এরকম কত কথাই আছে, কত কিছুই আছে আমাদের জানার বোঝার। আর সেটা বুঝতে বুঝতেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দেয় সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে গান শুনতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো। আর এই গানটি শুনতে শুনতেই আপাতত বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ 1 অক্টোবর, বৃহস্পতিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:44 এবং বাংলাদেশ সময় সকাল 6:32:03।

নদীতে বা সমুদ্রে যাঁরা মাছ ধরতে যাবেন তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের আজ কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী। সুচিন্তন। আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।

দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাঁকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ, ভাবি মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোশ খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তি স্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপঃশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষ রূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান।

কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতি মাত্র। অতএব উত্তরভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরাপ প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র, যার মধ্যে চিৎপুরুষের বিশ্বম্ভর পরমসত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে, ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো। আজ প্রথম আলোতে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর, রাগ লক্ষ্মীটোড়ি ও কুকুফ বিলাওয়াল।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাবরক্ষা দফতরের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 1939 সালের আজকের দিনে বিদেশি শ্রোতাদের জন্য প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে অল ইন্ডিয়া রেডিও। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে 6 যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে, প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুরুষদের ক্রিকেটে 3 সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 1926 সালে ইউপিএসসি প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিজ অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাবরক্ষা দফতর ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ডিএডির বিভিন্ন আইটি ভিত্তিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেমকে এই বিভাগের সক্ষম প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা, প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল কম্পাইলেশন সিস্টেম এবং প্রতিরক্ষা মন্ত্রকের ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট পেমেন্ট চালু করার জন্য পেমেন্ট রাউটিং অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
1: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए एमएसपी तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही एमएसपी में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। व्हीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है एमएसपी।
0: মন্ত্রিসভা দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা ITMS প্রকল্পে অনুমোদন দিয়েছে। এছাড়া গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবার পথে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেছেন। নতুন দিল্লিতে 4 বিশ্ব গ্যাস্ট্রো এন্টারোলজি কংগ্রেসে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় 60 বেশি মানুষ স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন। 1990 থেকে 2023 সালের মধ্যে ভারতে প্রসূতি মৃত্যুর হার 86% কমেছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। বস্ত্রক্ষেত্রে উদ্ভূত নতুন প্রযুক্তির ওপর আলোচনার উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্রমেলার আয়োজন করা হচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে লঘু উদ্যোগ ভারতীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওমপ্রকাশ গুপ্ত বলেন, দেশজুড়ে টেক্সটাইল ক্ষেত্রে যুক্ত প্রায় 400 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এই কনক্লেভে অংশ নেবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কনক্লেভ উদ্বোধন করবেন। দেশজুড়ে টেক্সটাইল ক্ষেত্র বর্তমানে 4 কোটি

বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে বলে তিনি জানান। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলের দুটি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। মন্ত্রক আরও জানিয়েছে, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশ বান্ধব শক্তিতে রূপান্তর এবং সুসংহত সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার ক্ষেত্রে অফশোর খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট 2026 আজ থেকে কার্যকর হতে চলেছে। গত 13 আগস্ট রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই আইনটি 1891 সালের সংশ্লিষ্ট আইনটিকে প্রতিস্থাপন করবে। বর্তমান সময়ের ব্যাংকিং কাজকর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে সাক্ষ্য হিসেবে ব্যাংকিং নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে এই আইনটি একটি আধুনিক কাঠামো প্রদান করবে। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। বিদেশি শ্রোতাদের জন্য অল ইন্ডিয়া রেডিও প্রথম পাস্তু ভাষায় এই সম্প্রচার শুরু করে। বর্তমানে প্রসার ভারতীর অন্তর্গত অল ইন্ডিয়া রেডিও বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে চলেছে। দিল্লি জল বোর্ড রাজধানীর জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য জল শোধনের ক্ষমতা জোরদার করার লক্ষ্যে 17,900 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। বোর্ড ওয়ান জোন ওয়ান অপারেটর মডেলের আওতায় নিকাশি ব্যবস্থার সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য 10 বছর মেয়াদী 17,969 কোটি টাকার একটি কর্মসূচির নীতিগত অনুমোদন দিয়েছে। এছাড়া বোর্ড দক্ষিণ দিল্লির জল সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্যে 6,044 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। যমুনা নদী পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সহায়তা করার লক্ষ্যে মোট 328 MGD ক্ষমতাসম্পন্ন 13টি নতুন বর্জ্য জল শোধন কেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে। জম্মু কাশ্মীরের লস্কর ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের এলইটি নেটওয়ার্কের কাছে একটি বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বদগাম জেলার খান সাহেব এলাকার গুরুত কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকেই খতম করা সম্ভব হল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাত করার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। গতকাল ওমানের ওই কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে এবং উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় নাগরিক ও প্রধান পাইলট স্মিথ মাচ্ছারকে একজন নায়ক হিসেবেও বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে তারা ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারণ্ডেরা জেলায় 6 যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউই বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। সরকারি মুখপাত্র নিক মাংওয়ানা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে 4 যাত্রী ও 2 ক্রু সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেস দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে জানান, তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার নতুন উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ

0: জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ দলীয় রান। জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43 ওভার 3 বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল 223 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে রোহিত শর্মা 101 রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে শনিবার নিউ চণ্ডীগড়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন আশাপূর্ণা দেবীর জীবন কথা।
2: ১৯০৯ সালের 8ই জানুয়ারি পুরনো কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে জন্মেছিলেন আশাপূর্ণা। বাড়ি হুগলি জেলার বেগমপুর হলেও কর্মসূত্রে কলকাতার বৃন্দাবন বসু লেনে থাকতেন আশাপূর্ণার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত। সুদক্ষ ডিজাইনার হিসেবে কাজ করতেন সি লেজারাস কোম্পানিতে। মা সরলা সুন্দরী অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্না ও সনাতনপন্থী ছিলেন। আশাপূর্ণার নামকরণ করেছিলেন আশাপূর্ণার ঠাকুমা। তখনকার বেশিরভাগ পরিবারই ছিল রক্ষণশীল। 14-15 বছর বয়সের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া তো অনেক দূরের কথা। অধিকাংশ মেয়েরই শৈশব কৈশোর হারিয়ে যেত শ্বশুরবাড়ির গণ্ডিবদ্ধ জীবনের কঠোর অনুশাসনে। আশাপূর্ণার ঝোঁক ছিল পড়ালেখায়। 13 বছর বয়সে তাঁর প্রথম লেখা কবিতা ছাপা হয় শিশু সাথী পত্রিকায়। কবিতাটির নাম ছিল বাইরের ডাক। আরও ছোটখাটো কিছু লেখালেখির মধ্যেই 15 বছরের আশাপূর্ণাকে কৃষ্ণনগরের শ্বশুরঘরে ঠুকতে হল কালিদাস গুপ্তের স্ত্রী হয়ে। কলকাতায় ব্যাংকে চাকরি করতেন কালিদাস। সপ্তাহের শেষে ফিরতেন বাড়িতে। নতুন পরিবেশ, নতুন মানুষজন, কিন্তু আশাপূর্ণার নিভৃত সৃষ্টির উৎসমুখটিকে রুদ্ধ করতে পারেনি। ধীরে ধীরে তার প্রকাশ ঘটে সংসার ধর্ম পালন করেও। সৃষ্টি উল্লাসে মগ্ন থেকেও তিনি ঘরণী, সন্তানের মা। সামাজিক রীতি মানা, লোকলৌকিকতা রক্ষা করা, পুজো পাঠ নিষ্ঠার সঙ্গে পালন করায় কোনো ত্রুটি তাঁর ছিল না। নিরামিষ খেতেন। রান্না করতে করতে হলুদ মাখা হাত পরনের কাপড়ে মুছে অনায়াসে কথা বলতেন অভ্যাগতদের সঙ্গে। পুজো সংখ্যার ফরমাইশে লেখা লিখতে লিখতে অনায়াসে লিখে ফেলতেন ধোপার খাতা, দৈনন্দিন বাজার খরচের খুঁটিনাটি হিসেব। কোন ভাবধারায়, কোন দৃষ্টিকোণ থেকে তাঁর লেখা মানুষের মনকে স্পর্শ করে, সে প্রসঙ্গে নবনীতার মা সাহিত্যিক নরেন্দ্র দেবের স্ত্রী রাধারানী দেবী লিখেছিলেন, এমন সহজ সরল নিরহংকার নিখাদ মানুষ আমি খুব বেশি দেখিনি। ওর কথাবার্তায়, লেখায়, চিন্তায় কোথাও এতটুকু ঈর্ষা বা বিদ্বেষ খুঁজে পায়নি। মহাশ্বেতা দেবী তাঁর কথায়, আশাপূর্ণা রাজনীতি নিয়ে না লিখলেও লেখেন তাঁর চেনাজানা মানুষ মধ্যবিত্ত জগৎ নিয়ে। কোনো না কোনোভাবে সমসময়ের প্রতিফলন তাতে ধরা পড়ে। এখানেই আমরা আশ্চর্য হই এই ভেবে যে অন্দরমহলের সীমাবদ্ধতার মধ্যে একজন মহিলা, যার কোনো বিষয়ে বিশেষ পাণ্ডিত্য নেই, তিনি আবার কিভাবে উৎকৃষ্টমানের সাহিত্য সৃষ্টি করবেন। কিন্তু প্রশ্ন হল, বাইরে থেকে জমা করা জ্ঞানের ভাণ্ডার দিয়ে সাহিত্য কি শিল্প হয়? এর জন্য চাই বিশেষ দৃষ্টিশক্তি, যাকে বলে তৃতীয় নয়ন, যা আশাপূর্ণার ছিল। আশাপূর্ণার লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি থেকে সুবর্ণলতা, বকুল কথা, আরও ছোট বড় লেখার মধ্যে অকপট সরল সত্যের মুখোমুখি হয়ে

আমাদের ভাবতে বাধ্য করায়। একান্ত ঘরোয়া মেয়েদের গল্প, পুরুষশাসিত সমাজে মধ্যবিত্ত বাঙালি মেয়েদের ব্যর্থতা, চাপা দীর্ঘশ্বাস, এমন করে আর কেই বা তুলে ধরেছেন? সহজ সরল নিরহংকার মন তাঁর অনুভূতিকে সজীব সুতীক্ষ্ণ করেছে। লীলা মজুমদার যথার্থ বলেছিলেন, আশাপূর্ণা

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কেঁচো সারের গুরুত্ব। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।
2: রাসায়নিক সারের ব্যবহার এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে এবং কৃষিক্ষেত্রে আধুনিক উন্নত পদ্ধতির ব্যবহারের ফলে ফসলের উৎপাদন যেরকম একদিকে বেড়েছে, অন্যদিকে কিন্তু জমির স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে। এর সাথে জলবায়ু দূষিত হচ্ছে, মাটির খাদ্য উপাদান ক্রমশ কমে আসছে। আর এই ক্ষেত্রে চাষি বন্ধুরা কী করছেন? বারবার রাসায়নিক সার বেশি ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে যারা বৈজ্ঞানিকরা আছেন তারা বুঝতে পারছেন রাসায়নিকের সাথে জৈব সারের প্রয়োগ বাড়াতেই হবে। কিন্তু জৈব সারের প্রয়োগ বাড়াতে গেলে আগে আমাদের গোবর সারের যথেষ্ট পরিমাণ যোগান ছিল। বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থায় গবাদি পশুর সংখ্যা কমে আসছে, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে গবাদি পশুর ব্যবহারও কমে আসছে। সেক্ষেত্রে জমির স্বাস্থ্য উন্নতিতে জৈব সার ব্যবহার করতে গেলে গোবর সারের পরিপূরক হিসাবে কিন্তু কেঁচো সার খুবই গুরুত্ব লাভ করছে। তো কেঁচো সারে বিভিন্ন জলে দ্রবণীয় খাদ্য উপাদান অনেক যথেষ্ট বেশি পরিমাণে থাকে, ফসফরাস, ফসফেট, নাইট্রোজেন, এছাড়া বিভিন্ন রকম অনুখাদ্য যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম গাছের প্রয়োজনীয় উপযোগী অবস্থায় কেঁচো সারে বেশি পরিমাণে পাওয়া যায়। কেঁচোর দেহনিঃসৃত রসে থাকে বিভিন্ন রকম বৃদ্ধি সহায়ক হরমোন, অক্সিন, জিব্রেলিন, যেগুলো কিন্তু গাছের বৃদ্ধিতে খুব সহায়ক হয়। এছাড়া এই সারে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে যা গাছের রোগ প্রতিরোধেও সাহায্য করছে। এছাড়া এই কেঁচো সারে প্রচুর পরিমাণে কেঁচোর ডিম থাকে, বাচ্চা থাকে, মাটিতে বায়ু চলাচল, জল সঞ্চালন, জলধারণ বৃদ্ধি পায়। কিন্তু এই কেঁচোর ছোটো ছোটো বাচ্চা যত বেশি পরিমাণে থাকবে তত বেশি। যে ফসলগুলোতে আমরা কেঁচো সার ব্যবহার করি দেখা গেছে তার গুণগত মান অর্থাৎ স্বাদ, বর্ণ, গন্ধের যথেষ্ট উন্নতি হয়। এছাড়া অতিরিক্ত কেঁচো চাষি বন্ধুরা বিক্রিও করতে পারবেন। অন্যদিকে রাসায়নিক সারের খরচও কিন্তু কেঁচো সার ব্যবহারের ফলে কমবে। তো আমরা এই কেঁচো সার খুব সহজেই বাড়ির উঠোনে কিন্তু তৈরি করে দেখে নিতে পারি যে কিভাবে

0: আমরা হাতে কলমে কেঁচো সার তৈরি করব। প্রথমে হচ্ছে আমাদের কেঁচো উৎপাদন করতে হবে, সেজন্য বাড়ির কাছে একটা ছোট গর্তে প্রথমে কেঁচো উৎপাদনের জন্য কেঁচো নিচে বালি দিয়ে তার উপর কিছু খামারজাত সার এবং কিছু জৈব বস্তু দিয়ে কেঁচো ছেড়ে আমরা চটের বস্তা দিয়ে ঢেকে দেবো। দেখা যাবে প্রচুর পরিমাণে কেঁচো এক মাস পর তৈরি হয়ে গেছে। এরপর আমরা প্রধানত কেঁচো সার উৎপাদন করব যখন, তখন আমরা বাড়ির উঠোনে বা কাছাকাছি কোনো জায়গায় 6.5 ফুট চওড়া এবং মোটামুটি আমার প্রয়োজন মতো লম্বায় আমি জায়গা বেছে নেব এবং এই 6.5 ফুট চওড়া জায়গাটি ভালো করে তিন কিছুটা উঁচু করে তার উপরে আমরা প্লাস্টিক বিছিয়ে চারিদিক দিয়ে 2 থাকের ইট দিয়ে 6 ইঞ্চি উঁচু করে নেব। আর ঠিক মাঝখানে একটা সরু নাটা জায়গা খালি রাখবো, যেখানে ঢালটা রাখবো সেই মাঝের দিকে, যাতে 2 দিকেই 3 ফিট 3 ফিট জায়গা থেকে কেঁচোর দেহনিঃসৃত রস এসে সেখান দিয়ে বেরোতে পারে। এরপর আমরা কেঁচোর খাবার তৈরির জন্য বা মণ্ড তৈরির জন্য আগেই বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, গোবর, মাটি এবং কিছুটা খামারজাত সার একসাথে স্তূপ করে 15 দিন আগেই রেখে দেবো, যেটা পচে যাবে, অর্ধপচা হবে। সেই অর্ধপচা খাবারটা আমরা কেঁচোর খাবার হিসেবে ব্যবহার করব। তার আগে আমরা কেঁচোর বিছানা তৈরি করব কিছুটা বালি কুচো পাথর দিয়ে, তার উপরে আমরা গোটা খড় বা বিচুলি দেব এবং তার উপরে আমরা কিছুটা গোবর সার বা ভার্মির দানা দিয়ে তার উপরে আমরা একটা জালি বসিয়ে দেবো, বাঁশের কঞ্চি কেটে বানানো জালি, যাতে আমরা বুঝতে পারি এটা কেঁচোর বিছানা, হাত গেলে কেঁচোর বিছানা, যাতে আমরা জালিতে পৌঁছলেই বুঝবো কেঁচোর বিছানা। তার উপরে আমরা অর্ধপচা 15 দিনের পচা মণ্ড কেঁচোর খাবার, যেটা সেটা 1.5 ফুট উঁচু করে চাপিয়ে দেবো 2 দিকে 3 ফুট 3 ফুট করে, মাঝখানে 6 ইঞ্চি জায়গা খালি রেখে। এখন এর উপরে আমরা কেঁচো পূর্বের থেকে উৎপন্ন করা কেঁচো বা সংগ্রহ করা কেঁচো ছেড়ে দেব এবং তার উপরে আমরা একটা চটের বস্তা চাপিয়ে দেব। এই অবস্থায় 40 দিন রেখে উপর থেকে সামান্য পরিমাণে জল দিতে থাকব। দেখা যাবে 40 দিন পর জল দেওয়া বন্ধ করলে কেঁচো সব নিচে নিজের বিছানায় চলে যাবে, ওপরে একদম চায়ের দানার, সিটিসি চায়ের দানার মতন কেঁচো সার উৎপন্ন হবে। সেই সার সংগ্রহ করে আমরা চালবো, চেলে কেঁচো সার সহজেই কিন্তু ব্যবহারের উপযুক্ত হিসাবে পেয়ে যাব।
1: শুনছিলেন কেঁচো সারের গুরুত্ব, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য ত্রিপুরা রাজ্যের ছবি মুড়া। উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা নিয়ে আপনার সঙ্গে থাকব আমি পৌলমী ভট্টাচার্য। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প অঞ্জনা ভট্টাচার্যর সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্পরী দাশগুপ্ত। 8:45 যুব মনে গানে গানে সম্পাদনা ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ আহিরি। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন রামধনুতে নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে এবং তারপরে লোকগীতি সৌরেশ চন্দ্র প্রামাণিকের গলায়। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 বেতার নাটক দমকা হাওয়া, রচনা বিমল রায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকাল 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 4:35 ছায়াছবির গান, 4:50 শুনবেন ক্যাম্পাস আড্ডা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে খরিফ ডাল চাষের সম্ভাবনা, আলাপচারিতায় অধ্যাপক রাজীব নাথ, ডক্টর স্বরূপ চৌধুরী এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, প্রবীণদের ভালো থাকার উপায় এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ কৌশিকী কানাড়া। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই শেষ হলো আজকের লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

আজকে আসুন বেরিয়ে যান ভারতে। এই পরিসরে আমরা দক্ষিণ ত্রিপুরা ছবি মুড়া এই অংশটির কথা ভাগ করে নেব। ত্রিপুরায় বেড়াতে যেতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে যে কিভাবে যাব। ত্রিপুরা ভ্রমণের জন্য কিন্তু ত্রিপুরা পর্যটন বেশ কিছু প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেন। এই প্যাকেজের ব্যাপারে সাম্প্রতিকতম যে বিস্তারিত তথ্য তা যদি জানতে চান তাহলে ত্রিপুরা ট্যুরিজমের কলকাতা অফিসে যোগাযোগ করতে পারেন, আর ওয়েবসাইট রয়েছে। এছাড়া ত্রিপুরায় যাবেন কিভাবে সেটা যদি প্রশ্ন হয় তাহলে বলবো যে ত্রিপুরা ভ্রমণের জন্য রাজ্য পর্যটনের নানা প্যাকেজ ট্যুরও রয়েছে, যেটা আমাদের রাজ্যের প্যাকেজ ট্যুর। নিজের রুচি এবং ছুটির দৈর্ঘ্য অনুযায়ী আপনি সেটি বেছে নিতেই পারেন। কলকাতা থেকে ট্রেনে বা বিমানে আগরতলা চলে আসুন এবং তারপর আপনি আপনার গন্তব্য কিভাবে যাবেন, কোথায় কোন অংশে বেড়াতে যাবেন সেটি যদি আগে ঠিক করে রাখেন তাহলে সেখানে পৌঁছে যাবেন। আজকে যেমন ছবি মুড়া কথা ভাগ করব আমরা, কেমন ছবি মুড়া? নামটি শুনলেই কিরকম মনে হয় না যে সেখানে ছবির মতন এমন কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে যা আমাদের মুগ্ধ করবে? আক্ষরিক অর্থেই ছবি মুড়া সেই রকমই একটি জায়গা। ওই যে বলছিলাম, দক্ষিণ ত্রিপুরা জেলার মহকুমা শহর অমরপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দেবতা মুড়া পাহাড় শ্রেণীর দুটি পাহাড়ের মাঝখান দিয়ে তীব্র বেগে বয়ে চলেছে গোমতী নদী। নদীর একদিকে খাড়া পাহাড়ের গায়ে খোদাই করা সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ কার্তিক বিশ্বকর্মা এবং নানান দেবদেবীর মূর্তি, এছাড়া পাথরে খোদাই করে বিভিন্ন পশু পাখির রূপও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটির নামই ছবি মুড়া। ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদরা কিন্তু এইসব শিল্পকর্ম সৃষ্টি হয়েছিল বলছেন পঞ্চদশ।

এইসব সৃষ্টি পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীর মধ্যে হয়েছিল বলে জানাচ্ছেন। উপযুক্ত রক্ষণাবেক্ষণ একটু অভাব দেখা গেছে, এত বছরের যথেষ্ট সেটা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে, এত বছরের পুরনো বলে শ্যাওলা এবং বন্য নানা রকম উদ্ভিদে কিন্তু ঢাকা পড়ে গেছে। কিন্তু সেই ঢাকা পড়ে যাওয়া শিল্পকর্মও কিন্তু এখনও আমাদের অনুপম ভাস্কর্য সম্ভার হিসেবে আকৃষ্ট করে। পরবর্তীকালে স্থানীয় জামাতিয়া সমাজের উদ্যোগে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, এগুলো একেবারেই আধুনিক যুগে গঠিত হয়েছে। এই সংগঠনের সদস্যরা, তারা কিন্তু প্রতি বছর বর্ষা বিদায় নিলে ছবি মুড়ার ভাস্কর্যগুলোকে আগাছা বা শৈবাল মুক্ত করেন। ছবি মুড়ার দর্শনীয় স্থানগুলি যদি দেখতে চান তাহলে অবশ্যই একটা নৌকো ভাড়া করতে হবে। গোমতী নদীতে যন্ত্রচালিত নৌকায় তীরের দিকে এগিয়ে চলার সময় চোখে পড়ে পাহাড়ের পাষাণ প্রাচীর, যেটি যার কথা এক্ষুনি বললাম, সেই প্রাচীরে অভিনব এবং বিশাল একটা দেবী মূর্তি। প্রথম দর্শনে মনে হতে পারে এ তো মহিষাসুরমর্দিনী, আমাদের দুর্গার রূপ, দশভুজা দেবীর দশ হাতে বিভিন্ন অস্ত্র, পদতলে ত্রিশূলবিদ্ধ অসুর, অসুরের একপাশে সিংহ আর একপাশে হাতি, দেবীর মুখশ্রিত হালকা একটা মঙ্গলীয় আদলও আপনি খুঁজে পেতে পারেন। পরনে উপজাতীয় যে মহিলারা অঙ্গবস্ত্র পরেন এবং কানে উপজাতীয় মহিলারা যে কর্ণভূষণ পরেন সেটিও দেখতে পাবেন। এই দেবীমূর্তির সবচেয়ে উল্লেখ্য বৈশিষ্ট্য মাথার চুলে জটার মতন অসংখ্য সাপ। ছবি মোড়ার এই 20 ফুট উঁচু মূর্তিটি উপজাতীয় মানুষদের আরাধ্য দেবী চক্রকমা। শীতের মরশুমে যদি ছবি মোড়ায় যান তাহলে চক্রকমাকে দর্শন করার পথে আরও দুটি দ্রষ্টব্য অবশ্যই দেখে নেবেন। প্রথমটি ছড়া দেবতা, নৌকা থেকে নেবে কম বেশি 400 মিটারের মতন দূরত্ব অতিক্রম করলেই এখানে পৌঁছে যাবেন। চোখে পড়বে প্রাকৃতিক নানা রকমের স্থাপত্য, সেগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। অপর একটি জায়গায় বোট থেকে নেবে, একটু দুর্গম পথ ধরে কিছুটা যদি যান তাহলে ঝর্ণা এবং গুহার দর্শনও মিলবে। নৌকা ভাড়া করবার সময় কথা বলে নিতে হবে যে আপনি কোন কোন অংশ দেখতে চাইছেন। পৌষ সংক্রান্তির সময় যথেষ্ট মানে উদ্দীপনা দেখা যায়, ছবি মোড়া উৎসব পালিত হয় এই সময় ওখানে। এই উৎসব উপলক্ষে কিন্তু উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ছবি মোড়ার ইকো পার্ক এবং ইন্টারপ্রিটেশন সেন্টারটিও দেখে নিতে পারেন। সবটা মিলিয়ে ছবি মুড়া কিন্তু সত্যি ত্রিপুরার একটি বিশেষ দ্রষ্টব্য স্থান এবং আমাদের সকলের জন্যে সেটি কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। আপনি যদি ছবি মুড়ায় যান তাহলে প্রতিদিনই বলি যে গন্তব্যে যাবেন, সেই গন্তব্যের কথা বলবার পর এটাও বলি যদি যান তাহলে কীরকম অভিজ্ঞতা হলো সেটা কিন্তু আমাদের চিঠি লিখে জানাতে একদম ভুলবেন না। আজকেও তাই বলবো, ছবি মুড়াতে যদি যান, যদি উপস্থিত হতে পারেন তাহলে কীরকম দেখলেন ছবি মুড়াকে তা কিন্তু আমাদের দপ্তরে চিঠি লিখে অবশ্যই জানাবেন। আজকে সময় শাসন করছে, যথারীতি থেমে যেতে হবে। আজকে আসুন বেরিয়ে যান ভারতে এই পরিসর নিয়ে। আপনার সঙ্গী ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য। আবার আগামীকাল অন্য গন্তব্যের উদ্দেশ্যে কান পাততে কিন্তু একেবারেই ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব রক্ষা দপ্তরের 279 বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানে ভারতীয় বিমান ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের এক পাইলট গ্রেপ্তার। এই ঘটনাকে গুরুতর নিরাপত্তা সংকট হিসেবে আখ্যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে 6 যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়ার ঘটনায় সকলের প্রাণহানির আশঙ্কা। 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। একদিনের ক্রিকেটে দ্রুততম 200 রান করার রেকর্ড ভারত অধিনায়ক শুভমান গিলের। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। 1926 সালে ইউপিএসসির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল, এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিজ অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনগুলির চেয়ারম্যান ও সদস্য, ভারত সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, শিক্ষাবিদ, ইউপিএসসির আধিকারিক সহ সারা দেশ থেকে বিভিন্ন অংশীদার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব দপ্তর ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 279 বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ডিএডির বিভিন্ন আইটি ভিত্তিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেমকে এই বিভাগের সক্ষম প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা, প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল কম্পাইলেশন সিস্টেম এবং প্রতিরক্ষা মন্ত্রক ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট পেমেন্ট চালু করার জন্য পেমেন্ট রাউটিং অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বিপণন মরশুমের জন্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্যে সব থেকে বেশি দাম বেড়েছে কুসুম ফুল বা স্যাফ্লাওয়ারের ক্ষেত্রে, কুইন্টাল প্রতি 675 টাকা। এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলে অশ্বিনী বৈষ্ণব জানান। মন্ত্রিসভা দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় 789 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি 3 দফায় 24 মাসের মধ্যে বাস্তবায়িত হবে। এছাড়া গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ জোর দিয়ে সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবার পথে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেছেন। নতুন দিল্লিতে বিশ্ব গ্যাস্ট্রোএন্টারোলজি কংগ্রেসে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় 60 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে 13 কোটিরও বেশি মানুষের চিকিৎসা করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, 1990 থেকে 2023 সালের মধ্যে ভারতে প্রসূতি মৃত্যুর হার 86% কমেছে। বস্ত্রক্ষেত্রে উদ্ভূত নতুন প্রযুক্তির উপর আলোচনার উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্রমেলার আয়োজন করা হচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে লঘু উদ্যোগ ভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওম প্রকাশ গুপ্ত বলেন, দেশজুড়ে টেক্সটাইল ক্ষেত্রে যুক্ত প্রায় 400টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এই কনক্লেভে অংশ নেবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কনক্লেভের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলে 2টি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। মন্ত্রক আরও জানিয়েছে, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশবান্ধব শক্তিতে রূপান্তর এবং সুসংহত সরবরাহ

শৃঙ্খল নিশ্চিত করার ক্ষেত্রে অফশোর খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। বিদেশি শ্রোতাদের জন্য অল ইন্ডিয়া রেডিও প্রথম পাশতো ভাষায় সম্প্রচার শুরু করে। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে কেন্দ্র জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন আজ গতকাল ভুয়ো ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে গতকাল নতুন দিল্লিতে বৈঠকে বসেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএমের জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিজোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট সংক্রান্ত গণতন্ত্র বাঁচানোর নাম আসলে কংগ্রেস ও তাদের সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক স্বচ্ছতাই সেবা 2026 অভিযানের অংশ হিসেবে গতকাল নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে সাফাই মিত্র সুরক্ষা ও সম্মান শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার বলেন, নমস্তে প্রকল্প কেবল কল্যাণমূলক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা, সম্মান এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির উপর আলোকপাত করে। অনুষ্ঠানে সাফাই মিত্রদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজ বিষয়ে স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে জানান, তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আরও জোরদার করার নতুন উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুবাই থেকে ইসরায়েলে তেল আভিভগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাত করার অভিযোগে সৌদি আরবে কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেপ্তার করেছে। গতকাল ওমানের কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতর প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস এই ঘটনাকে এক গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। রিয়াদে অবশিষ্ট ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছেন, তারা ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারণ্ডারায় জেলায় 6 জন যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউ বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। সরকারি মুখপাত্র নিক মাংওয়ানা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে 4 জন যাত্রী ও 2 জন ক্রু সদস্য ছিলেন। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 1 শিশুসহ 7 জন নিহত হয়েছেন, আহত 24 জন। জ্বালানি এবং শক্তি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে চালানো এই হামলার ফলে কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ দলীয় রান। জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43/3 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল 223 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে রোহিত শর্মা 101 রান করেন। শুভমান গিল ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব রক্ষা দপ্তরের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

সকালের চকচকে হলুদ হলুদ রোদ্দুরটা যেই আমাদের শহরের গায়ে এসে পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের মনটাও চনমনে হয়ে উঠেছে। পাড়ায় পাড়ায় মেরাপ বাঁধার প্রস্তুতি, ওই পুজো আসছে। আর এই পুজো আসছে, পুজো আসছে, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের যাবতীয় আনন্দ প্রস্তুতি। আর তার সাথে আরও বেশি করে সাথ দিচ্ছে এশিয়ান গেমসের ভারতের পদক তালিকার যে সংখ্যা সেটিও, 10টি পদক আমাদের চলে এসেছে একেবারে হাতের মুঠোয়। কাজেই একটা বাড়তি আনন্দ তো ভারতীয় হিসেবে আমাদের সকলের রয়েছে। আজকে অক্টোবর মাসের প্রথম দিন, পুজোর মাস। প্রতিদিনের মতন আজকের সকালের আড্ডাতেও অনেক কথা, অনেক গল্প এবং অনেক গান তো থাকবেই। তার সঙ্গে বিশেষ করে বর্ষা বিদায়ের যে অফিসিয়াল শিলমোহর, সে কথা ভাগ করে নেব। তার সাথে বাদ্যযন্ত্র মান্দারের স্বীকৃতি, হিমবাহ গলনের সতর্কতার পাশাপাশি পুজো উপলক্ষে প্রশাসনের যে বিশেষ পদক্ষেপ, সে কথাও কিন্তু আজকে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডার বিশেষ খবর। আর আজকে তো সকালের আড্ডা নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গী। আর প্রথমেই মনে হয় যে এরকম পুজো আসছে, সকালবেলা একটা প্রস্তুতি, অফিস আছে, স্কুল আছে, হ্যাঁ হাফ ইয়ারলি পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, পুজো আসছে মানে পরীক্ষা আসছে, এরকম একটা ব্যাপারও থাকে, এবং তারপর পুজোর ছুটি এবং পুজোর ছুটির আরও নানা রকম সব কিছু, তো সেই সব কিছুর গন্ধ মিশে আছে যে গানে। সেরকম একটা গান শুরুতে আড্ডায় শুনবো না তা কেমন করে হয়, সেই গান শুনি, তারপরে ফিরে আসবো আবার বাকি কথায়, আজকের কথায়, অনেক কথায়।

পুজোর গন্ধ যেরকম এসেছে সেরকমই যে জিনিসটা এসেছে তা হলো একটি খবর, যে খবরটা আমাদের সবার মুখের হাসি বেশ চওড়া করে দিয়েছে। তা হলো 12% কম বৃষ্টি দিয়ে বিদায় নিয়েছে বর্ষা। কীরকম বিষয়টা, শেষ পর্যন্ত দীর্ঘকালীন গড়ের তুলনায় 12% মতো কম বৃষ্টি চলতি বছরে হয়েছে সারা দেশে বর্ষার মরশুম। মোট কথা, এই গত বুধবার শেষ হয়েছে এরকমই আশা করছি, অর্থাৎ গত কাল আজ বৃহস্পতিবার। বর্ষার হিসেব মতন জুন সেপ্টেম্বর এই 4 মাস ধরে সরকারি নিয়ম বর্ষার থাকার, তো এবারে একটু কম বৃষ্টি হয়েছে এবারের মতো। এখনও পর্যন্ত যে নিনোর প্রভাব পড়েছিল বর্ষার ওপর, সেই কারণে এবার বর্ষার বৃষ্টি কতটা তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে একটু দেরি হচ্ছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন যে ওই 12% স্বল্পতার বিশেষ হেরফের কিন্তু হবে না। দীর্ঘকালীন গড়ের তুলনায় বৃষ্টি 19% কম হলে আবহাওয়ার বিচারে তাকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। ফলে বৃষ্টি, মোট কথা ওই শতাংশের হিসেবে বৃষ্টি কতটা কম হয়েছে, কতটা বেশি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সেই হিসেবে যদি আমরা নাও বেশি প্রবেশ করি, এটা আমাদের জন্য ওই বললাম চওড়া হাসির একটা কারণ। তা হলো সামনে পুজো এবং বর্ষা বিদায় নিয়েছে অফিসিয়ালি। এবারে হঠাৎ কোনো নিম্নচাপ তৈরি হবে কি না, বা আবার মেঘ একটু আকাশে চলে আসবে কি না, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। কিন্তু মনে হচ্ছে যে এবারের পুজোটা হয়তো বর্ষাতির আয়োজন রাখতে হবে, এরকম বিষয়টা হবে না। বর্ষামুক্ত একটা দারুণ আকাশ আমরা দেখতে পাব এবং খুব আনন্দের পুজো কাটবে, এটা আমরা এই পুজোর সপ্তাহখানেক আগে একটু বেশি করে মনে করে নিতেই পারি। আর এই রকম একটা সময়ে যতই কাজের চাপ থাক, ভীষণ মনে হয় আকাশের দিকে তাকাই এবং কোথাও একটা বেরিয়ে পড়ি, কোথাও একটা চলে যাই, অন্তত মনটা খুব চলে যেতে চায়। কাজেই সেই রকম একটা গান সকালের আড্ডা আপনাকে শোনাবে না কেমন করে হয়। ভীষণ চেনা গান, কিন্তু কখনো এই গান পুরনো হয় না, বরং অচেনার হাত ধরে অন্য কোথাও হারিয়ে যেতে মন চায় এই গানের সুরে সুরে। শুনে নিই গানটি, অন্তরা চৌধুরীর গলায় প্রথম গানটি শুনেছি, এবারের শিল্পী কিশোর কুমার।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
4: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় কান পেতেছেন, আর সকালের আড্ডা আরেকবার মনে করিয়ে দিচ্ছে যে এবারে পুজোতে কিন্তু বেশ কিছু প্রশাসনের কড়া পদক্ষেপ রয়েছে। পুজো কমিটিকে ডিজে বক্স নেবার ক্ষেত্রে কিন্তু নিষেধ করা হয়েছে, এবং যারা ডিজে বক্স ভাড়া দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি সোনার দোকানগুলিতে সিসি ক্যামেরা কাজ করছে কিনা নিয়মিত তা দেখতে হবে। যেসব দোকানে এখনও ক্যামেরা নেই, জরুরি ভিত্তিতে তা বসাতে হবে। ক্যামেরা বসাতে হবে প্রতিটি পেট্রোল পাম্পে। সোনার দোকানের মালিকদের উদ্দেশ্যে পুলিশ জানিয়ে দিয়েছেন যে দোকানে অ্যালার্ম বেল অবশ্যই রাখতে হবে। দোকানের নতুন কর্মচারী নিযুক্ত হলে তাদের সমস্ত তথ্য পুলিশকে জানাতে হবে। যাদের কাছে পুরনো সোনা কেনা হচ্ছে তাদের আধার অথবা ভোটার কার্ড রাখতে হবে মালিককে। পাশাপাশি দোকানের সামনে এবং ভেতরে কারোর সন্দেহজনক গতিবিধি যদি লক্ষ্য করা যায় তাহলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে। পেট্রোল পাম্পের মালিকদেরও বলা হয় সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশের সহায়তা নিতে হবে এবং পুলিশকে জানাতে হবে বিষয়টি। সব মিলিয়ে এবারে দুর্গাপুজো যাতে বেশ নিশ্চিদ্র হয় এবং নিরাপদ বলয়ের মধ্যে সকলে থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু প্রশাসনিক পদক্ষেপ বেশ কঠিন। সব মিলিয়ে আমরা এটা ভাবতেই পারি যে আমাদের দুর্গাপুজোটা তো সুন্দর কাটবেই, এবং এই মুহূর্তে যেহেতু দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, চারিদিকে বেশ সাজো সাজো রব এবং বহু মানুষ শপিংয়ে বেরিয়ে পড়েছেন, কাজেই সেই সময়ও একটু কেয়ারফুল থাকা, কেননা ভিড়ের সময় আরও নানা রকমের

সমস্যা তৈরি হয় সেইগুলো থেকে যাতে আপনি বাঁচতে পারেন সেজন্যও কিন্তু আপনাকেও সচেতন থাকতে হবে এবং আপনার জন্য তো প্রশাসন সচেতন হয়ে আছেই। সুমনা চক্রবর্তীর গলায় গান শুনেছি, এবারে পরপর দুটি গান শুনবো, লোপামুদ্রা মিত্র এবং রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। তারপর ফিরে আসবো আজকের সকালের আড্ডার আরও অনেক কথা নিয়ে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

0: সময়টা পাঁচের দশকের শেষ। চিরাচরিত বাণিজ্যিক ছবি আর নির্ভেজাল শিল্পধর্মী বলে খ্যাত সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্মের মাঝামাঝি একটি তৃতীয় ধারার উদ্ভব হয় ছবির দুনিয়ায়। বেশ কয়েকজন পরিচালকের হাত ধরে উঠে আসে মিডল সিনেমা। রুচিশীল শিক্ষিত সাধারণ দর্শককুল পান পরিষ্কার ঝকঝকে নির্মল বিনোদনের ছবি, যেখানে বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই শিল্পবোধ আর সামাজিক বার্তাকে ছাপিয়ে যায় না। দর্শক পান এক নিটোল গল্প, এই মধ্যধারার অন্যতম পথিকৃৎ ঋষিকেশ মুখার্জি।
1: 1, 2, 3, 4.

0: জন্ম ১৯২২-এর ৩০শে সেপ্টেম্বর। প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু, পরে চিত্র সম্পাদক, তারপর ছবির সহ নির্দেশক। নিজের পরিচালনায় প্রথম ছবি ১৯৫৭-এ মুসাফির। প্রথম ছবি বাণিজ্যিক নিরিখে তেমন সফল না হলেও বেশ প্রশংসিত হয় তার দ্বিতীয় ছবি আনাড়ি ১৯৫৯-এ। এই ছবির কুশীলব তো বটেই, ছবিটিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। ছবিটির ভাণ্ডারে আসে মোট ৫টি পুরস্কার, রাষ্ট্রপতির রৌপ্য পদকও পায় এই ছবি।
1: খুদা বেকারি আর বন্দে সে কত বড়া হ্যাঁ। চলো আচ্ছি তরফ সে মুহ।

0: জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার এসেছে আরো অনেক। হাসি কান্না জীবনের নানান রসরঙে মোড়া তার কিছু ছবি দর্শক মননে কালজয়ী হয়ে রয়ে গেছে, তার মধ্যে অন্যতম অভিমান। খুবই জনপ্রিয় হয় তার কমেডি ছবি গোলমাল, চুপকে চুপকে, খুবসুরত। একেবারে অন্য ধারায় জীবনের আর এক দিকের ছবি সত্যাকাম। শুধু পুরস্কারের নিরিখে নয়, জীবন মৃত্যুর আরেক গল্প হয়ে চিরকালীন আবেদন রেখে গেছে তাঁর আনন্দ।
1: জিন্দগি আর মৌত উপরওয়ালে কে হাতে জহাঁ পড়া, উসে না তো আপ বদল সকতে না মে। হম সব তো রঙ্গমঞ্চ কি কঠপুতনিয়া হ্যায় জিনকি ডোর উপরওয়ালে কি উঙ্গলিয়ো মে বন্দি হ্যায়। কব কন কেসে উঠেগা ইয়ে কোই নি বাতা সকতা হ্যায়।
0: 1999 এ পান দাদা সাহেব ফালকে পুরস্কার, 2001 এ পদ্মবিভূষণ সম্মান, 2001 এই এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড। সমস্ত স্বপ্ন পিছনে রেখে স্বপ্ন গড়ার এই কাণ্ডারি 2006 এর 27 অগস্ট পাড়ি দেন অন্য লোকে। তার ফেলে যাওয়া স্বপ্নগুলো আজও ছবির জগতে জীবনের রঙকে উজ্জ্বল করে ফুটিয়ে তোলে।

আকাশবাণী মৈত্রী সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

0: মন যতদূরেই যাক না ভেসে, তবু প্রকৃতির কাছে যেতে আমাদের ভালো লাগে, কিন্তু সেই প্রকৃতির যত্ন আমরা সারা বছর ধরে কতটুকু নেই। ছুটি পেলে প্রকৃতির কাছে চলে যাই, কিন্তু সেই প্রকৃতির লালন আমরা কতটুকু দায়িত্বের সঙ্গে করি, আর করি না বলেই বোধ হয় বিশ্ব উষ্ণায়ন এমন করে থাবা বাড়াচ্ছে, সে তো বলার অপেক্ষা রাখে না। এবারে কিন্তু জম্মু এবং কাশ্মীর সরকার জানিয়েছে, বিশ্ব উষ্ণায়নের জেরে এলাকার বেশ কয়েকটি হিমবাহ গলতে শুরু করেছে। বাড়ছে হিমবাহ গলনের ফলে গঠিত হ্রদের আয়তন, সেগুলো যে কোনো মুহূর্তে হড়পাবানের চেহারা নিতে পারে। সরকারের পক্ষ থেকে এলাকায় 616টির মধ্যে 68টি সম্ভাব্য বিপজ্জনক হিমবাহ হ্রদ চিহ্নিত করা হয়েছে। এলাকার হিমবাহ হ্রদগুলির ওপর সর্বক্ষণ নজরদারির প্রয়োজন রয়েছে বলে তাঁরা জানাচ্ছেন। সাম্প্রতিককালে তীব্র গরমের সাক্ষী থেকেছে এই উপত্যকা, বরফের আশায় উপত্যকায় বেড়াতে গিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়েছেন। সরকারি তথ্য বলছে, মেঘভাঙা বৃষ্টি এবং হড়পাবানের জেরে গত দুবছরে 24,000 বাড়ি ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এরও বেশি রাস্তা, অকেজো হয়েছে 4,000 জলপ্রকল্প, মোট কথা কয়েক হেক্টর জমি, কৃষিজমি কিন্তু বিনষ্ট হয়েছে। পুরো বিষয়টি কিন্তু অঙ্গুলি নির্দেশ করছে সম্ভাব্য বিপদের দিকে। কাজেই আমাদের সচেতন থাকারও প্রয়োজনীয়তা রয়েছে, সেটা বিশেষভাবে মনে করা। পুজোর আনন্দ ভেসে যাওয়া, প্রকৃতির কাছে ছুটে যাওয়া, এগুলো তো রইলই, কিন্তু তার সাথে সাথে আমাদের নিজেদের যে ছোট্ট পরিধি, সেখানে আরেকটু সচেতনতা বোধ হয় বড্ড জরুরি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: সকালের আড্ডায় এবারে জানিয়ে দেব আজকের আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের কি জানিয়েছেন। আজকে অংশত মেঘলা আকাশ থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 96%, সর্বনিম্ন 59%। না, বৃষ্টি একেবারে হয়নি। শুনছিলাম এর আগে শ্রেয়া ঘোষালের গলায় গান, আর যে গানটির জন্য আমরা সবাই উন্মুখ হয়ে থাকি, যে গানের বলা ভালো চিত্রভাবনায় একেবারে পুজোর আবহ মিলেমিশে রয়েছে এখনও আজও, সেই গানটিতে কান পাতব না কেমন করে হয়? শুনি গানটি সনৎ সিংয়ের গলায়। বন্ধুরা বুঝতে পেরেছেন কোন গান? দেখুন তো, এই গানটি শুনতে শুনতে গুনগুন করতে ইচ্ছে করে কিনা, কিংবা কোনো বিশেষ ছবি চোখের সামনে ফুটে ওঠে কিনা, এখনকার ছবি কিংবা আপনার ফেলে আসা ছেলেবেলার ছবি।

0: আজ থেকে জানাওয়া জানায় ধারাবাহিক কথিকা প্রজাপতির উড়ান। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
1: প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। আমাদের চারিপাশে সবচেয়ে আকর্ষণীয় পতঙ্গ প্রজাপতি। এর উজ্জ্বল ও চমকপ্রদ রং, সূক্ষ্ম গঠন ও নকশা কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের বেঁচে থাকা, প্রজনন, শিকারীদের হাত থেকে নিজেদের প্রতিরোধ আরও অনেক কিছুর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাপতিরা খাদ্য শৃঙ্খলের একটি অঙ্গ, যার মধ্যে পোকামাকড়, পাখি, বাদুড় ইত্যাদিরা আছে। কোনো জঙ্গল থেকে প্রজাপতি হারিয়ে যাচ্ছে মানে সেই জঙ্গলটি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তাই প্রজাপতিকে নিয়ে গবেষণা, প্রজাপতি সংরক্ষণ একটি বনের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। প্রজাপতি রসায়নের সম্পর্ক আসলে প্রকৃতির জটিল ভারসাম্যের একটি উদাহরণ। মনাক জাতীয় প্রজাপতি লার্ভা পর্যায়ে তাদের হোস্ট গাছগুলি থেকে বিষাক্ত পদার্থ নিজেদের দেহে তৈরি করে। ডানাইনি প্রজাতিরা অ্যালকোহল সংশ্লেষ করে, যেটা আবার স্তন্যপায়ীর জন্য বিষাক্ত। প্রজাপতির পাখনা আমাদের মুগ্ধ করে, সেই উজ্জ্বল রঙের উৎস, পিগমেন্ট বা রঞ্জক এবং এদের গঠনগত শৈলী। এই পিগমেন্টের মধ্যে মেলানিন তৈরি করে কালো বাদামি রং, পটারিন্স সাদা হলুদ ও লাল রঙের কারণ, ক্যারোটিনয়েডস হলুদ লাল কমলা রং দিয়ে ভরিয়ে রাখে। প্রজাপতির নরম পাখনাগুলি যদি খুব সাবধানে মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তাহলে দেখা যাবে এদের নরম পাখনার পৃষ্ঠে টালির চালার মতো মাইক্রোস্কোপিক কাঠামোগুলির আলোর বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণের মাধ্যমে উজ্জ্বল রঙের বৈচিত্র্য তৈরি করে। মরফো প্রজাতির প্রজাপতির পাখনায় স্কেলগুলো এমনভাবে সাজানো থাকে যে তার উপর আলো প্রতিফলিত হলে চমৎকার নীল রঙের সমাহার দেখা যায়। পতঙ্গ এবং অন্যান্য বহু জীবজন্তু ফেরোমনের সাহায্যে বিপরীত লিঙ্গে স্ত্রী বা পুরুষকে আকর্ষণ করে। এই ফেরোমন আসলে এস্টার, অ্যালডিহাইড এবং টারপিনসের জটিল মিশ্রণ। প্রজাপতিরা শুধু মধু নয়, লার্ভার পরিপূর্ণ পুষ্টির জন্য খাদ্যের ব্যাপারে হোস্ট উদ্ভিদের উপর নির্ভরশীল। গাছের সেকেন্ডারি মেটাবোলাইটগুলির কেমিক্যাল মিক্সচার লার্ভা থেকে পিউপা, পিউপার ফিটনেস এবং প্রজাপতির রঙকেও প্রভাবিত করে। লার্ভাল অবস্থায় ক্যাটারপিলার প্রচুর পরিমাণে উদ্ভিদ পদার্থ খায়। যখন তারা মলত্যাগ করে, তারা সেই প্রয়োজনীয় পুষ্টি সার হিসাবে উদ্ভিদকে ফিরিয়ে দেয়। পরিবেশগত প্রভাব যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, একটি অঞ্চলের গাছপালার বৈচিত্র্য, জলবায়ু প্রজাপতির জীবনচক্র এবং শারীরিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ফলে প্রজাপতি ক্রমাগত অভিযোজিত হতে থাকে। গরম অঞ্চলে ছোট পাখনা ও ঠান্ডা জলবায়ুতে বড় পাখনা প্রজাপতির দেহের তাপমাত্রা রক্ষা করতে সাহায্য করে। উত্তর আমেরিকায় একটি প্রজাপতি পাওয়া যায় যার নাম কমন বকই। তারা শরৎকাল পড়ার সাথে সাথেই তাদের পাখনা কালো, বাদামি বা অন্য কোনো ডার্ক কালারের করে নেয়, যাতে তাপমাত্রা কমলে তারা সুরক্ষিত থাকে। যেখানে প্রজাপতির পছন্দের ফুলের সমাহার বেশি, সেখানে প্রজাপতিরা সাধারণত উজ্জ্বল রং ও জটিল প্যাটার্নের হয়। আবার শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এরা চেষ্টা করে ক্যামুফ্লেজের মাধ্যমে লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে প্রজাপতি, মেটামরফোসিসের বিভিন্ন দশায় চেষ্টা করে পরিবেশের রঙের সাথে মিশে যেতে। আমাজন বনভূমিতে হেলিকোনিয়াস প্রজাতির মধ্যে ক্যামুফ্লেজ করার একটা প্রবণতা উৎকৃষ্ট উদাহরণ। আবার চলে আসি মনাক প্রজাপতির বৈশিষ্ট্যে। এই প্রজাপতিগুলি একটি উল্লেখযোগ্য মাইগ্রেটর। কড়া শীত থেকে বাঁচার জন্য কানাডা থেকে মেক্সিকো হাজার হাজার মাইল ভ্রমণ করে। এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এদের পাখনার আকার ও সহনশীলতার বৈচিত্র্য গবেষণা করবার মতো। অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের প্রজাতিরা বেশি দূর পরিভ্রমণ করে না। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য পরিযায়ী প্রজাপতিদের মধ্যে একটি হল কমন এমিগ্রান্ট। প্রজাতিটি ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশে বিরাট অঞ্চল জুড়ে ঋতুভিত্তিক

0: অভিযানের জন্য পরিচিত। বর্ষাকালে এই প্রজাপতিরা বিপুল সংখ্যায় এক জায়গা থেকে অন্য জায়গায় দীর্ঘ পথ পরিভ্রমণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিযায়ী হল পেন্টেড লেডি। দীর্ঘ দূরত্ব পরিযানের জন্য পরিচিত এই প্রজাতি ভারতের বিভিন্ন অংশে ভ্রমণ করে। পেন্টেড লেডি একটি বিশ্বব্যাপী স্বীকৃত পরিযায়ী প্রজাপতি, যার পরিযান মহাদেশ জুড়ে বিস্তৃত।
1: প্রজাপতির উড়ান প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
2: সকালের আড্ডায় আপনি গান পেতেছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন জানা অজানা। মান্দারের স্বীকৃতি। মান্দার হল এমন এক বাদ্যযন্ত্র যা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকারের জিআই স্বীকৃতি পেয়েছে এই মান্দার। তামিলনাড়ুর চেন্নাইয়ে জিআই রেজিস্ট্রি থেকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। দীর্ঘকাল ঝাড়খণ্ডের লোকশিল্প এবং সমাজ জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মান্দার। স্থানীয় কাঁচামালের ব্যবহার, কারিগরি কৌশল এবং অনন্য শব্দশৈলী এবং রাজ্যের সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্কের কথা বিবেচনা করেই জিআই ট্যাগ প্রদান করা হয়েছে মান্দারকে। মান্দারের স্বীকৃতি নিঃসন্দেহে সঙ্গীত জগতে এবং যারা সংস্কৃতির সঙ্গে জড়িত তাদের সকলের জন্যে এবং আমাদের সবার জন্যতে বটেই অত্যন্ত আনন্দের খবর। সময় কিন্তু বলছে সে হু হু করে ছুটছে, যা হয় প্রত্যেক দিনই সকালের আড্ডায় গপ্প করতে বসলে, কথা ভাগ করে নিতে এলে মনে হয় সময় কেমন হু হু করে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে মনে হচ্ছে যে কথা তো হলোই, একটা গান শুনতে খুব ইচ্ছে করছে এই শরতের সাঁজ প্রভাতে। একেবারে সময় যখন নদীর মতন একেবারে দ্রুত চলছে, সেই সময় রোদ্দুরের কাছে দাঁড়ালে যে গান শুনতে ইচ্ছে করে সেই গান শুনতে শুনতে আজকের মতন শেষ প্রান্তে পৌঁছই আমরা সকালের আড্ডায়। শিল্পী লতা মঙ্গেশকর।

সময় কিন্তু একেবারে শেষ। আজকের সকালের আড্ডা শেষ করতে হবে। আজ আপনার সঙ্গী ছিলাম সকালের আড্ডা নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: আকাশবাণী মৈত্রীর ঘুরে দাঁড়ানোর গল্পে আজ অঞ্জনা ভট্টাচার্য।
1: আমি ফুলকাট চালাই, ভোরবেলা 5:30 থেকে আরম্ভ হয়, বিকেল 5:30 অবধি।
2: তা যখন শুরু করেছেন তখন কি ফুলকারের চালানোর কাজে আর কোনো মহিলাকে দেখেছেন?
1: না, আমি তো দেখিনি।
2: তা আপনি এটা শুরু করলেন কি কোনো প্রয়োজনে? না,
1: হ্যাঁ প্রয়োজনে, কেননা আমার হাজবেন্ডের সেরকম ইনকাম ছিল না। উনি প্রাইভেট ফার্মেই চাকরি করতেন, সেরকম ইনকাম মানে ছিল না বলে আমি ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই ব্যবসাটা আরম্ভ করি আর কি।
2: তা গাড়ি চালানো একজন মহিলার বাড়ির বউ, সে তার থেকে তো আরো অনেক রকম কাজই তো ছিল।
1: ওর আগেও আমি শাড়ির ব্যবসা করতাম, তারপর 4টি স্কুলের অর্ডার করতাম, মানে উলের মেশিন, বাড়িতেই মেশিন দিয়ে বুনতাম, বুনে অর্ডার সাপ্লাই করতাম আর কি স্কুলে স্কুলে। তারপরে আমার হাজবেন্ড দেখে বলল যে তোমার যখন এতই ন্যাক ব্যবসা করা, তুমি একটা গাড়ি নাও। তারপরে গাড়ি কিনলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, কিনে ড্রাইভারকে দিয়ে চালিয়েছি। ড্রাইভার 3 বছর চালিয়েছে।
2: তখন তো স্বামী কাজ করতেন?
1: হ্যাঁ, তখন কাজ করতেন। তখন শাশুড়ি ছিলেন, আমি, মেয়ে আর আমার হাজবেন্ড 4 জন ছিলাম।
2: কেউ আপত্তি করেননি?
1: না, বরঞ্চ আনন্দ উৎসাহ দিয়েছেন খুব।
2: নিজে চালাতে শুরু করলেন কেন? ড্রাইভার দিয়ে ব্যবসাটা তো হচ্ছিল।
1: আসলে ড্রাইভাররা অনেক ঝামেলা ঝঞ্ঝাট করেছিল, এক জায়গায় কেস খাইয়ে দিয়েছিল, কেস নিয়ে খুব ইয়ে হয়েছিল, গন্ডগোল হয়েছিল। তারপরের থেকেই আমি জেদ ধরলাম যে না, দেখি আমি শিখেছি যখন আমি নিশ্চয়ই পারব, শখ করেই শিখেছিলাম। তারপরে আমি কি করলাম, নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম, ড্রাইভার এলো না দেখে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম সাহস করে।
2: হঠাৎ বেরিয়ে গেলে?
1: হ্যাঁ, বেরিয়ে গিয়ে স্কুলের বাচ্চা তুললাম, তুলে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সব ছাড়তে ছাড়তে চলে এলাম।
2: মানে প্রথম দিন?
1: প্রথম দিন।
2: স্বামী কি চালাতেন? শিখেছেন কার কাছে?
1: চালাতেন, আমি শিখেছি আমার হাজবেন্ডের বন্ধু, খুব সিনিয়র উনি, গৌরাঙ্গ দত্ত ওনার নাম, তো ওনার কাছেই আমি শিখেছি। উনি হাত সেট করিয়ে দিয়েছেন এত সুন্দরভাবে, মানে চিন্তা করা যায় না।
2: এমনি চালানো একরকম, আর এত বাচ্চার দায়িত্ব নিয়ে এবং তাদের ঠিক সময়ে তোলা, সময়ে পৌঁছে দেবার ব্যাপার আছে, সেটা তো
1: একদম টাইমিং আমি একদম ঠিক রাখি,
2: সময় রাখার ব্যাপার। তা বাড়িতে সবাই ভয় পাননি?
1: না।
2: আর আপনার মেয়ে তখন কত বড়?
1: ও যখন 9-এ উঠলো তখন আমি গাড়িটা চালাতে আরম্ভ করলাম।
2: আপনার পড়াশোনা কি এখানে?
1: না, মোগলসরাই জন্ম আমার, মোগলসরাইতেই পড়াশোনা করেছি, আর কলেজে বিএচইউ হিন্দু ইউনিভার্সিটির থেকে।
2: তাহলে হিন্দি মাধ্যমে পড়াশোনা?
1: হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকেই গ্রাজুয়েশন করেছি আর কি।
2: তা কলকাতায় বা পশ্চিমবাংলায় আসা কি আপনার বিবাহ সূত্রে?
1: বিবাহ সূত্রে ঠিক না, বাবা রিটায়ার করলেন 86-এ, তখন আমরা এখানে দিদির বাড়িতে চলে এলাম। দিদির এখানে এসে একটা ভাড়া বাড়ি থেকে, তারপরে বাবা বাড়ি কিনলো, কিনে ওইখানেই থাকলাম।
2: তারপর বিয়ে
1: ভদ্রেশ্বরে আর কি?
2: বিয়ের যোগাযোগ এখান থেকে?
1: হ্যাঁ, বিয়ের যোগাযোগ ওইখান থেকেই, ভদ্রেশ্বর থেকে।
2: তা আগে তো নিশ্চয়ই তখন গাড়ি ড্রাইভিং এসব নিয়ে ভাবেননি যখন পড়াশোনা করেছেন বা তারপর?
1: না না না, করিনি। আমার টিচারি লাইনেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বিএডটা ছিল না আমার, সেই জন্য আর হলো না। একটা স্কুলে 2 মাস আমি পড়িয়েছি, কিন্তু বিএড ছাড়া তো নেবে না, ওইখান থেকেই বলেছিল আপনি যদি বিএডটা করে নেন খুব ভালো হয়, কিন্তু আর হলো না।
2: তা বিএডটা করলেন না কেন?
1: হলো না, মানে পরিস্থিতির চাপে, মেয়েকে দেখা, সংসারে
2: তখন।
1: হ্যাঁ,
2: স্বামী তো কাজ করতেন?
1: হ্যাঁ কাজ করতেন, কিন্তু উনি 2013-তে উনি চলে গেলেন আর কি।
2: আচ্ছা, অসুস্থ ছিলেন?
1: অসুস্থ ছিলেন, হ্যাঁ।
2: তাহলে তো তার চিকিৎসা বা সেবা যত্ন আপনাকে করতে হয়েছে?
1: সব কিছু করতে হয়েছে একা হাতে। সেই জন্যই না শাশুড়ি চলে যাবার পর, মানে আমার তো

0: খুবই অসুবিধায় পড়ে গেছিলাম আর কি, মানে ঘরে করা বাইরে করা এই মানে নিয়ে মানে কি যে পরিস্থিতি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না আপনাকে। আমার শাশুড়ি যাবার 6 মাস পরেই আমার হাজবেন্ডের ওরকম হলো,
1: কি হয়েছে
0: মানে নার্ভের প্রবলেম হয়ে গেল আর কি, হতে হতে 1 বছর পরেই বিছানায় পড়ে গেল। তারপরে অনেক ডাক্তার দেখালাম, বম্বে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালাম, কিছুতেই কিছু
1: নিয়ে গেছেন?
0: হ্যাঁ আমি।

0: এটা রিসার্চ চলছে আর কি, এমন রোগ হয়েছে এটা রিসার্চ চলছে, এর কোনো ওষুধ নেই, মোটো নিউরো ডিজিজ হয়েছিল।
1: তখন তাহলে যে আপনি চলে গেলেন বা কিছুদিন কাজ করতে পারলেন না, তখন আপনার
0: না পুজোর ছুটিতে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার তো কামাই করলে তো চলবে না, স্কুলের ব্যাপার, সেই জন্য আমি পুজোর ছুটিতে গিয়েছিলাম।
1: তারপর ফিরে আসার পরে আপনি তখন তো দেখাশোনা সেবা
0: সব সব করেছি,
1: নিজেই করেছেন?
0: হ্যাঁ, পায়খানা পেচ্ছা পরিষ্কার করা, ইয়ে করা, ছমাস অবধি করেছি। তারপরে ছমাসের জন্য আয়াকে রাখা হলো, বর্দা বললেন যে আয়া রাখো একটা।
1: তখন তো মেয়েও পড়াশোনা করছে?
0: হ্যাঁ,
1: মেয়ে কি স্কুলে?
0: না, মেয়ে 12 দেবে আর কি।
1: তারপর থেকে পুরোপুরি পুরোপুরি সংসারের দায়িত্ব
0: পড়ে গেল আর কি, বাইরে ঘরে সব হাজবেন্ডের সব করা, করে টোরে তারপরে বাইরেও করতাম।
2: স্বামী মেনেছেন, মেনেছে পরিবার, কিন্তু পথ চলতি মানুষ সহজে নিতে পারেননি অঞ্জনার এই অন্য ধারার কাজ গোড়ার দিকে। সংসার সুখের হয় রমণীর গুণে, তা সেই সংসারের সুখের জন্যে রমণীর ভূমিকাটিও রমণীয়, বা সোজা কথায় একটু মেয়েলি হওয়া চাই।
0: প্রথম প্রথম যখন আমি চালাতাম, অনেকে মানে কটাক্ষ করতো আর কি, মানে বলতো ড্রাইভার ডাকতে পারেন না, মানে মেয়ে ছেলে চালাচ্ছে যেহেতু চালাচ্ছি তো দেখেই বলতো যে এখানে রাখলেন কেন গাড়িটা, হ্যাঁ ওখানে সরিয়ে রাখতেন, হ্যাঁ এইসবগুলো, এইগুলো খুব খারাপ লাগতো আমার শুনে প্রথম প্রথম, মানে আর পেছনেও অনেকে লাগতো যে মেয়ে ছেলে যেহেতু গাড়ি চালাচ্ছে, আর আমি তো মানে একদম সজাগ থাকতাম সব সময়। এখন দেখছে যে এই মহিলা আর মানে দাঁড়ানোর নয়, এ দৌড়াবই, সেই জন্যেই মানে এখন তারাই অ্যাপ্রিসিয়েট করে আমাকে,
1: মানে বেরিয়েছেন কাজ করছেন, এটাই তো অপরাধ।
0: অপরাধ, হ্যাঁ,
1: সেখানে যে মহিলা এই ধরনের
0: মহিলার যেহেতু করছে, কিছু কিছু মানুষের হিংসাও হয়, কারণ আমি আমি প্রমাণ পেয়েছি মানে হিংসা হয় যে, সেই জন্যেই আমি কথাটা বললাম।
1: মানে যে কাজটা আপনি শুরু করেছিলেন হয়তো শখ করে বা সংসারে আরেকটু সুরাহা হবে সাহায্য করবেন সেই ভেবে, কিন্তু পরে দেখা গেল যে সেটাই আপনার সম্পূর্ণ একার জীবিকায় সংসারটা চালাতে
0: পারলাম, পেরেছি আর কি, সেই জন্যেই আর কি ভেঙে পড়িনি, মানে অসুবিধা হয়নি সংসার চালাতে।
1: কি একটা গাড়ি চালাচ্ছেন না পাল্টেছেন এর মধ্যে?
0: হ্যাঁ পাল্টেছি, আগে তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, তারপরেও আবার একটা কিনেছিলাম, কিনে ওইটাও অনেক দিন চালিয়েছি, চালানোর পর এইবারে নতুন একটা গাড়ি নিয়েছি, লোনেই নিয়েছিলাম, লোন শোধ করলাম, করে তারপরে এখন চালাচ্ছি ওইটাই।
1: তা এখন আপনার ক্লান্তি আসে না, এই যে এতদিন এই রকম পরিশ্রম করে যাচ্ছেন ভোর থেকে বিকেল পর্যন্ত, আস্তে আস্তে বয়সও বাড়ছে, তা মনে হয় না যে কাজটা থেকে ছুটি নেই? কারণ এই কাজে তো রিটায়ারমেন্ট নেই।
0: নেই, হ্যাঁ না, ইচ্ছে করে না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে সময় কেটে যায় আমার, ওরা এক একটা সময় এত সুন্দর সুন্দর কথা বলে, বলে হইচই করে, ওই নিয়েই আমার সময় কেটে যায়।
1: ওই যে অত ভোরবেলা বেরোন, তারপরে আবার বাড়িতে ফিরে আসেন?
0: হ্যাঁ, 6:30 ফিরে আসি, 6:30-6:40 মধ্যে ফিরে আসি বাড়িতে, তারপরে আবার 7টার সময় বেরোই, 7টায় বেরিয়ে 9টায় ফিরি, দুটো স্কুল ছেড়ে 9টায় ঢুকি, 9টার সময় এসে একটুখানি ভাত রান্না টান্না করলাম, জলখাবার করাই থাকে, জলখাবার নিয়ে খেয়ে আবার বেরিয়ে যাই 9:40।
2: নিজের ইচ্ছে ছিল পড়ার, পড়ানোর, বাস্তবে সেটা হয়ে ওঠেনি, তাই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন মা, তার ইচ্ছায় যেন আচরটি না লাগতে পারে, সে পড়ুক যতটা তার খুশি, সংসারের চাপ মা একাই সামলে নেবেন ততদিন।
1: মেয়ে কি করছে এখন?
0: মেয়ে চাকরি করে।
1: আর চাকরি করে, তার সঙ্গে কি ও আপনাকে সাহায্য করার কোনো চেষ্টা করে?
0: হ্যাঁ হ্যাঁ, প্রচুর সাহায্য করে।
1: কি নিয়ে পড়াশোনা করেছে?
0: ওর নিউট্রিশন নিয়ে পড়েছে।
1: আচ্ছা, নিউট্রিশন নিয়ে কি মাস্টার ডিগ্রি করেছে?
0: হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছে।
1: আর ও কি পড়ায়? আপনার তো খুব পড়াবার ইচ্ছে ছিল।
0: হ্যাঁ, ও সায়েন্স গ্রুপটা পড়ায়।
1: এই গাড়ি যেরকম আপনি নিজে চালাচ্ছেন, অনেকেই তো এর সঙ্গে আবার আরো কিছু গাড়ির ব্যবসা বলতে যাবো, যায় হয়তো একটার বেশি গাড়ি কিনে চালানো।
0: আমি একা তো মানে সাহস পাচ্ছি না আর কি, যে আর একটা গাড়ি নেব, ড্রাইভারকে দিয়ে চালাবো, সে কিরকম হবে না হবে, সেই জন্য সাহস পাচ্ছি না আর কি।
1: আর একটা কথা, যখন আপনি শুরু করেছিলেন, আজকের কথা নয়, তখন এই বাচ্চাদের যে গার্জেনরা, তারা কি খুব ভরসা করে আপনার হাতে ছেড়ে দিতেন?
0: হ্যাঁ, আমার হাতে ছেড়ে দিতেন।
1: মহিলা চালাতেন যিনি?
0: হ্যাঁ, আমার গাড়ি খুঁজতো, দিয়ে অনেক স্কুলের বাচ্চার গার্জেনরা এসেছিল আমার বাড়িতে, এসে বলেছিলেন যে একটুখানি আমাদের স্কুলটাও করো না, এরকম করে বলেছিল আর কি।
1: এর চেয়ে বড় গাড়ি চালাবার কথা কখনো মনে হয়নি? মানে
0: হ্যাঁ, টাটা সুমো চালিয়েছি আর বাসটা চালাইনি, ঘুরতে গিয়ে

0: একজন ড্রাইভার, খুব ভালো ড্রাইভার ছিলেন, ওনাকে বললাম কি একটু চালাতে দেবেন, ডুয়ার্স গিয়েছিলাম ঘুরতে আর কি, তখন বলছে হ্যাঁ হ্যাঁ দেবো। বুঝতে পেরেছে যে আমি হয়তো গাড়ি চালাই, বুঝতে পেরেছে আর কি ড্রাইভারটা। তারপর বললো হ্যাঁ চালান চালান।
1: এখন কি আপনার মনে হয় যে অবসর নিলে ভালো হয়?
0: না, আমি অবসর নিতে চাই না, আমি কাজের মধ্যেই থাকতে চাই।
1: এবং এই কাজের মধ্যে?
0: হ্যাঁ, এই কাজের মধ্যেই থাকতে চাই, কেননা আমার সময়ও কেটে যাবে, মেয়ে তো আছে, তারপরে মেয়েকে বিয়েও দিয়ে দিতে হবে। মেয়েকে বিয়ে দিয়ে দিলে তো আমি একা একা, তো আমাকে একটা কিছু নিয়ে থাকতে হবে, সেই জন্য আমি এইটাকে নিয়েই থাকতে চাই। বাচ্চারা আছে বলে আরও ভালো লাগে আর কি, এটাকে খুব ভালোবেসে ফেলেছি। একটা গাড়ি না থাকলে আমার হবে না,
1: চারটে চাকা দরকার
0: দরকার। হ্যাঁ,
1: দুটো পা আর চারটে চাকা।
0: হ্যাঁ,
1: যতদিন চলবে ততদিন চাকা আর পা একসঙ্গে যাবে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: সেই কতদিন আগে থেকেই হাসি মুখে সব দায়িত্ব একা সামলে চলেছেন অঞ্জনা। কর্তব্যের বোঝা কি ঢেকে দিল ছোটখাটো শখ স্বাদ একান্ত ব্যক্তিগত কোনো ইচ্ছেকে? সারা জীবন তো এত রকমের কাজকর্ম করলেন, এর মধ্যে নিজের সাংসারিক দায় দায়িত্ব সেটাও যদি একটা কাজই বলা যায়, কাজের বাইরে তো আমাদের নানা রকম শখ স্বাদ আহ্লাদ তো থাকে, অনেক কিছু করতে ইচ্ছে করে। যেটা
0: একটা জিনিস হয়নি আমার, গানটা, মানে গানটা প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড দেখতে ভালোবাসি, ফাংশন পর্যন্ত দেখি গানের, মানে গান শেখারও খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না। সেটা
1: গান শুনতে ভালোবাসেন?
0: হ্যাঁ।
1: কি গান ভালোবাসেন?
0: রবীন্দ্রসঙ্গীত পারি, আবার ক্লাসিক্যালও ভালোবাসি।
1: গানটা শেখা হয়নি? গান শেখার কিন্তু মনে হয় বয়স নেই,
0: না বয়স নেই। হ্যাঁ, মাঝে আরম্ভ করেছিলাম কিন্তু হলো না, কাজ করে এসে ক্লান্তি হয়ে যায়, তারপরে আর মানে বসে যে প্র্যাকটিস করব আর মানে
1: কোথায় শিখতে শুরু করেছিল?
0: বেহালা চৌরাস্তে আমার মামা তো ভাই থাকে, ওইখানেই একজন আসতেন আর কি, হোমেন্দ্র শুক্লার ছাত্রী উনি, তো ওনার কাছেই শিখতাম,
1: শুরু করেছিলাম।
0: হ্যাঁ, শুরু করেছিলাম, আর হলো না, ছ মাস শিখলাম সেকেই ব্যস হয়ে গেল। আসলে আমার টাইমটা হয় না তো, সেই জন্যই
1: সময় মানে টানা সময় দেওয়াটা
0: মুশকিল। হ্যাঁ,
1: আর গান গাওয়া ছাড়াই বেড়াতে তো যান বোঝা যাচ্ছে।
0: হ্যাঁ,
1: কোথায় কোথায়
0: প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, ডুয়ার্স ঘুরেছি, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, তারপরে এলাহাবাদ, বেনারস, দিল্লি, তারপরে এই তো গোল্ডেন টেম্পল পাঞ্জাবে গিয়েছিলাম।
1: সেটা কি সপরিবারে?
0: হ্যাঁ, আমি মেয়ে আর বোন তিনজন।
1: আপনি নিজে যেহেতু গাড়ি চালাতে পারেন, চাকার উপর আপনার নিয়ন্ত্রণ আছে, কাজেই নিজে গাড়ি চালিয়ে দূরের রাস্তা দূরপাল্লায় কোথাও গাড়ি চালিয়ে?
0: না না না, দূরপাল্লায় যাইনি। দূরপাল্লা বলতে আমি বর্ধমানও গেছি একবার,
1: কিন্তু এমনি যে দূরপাল্লায় মানে গাড়ি ভাড়া করে যারা যানটা
0: না,
1: কোনো গাড়ি
0: না
1: চালানি বা নিজেরাও
0: ভাড়া নিই না, না স্কুলটাই করি শুধু।
1: একটা সময় হয়তো যদি না পারেন তারপরে কি করবেন ভেবেছেন?
0: একদমই যদি না পারি তখন তো ছাড়তেই হবে,
1: মানে তখন নিজের ভবিষ্যৎ কিছু ভেবেছেন যে কি করে সময় কাটাবেন? আপনি তো পারবেন না কাজকর্ম ছাড়া।
0: আমি ঠাকুর খুব মানি, মানে ঠাকুর মানি, সেই জন্যেই ওই রামকৃষ্ণ মিশনে যাতায়াত করি, এখনো যাই, মাঝে খুব কম যাওয়া হয়, কিন্তু ওই ওইখানেই গিয়ে সময়টা কাটিয়ে দেবো রামকৃষ্ণ মিশনে।
1: গান শেখার ইচ্ছে ছিল, একটু একটু শেখাও হয়েছে, তা গান শোনা তো তাহলে নিশ্চয়ই হয়, অবসরে আমরা তো গান শুনি, অবসর কি পান গান শোনার?
0: হ্যাঁ, সারা দিন রেডিও চলে গাড়িতে, গাড়িতে সব সময় চালিয়ে যাই, রবীন্দ্রসঙ্গীত শিখে শুনি, আবার হিন্দি গানও শুনি, বাচ্চাগুলো তো হিন্দি গান চালাও হিন্দি গান চালাও করে।
1: হ্যাঁ, মেয়েকে গান শিখিয়েছেন?
0: হ্যাঁ, মেয়েকে গানে দিয়েছিলাম, ক্লাসিক্যাল গানে দিয়েছিলাম, কিন্তু ও ক্লাস টেন অবধি শিখে, আর যেহেতু পরীক্ষা তখন ছেড়েছে, তারপরে আর ধর শিখতে পারেনি আর কি, পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল।
1: দিন বদলায়, সময় বদলায়, মহিলারা স্বনির্ভর হন ক্রমশই, নারী স্বাধীনতা নারীর অধিকার নিয়ে চলতেই থাকে মিটিং মিছিল সেমিনার, তারই মধ্যে দিয়ে সকলের নজর এড়িয়ে এগিয়ে চলেন অঞ্জনা, তার শক্ত দুটি হাত ধরে থাকে গাড়ির স্টিয়ারিং হুইল, পূর্ণ দায়িত্বে তিনি বহন করে নিয়ে চলেন অনেকগুলি কচি মুখ, নারীর স্বাভাবিক মাতৃস্নেহে তাদের পৌঁছে দেন পূর্ণতার লক্ষ্যে নিরাপদে। সেখানে কোনো ভেদ নেই পুলকারের ছাত্রছাত্রীদের সঙ্গে তার নিজের সন্তানের।
2: শুনলাম ঘুরে দাঁড়ানোর গল্প, আলাপচারিতায় কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শুনবেন স্বর্ণালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। রাগ আহিরি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী। শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বেহালা পরিবেশন করলেন ইন্দ্রদীপ ঘোষ, রাগ আহিরি। তবলায় শিল্পীকে সহযোগিতায় ছিলেন রুদ্র নারায়ণ কল্যাণী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এপার বাংলা ও পার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, কিছু কিছু গান শুনলে মনে হয় সুর যেন কেউ তৈরি করেনি, তা যেন মাটি থেকে উঠে এসেছে। নদীর ঘাটে, নৌকোর দোলায়, ধানের গন্ধে, গ্রাম বাংলার মিঠো পথ ধরে আজ মনের মতো গানে আমরা থাকব সেই মাটির গান নিয়ে, যে গানের মধ্যে মিশে থাকবে মাটির সোঁদা গন্ধ, নদীর ঢিবির মূর্ছনা, বাঁশের সুর আর প্রকৃতির কলতান। শুরুটা করব আজ সেই সুরস্রষ্টাকে স্মরণ করে।

যিনি নিজেই বলেছেন মাটির গানের সঙ্গে তাঁর সম্পর্ক যেন একটি প্রেমের সম্পর্কের মতো। প্রথমে মুগ্ধ হয়েছিলেন, তারপর তাকে জানতে চেয়েছেন, আর শেষ পর্যন্ত সেই মাটির গানই তাঁর সঙ্গীত মনকে অধিকার করে নিয়েছিল। আজ কিন্তু তার জন্মদিন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি কিংবদন্তি সুরস্রষ্টা শচীন দেব বর্মনের কথা। শুরুতেই পথ চলব তার একটি মাটির গান দিয়ে।

দেববর্মন পরিবার ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে যুক্ত। তাঁর বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন ছিলেন সঙ্গীতজ্ঞ। শচীন দেববর্মনের সঙ্গীত শিক্ষার শুরু তাই কোনো সাধারণ ঘর থেকে নয়। পরে কৃষ্ণচন্দ্র দে, বাদল খাঁ, আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আফতাবউদ্দিন খাঁ, বিশ্বদেব চট্টোপাধ্যায়ের মতো গুরুর কাছ থেকেও তিনি তালিম নিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গীতের পাঠশালা শুধু গুরুদের কাছে ছিল না, আরেকটি পাঠশালাও ছিল তাঁর কুমিল্লার প্রকৃতি এবং মানুষের কণ্ঠ।

0: নদীর ধারে মাঝির গান, ভাটিয়ালি, বাউল, বৈষ্ণব গান, কীর্তন, এইসব তার শৈশবের স্মৃতিজগতের অংশ হয়ে উঠেছিল। পরবর্তীকালে কলকাতায় এসেও তিনি যখন শহুরে সঙ্গীত জগতে প্রবেশ করলেন, তখনও কুমিল্লার সেই টান তার ভিতর থেকে সরে যায়নি। বরং একসময় তিনি নিজেই বলেছিলেন, যেমনটা বলছিলাম, যে লোকসঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক যেন একটা প্রেমের সম্পর্কের মতো ছিল। প্রথমে তিনি মুগ্ধ হয়েছিলেন, তারপর তাকে জানতে চেয়েছিলেন, আর শেষ পর্যন্ত সেই সঙ্গীতই তার সঙ্গীত মনকে অধিকার করে নিয়েছিল।
1: ঝিকঝিকা মারে যে জীবনে, প্রাণ নাতি হনে, প্রাণ নাতি হনে গো।

সোনা তুই আতামাই মজে, সোনা তুই আতামাই মজে, রইল কি কারণে, আই গো রইল কি কারণে।

শচীনদেব বর্মনের কাছে ভাটিয়ালি গান হল মাটি থেকে জন্ম নেওয়া গান। নির্দিষ্ট অঞ্চলের ভাটিয়ালির নিজস্ব রং থাকে বলে তিনি মনে করতেন। আবার ভাটিয়ালি নদীর গানও, তার সুরের চলন, তার বিষাদ, তার আনন্দ সব কিছুর মধ্যেই তিনি বাংলার নদীকে দেখতে পেতেন। আর প্রেমও সেখানে নানা রূপে আসে, সাধারণ মানুষের প্রেম থেকে রাধা কৃষ্ণের প্রেম পর্যন্ত।

নিড়ি বিবাগি পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, সে যে সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়, সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়। এবার মাটির ঘর ভাঙা বাসর না গড়িতে ভাঙি দেহায়, চল ডুবি গো মরণ যমুনায়, শ্যামরূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মর।

যে গানটা শুনলাম, যেখানে নদীর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু যাত্রা, দূরত্ব, অপেক্ষা, প্রিয়জনের কাছে পৌঁছানোর আকুলতা, এখানে নদীর স্রোতের সঙ্গে মিশে যায়। আর এই গানের মধ্যেই সচিনদেব বর্মনের কণ্ঠ যেন কোনো আধুনিক মঞ্চের কণ্ঠ নয়, সে যেন নদীর পাড়।

শ্রোতা বন্ধুরা, শচীন্দেব বর্মনের কাছে বাউল মূলত একটি দর্শনকে প্রকাশ করত। ভাটিয়ালি প্রধানত একটি মনের অবস্থা বা মুডকে প্রকাশ করত। বাউল আপনাকে প্রশ্ন করতে শেখায় মানুষকে, দেহের ভিতরের মানুষটিকে, জীবনের অর্থই বা কোথায়। শচীন্দেব বর্মন দুটোকেই নিজের সঙ্গীতের মধ্যে জায়গা দিয়েছিলেন।

বাংলা গানের লোকজধারা বেশি ফুটে উঠেছে শচীন কর্তার এই গানের মধ্য দিয়ে। এখানে কীর্তনের সুরেরও মিশ্রণ ঘটিয়েছেন খুব সুন্দরভাবে। বাংলা মায়ের কথা তিনি যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, তার সুরে প্রাণের আকুতিতে তা প্রমাণ করিয়ে দেয় বারবার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গান আপনারা শুনতে পান প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। আজ মনের মতো গানে আমরা রয়েছি মাটির গান নিয়ে, সেই সঙ্গে জন্মদিনে স্মরণ করছি কিংবদন্তী সুরস্রষ্টা সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনকে।

শচীনদেব বর্মনের সঙ্গীতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তিনি লোকসুরকে শুধু লোকগানের মধ্যেই আটকে রাখেননি। নিজের সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন যে চলচ্চিত্রে কাজ করার সময়ও তিনি লোকসঙ্গীতকে ছেড়ে দেননি, বরং সেটিকে এমন এক নতুন মাত্রা দিতে চেয়েছিলেন যা আগে সেইভাবে কল্পিত হয়নি।

দশকে তিনি রেডিওতে পল্লীগীতি গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। পূর্ববাংলা উত্তরবাংলার পল্লীগীতির ওপর তার বিশেষ ঝোঁক ছিল। 1934 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে গান গেয়ে শচীনদেব বর্মণ সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। 1935 খ্রিস্টাব্দে বেঙ্গল মিউজিক কনফারেন্সের মধ্য দিয়ে তিনি উস্তাদ ফয়াজ খার নজরে আসেন। দেহতত্ত্ব ও সাধনতত্ত্বের গান নিশীথে যাইও ফুলবনে শেখ ভানু রচিত গানটিকে প্রেমের গানে রূপান্তর করলেন পল্লীকবি জসিমউদ্দিন, আর তাকে দিয়ে গানটি রেকর্ড করলেন 1935 খ্রিস্টাব্দে। শুনব সে গানটি।

নিশীথে যাইও না ভুলো বনে, সত্যি কথা সুর গায়কী সব মিলিয়ে এই গানগুলো এত হৃদয়ে ছুঁয়ে যায় যে এত বছর পরেও একইভাবে ভালো লাগে শুনতে। শচীন্দ্রে বর্মন তার জীবনের সঙ্গে মাটির সম্পর্ক নিয়ে কবি গীতিকার শৈলেন্দ্র একটি চমৎকার মন্তব্যের উল্লেখ পাওয়া যায়। তিনি শচীন কর্তার গানকে নদীর প্রবাহ এবং পূর্বদেশীয় সঙ্গীত রীতির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। দরিয়া কি রওয়ানি মশরিক কি আন্দাজ, অর্থাৎ তার গানের সুর তার চলন নদীর প্রবাহের মতো, যার মেজাজটি বাঁধা রয়েছে পূর্বের সংস্কৃতি তার মাটি লোকসঙ্গীতের সঙ্গে। তাই আজ তার জন্মদিনে তাকে মনে রাখতে হয় সেই মানুষ হিসেবে যিনি রাজ পরিবারের সন্তান হয়েও নিজের সঙ্গীতের জন্য ফিরে গিয়েছিলেন মানুষের মুখে মুখে বেঁচে থাকা সুরের কাছে। কুমিল্লার নদী থেকে কলকাতার বেতার, কলকাতার লোকসুর থেকে বৃহত্তর ভারতীয় সঙ্গীতের পরিসর, সময় তাকে যত দূরে নিয়ে গেছে তার গানের ভেতরের সেই মাটি ততই স্পষ্ট হয়ে উঠেছে। আজকের মনের মতো গানের মাটির গান তাই এখানেই থেমে থাকবে না। শচীন্দ্রে বর্মনের কণ্ঠে যে মাটির গান আমরা শুনলাম, সেই মাটির গানই তো পরে অন্য শিল্পীদের কণ্ঠেও নানা রূপে ফিরে এসেছে, কখনো ভাটিয়ালি হয়ে, কখনো বাউল হয়ে, কখনো নদীর গান হয়ে। শুনব পরশমণি রায়ের কণ্ঠে লোকগান।

পদ্মাকে ঘিরে বাংলা লোকজ জীবনে যে টান বিচ্ছেদ আর আবেগ, সেই অনুভূতি ধরা পড়ে লোকগানে। শুনব গীতা দত্তের কণ্ঠে সেই গান।

পদ্মা শুধু একটি নদী নয়, বাংলার মানুষের জীবন ও সংস্কৃতিরও এক অবিচ্ছেদ্য অংশ। অনুপ ঘোষালের কণ্ঠে সেই পদ্মা নদীকে ঘিরে সেই মাটির টান নিয়েই শুনব পরপর দুটি গান।

দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা জানাতে একদম ভুলবেন না। জানো, আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 700001। আমাদের ইমেল মৈত্রীবন্ধু mai.twentythree@gmail.com, mai.twentythree@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় কিন্তু বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একেবারেই ভুলবেন না। শ্রোতা বন্ধুরা, মাটির গান আসলে শুধু লোকসুরের গান নয়, এ আমাদের জীবনযাত্রা, আমাদের ভাষা, আমাদের চেনা প্রকৃতি আর শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা একটা সময়। সময় বদলেছে, গান বদলেছে, কিন্তু সেই মাটির টানটুকু থেকে গেছে। আর সেই রোজ সেই রেশ ধরেই আজকের মনের মতো গান শেষ করব এই গানটি দিয়ে, যা শিল্পী অভিজিৎ বসু।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজকে শুরুতেই শুনবেন অসীমা দুবের নজরুল গীতি।

শুনছিলেন লোকগীতি শিল্পী সুরেশচন্দ্র প্রামাণিক। রামধনু অনুষ্ঠানে আবারও নজরুলগীতি শিল্পী অসীমা দুবে।

অসীমা দুবের কণ্ঠে নজরুলগীতি দিয়েই শেষ হলো আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

যে মানুষটিকে আমরা ইতিহাসের পাতায় স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে দেখি, তার নিজের কাছে জীবনটাই ছিল পরীক্ষা। ভুল হবে, ব্যর্থতা আসবে, অপমান আসবে, এমনকি নিজের বিশ্বাস নিয়েও সংশয় আসবে, তবু পরীক্ষা থামবে না। তিনিও হয়তো ভাবতেন, এই জীবনে সত্যকে গ্রহণ করতে হবে নির্ভয়ে এবং অসংকোচে। অসত্যের স্তূপাকার আবর্জনার মধ্যে আমাদের ব্যর্থ জীবনকে কখনোই নিক্ষেপ করব না। তার কাছে সত্য ছিল অনুসন্ধানের বিষয়, আর সেই অনুসন্ধানের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী।

আজকের গল্পে আমরা খুঁজব না 1869 সালের 2রা অক্টোবর পোরবন্দরে জন্ম নেওয়া সেই শিশুটিকে। আমরা খুঁজব সেই মুহূর্তটিকে যেদিন এক সাধারণ ব্যারিস্টার নিজের জীবন সম্পর্কে এমন একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যার উত্তর পরে বদলে দিতে চলেছিল পৃথিবীর এক বিশাল অংশের রাজনীতি। শুরুটা করা যাক 1893 সাল থেকে। দক্ষিণ আফ্রিকা, একটি ট্রেন ছুটছে। প্রথম শ্রেণীর কামরায় বসে আছেন এক ভারতীয় যুবক, তার হাতে বৈধ টিকিট। তিনি ব্যারিস্টার, লন্ডনে ইনার টেম্পল থেকে আইন পড়ে ভারতে ফিরে এসেছেন, কিন্তু পেশাগত জীবনে এখনও প্রতিষ্ঠিত নন। একটি আইনি কাজের সূত্রে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। ট্রেন থামল পিটার ম্যাডসবুর্গ স্টেশনে। একজন শ্বেতাঙ্গ যাত্রী আপত্তি জানালেন, একজন ভারতীয় প্রথম শ্রেণীর কামরায় কি করছেন? টিকিট থাকলেও তা যথেষ্ট ছিল না, তাঁকে কামরা থেকে নামিয়ে দেওয়া হল। 31 মে 1893, পিটার ম্যাডসবুর্গ স্টেশনের সেই রাতটি ইতিহাসে থেকে গেল। গান্ধী হেরিটেজ পোর্টালের কালক্রমেও ঘটনাটি স্পষ্টভাবে নথিভুক্ত আছে।

এই রাস্তা দুটির মধ্যে একটি ছিল অপমান ভুলে নিজের কাজ শেষ করে দেশে ফিরে যাওয়া, আর দ্বিতীয়টি নিজেকে বারংবার প্রশ্ন করা, কেন একজন মানুষের গায়ের রং তার অধিকার নির্ধারণ করবে, কেন আইনের কাগজ হাতে থাকা সত্ত্বেও মানুষকে অসম্মান করা হবে। আর সবচেয়ে বড় কথা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে কি অন্যায়কারীর মতোই শক্তি, হিংসা আর প্রতিশোধের আশ্রয় নিতে হবে? মোহনদাস দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি ধীরে ধীরে খুঁজতে শুরু করলেন অন্য একটি শক্তি, সত্যের শক্তি। সেখানেই তৈরি হতে থাকল সত্যাগ্রহ। শব্দটি পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকায় তাঁর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। 1906 সালের 11ই সেপ্টেম্বর জোহানেসবার্গে এক সভায় অন্যায় আইন প্রতিরোধের অঙ্গীকারের মধ্য দিয়ে সত্যাগ্রহ একটি সুস্পষ্ট আন্দোলনের রূপ পায়। 1908 সালে শব্দটির বর্তমান রূপটি ব্যবহৃত হয়। সত্যাগ্রহ শুধু প্রতিবাদ নয়, অন্যায়ের কাছে মাথা নত না করাও, এই ধারণা নিয়ে মোহনদাস গান্ধী দক্ষিণ আফ্রিকায় বহু বছর কাজ করলেন, সংগঠন করলেন, সংবাদপত্র প্রকাশ করলেন, আন্দোলন করলেন, জেলেও গেলেন, এবং আশ্চর্যের বিষয়, তিনি নিজের জীবনকেও বদলাতে শুরু করলেন। আইনজীবীর পোশাক, আরাম, সামাজিক পরিচয়ের গণ্ডি সবকিছুকে প্রশ্ন করলেন।

1909 সালে সমুদ্র যাত্রার সময় লিখলেন হিন্দ স্বরাজ, পরে লিখলেন সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, আর নিজের জীবনে নানা ভুল, সংশয়, পরীক্ষা ও পরিবর্তনের কথা লিখলেন আত্মজীবনীতে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। গান্ধী হেরিটেজ পোর্টালে তার এই গ্রন্থগুলিকে তার প্রধান রচনার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ মানুষটি শুধু দেশকে বদলানোর কথা বলেছিলেন না, তিনি নিজেও বদলাচ্ছিলেন। আর এখানেই গান্ধীজি অন্যদের থেকে একেবারে আলাদা। অন্যকে বদলানোর আগে তিনি নিজেকে বদলাতে শুরু করলেন। 1915 সালে তিনি ভারতে ফিরে এলেন। এবার শুরু হলো তার দ্বিতীয় বড় পরীক্ষা, দেশকে বোঝার পরীক্ষা, দেশের মানুষকে বোঝার পরীক্ষা, তাদের কাছে গিয়ে তাদের পাশে থেকে তাদের মন বোঝা।

1917 বিহারের চম্পারণ, নীল চাষে বাধ্য করা কৃষকদের অভিযোগ তাঁর সামনে এলো। গান্ধীজি সেখানে গেলেন, তদন্ত করলেন, কৃষকদের বক্তব্য শুনলেন, স্থানীয় মানুষের জীবনকে কাছ থেকে বুঝলেন, আর এখান থেকেই ভারতীয় রাজনীতিতে তাঁর নতুন ভূমিকা তৈরি হতে থাকল। চম্পারণের পরে এলো খেদা, আহমেদাবাদের শ্রমিকদের প্রশ্ন। একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি বুঝিয়ে দিলেন, রাজনীতি শুধু রাজধানীর সভায় তৈরি হয় না, রাজনীতি তৈরি হয় মাঠে, কারখানায়, গ্রামে, মানুষের দৈনন্দিন জীবনে। তারপর এলো এমন এক সময় যখন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তাঁর নাম প্রায় অবিচ্ছেদ্য হয়ে গেল। কিন্তু এখানেও গান্ধীজি প্রচলিত রাজনীতির ভাষা ব্যবহার করলেন না, তিনি সাধারণ মানুষকে রাজনীতির অংশ করে তুললেন। চরকা হয়ে উঠল আত্মনির্ভরতার প্রতীক, খাদি হয়ে উঠল স্বদেশী ভাবনার প্রকাশ, অসহযোগ আন্দোলন হয়ে উঠল ঔপনিবেশিক শাসনের সঙ্গে সহযোগিতা প্রত্যাহারের আহ্বান। তবে গান্ধীজির পথ কখনো সরল ছিল না। চৌরি চৌরার হিংসাত্মক ঘটনার পরে 1922 সালে তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। 1930 এবার লবণ আইন অমান্য, পৃথিবীর সবচেয়ে সাধারণ জিনিসগুলির একটি হল লবণ, সমুদ্রের জল থেকে পাওয়া যায়, কিন্তু ব্রিটিশ আইনে সেই লবণের ওপরও নিয়ন্ত্রণ ছিল। গান্ধীজি বুঝেছিলেন একটি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে সবসময় অস্ত্র লাগে না, কখনো কখনো লাগে এমন একটি প্রতীক যা প্রত্যেক সাধারণ মানুষ বুঝতে পারে। তিনি সবরমতী থেকে সমুদ্রের দিকে হাঁটলেন, দীর্ঘ পদযাত্রা, গন্তব্য ডান্ডি, আর সেখানে গিয়ে লবণ আইন অমান্য করলেন।

এক মুঠো লবণ তখন আর শুধু লবণ রইল না, তা হয়ে উঠল প্রশ্ন। একজন মানুষের নিজের দেশ, নিজের মাটি, নিজের সমুদ্র থেকে পাওয়া একটি সাধারণ জিনিসের ওপর তার অধিকার থাকবে না কেন? গান্ধীর রাজনীতি সবচেয়ে বড় শক্তিগুলির একটি ছিল এখানেই। তিনি বড় বড় রাজনৈতিক ধারণাকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে জুড়ে দিতে পারতেন। স্বাধীনতা শুধু সংবিধানের শব্দ নয়, স্বাধীনতা মানে নিজের কাপড় নিজে বোনা, স্বাধীনতা মানে অন্যায় আইনের বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতা মানে নিজের আত্মসম্মানকে চিনতে শেখা।

কিন্তু গান্ধীজির গল্প এখানেই শেষ নয়, বরং সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো তখনও বাকি। কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা যত কঠিন, মানুষের নিজেদের মধ্যে বিভাজনের বিরুদ্ধে দাঁড়ানো ততটাই কঠিন। হিন্দু মুসলমানের সম্পর্ক, অস্পৃশ্যতা, দারিদ্র, সামাজিক বৈষম্য, এসব প্রশ্ন গান্ধীজির চিন্তার কেন্দ্রে চলে এলো। তিনি শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলেননি, সমাজের ভিতরের অন্যায় নিয়েও কাজ করেছেন। আর তাই তাঁর জীবনের শেষ অধ্যায়টি অনেকটা যেন তাঁর সমস্ত রাজনৈতিক জীবনের বিপরীত ছিল। দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু কোথাও মানুষ আনন্দ করছে, কোথাও মানুষ ঘর হারাচ্ছে। 1947 সাল, ভারত স্বাধীন হলো, কিন্তু গান্ধীজি তখন দিল্লির বিজয় উৎসবের কেন্দ্রে নেই। তিনি সাম্প্রদায়িক হিংসায় বিধ্বস্ত মানুষের পাশে বাংলায়, পরে দিল্লিতে। যে মানুষটি একসময় লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হেঁটেছিলেন, শেষ জীবনে তাকে দেখা গেল মানুষের মধ্যে বিভাজন থামানোর জন্য একা হাঁটতে। 1948 সালের 30 জানুয়ারি তার জীবন থেমে গেল, কিন্তু গল্পটা সেখানে থামল না। কারণ গান্ধীকে শুধু তার সাফল্য দিয়ে বোঝা যায় না, তাকে বোঝার জন্য তার সংশয়, তার পরীক্ষা, তার ভুল, তার সিদ্ধান্ত, সব কিছুকে পাশাপাশি দেখতে হয়। তিনি নিজেকে কোনো নিখুঁত মানুষ হিসেবে উপস্থাপন করেননি, বরং তার আত্মজীবনীর নামই আছে সত্য নিয়ে আমার পরীক্ষার গল্প। এই একটি কথাই হয়তো গান্ধীজিকে বোঝার সবচেয়ে অন্য রকমের দরজা খুলে দেয়।

গান্ধীজিকে বা মহাত্মা গান্ধীকে যদি শুধু মানুষ হিসেবে দেখি তাহলে তিনি দূরের মানুষ, যদি শুধু স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে দেখি তাহলে তিনি ইতিহাসের মানুষ, কিন্তু যদি তাকে একজন পরীক্ষার্থী হিসেবে দেখি তাহলেই কিন্তু গল্পটা বদলে যায়। 1869-এর পোরবন্দরের সেই শিশু থেকে 1948-এর দিল্লির শেষ দিন পর্যন্ত মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবন তাই শুধু একজন মানুষের জীবন নয়, এ যেন এক দীর্ঘ পরীক্ষা।

সে পরীক্ষার ফলাফল নিয়ে ইতিহাসে মতভেদ থাকতে পারে, তার বহু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে, তার রাজনৈতিক ও সামাজিক ভাবনার নানা দিক নিয়ে আলোচনা চলতেই পারে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা একেবারেই কঠিন। একজন মানুষ নিজের

জীবনকে প্রশ্ন করতে করতে এমন এক রাজনৈতিক ভাষা তৈরি করেছিলেন যার কেন্দ্রে ছিল সত্য, আত্মসংযম এবং অহিংস প্রতিরোধ। তাই দোসরা অক্টোবর শুধু একটি জন্ম তারিখ নয়, এটি মনে করিয়ে দেওয়ার একটি দিন। ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন কখনো কখনো শুরু হয় একজন মানুষের ভিতরে জন্ম নেওয়া একটি ছোট্ট প্রশ্ন থেকে। অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমি কি করব, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একজন মানুষ হয়ে উঠেছিলেন মহাত্মা।

মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, জাতির জনক। আজকের মহানায়কের কল্পে তিনি আমাদের মহানায়ক। তাঁর জন্মদিনের প্রাক্কালে তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত।

এতক্ষণ শুনছিলেন মহানায়কের গল্প। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শিল্পী অপূর্ব পালের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

রোমগীতিতে আজকে শুরুতে যে গানটি শুনব তার গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার পি ভি কৃষ্ণমূর্তি, গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এবারের গানটির গীতিকার প্রণব রায়, শিল্পীর নিজের সুরে গেয়েছেন জগন্ময় মিত্র।

এবারের গানটির গীতিকার শ্যামল গুপ্ত, শিল্পীর নিজের সুরে গিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়।

রোমগীতিতে আজকের শেষ গানটির গীতিকার আশানন্দা চ্যাটার্জি, মাফ করবেন, আশানন্দন চট্টোপাধ্যায় এবং সুরকার সত্যজিৎ মজুমদার। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পুরবী দত্ত।

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রম্যগীতি।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্জে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা।

কি বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর গন্ধ মেখে অক্টোবর মাস তো শুরু হয়েই গেল আজ থেকে। আজকে পয়লা অক্টোবর, তোমরা শুনছো যুববাণী অল্প অল্প গল্প কথা, আর আজ তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। অক্টোবর মাস মানেই কিন্তু শরতের আকাশ, কাশফুল, পুজোর প্রস্তুতি আর উৎসবের আনন্দ। কিন্তু এই আনন্দের যে গোটা মাসটা, আর এই আনন্দের মাসের প্রথম দিনটার সঙ্গে জড়িয়ে আছে এমন একটা বিষয় যার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মানুষের জীবন। প্রত্যেকটা দিনের সঙ্গে মানুষের জীবন নানানভাবে জড়িয়ে থাকে, কিন্তু আজ একটা বিশেষ দিন। কি দিন বলো তো? আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। ভাবো তো, একটা মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, হয়তো দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন, বা বড় হয়তো কোনো অস্ত্রোপচার চলছে, অথবা কোনো রোগের কারণে শরীরে রক্তের ঘাটতি রয়েছে। সেই রকম একটা মুহূর্তে চিকিৎসকেরা তাদের কাজ করে চলেছেন, কিন্তু একটা সময় দরকার হয়ে পড়ল রক্তের। তখন সেই রক্তটা কোথা থেকে আসবে? আসবে এমনই কোনো মানুষের কাছ থেকে, যিনি হয়তো রোগীটিকে চেনেনই না, হয়তো কোনো দিন দেখেওনি, কিন্তু তবু নিজের রক্ত দিয়ে তিনি একজন অচেনা মানুষের চিকিৎসায় সাহায্য করলেন। আর এইখানেই স্বেচ্ছায় রক্তদানের সবচেয়ে সুন্দর গল্পটা কিন্তু লুকিয়ে আছে। রক্তের সম্পর্ক না থাকলেও মানবিকতার সম্পর্ক তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। তাই রক্তদান শুধুমাত্র একটা ফোঁটা রক্ত দেওয়া নয়, এটা একজন মানুষের পাশে দাঁড়ানোর একটা মানবিক উপায়। আর ওই যে তোমাকে শুরুতেই বলছিলাম না, যে আজকের দিনটা মানুষের জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গীনভাবে জড়িত, আর তাই আজ চলো আজকের অল্প অল্প গল্প কথার আসরে তোমাকে প্রথম গানটা শোনাই নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, অন্তবিহীন পথ চলাই জীবন।

গান শুনতে শুনতে আমরা চলে এলাম আবারও আমাদের আজকের অনুষ্ঠানে অল্প অল্প গল্প কথার আসরে। রয়েছি আজ আমি তোমার বন্ধু শ্বেতা। আচ্ছা চলো এবার বরং একটু ফিরে যাই ইতিহাসের পাতায়। ভারতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয় পয়লা অক্টোবর। 1975 সাল থেকে এই দিনটা পালনের সূচনা হয়। এর সঙ্গে যুক্ত ছিল ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহেমাটোলজি বা ISBTII। তো এই যে সংস্থাটা 1971 সালের 22শে অক্টোবর এই দিনটাকে সরবকৃষণ এবং ডক্টর জে জি জলির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর জে জি জলি ছিলেন ভারতের রক্ত সঞ্চালন চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ এবং তার জন্মদিনও কিন্তু আজকে, মানে আজকের দিনটা আবারও বলে দিই 1 অক্টোবর। তাই এই দিনটার সঙ্গে কিন্তু রক্তদানের এই যে সচেতনতা তার পাশাপাশি তার অবদানটাকেও কিন্তু বেশ ভালোভাবে স্মরণ করা হয়। কিন্তু একটা দিন পালন করার উদ্দেশ্য তো শুধুমাত্র ইতিহাসকে মনে রাখবো এমনটা নয়, না নিশ্চয়ই তার কোনো অবদানগত গুরুত্বও রয়েছে। এবার এর আসল উদ্দেশ্যটা তাহলে কি? আসল উদ্দেশ্য হলো মানুষকে স্বেচ্ছায় আর বিনা পারিশ্রমিকে রক্তদানে উৎসাহিত করা এবং নিরাপদ রক্তের গুরুত্ব বোঝানো। কারণ রক্তের প্রয়োজন কোনো নির্দিষ্ট দিন দেখে আসে না, হতেই পারে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো, কিংবা হঠাৎ জরুরি কোনো অস্ত্রোপচারের জন্য দরকার হতে পারে, কোনো মা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের মুখোমুখি হতে পারেন। তাই রক্ত সরবরাহ সব সময় প্রস্তুত রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের শরীরের রক্ত শুধু শরীরের ভেতর যে ঘুরে বেড়ায় এমনটা কিন্তু নয়। এর লাল রক্তকণিকা অক্সিজেন বহন করে, প্লাজমা বিভিন্ন উপাদান পরিবহনে সাহায্য করে, আর প্লেটলেট রক্ত জমাট বাঁধার কাজে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে। তাই রক্তের প্রতিটি উপাদানেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। রক্ত সংগ্রহের পরে প্রয়োজন অনুযায়ী কিন্তু এই উপাদানগুলোকে আলাদা করা হয় এবং বিভিন্ন রোগীর চিকিৎসায় ব্যবহার করা যায়। মানে আজকে ধরো তুমি কোথাও এক বোতল রক্ত দিয়ে এলে, তোমার ওই রক্তটা যে শুধুমাত্র একজনেরই কাজে লাগবে এরকমটা নয়, কারণ রক্তের তো নানান রকম উপাদান থাকে, তাই না? আর সেই উপাদানগুলো নানান সময়ে নানা মানুষের দরকার হতে পারে। তাই তোমার সেই রক্তটাকে বিশ্লেষণ করে কাউকে প্লাজমা দেওয়া হলো বা অন্য অন্য উপাদানগুলো যার যার প্রয়োজন অনুযায়ী তাকে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার একজনের রক্ত যে একজনের কাজেই লাগছে এমনটা নয়, তোমার একার রক্তে অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচতেই পারে। আর সেই যে বলছিলাম রক্তের প্রত্যেকটা উপাদানেরই আলাদা আলাদা গুরুত্ব, তো তোমাদেরকে বললাম, তো এর ফলে একজন মানুষের দেওয়া রক্ত রক্তের বিভিন্ন অংশ একাধিক রোগীর চিকিৎসায় যাচ্ছে। এবার ধরো তোমার পাশের বাড়ির একজন বন্ধু প্রথমবার রক্ত দিতে যাবে, তার এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো। আমরা যখন প্রথমবার রক্তদান করেছিলাম আমাদেরও যথেষ্ট একটা ভেতরে, যতই জানি তবু একটু ভেতরে ভেতরে ভয় তো কাজ করে। তো সে ধরো তোমাকে বললো যে রক্ত দিলে যদি খুব দুর্বল হয়ে যায়, এতটা রক্ত শরীর থেকে যে বেরিয়ে যাবে সেটা কি আবার তৈরি হবে? আসলে রক্তদান নিয়ে এমন অনেক ভয় আর ভুল ধারণা আমাদের মনের মধ্যে তৈরি থাকে। কিন্তু যোগ্য আর সুস্থ একজন মানুষের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার পরে রক্তদান সাধারণত একটা মানে বেশ সেফ অ্যান্ড সিকিওর প্রক্রিয়া। রক্ত দেওয়ার পরে শরীর কিন্তু ধীরে ধীরে সেই ঘাটতি যে থাকে রক্তটা সেটা কিন্তু আবার তৈরি করে নেয়। রক্তের তরল অংশ বা প্লাজমা সাধারণত 1-2 দিনের মধ্যে অনেকটাই ফিরে আসে, আর লাল রক্তকণিকা তৈরি হতে কিন্তু একটু বেশি সময় লাগে সেই তুলনায়। সাধারণত ধরো তাও খুব বেশি নয়,
ওই কয়েক সপ্তাহ মতো। আর সুচ দেখেই যদি ভয় পেয়ে যাও, সেটাও কিন্তু একেবারেই অস্বাভাবিক নয়। আসলে রক্তদান নিয়ে এমন অনেক ভুল ধারণা কিন্তু আমাদের মনে থাকে, যেটা বলছিলাম। তবে হ্যাঁ, ইচ্ছে থাকলেই যে সবাই রক্ত দিতে পারবে তা নয়, কারণ ভারতে সাধারণভাবে হোল ব্লাড ডোনেশনের ক্ষেত্রে 18 থেকে 65 বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে, আর অন্তত 45 কেজি ওজন কিন্তু হতেই হবে। এখন তুমি যদি না খাওয়া দাওয়া করো, একেবারেই যদি নিজে না খেয়ে নিজে অসুস্থ হয়ে রক্ত দিতে যাও, তাহলে তো বিষয়টা ওরকম হয়ে যাবে না যে তুমি রক্ত দান করলে আর তারপরে তোমাকেই আরও 2 বোতল রক্ত দিতে হলো। তার সঙ্গে আরও একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা। সম্প্রতি কোনো অসুস্থতা হয়েছে কি না, কী ওষুধ খাচ্ছ, আগের চিকিৎসার ইতিহাস, এই সবও কিন্তু সামগ্রিক স্বাস্থ্য। তাহলে বুঝতে পারলে, এই যে তুমি এখন মনে মনে প্রশ্নটা করছো, আমি রক্ত দিতে পারবো তো, এই প্রশ্নের উত্তর নিজের আন্দাজে নয়, রক্তকেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার পরেই কিন্তু তুমি জানতে পারবে। তবে হ্যাঁ, একটা সাজেশন বন্ধু তোমাকে দিতে পারি, আগে তুমি নিজের যত্ন নাও, নিজে খাওয়া দাওয়া ঠিক করো, তবেই তোমার রক্ত একটা সুস্থ মানুষকে তুমি দিতে পারবে, তাই না? আর এই যে তোমাকে বললাম, এইমাত্র রক্তকেন্দ্রে যে স্বাস্থ্য পরীক্ষা হয়, সেখানে কিন্তু প্রথমে তোমার নাম নথিভুক্ত করা হয়, তুমি কে, কোথা থেকে রক্ত দিচ্ছ, স্বাস্থ্য সম্পর্কে ওই কিছু প্রশ্ন করার পরেই কিন্তু তোমার রক্ত যদি একদম জীবাণুমুক্ত হয়, তাহলেই কিন্তু একেবারে ব্যবহারযোগ্য সরঞ্জাম হয়ে যাবে। অনেক ক্ষেত্রে হোল ব্লাড ডোনেশনে প্রায় 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়, কাজ শেষ হলে কিন্তু সঙ্গে সঙ্গে একদম উঠে পড়বে না, তার কারণ কিছুক্ষণ বিশ্রাম নেবে, গরম দুধ পান করবে, আর কিছু সময় ওই তোমার ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলাই ভালো। সেই জন্য আরেকটা সাজেশন দিতে পারি যে তোমার কাছাকাছি যে রক্তদান শিবিরগুলো হবে সেগুলোতে তুমি যেতে পারো। কারণ ধরো তুমি অনেকটা জার্নি করে যদি কোথাও রক্ত দিতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু, যেহেতু দেখো আমাদের রক্ত যেহেতু শরীরের একটা পার্ট, একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, তো যতই বলো একটু হলেও কিন্তু তোমার ওই মোমেন্টটাতে শুধুমাত্র হয়তো ম্যাক্সিমাম আধ ঘন্টা, তার বেশি থাকে না কিছু, তো ওই আধ ঘন্টা যদি একটু নিজেকে সচেতন রাখো আর কি, একটু শুয়ে থাকলে বা একটু রেস্ট নিলে বা কাছাকাছি বাড়ি হলে তুমি তাড়াতাড়ি চলে আসতে পারবে, সেই জন্যই বলা আর কি। আর একটু ডিস্টেন্স হয়ে গেলে তোমাকে আবার জার্নি করে ফিরতে হবে, সেই জন্য যদি অবশ্যই এটা খেয়াল রাখবে যে যাতে কাছাকাছি কোথাও রক্তদান করতে পারো। আর হ্যাঁ, তোমার মনে কিন্তু এখন একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা তুমি এখন ভাবছো যে এই যে তোমাকে আমি এক্ষুনি বললাম বারবার রক্ত দেওয়ার কথা, সেটা আবার কিরমভাবে সম্ভব? মানে আমার মনে হতেই পারে, আচ্ছা একবার তো রক্ত দিলাম, আবার দিতে হবে, মানে আবার দিতে পারবো? খুব স্বাভাবিক প্রশ্ন, শরীরকে তো নিজের রক্তের ঘাটতি পূরণ করার জন্য একটু সময় দিতেই হবে বলো, তাই তুমি যেদিন রক্ত দিলে দেওয়ার পরে পরেই আবার দিতে পারবে না। তবে হ্যাঁ, সাধারণভাবে হোল ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অন্তত 3 মাসের মতো ব্যবধান রাখা হয়, অর্থাৎ স্বাস্থ্য যদি তোমার ঠিক থাকে, মানে তুমি যদি ওই প্রথমবার রক্তটা দিতে গিয়ে দেওয়ার পরে যদি সব কিছু মেনটেন করো, ওই খাওয়া দাওয়া, একটু নিজের যত্ন নেওয়া, আবার তাহলে তোমার যদি তাড়াতাড়ি রক্ত তৈরি হয়ে যায় এবং তুমি যদি একদম সুস্থ থাকো, তাহলে কিন্তু তুমি একদম নিশ্চিন্তে 3 মাসের মধ্যে রক্ত দিতে পারো। কিন্তু হ্যাঁ, তুমি যদি প্রথমবার রক্ত দেওয়ার পর তাড়াহুড়ো করে বাড়ি চলে আসো, তখন দেখবে তোমার মাথা ঘুরছে আর তুমি ভারী কাজ করতে শুরু করে দিলে, খাওয়া দাওয়া একদম সেই একটা ডায়েটে চলে এলে, তো ওইরকমভাবে যদি তুমি নিজেকে মেনটেন না করো, তাহলে তুমি আর রক্ত দিতেও পারবে না, আর দেখবে এমনিও তোমার ভেতরে একটা ভয় তৈরি হয়ে যাবে। তাই আমি বারবার বলবো তোমাদেরকে, অন্যকে ভালো রাখতে গেলে তো নিজেকেও ভালো রাখতে হয় বলো, মানুষের জন্য কাজ করতে গেলে আগে নিজেকে মানুষ হিসেবে ভালো রাখতে পারবে, ভালো রাখতে হবে, তবেই তো অন্যকে ভালো রাখতে পারবে, তাই না? তাই আজকে তোমাদের এই অল্প অল্প গল্প কথার আসরে আজকের এই রক্তদানের ভালো কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর মানুষের যেহেতু কাজ, মানুষের পাশে দাঁড়ানোটাই উদ্দেশ্য, তাই তোমার জন্য রইল এখন একটা গান, রূপঙ্কর আর রূপম ইসলামের কণ্ঠে, মানুষ এখনও মানুষের পাশে।

রক্তদানে ভয় কাটানোর কথা তো তোমাদেরকে বললাম, গানটাও শুনিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ, নিজের রক্তদানের ক্ষেত্রে কিন্তু শরীরটাকেও তোমাকে ভালো রাখতে হবে। আর হ্যাঁ, তুমি যদি রক্তদানকে নিজের শরীর ভালো রাখার কোনো বিশেষ চিকিৎসা হিসেবে ভাবো, সেইটা কিন্তু একটু হলো ভুল। কারণ রক্তদান করলে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ বা ক্যান্সারের ঝুঁকি যে একদম নিশ্চিতভাবে কমে যায়, এটা এখন পুরোপুরি নির্ভরযোগ্যভাবে বলা যায় না। আসল উদ্দেশ্য হলো একটাই, যে মানুষের এই মুহূর্তে রক্তের প্রয়োজন, তার জন্য নিরাপদ রক্তের ব্যবস্থা করা। অর্থাৎ রক্তদান নিজের জন্য কোনো লাভের হিসেব করো না, এটা একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর গল্প, তো যেটা আমরা শুনলাম গানটার মধ্যে। তো এইবারে আসি তোমার নিরাপত্তার কথায়। রক্ত কিন্তু কোনোভাবেই শুধু সংগ্রহ করলে হয় না, তা নিরাপদ কিনা সেটাও তো নিশ্চিত করতে হয়। HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং সাইফিলিসের মতো ট্রান্সফিউশন ইনফেকশন, এগুলোর জন্য সংগৃহীত রক্ত স্ক্রিনিংও করা হয়। তাই অনুমোদিত ব্লাড সেন্টারের মাধ্যমে রক্তদান বা রক্ত সংগ্রহ যাই বলো করা উচিত। আর হ্যাঁ, কোনো হাসপাতালে রোগী ভর্তি, কোনো ব্লাড সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কি ধরনের রক্ত বা কম্পোনেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু জানা দরকার। সরকারি ই রক্তকোষের মধ্যে দিয়েও ব্লাড ব্যাংক ও ব্লাড অ্যাভেলেবিলিটি সম্বন্ধে বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া যায়। এবার বরং একটু অন্যভাবে ভাবি, স্বেচ্ছায় রক্তদান মানে শুধু একটা শিবিরে গিয়ে যে রক্ত দিয়ে চলে আসা তা কিন্তু নয়। এর মধ্যে রয়েছে দায়িত্ববোধ, একজন মানুষ নিজের শরীরের সামর্থ্য অনুযায়ী অন্য একজনের কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছেন। যেমন ভাবো, কোনো হাসপাতালের বেডে একজন রক্তকেন্দ্রে সকাল থেকেই ব্যস্ততা চলছে, একজন রয়েছেন হাসপাতালের বেডে আর তার বাড়ির লোকেরা ছোটাছুটি করছেন সেই হাসপাতালের রক্তকেন্দ্রটায়। কেউ রক্ত দিতে এসেছেন, কেউ রিপোর্ট নিয়ে অপেক্ষা করছেন, আবার কেউ জানতে চাইছেন তাঁর দেওয়া রক্তটা কোথায় কাজে লাগবে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে একজন মানুষ এসে রক্ত দিলেন, কাজ শেষ, কিন্তু আসলে তারপরেই তো শুরু হয় আসল খেলাটা, মানে রক্তের আরও একটা গুরুত্বপূর্ণ যাত্রা। রক্ত সংগ্রহ করার পর সেটাকে সঙ্গে সঙ্গে রোগীর শরীরে কিন্তু দেওয়া হয় না, এটা ভীষণ একটা ভুল ধারণা। প্রথমে রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়, তারপর সেটাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপাদানে ভাগ করা হয় এবং তারপরে রোগীকে দেওয়া হয়। কারণ একজন রোগীর হয়তো পুরো রক্তটার দরকারই নেই, তার শুধু দরকার লাল রক্তকণিকা, যেটা তোমাকে শুরুতেও বলছিলাম আর কি। অন্য কারো দরকার হতে পারে প্লেটলেট, আবার কারো দরকার প্লাজমা। ধরো একজন রক্তদাতার দেওয়া রক্তের উপাদান আলাদা আলাদা রোগীর চিকিৎসায় কাজে লাগাচ্ছি আমরা। তো এবার একজন দুর্ঘটনাগ্রস্ত রোগীর শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার জন্য তো লাল রক্তকণিকাটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আবার এমন কিছু রোগী আছেন যাদের প্লেটলেটের সংখ্যা খুব কমে গেছে, সাধারণত কিন্তু ডেঙ্গু হলে এটা আমরা দেখতে পাই, তার ক্ষেত্রে প্লেটলেট দরকার হতেই পারে। আর প্লাজমারও গুরুত্ব রয়েছে নানান রকম চিকিৎসাগত ব্যবহারে। তাই রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেকটা উপাদানের সঠিক সঠিক ব্যবহার। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রক্তের সব গ্রুপের চাহিদা কিন্তু সবসময় একরকম থাকে না। AB এবং O, এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তার উপরে রয়েছে RH ফ্যাক্টর, যার কারণে রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ হয়। তাই আমার রক্তের গ্রুপ খুব সাধারণ, আমার রক্তের দরকার হবে না, এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, প্রত্যেকটা গ্রুপেরই প্রয়োজন রয়েছে। আর হ্যাঁ, এবার তোমাদেরকে বলবো আরেকটা ধাপ, রক্ত সংরক্ষণ। রক্ত এমন একটা জিনিস নয় যে ইচ্ছে মতো মানে রেখে দিলেই হবে। অফকোর্স এটা কোনো জল বা কোল্ড ড্রিঙ্কস নয় যে তুমি যেরকম ইচ্ছা রেখে দিলে, এটা একটা মানুষের সবথেকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ বলা ভুল, জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। তো রক্ত এরকম তো নয় যেটা বললাম, তো রক্তের বিভিন্ন উপাদানের সংরক্ষণ পদ্ধতি বা ব্যবহারযোগ্যতারও বিভিন্ন সময়সীমা আছে। তাই ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহের পর সঠিক তাপমাত্রায় সংরক্ষণ এবং সময় মতো ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট থাকে। কিন্তু রক্তের কোনো কারখানা নেই,
এখানেই তো বোঝা যায় বলো, স্বেচ্ছায় রক্তদান কেন এত জরুরি? কারণ রক্তের চাহিদা প্রত্যেক দিন থাকে, আর যেহেতু এটার কোনো কারখানা নেই, এটাকে বানানো না যায় না, যুগ যুগ ধরে রেখে দেওয়া যায় না, তাই স্বেচ্ছায় রক্তদান নিয়মিত ভীষণভাবে জরুরি। আর প্রকৃতি এটার একমাত্র উৎস, শরীরই নিরাপদ রক্তের একমাত্র উৎস। আর এই জায়গাতেই স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সবচেয়ে বেশি। আরেকটা কথাও কিন্তু তোমাদের মনে রাখা দরকার, যে রক্তদান করার সময় স্বাস্থ্য সম্পর্কে সত্যিকারের কথাগুলো তোমাদের বলা খুব দরকার আছে। তার কারণ দেখো, তুমি হয়তো কিছু সময় মহান হওয়ার জন্য অসুস্থ শরীরে রক্ত দিলে, ধরো তোমার জ্বর হয়েছে বা ধরো তুমি কোনো ছোট অসুখে হলেও ভুগছ, তুমি ভাবলে যে বোধহয় এটা এমন কিছু ম্যাটার করবে না, কিন্তু হয়তো সেই ছোট্ট বিষয়টাই, আমরা তো আর সবটা জানি না, তো সেই ছোট হয়তো বিষয়টাই একটা বড় গুরুতর ক্ষতির কারণ হয়ে গেল অন্য কারণ, তখন তো হিতে বিপরীতই হবে, তাই না? আর আজ এই পয়লা অক্টোবর স্বেচ্ছায় জাতীয় রক্তদান দিবসে কথাটা খুব সহজ করে যদি মনে রাখি, তাহলে বলতে হয় রক্তের প্রয়োজন সারা বছর, আর নিরাপদ রক্তের ব্যবস্থা করতে গেলে স্বেচ্ছায় রক্তদান তোমাদের করতেই হবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সৎ থেকে স্বাস্থ্যকেন্দ্র স্ক্রিনিংগুলো মনে রেখে অনুমোদিত ব্লাড সেন্টারে রক্তদান করো, আর যারা এখনই রক্ত দিতে পারছো না তারা সঠিক তথ্য ছড়িয়ে সচেতনতা তৈরি করতে পারো। কারণ কখনো কখনো একজন মানুষের জীবন বাঁচানোর শুরুটা হয় শুধুমাত্র অন্যকে সচেতন করার মধ্যে দিয়ে। আজ এর আড্ডা তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজের যত্ন নিও, আর সুযোগ পেলে অন্যের ভালো থাকার কথাটাও কিন্তু ভেবো। তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। শুনতে থাকো যুববাণী, আর যেতে যেতে রইল তোমার জন্য একটা সুন্দর গান অনুপম রায়ের কণ্ঠে, বাড়িয়ে দাও তোমার হাত।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন শ্বেতা হাজরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শুরুতেই শিল্পী উৎসব দাস।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক দমকা হাওয়া, রচনা বিমল রায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক দমকা হাওয়া।
1: আজকের নাটক দমকা হাওয়া, রচনা বিমল রায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক দমকা হাওয়া।

0: অপূর্ব।
1: উমা, তুমি কখন এসে দাঁড়িয়েছো?
0: অনেকক্ষণ গান শুনছিলাম, কিন্তু থামলে কেন?
1: চুরি করে গান শুনবে কেন?
0: চুরি করে শুনবো কেন? আমার গান আমি শুনছিলাম।
1: তোমার গান মানে?
0: বারে তুমি আমার, তাই তোমার গাওয়া গানও আমার।
1: কখনো না, আমি তোমার তা ঠিক, কিন্তু আমার গান আমার নিজের।
0: বিনা কি কখনো বলতে পারে যে তার তারে যে সুর বাজে সেটা তার নিজের? বিনার তারে সুর তুলতে হলে যে অন্যের স্পর্শের দরকার হয় গো, বিনা তো নিজে থেকে বাজে না। এই বিনাটা যে অমর, অকবরের অমর।
1: এই অসুখ কি হচ্ছে কি?
0: এই এটা কি গো?
1: আহা, ন্যাকা, যেন কিছু বোঝেন না।
0: না, এটা মোজা বুনছো তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এতটুকু মোজা দিয়ে কি হবে?
1: যাও, তোমাকে আর বুঝতে হবে না।
0: হ্যাঁ, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু এখনো তো কয়েক মাস দেরি আছে গো, এখন থেকেই তার প্রস্তুতি। একেই বলে
1: থাক, ছড়া কেটে তোমাকে আর উপদেশ দিতে হবে না। হয় তুমি নিজের কাজে যাও, নয়তো সভ্য হয়ে চুপটি করে এখানে বসো।
0: কাজে যাব বলি তো তোমায় খুঁজছি, থলেটা দাও, বাজারে যাব।
1: রান্নাঘরে আছে, তুমি আচ্ছা দাঁড়াও, আমি এনে দিচ্ছি।
0: তোমাকে যেতে হবে না, আমি নিয়ে নিচ্ছি।
1: এই শোনো, রান্নাঘরের কাছে ওই টেবিলের উপর পায়েসটা আছে, খেয়ে নিও। আপনি এখান থেকে চলে যান, উনি ভেতরে আছেন।
2: আর বোধ হয় আমি আসবো না।
1: এই কথা কেন বলছেন?
2: আমি এখান থেকে চলে যাচ্ছি।
1: কোথায়
2: জানি না, পার্ক সার্কাসের যে বস্তিতে আশ্রয় নিয়েছিলাম ইম্প্রুভমেন্ট ট্রাস্ট থেকে, সেটা কাল ভেঙে দিয়েছে।
1: সে কি কাল রাতে তবে কোথায় ছিলেন?
2: সহায় সম্বলহীন হতভাগ্যরা এই শহরে যেভাবে রাত কাটায়।
1: ফুটপাতে? না, আমি সইতে পারবো না, আমি আজই ওকে সব বলবো।
2: না না না, আমার পরিচয়ে তোমার সুখের সংসারটা নষ্ট করো না। আমার ঘৃণ্য জীবনের পরিচয় পেলে সে তোমাকে কিছুতেই আশ্রয় দেবে না।
1: কিন্তু

0: শত হলেও আপনি যে আমার
1: না না না বলো না বলো না শুনতে পাবে আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা
0: হ্যাঁ যাই আবার আসবেন তো
1: হ্যাঁ আসবো নিশ্চয়ই আসবো তবে আমার অনুরোধ তোমার স্বামী যদি জানতে চায় আমি কে তাহলে বলো একজন দরিদ্র মানুষ দূর দেশে তার একমাত্র মেয়েকে দেখতে যাবে বলে সাহায্যের জন্য এসেছে আমি যাচ্ছি
2: কৃষ্ণা কৃষ্ণা আচ্ছা কি গো তোমার ডাকছি না কার সঙ্গে কথা বলছিলে
0: কই কেউ আসেনি তো
2: ও তাহলে তো ভুল শুনেছি যাকে শোনো আজ বাজার থেকে মাংস নিয়ে আসি কি বলো একটু ভালো মন্দ খাওয়া যাক
0: এত বেলা মাংস নিয়ে এলে
2: আরে সবই তো 9টা বাজে তাছাড়া আজ রোববার পড়াতে যাব না হোক না দেরি টিউশনির কর করে 100 টাকার একখানা নোট পেলাম আরে এই কৃষ্ণা কি ভাবছো
0: কই কিছু না তো
2: তবে কথা বলছো না কেন
0: এই তো বলছি
2: বলছো না মনে হচ্ছে তোমার যেন কিছু হয়েছে
0: না কিছু হয়নি
2: না হয়ে থাকলেই ভালো তবে কোনো কিছু গোপন করো না শেষে বিপদে পড়বে
0: কিসের বিপদ
2: কত রকম বিপদ হতে পারে তোমার মা তো সেদিনও চিঠিতে লিখেছেন আগে থেকে যেন একজন ভালো ডাক্তার দেখাই প্রথমবার নাকি অনেক ভয়ের কারণ থাকে
0: তুমি সে কথা বলছো আমি ভাবলাম
2: কি
0: না কিছু না কিছু না
2: যেও না কৃষ্ণা শোনো শোনো কে ও সুবিনয় এসো এসো
3: মানো তোমাদের দরজার পাশে কে দাঁড়িয়ে আছে বলো তো
2: দরজার পাশে
3: হ্যাঁ
2: জানি না তো আচ্ছা আমি দেখছি
3: ওই সুবিনয় কেউ তো নেই এখানে
4: ও তাহলে তো চলে গেছে হ্যাঁ মানব শোনো তোমার জন্য সুখবর আছে স্কুলে চাকরিটা তোমার হয়েছে
2: হ্যাঁ
4: হ্যাঁ
2: সত্যি বলছো
4: স্কুলের সেক্রেটারি বলেছেন এই মাসের 15 তোমাকে জয়েন করতে
2: কৃষ্ণা শুনে যাও এই যে কৃষ্ণা শুনেছো স্কুলের চাকরিটা নাকি হয়ে গেছে
0: ওমা তাই
4: হ্যাঁ বৌদি
2: জানো কৃষ্ণা বাজার থেকে মাংস নিয়ে আসি সুবিনয় এখানে খেয়ে যাবে
0: হ্যাঁ হ্যাঁ তাই ভালো
4: এই না না না আজ থাক বৌদি আরেকদিন খাবো
0: আরেকদিন না হয় আবার হবে কিন্তু আজ খেতেই হবে
2: তুমি আমি বাজারে থলেটা দাও আমি চট করে বাজারটা সেরে আসি
0: বাড়ি তুমি তো থলে আনতেই তখন ভেতরে গেলে
2: হ্যাঁ আমার চরিত্রের ওই একটি মাত্র গুণ থলে আনতে ভেতরে গিয়ে কিছু তো মনেই করতে পারলাম না যে কি আনতে এলাম
0: দেখলেন ঠাকুরপো এমন মানুষ নিয়ে আমি ঘর করছি
2: যাক তুমি আর বলো না তোমার কথাটা সুবিনাকে বলবো নাকি
0: আমার আমার আবার কোন কথা
2: ওই যে সেদিনের সেই
4: বৌদি লজ্জা পেয়ে পালালো তোমরা কিন্তু দুজনে বেশ আছো
2: দুজন নয় বন্ধু দুজন নয় তিনজন হতে চলেছি
4: সে তো আরো সুসংবাদ সংসারটা একেবারে জমজমাট হয়ে উঠবে
2: জমজমাট নয় বলো জমে যাবে হ্যাঁ আগন্তুকের ট্যাঁ ট্যাঁ শব্দে আনন্দের ফোয়ারা চুপসে যাবে বিয়ে তো করলে না ব্রাদার তাই দিল্লিকার লাড্ডু কি বস্তু তুমি জানতেই পারলে না
0: এই নাও বাজারের থলে
2: দাও কি নতুন থলেটা সেলাই করেছো কেন
0: ইঁদুরে কেটে দিয়েছে আহা এইটুকু তো সেলাই করা নজরেই আসবে না কারো
2: কি জানো কৃষ্ণা ভালো জিনিসে যদি একটু খুঁত হয় তাহলে সেটা একবার স্পষ্ট হয়ে ওঠে
0: বাবা একটা কিছু হলো তুমি একবার তত্ত্ব কথা শোনাতে বসলে
4: ঠিক বলেছেন বৌদি মাস্টারি করে বলে মানব সবাইকেই ওর ছাত্র ছাত্রী ভাবে
2: আরে জাতি গঠনের সব দায়িত্ব আমাদের হাতে কিনা সব দিকে আমাদের নজর রাখতে হয়
0: আচ্ছা তা দেখো কিন্তু এখন বাজার যাও তো
2: যাচ্ছি যাচ্ছি সুবিনয় তোমার গল্প করো আমি এলাম বলে
4: বৌদি মানবের পকেট আজ গরম বুঝি
0: হ্যাঁ টিউশনির টাকা পেয়েছে তো
4: কে কে ওখানে
0: কি বলুন তো
4: একটা লোক উঁকি মারছিল আমি যখন এখানে আসছিলাম এই লোকটাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আর আজকাল যা চোরগুন্ডার আমদানি হয়েছে শান্তিতে বাস করা দায় হয়ে উঠেছে আমরা যখন দমদমের বাড়ি বৌদি এই বৌদি
0: কিছু বলছেন
4: হ্যাঁ তো আপনি যেন কিছু একটা ভাবছেন
0: না তো এই দেখো
5: আপনি সেই কখন এসেছেন আমি এখনো পর্যন্ত এক কাপ চাও দিইনি। আমি
4: না চা আমি খাবো না বৌদি।
5: কিন্তু আপনি তো চা খান।
4: হ্যাঁ খাই, কিন্তু এখন না হলেও চলবে।
5: না না তা তা হোক তা হোক, আপনি বসুন আমি আসছি।
4: বৌদি প্রসঙ্গটা কেমন যেন এড়িয়ে গেল।
6: মানববাবু বাড়ি আছেন নাকি? মানববাবু
4: কে? ও ব্রজকিশোর বাবু, আসুন আসুন ভেতরে আসুন।
6: ও সুবিনয়, ভালোই হয়েছে তুমি এখানে রয়েছ।
4: কি ব্যাপার বলুন তো?
6: শোনো সুবিনয়, মানববাবুকে তো আমি আগে জানতাম না। তুমি বললে তোমার বন্ধু, শিক্ষিত লোক, তাই আমি বাড়ি ভাড়া দিয়েছিলাম।
4: তা তো ঠিক, কিন্তু এই কথা বলছেন কেন?
6: বলছি তার কারণ আছে, আর তোমাকে সেটা বলাও দরকার। দেখো আজ প্রায় 4 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে।
4: ব্রজবাবু আপনি তো জানেন বছরখানেক মানবের চাকরি নেই।
6: আমি জানি, আর টাকার জন্য তাকে আমি কোনোদিন তাড়াও দিই, কিন্তু সে কথা বলতে আজ আমি এখানে আসিনি।
4: আপনি কি বাড়িটা ছেড়ে দিতে বলছেন?
6: কিছুটা তাই বলতে পারো, যদিও আদু আমার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়েই আজ সে কথা আমাকে বলতে হচ্ছে।
4: কেন বলুন তো?
6: দিন 20 আগে মানববাবুকে বলেছিলাম আমার ছোট নাতিটার উপনয়ন দেবো, কিছু টাকা পেলে ভালো হয়। তো মানববাবু খুব নম্রভাবেই বললেন, ব্রজবাবু আপনার যখন টাকার দরকার যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করতেই হবে।
4: তা আপনার অসন্তুষ্ট হবার মতো তো কিছু বলেননি?
6: সব কথা আগে আমাকে বলতে দাও, তারপর বলো। দেখো এতে আমি অসন্তুষ্ট হতে যাব কেন? সেদিন মানববাবু বেশ বিনয়ের সঙ্গে সব কথাগুলি বললেন, কিন্তু ভেতরে ভেতরে ওনার যে এমন একটা শয়তানি বুদ্ধি ছিল তখন বুঝতে পারিনি।
4: এসব কি বলছেন আপনি?
6: অবাক হওয়ারই কথা, আমিও প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু কাল যখন মানববাবুর হয়ে একজন লোক আমাকে শাসিয়ে এলো তখন শোনা কথাগুলোকে তার মিথ্যে বলে উড়িয়ে দিতে পারলাম না।
4: কি শুনেছেন আপনি? কে আপনাকে শাসিয়েছে?
6: শুনলাম পাঁচসার কাছে কোন একটা বস্তিতে থাকে জেল ফেরত খুনি আসামি।
4: দেখুন মানবকে আমি অনেকদিন জানি, ওরকম কোন লোকের সঙ্গে মানবের পরিচয় থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।
6: আমার মনে হয় সুবিনয় তুমি হয়তো ওর সব কিছু জানতে না। আরো কি ব্যাপার শুনবে?
4: কিরকম?
6: রাস্তাঘাটে অনেকেই দেখেছে যে মানববাবুর স্ত্রী সেই লোকটার সঙ্গে কথা বলছেন।
4: অসম্ভব, মিথ্যে কথা।
6: আমিও বিশ্বাস করিনি, তবে লোকটা যে আমাকে শাসিয়ে এনেছে সেটা তো আর মিথ্যে নয়।
4: আচ্ছা লোকটাকে কেমন দেখতে বলুন তো?
6: এককালে ভদ্রলোক ছিলই বলে মনে হয়, মুখের বাঁদিকে গালের উপর একটা কাটা দাগ আছে।
4: দরজার পাশে যে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তারও তো গালে কাটা দাগ দেখেছি। ঠিক আছে ব্রজবাবু, আমি মানবকে জিজ্ঞেস করে আপনাকে সমস্ত ব্যাপারটা জানাবো।
6: হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলো যে সব কাজ ভালো নয়। আমি এখন চললাম।
4: বৌদি বৌদি,
5: চাটা ঠান্ডা হয়ে গেল বোধহয়, এই নিন। ব্রজকিশোর বাবু বাড়ি ভাড়ার কথা বলছিলেন বুঝি?
4: শুধু তাই নয়, আরো অনেক কিছু।
5: অনেক কিছু মানে?
4: আচ্ছা বৌদি, আপনি কি জানেন ব্রজকিশোর বাবুকে মানব লোক পাঠিয়ে শাসিয়েছে?
5: এ কি বলছেন, আপনার বন্ধু? না না, এই কাজও কখনোই করতে পারি না।
4: ব্রজকিশোর বাবু লোকটার যা বর্ণনা দিলেন, কিছুক্ষণ আগে আপনাদের বাড়ির সামনে আমি যাকে দেখেছিলাম তাকে আমার মনে হচ্ছে।
5: না না আপনি ভুল করছেন।
4: আপনি লোকটাকে চেনেন?
5: না না আমি চিনি না, আমি চিনবো কেমন করে? আমি আপনি চা খান, আমি আসছি এক্ষুনি আসছি।
4: শুনুন বৌদি, বৌদি শুনুন।
2: কি সুবিনয় তুমি একা কেন? কৃষ্ণ কোথায়?
4: ব্রজকিশোর বাবু এসেছিলেন।
2: ও হ্যাঁ, ওকে কিছু টাকা দিতে হবে, 4 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে তো।
4: আচ্ছা মানব, তুমি কি কাউকে পাঠিয়েছিলে ওর কাছে?
2: আমি?
4: হ্যাঁ।
2: কই না তো?
4: তাহলে উনি মিথ্যে কথা বলে গেলে
2: কেন? কি বলেছেন? কি উনি
4: বাড়ি ভাড়া চেয়েছে বলে তুমি নাকি লোক পাঠিয়ে ওকে শাসিয়েছ?
2: অদ্ভুত কথা, এ কখনো হতে পারে? না না, তুমি হয়তো ব্রজকিশোর বাবুর কথা বুঝতে ভুল করেছো।
4: ও হয়তো হবে। আচ্ছা মানব আমি এখন যাচ্ছি।
2: যাচ্ছ মানে তুমি তো খাবে এখানে।
4: চেষ্টা করবো আসতে, তবে আমার জন্য অপেক্ষা করে থেকো না, চললাম।
2: কৃষ্ণা বাজারটা নিয়ে যাও।
5: এত তাড়াতাড়ি চলে এলে, সব এনেছো তো? উমা তোমার বন্ধু কোথায় গেলেন?
2: দেখো না চলে গেল, বলে গেল আসতে দেরি হতে পারে। জানো মাংসটা খুব ভালো পেয়েছি, রান্না যেন ভালো হয়।
5: রান্নাঘরে গিয়ে দেখি সব জিনিস আবার ঠিক ঠিক এলো কিনা।
2: সব এনেছি সব এনেছি।
7: মাস্টার মশাই!
2: আরে প্রশান্ত, এসো এসো এসো এসো, থাক থাক থাক, প্রণাম করতে হবে না বাবা। কেমন আছো? অসুখ সেরেছে?
7: হ্যাঁ, বাবাই চিঠিখানা দিয়েছেন।
2: চিঠি?

0: ওহো, আচ্ছা তোমার বাবাকে বলো আমি তার সঙ্গে আজই দেখা করবো, কেমন?
1: আপনাকেই কিন্তু পড়াতে হবে মাস্টারমশাই, অন্য কারো কাছে আমি পড়বো না।
0: আচ্ছা আচ্ছা তাই হবে,
1: তাহলে আমি যাই মাস্টারমশাই।
0: এসো বাবা, এসো এসো। কৃষ্ণা, কৃষ্ণা একবার শুনে যাও।
2: কি বলছো?
0: আরে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি বলতো?
2: তোমার যত বাজে কথা।
0: যেও না যেও না যেও না কৃষ্ণা, সত্যি বলছি একটা ভালো খবর আছে।
2: আগে বলো তো কি খবর।
0: এই দেখো,
2: ও মা, এই যে 100 টাকা তিনখানা নোট কোথায় পেলে?
0: এই মাত্র প্রশান্ত এসেছিল।
2: প্রশান্ত? ও তোমার সেই ছাত্র যার টাইফয়েড হয়েছিল?
0: ওই দু মাসের মাইনে বাকি ছিল তো, প্রশান্ত বাবা টাকাটা পাঠিয়ে দিয়ে চিঠিতে লিখেছেন আমি যাতে আবার ওকে পড়াই।
2: তাহলে আমরা আজ বড় লোক, কি বলো?
0: সেটা তাই নয়, স্কুলের চাকরির খবরটাও তো আজই পেলাম।
2: সত্যি আজকের দিনটা আমাদের খুব ভালো।
0: এবারে বলো কার মুখ দেখে আজ আমি ঘুম থেকে উঠেছি?
2: আহা, তুমি যার মুখ দেখে রোজ ওঠো।
0: আমি যদি বলি আজ তার মুখ দেখে উঠিনি।
2: উমা, তুমি কি বলতে চাও? তবে বলো কার মুখ দেখেছো?
0: একটা পেঁচার।
2: ও, একদিনে বুঝলুম তুমি আমাকে পেঁচার মতোই মনে করো।
0: এই দেখো এই দেখো, তোমাকে বলতে যাব কেন, তোমার মতো সুন্দর মুখ কটা দেখতে পাওয়া যায়। একদিন একটা পেঁচা ওই ঘুলঘুলির ওখানে এসে বসছিল না, কাল রাতেও সে এসেছিল। সকালে চোখ খুলে দেখি গোল গোল চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ খুলতে একেবারে শুভ দৃষ্টি হয়ে গেল।
2: জানো পেঁচার দৃষ্টি যেমন ভালো তেমনি আবার খারাপও।
0: খারাপও? আরে দূর, তুমি কি মনে করো কৃষ্ণা যে এটা পেঁচার দৃষ্টির উপর নির্ভর করছে আমাদের জীবন, যত সব কুসংস্কার। শোনো, ও ঘর থেকে ভালো জামাটা এনে দাও তো, ব্রজকিশোর বাবুর কাছে কিছু টাকা দিয়ে আসি, খুব দরকার, না হলে ভদ্রলোক অমন করে চাইতেন না।
2: আচ্ছা, তুমি কি কোনো লোককে ব্রজবাবুর কাছে পাঠিয়েছিলে?
0: কি ব্যাপার বলো তো, সুবিনয় সেই কথা জিজ্ঞেস করলো।
2: তাহলে সত্যি নয়?
0: নিশ্চয়ই না, সুবিনয় হয়তো শুনতে ভুল করেছে।
2: ও
0: ও ও কি?
2: না কিছু না।
0: আচ্ছা কৃষ্ণা, তোমার আজ কি হয়েছে বলো তো?
2: কেন
0: কি ভাবছো?
2: কি আবার ভাববো?
0: তখন থেকে লক্ষ্য করছি কথা বলতে বলতে কেমন যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছ।
2: এটা তোমার বোঝার ভুলও তো হতে পারে।
0: না না না, ভুল নয় ভুল নয়, সত্যি কি একটা ভাবছো যেটা আমাকে বলতে চাইছো না?
2: আচ্ছা আচ্ছা, তুমি আজকাল এমন হয়েছো কেন বলো তো? আমি যেটা না বলবো সেটা হ্যাঁ বলানোর জন্য কত রকম চেষ্টা তোমার, কিন্তু কেন, তুমি কি মনে করো স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করার অধিকার পর্যন্ত আমার নেই?
0: সামান্য একটা বিষয় জানতে চাইলে যদি এতগুলো প্রশ্নের সামনে দাঁড়াতে হবে জানতাম, তাহলে নিশ্চয়ই কিছু জিজ্ঞেস করতাম না।
2: সত্যি যদি আমার মনে কোনো চিন্তা এসে থাকে সেটা কি দোষের?
0: দোষের নয়।
2: এমনও তো কোনো বিষয় থাকতে পারে যা তোমাকে বলা যায় না, অন্তত বলা উচিত নয়, এমনকি বললে ক্ষতিও হতে পারে।
0: না, এমন কিছু থাকতে পারে না।
2: হ্যাঁ পারে।
0: আমি জানতে চাই, আমি জানতে চাই সে কি এমন কথা।
2: না, জানতে চাইও না।
0: ও, তাহলে সত্যি কিছু গোপন করছো?
2: শোনো শোনো, তুমি আমাকে ভুল বুঝো না।
0: ভুল বুঝবো না? তুমি স্বীকার করছো কিছু গোপনতা আছে, অথচ স্বামী হয়ে আমি জানতে পারবো না, তাহলে তোমার সম্বন্ধে আমার কি ধারণা হওয়া উচিত?
2: খুব খারাপ, তবে এটুকু বিশ্বাস রেখো আমার মধ্যে কোনো পাপ নেই, আর যা আছে তা তুমি সময় হলেই জানতে পারবে। এমন কিছু নয়, দাঁড়াও তোমার জামা এনে দিচ্ছি।
0: থাক, তার দরকার নেই।
2: রাগ করলে?
0: করতাম যদি বুঝতাম তার মর্যাদা তোমার কাছে পাবো। আমি চললাম।
2: শোনো,
0: দরজাটা ভেজিয়ে দাও।
2: বুঝতে পারছি না, বুঝতে পারছি না আমি এখন কি করব, কি করব, আমি কি করব আমি এখন।
0: অনু,
2: আপনি, ওর সাথে আপনার দেখা হয়নি তো? ওই মাত্র বেরোলো যে।
3: আমায় দেখতে পাইনি, আমি দেখলাম ঘর থেকে বেরিয়ে গেল, যাবার আগে দেখা করতে এলাম।
2: না না, ও কথা বলবেন না, আপনার কোথাও যাওয়া হবে না। তবে অবস্থা এমন দাঁড়িয়েছে, এখনো যদি পরিচয় প্রকাশ না করি সাংঘাতিক কিছু ঘটে যাবে।
3: আমাকে যখন চলে যেতেই হচ্ছে তখন আর
2: যদি চলেই যাবেন তবে কেন আমায় পরিচয় দিয়েছিলেন, কেন আবার অনু বলে ডেকেছিলেন? আমার যা হবার তাই হবে, আমি ওকে সব কথা খুলে বলবো।
3: না না না, সর্বনেশে কাজ তুমি করো না।
2: কিন্তু সত্যকে যে আর মিথ্যা দিয়ে ঢেকে রাখতে পারছি না।
3: পারতেই হবে তোমাকে, দুষ্ট গ্রহ আজ পৃথিবীর সব সত্যকে গ্রাস করে বসেছে। একটু জল দাও তো, ভীষণ তেষ্টা পেয়েছে।
2: কাল থেকে বোধহয় কিছুই খাওয়া হয়নি আপনার, আপনি একটু বসুন, আমি এক্ষুনি জল আর কিছু খাবার নিয়ে আসছি।
3: টেবিলের উপরে ফ্রেমে বাঁধানো ওই যে তোমার ছবিটা আছে ওটা আমি দেবে। আমি যখন যেখানেই থাকি মনে করব আমার অনু আমার কাছেই আছে।
2: বেশ, নেবেন আপনি।
0: এ ও, তুমি আবার এসছো, কি করছিলে এখানে? ও, রূপোর ফ্রেম ভেবে ফটোটা চুরি করছিলে বুঝি?
3: না না না না, আমি চোর নই।
0: নই তবে এটা ধরেছিলে কেন?
3: এমনি
0: এমনি এমনি দাও তোমাকে ধরাচ্ছি। বলো বলো বলো, কেন চুরি করেছিলে? বলো বলো, আমি তোকে পুলিশে দেবো। লস্কেল পুলিশে
2: দেবো। ওগো তুমি মেরো না, উনি চোর নন, চোর নন। তোমার পায়ে পড়ি, ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
0: মেরো মেরো, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণা, তুমি যাও না। এই লোকটি কে?
2: উনি উনি একজন দরিদ্র ব্রাহ্মণ।
0: লোকটার সঙ্গে তোমার কি এমন সম্পর্ক যে প্লেটে করে খাবার গ্লাসে করে জল এনেছিলে? আচ্ছা তুমি জানো যে আজকাল অনেক চোর বদমাইশ গরিব ভিখারি সেজে বাড়ির মধ্যে ঢুকে পড়ে, তারপর চুরি করতে আসে?
2: না না, আমি জানি যে উনি চোর নন।
0: জানো কি করে জানলে?
2: উনি রোজই আসেন এই সময় আমাকে দেখতে।
0: রোজই আসেন তো? ও, তাহলে এই সেই লোক, এই সেই লোক যার সঙ্গে তুমি গোপনে মেলামেশা করো?
2: এসব কি বলছো তুমি?
0: ঠিকই বলছি, ঠিকই বলছি। এইমাত্র ব্রজবাবুর কাছে আমি রাস্তায় সব শুনে এলাম। আমি আমি তখন বিশ্বাস করিনি, আমি আমি সত্যি বলছি আমি তখন বিশ্বাস করিনি যে
2: এমন করছো কেন বলো তো? আমার বড্ড ভয় করছে।
0: ভয় তো তোমার নয় কৃষ্ণা, ভয় যে আমার আমার আমার মনে হচ্ছে এতদিন তুমি তুমি শুধু আমার সঙ্গে অভিনয় করে এসেছো, আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার সঙ্গে তুমি ছলনা করেছো।
2: এসব তুমি বলো না, বলো না, আমি যে আর সইতে পারছি না।
0: ছি ছি ছি কৃষ্ণা, ছি ছি, তুমি আমার স্ত্রী একথা ভাবতে আমার আমার ঘৃণা হচ্ছে।
2: কথা তুমি বলতে পারলে?
0: পারছি পারছি, বলতে পারছি। ছি ছি ছি, এখন আমি কি করব কি করব, লোকের কাছে কেমন করে মুখ দেখাবো আমি? না না, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে।
3: কোথায় যাবে?
0: ও, এখনো যাওনি?
3: না, কোথায় নিজেকে সরিয়ে নেবে?
0: হাউ ডিয়ার ইউ, সে কৈফিয়ত কি আমি তোমায় দিতে হবে?
3: না, কৈফিয়ত নয়, আমার অনুরোধ, ভুল বুঝে স্ত্রীর প্রতি অবিচার করো না।
0: তাতে তোমার কি?
3: আমার অনেক কিছু।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার কি স্বার্থ।
3: জানো না, জানো না, জানো না, যদি জানতে স্ত্রীর প্রতি এত বড় অবিচার করতে পারতে না।
0: তুমি তুমি তো এই জন্য দায়ী।
3: জানি, একটা নোংরা মাতাল খুনি আসামি এর জন্য দায়ী। আমি আত্মপরিচয় গোপন রাখতেই চেয়েছিলাম, কিন্তু পারিনি। অনুমাকে কি ফাঁকি দিতে পারি?
0: অনুমা? অনুমাকে?
3: আমার মেয়ে, তোমার স্ত্রী কৃষ্ণা।
0: হ্যাঁ, তার মানে কৃষ্ণা, কৃষ্ণা, অপরেশ মজুমদার তাহলে কে?
3: অপরেশ বাবু হলেন অনুর পালক রক্ষক, তিনি অনুকে বাঁচিয়েছিলেন। আর না হলে হয়তো মেনুর মতো অনুকেও পৃথিবী থেকে চলে যেতে হতো।
0: মেনু? মেনুকে?
3: আমার আর এক হতভাগ্য মেয়ে।

0: সে কোথায়?
1: নেই নেই, তাকে আমি তাকে আমি মুক্তি দিয়েছি।
0: এই যে কৃষ্ণা, কৃষ্ণা, এই লোকটি, এই লোকটি তোমার বাবা বলে দাবি করছে, এ কথা কি সত্যি? তাহলে এতদিন সে কথা বলনি কেন?
1: আমি বারণ করেছিলাম, ওর কোনো দোষ নেই।
0: ও, এতদিন আপনি কোথায় ছিলেন?
1: বলছি বলছি বলছি সব বলছি, আজ আমি আর কিছু লুকোবো না, সব কথা বলাও দরকার। তাছাড়া অনুমাকে এখনো সব কথা আমি বলিনি, আমার সব বিভৎস ঘটনা যদি অনু জানতো তবে আমাকে ও ক্ষমা করত না।
2: কেন কেন আপনি এই কথা বলছেন বাবা?
1: বলছি মা, বলছি বলছি এই কারণেই, বর্ধমানে একটা কারখানায় কাজ করতাম, সেটা বন্ধ হয়ে যাবার পর এখানে এসে একটা বস্তিতে আশ্রয় নিলাম, সহায় সম্বলহীন অবস্থায় এখানে ওখানে ঘুরে বেরিয়েছি তোদের দুজনকে নিয়ে। তোর মা ছিল ভাগ্যবতী, তাই সে আগে তোদের ছেড়ে চলে গিয়েছিল, দিনের পর দিন ঘুরেও রোজগারের সুযোগ পাইনি, সারাদিন ঘুরে শূন্য হাতে যখন ঘরে ফিরতাম তখন তোদের দিকে তাকাতে পারতাম না, আমি বাবা তাই বুকের ভেতরটা ভেঙে গুঁড়িয়ে যেত, কিন্তু আমি সহ্য করতাম সহ্য করতাম, অক্ষমতা সহ্য করতেই হতো, কিন্তু সেদিন সহ্য করতে পারিনি। ঘরে ফিরতেই মিনুটা খিদের জ্বালায় চিৎকার শুরু করলো, বাপ হয়ে মিথ্যে আশ্বাসে ওকে বোলাতে লাগলাম, কিন্তু পারলাম না, ওর কান্না আরো বেড়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, বাবা খেতে দাও, বাবা খেতে দাও। আমি দিশারা হয়ে গেলাম, আমার সমস্ত চেতনা লোপ পেয়ে গেল, এই হাত দুটো দিয়ে আর গলাটাকে আমি চেপে ধরলাম। মিলুর কান্না বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য, আর ওকে খিদের জন্য কাঁদতে হয়নি কোনোদিন।
0: বাপ হয়ে আপনি?
1: বাপ বলেই তো পেরেছিলাম, না হলে ওকে এত শান্তি দিতে পারতাম? ভাবলাম পালিয়ে যাই, কিন্তু পারলাম না।
0: তারপর?
1: তারপর যা হওয়া উচিত ছিল তা হলো না, প্রাণদণ্ড হলো না, যাবজ্জীবন কারাদণ্ড হলো। জেলে থাকতেই খবর পেলাম নিঃসন্তান অপরেশ বাবু পুলিশের কাছ থেকে অনুর সব দায়িত্ব নিয়েছে।
0: জেল থেকে কবে ছাড়া পেয়েছেন?
1: দু মাস চার দিন আগে। ছাড়া পেয়ে খোঁজ করতে লাগলাম অপরেশ বাবুর, পুলিশের খাতায় যদিও ঠিকানা পেলাম কিন্তু দেখা পেলাম না, শুনলাম পশ্চিমে কোথায় বদলি হয়ে গেছেন।
0: হ্যাঁ, তিনি এখন মধ্যপ্রদেশে আছেন।
1: তারপর খোঁজ নিয়ে জানলাম অনুমার বিয়ে হয়ে গেছে, সুখেই আছে সে, ঠিকানা জোগাড় করে একদিন সাহসে ভর করে তোমার অনুপস্থিতিতে ঢুকে পড়লাম এই ঘরে।
0: কি আশ্চর্য, আমি আমি সব কিছুই জানি না।
1: জানাতে আমি বারণ করেছিলাম, বুকের জ্বালা বড় বিষম জ্বালা, তাই দিনে একটিবার করে অনুমাকে দেখতে আসতাম। আমি খুনি বাপ, কিন্তু আমি চোর
2: বাবা।
0: শোনা কথা বিশ্বাস করে আমি এত বড় অন্যায় করলাম, অথচ একটিবার মুখ ফুটে বলতে পারলে না কৃষ্ণা যিনি তোমার বাবা। শোনো কৃষ্ণা, শোনো, এদিকে এসো, ওকে আর যেতে দেব না আমরা, আমাদের মধ্যেই ওকে রেখে দেব, ওর আর কোথাও যাওয়া হবে না। দেখুন আপনি কিন্তু কোথায় গেলেন?
2: বাবা বাবা
0: চলে গেলেন? কৃষ্ণা, তুমি কেন না কৃষ্ণা, আমি দেখছি আমি দেখছি উনি কোথায় গেলেন, কোথায় গেলেন আপনি, কোথায় গেলেন
2: বাবা? ও গো ও গো, উনি আর কোনো দিনই ফিরে আসবেন না বাবা।

0: দমকা হাওয়া নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা বিমল রায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা জ্ঞানেশ মুখোপাধ্যায়, সুবিনয় চঞ্চল মুখোপাধ্যায়, ব্রজকিশোর বলাই মুখোপাধ্যায়, প্রশান্ত সুপ্রতিম মুখোপাধ্যায়, কৃষ্ণা অঙ্গনা বসু ও মানবের ভূমিকায় স্বরাজ বসু। শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক দমকা হাওয়া। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসাবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার উপর জোর দিয়েছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানের আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাঁকে ছুরিকাঘাতের অভিযোগে সহকারী পাইলট গ্রেপ্তার। দেশে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কো রৌপ্য পদক পেয়েছেন। কম্পাউন্ড আর্চারিতে ভারতের গণেশমণি রতন ব্রোঞ্জ পদক পেয়েছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের ব্রোঞ্জ পদক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসির শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
1: आजादी के बाद उनके सामने केवल एक देश को आजाद रखने की चुनौती नहीं थी, उनके सामने एक राष्ट्र को चलाने की चुनौती भी थी। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
0: प्रधानमंत्री दुबई थे इसराइलगामी विमान ছিনতাই বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের প্রশংসা করেন। তিনি বলেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছার অন্যদের জীবন রক্ষায় সাহস এবং সংকল্পের পরিচয় দিয়েছেন।
1: ভারতকে ক্যাপ্টেন স্মিথ নে জিস প্রকার সে ধৈর্য সুঝবুঝ আর সাহস কা পরিচয় করবায়া আর জেসে আজ ইসরায়েল কে প্রধানমন্ত্রী নে কাহা কি ইস হিন্দুস্তানি নে 9/11 হোনে সে বাচা লিয়া। हर देशवासी के लिए स्मिथ का ये पराक्रम हमें गौरव से भर देता है।
0: 1926 সালের পয়লা অক্টোবর ইউপিএসসি যাত্রা শুরু হয়েছিল। গত বছর থেকে এক বছর ধরে এই সংস্থার শতবর্ষ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বড়ালের বেঞ্চ বলেছেন, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার দুটি আবেদন নাকচ করে দিয়েছে। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলে দুটি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তাঁর স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মচ্ছারের প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও ক্যাপ্টেন মচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী এক যাত্রীবাহী বিমানের ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানেরই সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে, তারা ক্যাপ্টেন মচ্ছরের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তাঁর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2025 সেপ্টেম্বর মাসে এই পরিমাণ ছিল 1,77,000 কোটি টাকা। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় GST পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা। রাজ্য GST পরিমাণ 45,363 কোটি টাকায় পৌঁছেছে। সুসংহত IGST পরিমাণ 1,20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আফগানিস্তানের হেলমন্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশুসহ 9 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, গতকাল পাক বিমান বাহিনী সুলতান জেলার কুনার ও গামসের জেলার হেলমন্দে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে পাক বাহিনীর হামলায় 3 আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তান সরকার এই হামলার কঠোর নিন্দা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করছে, এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে ISIS বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটল। উল্লেখ্য, এই সৈন্য প্রত্যাহারের পরিকল্পনাটি 2024 সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনহা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। এশিয়ান গেমসের দ্বাদশ দিবসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলছেন। পুরুষদের হকির সেমিফাইনালে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে ভারত 1-0 গোলে এগিয়ে গেছে। এদিকে মহিলা হকিতে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। কম্পাউন্ড আর্চারিতে আজ ভারতের গণেশমণি রতন 194-144 গেমে কং ডুক ড্যাংকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে ভারতের অনিশ ভানোয়ালা ফাইনালে উঠেছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের মহিলারা ব্রোঞ্জ পদক পেয়েছেন। সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কল রৌপ্য পদক পেয়েছেন। ক্রিকেটে শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ফাইনালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এদিকে পুরুষদের সেপাক টাকরোয় ভারত বিশ্ব চ্যাম্পিয়ন মায়ানমারকে হারিয়ে ফাইনালে উঠেছে। পাশাপাশি শুটিং, জুডো, ভলিবল, ট্রাক সাইক্লিং, গলফ, তাইকোয়ান্দো, টেনিস, রাগবি সেভেন্স এবং স্পোর্ট ক্লাইম্বিং সহ বিভিন্ন ধরনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় অ্যাথলিটরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ UPSC গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার ওপর জোর দিয়েছেন।

দেশে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কল রৌপ্য পদক পেয়েছেন। কম্পাউন্ড আর্চারিতে ভারতের গণেশমণি রতন ব্রোঞ্জ পদক পেয়েছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের ব্রোঞ্জ পদক। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। বাংলা ব্যান্ডের গানের ইতিহাসে কিছু নাম শুধু একটি ব্যান্ডের নাম নয়, একটি সময়েরও পরিচয়। লক্ষ্মী ছাড়া তেমনই এক নাম। লক্ষ্মী ছাড়ার গল্পের শুরুটা একটু অন্যরকম ছিল। 90-এর দশকে কয়েকজন স্কুল পড়ুয়া তারা গড়ে তুলেছিল একটা দল। সেই দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বাংলা রক ও আধুনিক গানের অন্যতম পথিকৃৎ গৌতম চট্টোপাধ্যায়। তাঁর বাড়ির পরিসরেই চলত এই কিশোরদের সঙ্গীত চর্চা। গৌতম চট্টোপাধ্যায়ই দলটির নাম দিয়েছিলেন লক্ষ্মী ছাড়া। তার ছেলে গৌরব চট্টোপাধ্যায়, যিনি গাবু নামে পরিচিত, ছিলেন এই দলের অন্যতম সদস্য, অর্থাৎ তিনি ড্রাম বাজাতেন। বাকি গল্পটা না হয় গান শুনতে শুনতেই হোক।

এই শুরুর দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে বাংলা ব্যান্ডের ইতিহাসের আর এক গুরুত্বপূর্ণ অধ্যায়, মোহিনীর ঘোড়াগুলি। আবার বছর কুড়ি পরে অ্যালবামে লক্ষ্মী ছাড়ার পড়াশোনায় জলাঞ্জলি গানটি প্রকাশিত হয়। ফলে পেশাদার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশের আগে লক্ষ্মী ছাড়ার নাম পৌঁছে গিয়েছিল বাংলা বিকল্প সঙ্গীতের এক গুরুত্বপূর্ণ পরিসরে।

1999 এর পর লক্ষ্মীছাড়া পেশাদার ভাবে নিজেদের পথ চলা শুরু করে। মঞ্চে মঞ্চে তাদের গান ছড়িয়ে পড়তে থাকে আর 2001 সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম মেঘমল্লার। কে আর করি না, শুধু চাই তোমায়, এইসব গান তরুণ শ্রোতাদের মধ্যে লক্ষ্মীছাড়ার নিজস্ব একটা পরিচয় তৈরি করে।

এত স্বল্প পরিসরে লক্ষ্মীছাড়ার সম্পূর্ণ গল্প বলা সম্ভব নয়। তবে লক্ষ্মীছাড়ার গল্প বলতে গেলে বা শেষ করতে গেলে এইটুকু বলতে হয় যে শুধুমাত্র একটা বাংলা রক ব্যান্ডের গল্প নয়। গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গীত ভাবনার পরিসর থেকে উঠে এসে মোহিনীর উত্তরাধিকারকে ছুঁয়ে নিজেদের সময়ে তারুণ্যকে নিজেদের ভাষায় প্রকাশ করে যে দল কয়েক দশক ধরে পথ চলছে তারই নাম লক্ষ্মীছাড়া। আজকে বাংলা ব্যান্ডের গান শেষ করব লক্ষ্মীছাড়ার আরও একটি গান দিয়ে।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে মিড ডে নিউজ।

শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:21। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 59%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত

এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে খারিফ ডাল চাষের সম্ভাবনা, আলাপচারিতায় অধ্যাপক রাজীব নাথ, ডক্টর স্বরূপ চৌধুরী ও সুব্রত চক্রবর্তী, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, প্রবীণদের ভালো থাকার উপায়, এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত, 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাদন, ইন্দ্রদীপ ঘোষ রাগ কৌশিকী কানাড়া, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর।

মৈত্রীর অনুরোধের আসরে সকলকে স্বাগত জানাই। আজ পাঁচ দিনের ক্রমে প্রথম দিন পয়লা অক্টোবর, শুরু করছি অনুরোধের আসর। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা।

মুখোপাধ্যায়। আজ প্রথমেই যে গানটি শোনাব সে গানটির অনুরোধ এসেছে রায়না পূর্ব বর্ধমান থেকে। অনুরোধকারী শ্রোতা দেবাশিস ধারা, ছন্দা ধারা, ঋষিকা ধারা, কৌশিকী ধারা, আদর্শ ধারা, দীপঙ্কর ধারা, মিতালী ধারা ও নমিতা ধারা, তারা অনুরোধ করেছেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গানটির।

অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন তালাত মাহমুদের কণ্ঠে, এবং এই গানটির অনুরোধ পাঠিয়েছেন অশেষ বন্দ্যোপাধ্যায় নিউ ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা থেকে।

পরবর্তী গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন ভূমিকা খটিয়াল, রেমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, উলুবেড়িয়া হাওড়া থেকে। শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

পরবর্তী গানের শিল্পী বাণী জয়রাম, আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন সুমন, কামিনী ও দুলাল জানা, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন এস এম ছাবিদ আলী, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।

আজ পয়লা অক্টোবর কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মন তথা শিল্পী শচীন দেব বর্মনের জন্মদিন। সেই উপলক্ষে একটি গানের অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটির অনুরোধকারী শ্রোতা বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, কোতলপুর বাঁকুড়া থেকে। শুনবেন একান্ত আপন ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে এই গানটি।

আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল।

0: নমস্কার, মহিলাদের আসরে দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের সঙ্গে আজকে আছি সঞ্চিতা বটব্যাল। প্রথমেই জিজ্ঞেস করব, বন্ধুদের কেমন আছেন? আমি জানি উত্তর আসবে ভালো আছি, কিন্তু ওই একটু চিন্তার মধ্যে আছি। কিসের চিন্তা? কারোর পড়াশোনা নিয়ে চিন্তা, কারোর সংসার জীবন নিয়ে চিন্তা, কারোর চাকরি পাচ্ছি না সেই নিয়ে চিন্তা, চাকরির বাজার কীরকম সেই নিয়ে চিন্তা। বিভিন্ন চিন্তায় আমরা কিন্তু জর্জরিত হয়ে থাকি। তবে চিন্তা করলে তো শুধু হবে না, জীবনের পথে এগিয়েও চলতে হবে। আজকের দিগন্ত অনুষ্ঠানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং চাকরির বাজার সংক্রান্ত বিষয়ে কথা বলব। কথা বলবেন ক্যারিয়ার কাউন্সিলর সোনালী প্রতিভা মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছেন সোমা মুখোপাধ্যায়। আসুন শুনে নিই তিনি কি বললেন।
1: আজকে আমাদের সঙ্গে রয়েছেন সোনালী প্রতিভা মুখার্জি, তিনি একজন ক্যারিয়ার কাউন্সিলর। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আজকের আমাদের যে বিষয়, প্রযুক্তির ব্যবহার ও চাকরির বাজার, সেই নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টা আমাদের সামনে চলে এসেছে, আমরা যেটা থেকে কিছুতেই মুখ ফেরাতে পারবো না এবং আমাদের মেনে নিতেই হবে, যে প্রযুক্তি এখন আমাদের চালনা করে। তাহলে প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো, যে এই প্রযুক্তির ব্যবহার ও চাকরির বাজার, এই বিষয়টায় আপনি কি বলবেন?
2: আমি নিজে যেহেতু একজন এডুকেটর, আমি স্টুডেন্টদের ট্রেন করছি এই বিষয়ে, তো আমার কাছে যে বিষয়গুলো খুবই চিন্তার সেটা হচ্ছে যে এই টেকনোলজির কারণে একাধারে যেমন নতুন কেরিয়ার অপরচুনিটিস তৈরি হচ্ছে, পাশাপাশি কিন্তু অন্যান্য অনেক কেরিয়ার অপরচুনিটিস বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলতে চাইবো পজিটিভ দিকটা সম্পর্কে, যে কি কি নতুন কেরিয়ার অপরচুনিটিস আমাদের কাছে আসছে। এআই স্পেশালিস্ট এখন একটা অত্যন্ত সুন্দর একটা পেশা এবং মানুষ এই পেশার দিকে ঝুঁকছে বেশি করে। এছাড়া বহুদিন ধরেই চলে আসছে ডেটা সায়েন্টিস্ট, সেটা আরো নতুন করে যেন মানুষের মনে দাগ কাটছে। ক্লাউড ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি প্রফেশনাল, এই জায়গাগুলো এখন মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠছে। এছাড়া এআই যেহেতু এখন মার্কেট কাঁপাচ্ছে রীতিমতো, তো এআই অটোমেশনের জন্য নতুন নতুন কিন্তু অনেক জব রোল তৈরি হচ্ছে। আগে যেমন আমরা দেখতাম যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা সাধারণত যে কোনো একটা বিষয় নিয়ে অনার্স পড়তাম, মাস্টার্স করতাম, বিএড এর দিকে এগোতাম, এবং আমাদের কাছে একটা চিরাচরিত প্রথা ছিল যে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নেব বা আমরা যে কোনো নিজের মতন করে কোনো একটি কাজের দিকে শুরু করব। এখন এআই যেহেতু মার্কেটে রয়েছে, এখন কিন্তু আরো অনেক ধরনের কেরিয়ার অপরচুনিটিস আমাদের কাছে আসছে। সব থেকে যেটা বড় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এআই এর কারণে নতুন একটি পেশা মার্কেটে এখন আসছে, যেটা হচ্ছে এআই এমএল স্পেশালিস্ট। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন একেবারে আসছে। তো আমাদের যারা, যে সমস্ত ছেলেমেয়েরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তারা কিন্তু চাইলেই এই বিষয়টাকে আলিঙ্গন করে এগোতে পারে। বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি বর্তমানে কিন্তু ফ্রিল্যান্স অপশনটা বা রিমোট জব এর অপশনটা ভীষণভাবে আমাদের সামনে আসছে। এই যে টেকনোলজি, এতদিন বলতে পারি 10 বছর আগে অবধিও টেকনোলজির ব্যবহার বলতে আমরা শুধু ভাবতাম কম্পিউটারের ব্যবহার। আমরা ছোটবেলা থেকে কম্পিউটারের বেসিক কোর্সে ভর্তি হতাম, মাধ্যমিকের পরে একটা বেসিক কোর্স করে নিতাম, তারপর ভাবতাম যে আমার টেকনোলজির জ্ঞান সম্পূর্ণ। এরপর কোথাও না কোথাও একটা আমাদের মনে হতো বা আমাদের অভিভাবকরাও আমাদেরকে এটা বোঝাতেন যে সায়েন্স এর ডিপার্টমেন্ট আলাদা, আর্টস এর ডিপার্টমেন্ট আলাদা, কমার্স এর ডিপার্টমেন্ট আলাদা। এখন কিন্তু এই ভেদাভেদটা কিন্তু এখন আর নেই। এখন এআই এমন ভাবে সমস্ত প্ল্যাটফর্মে ঢুকে গেছে যে একটি সায়েন্সের স্টুডেন্টও যেমন নিজের কেরিয়ারকে এক্সপ্লোর করতে পারছে, কমার্স

0: স্টুডেন্টও যেমন সুন্দরভাবে নিজের পেশাকে আরো বেশি করে সেই পেশাতে নিযুক্ত হতে পারছে বা আরো বেশি রোজগারের সুবিধা পাচ্ছে, আর্টস স্টুডেন্টরাও কিন্তু ফ্রিল্যান্স বেস কাজ বা রিমোট জবের দিকে অত্যন্ত সুন্দরভাবে তারা কিন্তু কাজ করতে পারছে এবং নিজেদের কেরিয়ারকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারছে। ট্রেডিশনাল যে সমস্ত চাকরিগুলো, যেমন যে কোনো ধরনের আমাদের বলতে পারি আমাদের শিক্ষকতার পেশা, ইঞ্জিনিয়ারিং পেশা বা ধরুন ব্যাংকের চাকরি, রেলের চাকরি, আমরা যেগুলো সাধারণত পাখির চোখ করে রাখি এইচএস এর পর থেকে, অভিভাবকদের কাছেও একটা খুব স্বপ্নের জায়গা যে ছেলে মেয়ে সরকারি চাকরি পাবে, কিন্তু সেই সরকারি চাকরি না পাওয়ার কারণে তো মানে যুবক যুবতীদের মধ্যে একটা চরম হতাশা তৈরি হচ্ছে। এই হতাশা যাতে না তৈরি হয় আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে এটাই বলতে চাইবো যে এখন এই যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা এআই কে আলিঙ্গন করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে যদি শিখে নিতে পারি, তাহলে আমি যে স্ট্রিমেরই হই না কেন আমার জন্য কিন্তু একাধিক কাজ অপেক্ষা করছে। এবং তার পাশাপাশি কয়েকটা সাবজেক্টের নাম আমি এখানে বেশি করে বলবো যেটা যে কোনো স্ট্রিমের ছেলে মেয়ে শিখতে পারে, এবং যে স্ট্রিম থেকে বা যে কোর্স গুলোর কথা আমি এখন বলবো সেগুলোতে কাজের সুযোগ কিন্তু 100%। অর্থাৎ কোনো একটি ছেলে বা মেয়ে সে আর্টস, কমার্স, সায়েন্স যাই পড়ুক না কেন, তারপর যদি এই ধরনের স্কিল গুলোকে ডেভেলপ করে আমার মনে হয় না তাদেরকে চাকরি ছাড়া বসে থাকতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে ভীষণ একটা সেলিব্রেটেড টপিক, অত্যন্ত ভালো একটি কর্মক্ষেত্র। বর্তমানে সমস্ত চাকরির মধ্যে থেকে আমি তো যতটুকু আমি দেখছি আমার যতটুকু অভিজ্ঞতা অ্যাজ এন এন্টারপ্রেনর, 50-60% জব রোল কিন্তু ডিজিটাল মার্কেটারের, কারণ এটা প্রত্যেকটা সেগমেন্টে যে কোনো বিজনেসে ডিজিটাল মার্কেটারের চাহিদা এখন ভীষণ পরিমাণে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েশন, আমরা নিজেরাও শুনেছি কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি নিজে উল্লেখ করেছেন বা আমাদের ইউনিভার্সিটির ক্যারিকুলামে কন্টেন্ট ক্রিয়েশনকে জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। এই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ভবিষ্যতে একটা বড় সড়ো আকার নিতে চলেছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই পার্টিকুলার কোর্সের চাহিদা এখন মানে মারাত্মক লেভেলের, কারণ এই পার্টিকুলার কাজ এখন প্রচন্ড পরিমাণে। আমরা দেখতাম আগে ছেলেমেয়েরা সিভি হাতে নিয়ে অফিসে অফিসে ঘুরতো, এখন আর সেই জায়গা কিন্তু নেই। এখন আমরা যদি নিজেদের পড়াশোনাটাকে একটু ভালো করে ঠিক করে তৈরি করতে পারি এবং তারপর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন অথবা ডিজাইন ফিল্ডের যে কোনো কাজ যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো যদি শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের কেরিয়ারকে একটা অন্য মাত্রা দিতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই মুহূর্তে এত সেলিব্রেটেড একটা পোস্ট, এটা কিন্তু মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতার জায়গায় আসতে চলেছে। আমরা অনেকেই হয়তো এই পেশাগুলো সম্পর্কে জানি না, জেনে নিলে কিন্তু আমাদের কেরিয়ারের অনেক নতুন রাস্তা খুলে যাবে।
1: কোথায় কোথায় খুব বেশি রকমের ভাটা দেখা দিয়েছে যেখানে কিন্তু ঝুঁকিতে থাকা পেশা হিসেবে বলা যেতেই পারে তাকে, এবং সেখানে যদি নতুন প্রযুক্তির হাত না ধরা হয় তাহলে কিন্তু বিপদ সামনে রয়েছে, সেগুলো কি কি?
0: আমার মনে হয় রিপিটেটিভ যে কোনো কাজ কিন্তু খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। আমরা যে কাজগুলো আগে দেখতাম যে রুল বেসড যে কোনো কাজ, যেমন ডেটা এন্ট্রি আগে ভীষণ এই ধরনের কাজ হতো, মানুষজন বাড়ি থেকে বসেও এই ধরনের কাজ করতে পারতো, বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সমস্ত কাজ বা ধরুন ক্লারিক্যাল কাজ, ডেটা এন্ট্রি একটা স্কুলের একটা শিট মেনটেন করা, এই ধরনের কাজ কিন্তু এআই অত্যন্ত সহজে করে ফেলছে। এবং এই কাজটা করে ফেলার কারণে আমাদের বহু মানুষজন কাজ হারা হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমাদের খুবই চিন্তার বিষয়। এবং ছোট ছোট ছেলে মেয়েরা যারা এতদিন হয়তো বুঝতে পারেনি যে তাদের কেরিয়ারের কত বড় একটা সমস্যা তাদের ভবিষ্যতে আসতে পারে, তারা যদি এখনো সতর্ক হয় তাহলে আমার মনে হয় এই ঝুঁকিতে থাকা পেশাগুলোকে এড়িয়ে যাওয়াই শ্রেয়। এছাড়া ধরুন যেরকম কাস্টমার সাপোর্ট, আমরা সবাই জানি আমরা যখন অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত জায়গাতে আমরা কল করি বা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো কিছু অভিযোগ জানায়, তো সেখানে আমাদের কিছু কাস্টমার সাপোর্টের প্রয়োজন হয় এবং তখন সেখানে একটা রিপিটেটিভ কলের প্রয়োজন আসে। বিভিন্ন সময় আমরা ব্যাংক থেকেও কিন্তু এই ধরনের কল পেয়ে থাকি। এই ধরনের যে রিপিটেটিভ জব বা কলার যে সমস্ত জায়গাগুলো রয়েছে এটা কিন্তু এআই এখন অনায়াসে করে দিচ্ছে, সুতরাং এই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া খুব সম্ভবত বন্ধ হতে চলেছে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের যে বেসিক পার্ট গুলো। আজ থেকে প্রায় 10-12 বছর আগেও বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনারদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতাম এবং সেখানে তার বিনিময়ে একটা খুব সুন্দর অঙ্কের টাকা তারা কিন্তু চার্জ করতে পারতেন। কিন্তু এখন এআই আসার কারণে সমস্ত জিনিস এতটাই সহজলভ্য হয়ে

0: গেছে। এখন মানুষের হাতে হাতে ফোন রয়েছে, বাড়িতে বাড়িতে ল্যাপটপ রয়েছে এবং প্রত্যেকে এআই এর ব্যবহার ন্যূনতম হলেও কিন্তু শিখে গেছে। তার ফলে বেসিক যে ডিজাইনের ফিল্ড বা বেসিক ভিডিও এডিটিং এর যে ফিল্ড, যেগুলো আগে আমরা টাকা পয়সার বিনিময়ে স্পেশালিস্টদেরকে দিয়ে করাতাম, সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। সুতরাং আমরা যদি স্পেশালিস্ট না হতে পারি কোনো বিষয়ে, বা কোনো বিষয়ে যদি গভীর জ্ঞান না রাখতে পারি, তাহলে কিন্তু সেই পেশা থেকে আমাদের বিতাড়িত হবার চান্স কিন্তু রয়ে যাবে। সুতরাং আমরা যাই করব, ভেবে চিন্তে করব এবং এআই কে সঙ্গে নিয়ে সেই সাবজেক্টের উপরে যদি দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমাদের চাকরি কেউ নিতে পারবে না, বলা চলে আমাদের চাকরির সুযোগ আরো দিনকে দিন বাড়বে।
1: এআই এবং ডাটা সায়েন্স, এটার জন্য কি যোগ্যতা লাগে এবং কি কোর্স করা যেতে পারে যদি একটু বলেন?
0: আমার মনে হয় এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে সেগুলো আপনারা যে কোনো স্ট্রিম থেকেই যদি আমরা মানে পাশ করে বেরোই উচ্চ মাধ্যমিকের পরে, তার জন্য আলাদা করে কোনো অনার্স পেপার কিন্তু লাগে না। মানে আমরা সেটা যে কোনো বিষয়ে, ইতিহাসে অনার্স হোক, ফিজিক্সে অনার্স হোক, মাস্টার্স হোক, যাই হোক না কেন, তার পাশাপাশি আমরা কম্পিউটারের বিভিন্ন বিষয়ে নলেজ যদি গেইন করতে পারি, যেমন পাইথন, জাভা, পাওয়ার বিআই, C++, MySQL, এই ধরনের যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গুলো রয়েছে এগুলোকে যদি খুব ভালো করে রপ্ত করতে পারি, এবং বর্তমানে যে দুটি সংযোজন হয়েছে, যে একটি সংযোজন হয়েছে HTML, বহু আগে থেকেই রয়েছে আমরা সেটা জানি, এখন AIML নতুন সংযোজন হয়েছে, এইগুলো যদি আমরা একটু শিখে নিতে পারি তাহলে ডেটা সায়েন্টিস্ট হওয়াটা খুব কঠিন কিছু হয়তো নয়। এবং আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে সায়েন্সের স্টুডেন্ট না হলে হয়তো ডেটা সায়েন্টিস্ট হওয়া যায় না, যেহেতু ওখানে সায়েন্স কথাটা আছে, এটা আমারও ছোটবেলায় ধারণা। কিন্তু তারপর যখন আমি নিজে আমার এডুকেশন ইনস্টিটিউট শুরু করলাম, তখন আমি এটা উপলব্ধি করলাম যে এটা কিন্তু একেবারে খুব প্রয়োজনীয় নয়, সায়েন্স নিয়ে পড়তেই হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনি কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলেও আপনি এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নিজে থেকেই রপ্ত করতে পারেন, বা আপনি যে কোনো ট্রেনারের সহযোগিতা নিতে পারেন, এটা খুব ভালো একটি পেশা। এবং এটার পাশাপাশি যদি আপনি নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সম্পূর্ণভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে তো আমি বলবো যে এটার অত্যন্ত ভালো কিছু সুযোগ আসতে চলেছে, অলরেডি রয়েছে, ভবিষ্যতে আরো বেশি আসবে।
1: পরের যে পেশাটি সম্পর্কে জানতে চাইবো সেটিও কিন্তু অত্যন্ত একটি চাহিদা সম্পন্ন পেশা এবং সেটার চাহিদাও ক্রমশ ঊর্ধ্বমুখী, ক্লাউড অ্যান্ড সাইবার সিকিউরিটি। সেটা বলতে আমরা ঠিক কি বুঝছি এবং সেটার আগামী দিনের সম্ভাবনা এবং তার পাশাপাশি কারা এই কোর্সটি করতে পারে?
0: সাইবার সিকিউরিটি তো বর্তমানে সবার শেখার আগ্রহ তুঙ্গে, ক্লাউড সাইবার সিকিউরিটি ব্যাপারটা হয়তো অনেকটাই একই আমার যতটুকু ধারণা। আমি নিজেও কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট, কিন্তু আমি যখন প্রথমবার কেরিয়ার সম্পর্কে জানতে শুরু করলাম বা আমি আমার স্টুডেন্টদেরকে যখন জানাতে শুরু করলাম, তখন গিয়ে আমি একটা জিনিস অ্যানালিসিস করে বুঝলাম যে বর্তমানে যে বিষয়গুলোতে আমরা অসুবিধা ভোগ করি, আগামী দিনে কিন্তু সেই পেশাগুলোই বেশি করে আসতে চলেছে। আমি একটু সহজভাবে বোঝাই, এই যে বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কিরকম তৈরি হয়, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজ কেউ হ্যাক করে নিল, আমার ওয়েবসাইটে কোনো একটা কিছু গ্লিচ দেখা গেল, আমরা ছুটে যাই, কোথায় ছুটে যাই, আমরা আগে হলে পুলিশের কাছে ছুটে যেতাম, এখন পুলিশের নতুন সেলই হচ্ছে সাইবার সিকিউরিটি সেল। তো এই যে পুলিশের যে চাকরি, এতদিন অব্দি আমাদের হয়তো ধারণা ছিল যে পুলিশের চাকরি মানেই সেটা 25 রাউন্ড মাঠ ক্লিয়ার করতে হবে, এই সমস্ত হেলথ ইস্যুস যেগুলো থাকে মানে মেডিকেল ক্লিয়ার করতে হবে, এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পুলিশের চাকরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট হলো সাইবার সিকিউরিটি সেগমেন্ট। এই পার্টিকুলার যে সেগমেন্টটা রয়েছে এটার চাহিদা দিনকে দিন বাড়ছে এবং ভবিষ্যতে আরো বেশি করে বাড়বে, কারণ ডিজিটাল সেফটি এটা সম্পর্কে নলেজ আমরা সবাই কম বেশি রাখি, সেজন্যই আমরা আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইল বা পেজ গুলো হয় সেগুলোকে আমরা 2-step অথেন্টিকেশন দিয়ে আমরা কিন্তু সেভ করে রাখি, তাই না? আমরা বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিয়ে আমরা সেগুলোকে সুরক্ষিত রাখি, তো এটাকে বলা হয় ডিজিটাল সেফটি। এই ডিজিটাল সেফটি আমরা যত বেশি ডিজিটালাইজড হব, এই ডিজিটাল সেফটির প্রয়োজনীয়তা কিন্তু তত বেশি বাড়বে। এই যে এআই আসছে, এআই এর ভালো দিকও আছে, এআই এর খারাপ দিকও আছে। এআই এর ভালো দিক যতদিন রয়েছে ততদিন আমরা ভীষণ খুশি, আমরা জিনিসটিকে খুব ভালো ভাবছি, কিন্তু যেদিন থেকে এআই এর নেগেটিভ দিকগুলো আসতে থাকবে তখন কিন্তু এই ডিজিটাল সেফটিও কিন্তু আমাদের কাছে ভীষণ প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হবে। ব্যাংকের

0: মুহূর্তে আমরা সবাই ই ব্যাংকিং এ অভ্যস্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আশেপাশে এমন কোনো মানুষ নেই যাদের ফোনে কোনো ব্যাংকের যে সমস্ত নেটওয়ার্ক ব্যাংকিং যেগুলো হয় আর কি, নেট ব্যাংকিং যাকে আমরা বলি, সেটা যে ইনস্টল নেই এরকম কোনো মানুষ কিন্তু নেই, আমাদের প্রত্যেকের ফোনে রয়েছে। তো এটাও কিন্তু একটি ডিজিটাল সেফটির অন্তর্গত। এই যে কাজটি রয়েছে, আমি ধরে নিলাম বর্তমানে 10 লক্ষ মানুষ এই কাজের সঙ্গে যুক্ত, কিন্তু যত দিন এগোবে, সভ্যতা যত বেশি এগোবে, সমাজ যত বেশি উন্নত হবে, তত কিন্তু এই জিনিসের চাহিদা বাড়তে থাকবে। আমরা এই মুহূর্ত থেকে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে চর্চা করি বা আরো বেশি করে যদি শেখার আগ্রহ রাখি, বিশেষ করে যারা ছোট ছোট ছেলে মেয়ে, যেমন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের কাছে তো পুরো কেরিয়ারটাই এই মুহূর্তে একেবারে উন্মুক্ত, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা শুরু থেকে এই বিষয়গুলো নিয়েই ফোকাস হোক। আমরা আমাদের ছোটবেলাতে হয়তো অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি ঠিক ভুল বলবো না, আমাদের সেই সময় দাঁড়িয়ে আমাদের সেটাই আমাদের কাছে প্রায়োরিটি ছিল, আমরা অনার্স পড়তাম, মাস্টার্স পড়তাম, আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর ধরে প্রিপারেশন নিতাম। এখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে সেই পরিমাণ যে ধৈর্য সেটা আস্তে আস্তে কমতে থাকছে। এখন সবাই তারা ভাবছে যে পড়াশোনার শেষেই যেন একটা চাকরি পাই, সেই রকম কিছু একটা ব্যবস্থা। এটা অলরেডি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, যে কারণে আমরা বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ এই ধরনের প্রফেশনাল কোর্সের দিকে কিন্তু মানুষজন অলরেডি যাওয়া আসা শুরু করেছিল। সেই জায়গারই রেস ধরে এখন এই ধরনের কোর্স গুলো মার্কেটে আসছে, যেটা হচ্ছে ডেটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি। এগুলো যত বেশি আসছে তার মানে এটাই প্রমাণ করে যে বর্তমানে এই পদের চাহিদাও কিন্তু বাড়ছে। ছেলেমেয়েরা যদি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা এখন থেকে শুরু করে, আমার মনে হয় তাদের অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু সফলতা মুখ দেখতে পাবে।
1: ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে এর চাহিদা কিরকম থাকবে বলে আপনি মনে করছেন?
0: ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে একটা অত্যন্ত প্রচলিত শব্দ, এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ কেন, সমগ্র ভারতবর্ষ বা পৃথিবীর 90%-এরও বেশি মানুষ এখন এই শব্দটির সঙ্গে ভীষণ ভাবে পরিচিত। বিষয়টি খুব কঠিন কিছুই না। আমরা ছোটবেলাতে মার্কেটিং দেখে এসেছি, আমরা ছোটবেলায় মনে আছে আমরা খবরের কাগজে পূজোর সময় আমরা খবরের কাগজ খুলে দেখতাম যে জুতোর যে কোম্পানিগুলো রয়েছে তারা বিভিন্ন জুতোর ছবি দিয়ে তার নিচে ছোট্ট করে দামটা উল্লেখ করে রাখতেন, এবং আমরা সেখান থেকে পেনে করে দাগ দিয়ে দোকানে গিয়ে বলতাম আমার এই জুতোটা চাই। এটা ছিল ট্রেডিশনাল মার্কেটিং, এখনো আছে, আমি বলছি না এখন নেই, এখনো আছে, কিন্তু এই মার্কেটিংটা ধীরে ধীরে ধীরে ধীরে কমে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হাতে এই যে মুঠো ফোন রয়েছে, আমরা তো সারাক্ষণ মুঠো ফোনে বন্দি, আমরা সারাক্ষণ মুঠো ফোনে চোখ গেঁথে রেখেছি যাকে বলে, আমরা সারাক্ষণ ডিজিটাল দুনিয়াতেই বসবাস করছি। তার ফলে আমাদের এই জেনারেশন বা আমাদের পরের যে জেনারেশন জেন জি যেটা আসছে, আমার মনে হয় না তারা খুব বেশি খবরের কাগজ পড়ে বা বিভিন্ন হোর্ডিং দেখে তারা কোনো জিনিস কেনে বা কোনো ব্র্যান্ডের সঙ্গে পরিচয় তাদের হয় বলে আমার তো মনে হয় না। তাদের কাছে তাদের হাতে থাকা এই মোবাইলই কিন্তু একমাত্র অস্ত্র। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে ট্রেডিশনাল মার্কেটিংকে আস্তে আস্তে ভুলে যেতে হবে, বা ভুলে যাওয়া বলাটা ঠিক নয়, আমরা বলতে পারি যে ট্রেডিশনাল মার্কেটিং এর জায়গাটা কমিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর দিকে এগোতে পারি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটি এআই ড্রিভেন অ্যাডভার্টাইজিং সিস্টেম, যেখানে আমরা এসইও, ওকে, এই যে কথাটা যার অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যা কিছু সার্চ করি, আমরা মোবাইলে যা কিছু দেখি, সেটা একটা পোশাক কিনতে গেলে, একটি খাবারের কোনো অ্যাপে গিয়ে খাবার সার্চ করলে, বা কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো কিছু বেশিক্ষণ সময় ধরে দেখলে, লক্ষ্য করবেন সেই বিষয়ের অ্যাডভার্টাইজগুলো কিন্তু আমাদের কাছে বারবার করে আসতে থাকে। এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা যখন একই বিষয়কে বারবার করে দেখতে থাকি, হিউম্যান সাইকোলজি সেই বিষয়টাকে বিশ্বাস করতে শুরু করে। এটাই মার্কেটিং, এটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল অ্যানালিটিক্সও বলা যায়। সো এই অ্যানালিটিক্স বা অটোমেশনের জন্য আমরা ডিজিটাল মার্কেটিং সিস্টেমটাকে ব্যবহার করি। এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর যত যত ব্যবসা রয়েছে, মানে আমার মনে হয় না 0.1% ব্যবসাও রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং ছাড়া সার্ভাইভ করতে পারছে বলে। আমার যে দুটি ব্যবসা রয়েছে সেই দুটিতেই আমাদের 4 জন ডিজিটাল মার্কেটার রয়েছে, তারা 24/7 তারা

0: ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আরো বেশি করে সুন্দর করে তৈরি করছে, যাতে এই কাজটা, আমাদের কাজগুলো যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। তাহলে একটা খুব সহজ হিসাব আমি যদি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট সংখ্যা বলছি, যদি 100টা কোম্পানি থাকে, 100টা কোম্পানিতে যদি 2 জন করেও ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়, তাহলেও কিন্তু একটা বড় সংখ্যক মানুষ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ পাচ্ছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় কেরিয়ারের দিক থেকে সব থেকে এগিয়ে যদি কিছু থাকে, তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর কাজ।
1: এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই পেশাটি রয়েছে, সেটা করতে গেলে বা সেটাই যদি কেউ দক্ষ হতে চায় তাহলে তাকে কিভাবে এগোতে হবে?
0: এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমি নিজেও বেশি করে বলতে চাই, কারণ আমার কাছে যথাযথ ছাত্রছাত্রীরা আসে কেরিয়ারের সম্পর্কে দিক নির্দেশনা নিতে, আমি সবাইকে কিন্তু এই পার্টিকুলার একটা পেশা সম্পর্কে যথেষ্ট পরিমাণে বলে থাকি, কারণ আমার মনে হয়েছে যে এই পেশাটা আগামী 50 বছর মার্কেটে রাজত্ব করবে। আমি প্রথমে বলি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি। যে কোনো এআই মডেল, সেটা যে কোনো অ্যাপ হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো এআই মডেল, তাকে সঠিকভাবে পরিষ্কার এবং নির্দিষ্ট পরিমাণে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত আউটপুট পাওয়ার প্রক্রিয়াকেই আমরা বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং এই প্রম্পটের উদ্দেশ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে প্রশ্ন করা, প্রম্পটের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কি করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে তার আউটপুটটা দিতে হবে, সেটা যেন পরিষ্কার ভাবে সে বুঝিয়ে দিতে পারে। একটি ভালো আমি প্রম্পট আমি তৈরি করব, কিভাবে তৈরি করব সেটার কিছু কথা আমি বলি। সাধারণ একটি ছেলে হয়তো খুব সামান্য কোনো একটি পড়াশোনা করেছে, তার হয়তো সামাজিক ভাবে সে পিছিয়ে আছে, আর্থিক ভাবে পিছিয়ে আছে, গ্রাম থেকে উঠে আসা, তার কাছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমান, কিন্তু এটা কিন্তু সেটা নয়। এই কাজ কিন্তু সে গ্রাম থেকে বসেও করতে পারবে, তার জন্য কিন্তু তাকে শহরে আসারও দরকার হবে না, বা শহরে পড়ে থেকে তার কেরিয়ার বানানোরও কিন্তু কোনো দরকার পড়বে না। শুধু যেটা দরকার সেটা বাড়িতে একটা স্ট্রং ওয়াইফাই কানেকশন, যেটা এখন একেবারে দীঘা থেকে শুরু করে দার্জিলিং অব্দি সব জায়গাতেই পৌঁছে গেছে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় মনে হয় নেই। একটি প্রম্পট তার একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে। সাধারণত তাকে একটা রোল দেওয়া হয়, তাকে একটা কনটেক্সট দেওয়া হয়, তাকে কিছু টাস্ক দেওয়া হয় এবং সেখানে কিছু আউটপুট ফরম্যাট দেওয়া হয় যে এআই তুমি আমাকে এই জিনিসগুলো বানিয়ে দাও। এই যে দেওয়া, এই যে প্রশ্ন করা বা তাকে যে টাস্ক দেওয়া, এই কাজটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কাজ। আমরা খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের যে কোনো কোম্পানিতে ম্যানেজার থাকে, টিম লিডার থাকে, তাদের কাজ কিন্তু কাজ করা নয়, কাজ করানো। তাদের দায়িত্বে থাকে টিমের 100 জন, তাদের দায়িত্বে থাকে কোম্পানির 50 জন, তো তারা কাজ করিয়ে নেয়। প্রম্পট ইঞ্জিনিয়ারের দায়িত্বটাও কিন্তু অনেকটা সেটাই, যে এআই মডেলকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। সব থেকে যেটা বড় ব্যাপার যে একটি এআই, তাকে যদি আমরা পর্যাপ্ত ইনফরমেশন যদি দিতে পারি, তাহলে কিন্তু সে ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত কাজ কিন্তু করে দিতে পারে। অর্থাৎ যিনি কাজটা করছেন, প্রম্পট ইঞ্জিনিয়ার যিনি, তাকে সেই বিষয়ে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে। এই কাজ দিয়ে কি কি করা যায়? অনেক কিছু করা যায়, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারের কেরিয়ার অপরচুনিটি অস্বাভাবিক সুন্দর। কন্টেন্ট রাইটিং সে করতে পারে, সে ডিজিটাল মার্কেটিং করতে পারে, সে রিসার্চ করতে পারে, সে এডুকেশন নিয়ে যে কোনো কাজ করতে পারে, সে বিভিন্ন কাস্টমার সার্ভিস হ্যান্ডেল করতে পারে, সে কোডিং এর মতো কাজও করতে পারে, যেটা এতদিন আমরা দেখে এসেছি সফটওয়্যার ডেভেলপারকে দিয়ে করাতে হতো, সেটা কিন্তু এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনায়াসে কিন্তু করে দিতে পারে। এছাড়া ডেটা অ্যানালিসিস, সেই কাজটাও কিন্তু একজন প্রম্পট ইঞ্জিনিয়ার বহু ভাবে করতে পারে। তাহলে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পেশা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি। এবং বিভিন্ন যে এআই টুলস গুলো এই মুহূর্তে আমরা ইউজ করছি, যেমন ChatGPT, জ্যামিনি, ক্লড, এই ধরনের যে জেনারেটিভ এআই এর টুলস, সেখান থেকে যে কার্যকর আউটপুটটা আমরা পাবো, মানে আমরা বললাম যে এআই তুমি আমাকে এই কাজটা দাও, এআই আমাকে সেই কাজটা দিল, এইটার জন্য এই যে মিডল ম্যান বা প্রম্পট ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু মিডল ম্যান এর কাজটা করছেন। আমি বিজনেস ওনার, আমার একটা এআই এর থেকে একটা কাজ চাই, আমি কাকে বলবো? আমি প্রম্পট ইঞ্জিনিয়ার কে বলবো যে তুমি এই কাজটা আমাকে করে এনে দাও। তখন সে করে এনে আমাকে যখন দেবে, আমি অ্যাজ আ বিজনেস ওনার আমি খুশি হলাম। সো এই যে কাজটা, এটার কিন্তু কোনো লিমিটেশনস নেই, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারের কাজ দিনকে দিন বাড়ছে। এবং এআই প্রফেশনালদের জন্য এটা একটা খুব ভালো একটা মানে অপশন, এমনটা কিন্তু নয় যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানেই সেটা এআই প্রফেশনালদের জন্য। একজন প্রম্পট ইঞ্জিনিয়ার কিন্তু সবাই হতে পারে, মানে এটা কোনো ইঞ্জিনিয়ার মানে, আমি আবারও বলছি, আমরা যেটা এতদিন ভেবে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু সেটা নয়। যে কোনো টিচার, একজন যে কোনো ডিজিটাল মার্কেটার, ট্রেডিশনাল

0: ক্রিয়েটর, কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো এন্টারপ্রেনিয়র, আমার মতো যে কোনো মানুষ যারা ব্যবসা নতুন শুরু করছে বা অন্যদের ব্যবসাতে হেল্প করছে, বিজনেস অ্যানালিসিস এর কাজ করছে, বা যে কোনো স্টুডেন্ট, সব থেকে বড় কথা তাদের এত এত পড়াশোনা থাকে, তাদের পাতার পর পাতা বইয়ের পর বই মুখস্থ করতে হয়, সেই সমস্ত কাজে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং হেল্প করবে। সুতরাং এটা একটা বলতে পারেন যে একটা ছোট্ট কোর্স এর মতো, যেমন ছোটবেলায় আমরা কম্পিউটারের কোর্স করতাম, বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো সেরকম হয়ে গেছে, এটা একটা বেসিক স্কিলের কিন্তু পরিণত হয়েছে। এবং ভবিষ্যতে এই পার্টিকুলার যে ইঞ্জিনিয়ারিং এর যে স্কিলটা, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে স্কিলটা, এটা কিন্তু খুব খুব খুব কাজে আসতে চলেছে। মানে এআই এর ওয়ার্ক ফ্লো বা অটোমেশন, যে কোনো জিনিসকে রেডি করা, বা টুল ইন্টিগ্রেশন যেটা খুব দরকার, বা ডোমেন স্পেসিফিক এআই অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারদের গুরুত্ব।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।

কথা বললেন ক্যারিয়ার কাউন্সিলর সোনালী প্রতিভা মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছেন সোমা মুখোপাধ্যায়।

0: আজকের মতো মহিলাদের আসর এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা বটব্যাল। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।
1: আমাদের সঙ্গে রয়েছেন সোনালী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই শুনবেন মিসেস সেন ছায়াছবি থেকে জয়তী চক্রবর্তীর কণ্ঠে গান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে বাস্তুসাপ ছায়াছবি থেকে।

0: শুনছিলেন ছায়াছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব।
3: কলেজ, এই একটা শব্দের সঙ্গে জড়িয়ে আছে না জানি কত সুখস্মৃতি, কত মন খারাপ, পরীক্ষার হলে চাপা টেনশন, প্রথম প্রেম, কত হইহুল্লোড়। কারোর কাছে এগুলো খুবই জীবন্ত, আবার কারোর জীবনে এখন সবটাই স্মৃতি। কলেজের শুরুর দিনটা থেকে শেষ দিন অবধি প্রত্যেকটা ক্লাসরুমের দেওয়াল জুড়ে, বেঞ্চের কোনায় কোনায় লেগে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের যৌবনের দাগ। সব কিছুরই সাক্ষী এই কলেজ। আর আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী আজ ক্যাম্পাস আড্ডা নিয়ে চলে এসেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। গল্প তো করবই, তবে তার আগে শুনে নেব প্রিন্সিপাল স্যার ডক্টর শ্রী দেবনাথ পালিতের মুখ থেকে কিছু কথা।
4: নদিয়া জেলা শুধু নয়, জানো যে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় 1845 সালে 28শে নভেম্বরে তার পথ চলা শুরু, এবং আমাদের পশ্চিমবাংলার প্রেসিডেন্সি কলেজ, হুগলি মহসিন কলেজের সাথে সাথে এটি একটি অন্যতম প্রাচীনতম কলেজ, ব্রিটিশ আমলের কলেজ। এখানে বহু বিশিষ্ট বিদ্বজন গুণীজন তারা এই কলেজকে সার্ভ করে গেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন যারা আছেন অধ্যক্ষ হিসেবে এসেছেন, তারা কাজ করে গেছেন। এবং এই কলেজের সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে দ্বিজেন্দ্রলাল রায়, সতীশচন্দ্র বিদ্যাভূষণ, নারায়ণ সান্যাল, সুধীর চক্রবর্তীর মতো বিদগ্ধজন বিশিষ্ট মানুষরা, অনন্য সাধারণ ব্যক্তিরা এই কলেজেই তাদের ছাত্র জীবনে একটা অংশ কাটিয়েছেন। বর্তমানে এই কলেজে প্রায় 9x36 একর জায়গার উপর আমাদের এই কলেজের এই মূল আর কি জায়গা। সেখানে 8টা পৃথক পৃথক ভবন যেমন আছে, অত্যন্ত একটা আমাদের সমৃদ্ধশালী এক আমাদের গ্রন্থাগার আছে। গ্রন্থাগারের বৈশিষ্ট্য এটাই জায়গায় যে প্রায় 1,20,000 মতো বই আছে, শুধু তাই না, বহু প্রাচীন, 1845 থেকে তুমি যদি শুরু করো তাহলে সেই সময় একটা দুষ্প্রাপ্য প্রাচীন গ্রন্থের বা পুঁথি যেভাবেই বলো না কেন তার একটা আমাদের সম্ভার আছে। এটা একটা অতীত ঐতিহ্য। এবং কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় 180 বছরের পুরনো, তার একটা ঐতিহ্য আছে, তার হচ্ছে আভিজাত্য আছে সব দিক থেকে। বর্তমানে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্রছাত্রী, এবং এই সময়ের মধ্যে দাঁড়িয়েও অ্যাডমিশন যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রীরা পড়তে আসে। শুধুমাত্র নদিয়া জেলা কেন বলবো, নদিয়া জেলা পার্শ্ববর্তী মুর্শিদাবাদ, ইভেন বর্ধমানের কিছু অংশ, অন্যান্য জায়গায় ছেলেমেয়েরাও কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় অত্যন্ত নামী কলেজ একটা। পড়াশোনার মানের ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সার্বিকভাবে এই পশ্চিমবাংলা শিক্ষামানচিত্র একটা উজ্জ্বল। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ তোমরা ভালো করেই জানো, এবং তার মধ্যে একটা ন্যাকের মূল্যায়ন হোক, অন্যান্য গ্রেডেশনে হোক, সর্বভারতীয় ক্ষেত্রে হোক, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অত্যন্ত একটি সুনামধন্য কলেজ। এখানে প্রায় 15টি মেজর বিষয়ে বর্তমানে যে এনইপি সিস্টেম চলছে তার মধ্যে পড়ানো হয়, এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে স্কলারশিপ স্কিমগুলো আছে, কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমস্ত সুযোগ সুবিধা নিয়মিত পেয়ে থাকেন। এবং 200 বছরের এগিয়ে চলার এই পুরনো আভিজাত্য ঐতিহ্য, তার সাথে আধুনিকতার এই সমস্তটার মেলবন্ধন নিয়ে আমরা চলছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরও উন্নতির দরকার, প্রাক্তনীদেরকে নিয়ে, বর্তমানে যারা ছাত্রছাত্রী আছে, অভিভাবক, আমাদের শিক্ষা সহায়ক কর্মী, অধ্যাপক অধ্যাপিকা, কৃষ্ণনগরের সাধারণ মানুষ, সকলকে নিয়ে আমরা যদি ঠিকমতোভাবে কলেজটাকে আরও ভালো কিছু করার যে জায়গাগুলো আছে, যে দিকগুলো আছে, সেই দিকগুলো নির্দেশ করতে পারলে আমি খুব আশাবাদী যে আমাদের পথ চলা আরও ভালোভাবে হবে, এবং নিশ্চিতভাবে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।
5: প্রিন্সিপাল স্যারের কথা শুনে এবারে কথা বলে নিয়েছিলাম কিছু কলেজ পড়ুয়ার সঙ্গে। কেমন কেটেছিল ওদের কলেজের প্রথম দিনটা, শুনব সেই অভিজ্ঞতা।
6: আমার নাম দিশা পাল, আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের উদ্ভিদবিদ্যা স্টুডেন্ট। আমার কলেজের প্রথম দিনটা খুব একটা আনন্দের সাথে না কেটেও, মানে খারাপ কেটেছে তাও বলতে পারছি না, বাট হ্যাঁ একটু ভয়, একটু আনন্দ এই নিয়েই কেটেছিল। আমি মানে অন্য কারোর সাথে, নতুন কারোর সাথে ইন্টারাক্ট করতে খুব একটা কমফর্টেবল নই, তো তার জন্য একটু সমস্যা হয়েছিল প্রথম প্রথম বন্ধু বানাতে বা কারোর সাথে কথা বলতে স্যার ম্যামদের সাথে। কিন্তু অবশ্যই এটা বলতে হবে আমাকে, কেননা আমাদের ডিপার্টমেন্টের স্যাররা অবশ্যই খুবই সাহায্য করেছেন আমাকে এই বিষয়ে, এবং আমার যে সহপাঠীরা আছে বর্তমানে তারাও খুবই সাহায্য করেছে।
7: আমার নাম স্বপ্ননীল বল, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আমার কলেজের প্রথম দিন বলতে তেমন স্পেশাল কিছু ছিল না, বাট মানে আমি যেহেতু কলেজে এসেছিলাম ফার্স্টে, কখনো আমার কলেজ সম্বন্ধে কিছু আইডিয়া ছিল না, কিন্তু কলেজ যখন এলাম তখন ফার্স্ট টাইম গেটের কাছে দাঁড়ালাম, তখন একটা মনে হলো যে একটা আলাদা জায়গাতেই এসেছি। তখন যখন ভেরিফিকেশনের জন্য ঢুকলাম তখন স্যারদের সঙ্গে ইন্টারাকশন একটু হলো, মানে সেই দিন তো খুব একটা কিছু হয় না। ভেরিফিকেশনের পর আমরা এলাম ফার্স্ট ক্লাস, ওই দিন 2 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম, এটাই হচ্ছে, এটা কেউ বলেনি এটা আমি বলছি, 2 ঘন্টা আমরা ওয়েট করার পর স্যার এসে বললেন আজকে তোমাদের ক্লাস নিতে পারবো না। এইটাই আমার চিরকাল মনে থাকবে। তো তারপর থেকে রেগুলার হচ্ছে ক্লাস হয়েছে।
8: আমি সুপ্রিয়া আচার্য, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের 5th সেমিস্টারের ছাত্রী। আমার প্রথম যেদিন আমি কলেজে এসেছিলাম প্রথমে একটুখানি ভয় ভয় লেগেছিল যে এরকম একটা স্কুলের সময় পিরিয়ড থেকে বেরিয়ে একটা নতুন, সম্পূর্ণ একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ডস হবে, নতুন সমস্ত কিছুই একটা নতুন নত্ব ছিল। তো প্রথম যখন কলেজে গেটে পা দিই তখন চারিদিকে সবাইকে দেখেছিলাম, বেশ একটা ভয় ভয় কাজ নিয়ে ক্লাসরুমের দিকে এগোই। তারপরে তো ক্লাসে এসে হয় অনেক বান্ধবী, নতুন নতুন প্রথম দিন, তারপর সেখান থেকে ক্যান্টিন, ক্যান্টিনে গল্প, আড্ডা। বলতে গেলে প্রথমে আমি ক্যান্টিনেই বেশি থাকতাম, মানে প্রথম 2-3 দিন তো আমি ক্যান্টিনেই এনজয় করেছি, মানে ক্লাস সেরকম একটা আমি করিনি প্রথমে আমি বলতে পারি। তারপরে আস্তে আস্তে একটা ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা, স্যারদের সম্মান, এইরকমভাবেই প্রথম দিকটা কেটেছে। তারপরে আস্তে আস্তে কলেজের সাথে একটা জোড়াও লাগাও, যেটা আর কি সেরকম কিছু একটা ভালো, বেশ ওভারঅল ভালো একটা অনুভূতি।
5: বন্ধুর সংজ্ঞা বোধ হয় এই স্কুল কলেজেই লুকিয়ে থাকে, কারণ এরপর কর্মজীবনে সে অর্থে বন্ধু কিন্তু খুব একটা আমরা পাই না। এই যেমন কথা বলতে বলতে আমরাও কেমন বন্ধুর মতন হয়ে উঠেছি, তাহলে আমাদের এই নতুন বন্ধুদের সঙ্গে এবার একটু কুইজ খেলা যাক। গ্রুপ এ তে রয়েছে অপর্ণা মণ্ডল, সৌম্যদীপ মণ্ডল, স্বপ্ননীল বল, রূপাঙ্গনা হালদার, দেবাঙ্গনা হালদার, রিয়া হালদার, সুপর্ণা মোদক। এবং গ্রুপ বি তে রয়েছে সুপ্রিয়া আচার্য, ইপশিখা কীর্তনিয়া, ইভা রায়, সোনালী দাস, গায়ত্রী গুপ্ত, সায়ন্তনী দাস এবং ভূমিষ্ঠা রায়। কুইজে গ্রুপ এ আর যার নাম টিম হেরিটেজ এবং গ্রুপ বি যার নাম টিম হরাইজন। নিয়মটা একটু তোমাদেরকে বলে দিই, প্রতিটা দলে পাঁচটি করে প্রশ্ন, সঠিক উত্তরে 10 পয়েন্টস, ভুল উত্তরে -5, অন্য দলকে পাস করলে সঠিক উত্তর দিলে +5 পয়েন্টস। আশা করি বোঝা গেছে। আমরা চলে যাব টিম হেরিটেজের কাছে। প্রথম প্রশ্ন তোমাদের, কোন দেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়?
9: নরওয়ে।
5: টিম হরাইজন, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? না, তারা চ্যালেঞ্জ করতে চায় না। সঠিক উত্তর জাপান, -5 টিম হেরিটেজ। ওকে, টিম হরাইজনের প্রশ্ন, কোন গ্রহকে রেড প্ল্যানেট বলা হয়?
10: মার্স, মঙ্গল গ্রহ।
5: সঠিক উত্তর মার্স, মঙ্গল গ্রহ। +10 টিম হরাইজন। FM এর পুরো নাম কি? টিম হেরিটেজের প্রশ্ন। তোমরা টিম হরাইজন? হ্যাঁ, ক্লাসেই সন্তুষ্ট থাকতে চায়। ঠিক আছে, FM এর পুরো নাম ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেটা রেডিওর ক্ষেত্রে আমরা বলে থাকি FM, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন। টিম হেরিটেজের প্রশ্ন, ভারতের সংবিধানকে দ্য লয়ার্স বাইবেল বলে আখ্যা দিয়েছিলেন কে?
9: ডক্টর বি আর আম্বেদকর।
5: রাইট আনসার। এবং টিম হেরিটেজের জন্য +10, একটা জোরে তালি হয়ে যাক, খাতা খুলেছে। আচ্ছা, টিম হরাইজনের প্রশ্ন, কৃষ্ণনগরের কোন পাড়ায় থাকতেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়? পাড়ার নাম বলতে হবে। বেশ, কৃষ্ণনগরের কোন পাড়ায় থাকতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এর উত্তর কেউই দিতে পারলো না, উত্তরটা সোনাপট্টি। টিম হরাইজনের প্রশ্ন, কোন ছবির শুটিংয়ের জন্য মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন কৃষ্ণনগরে এসেছিলেন? খুবই সহজ প্রশ্ন, কৃষ্ণনগরে এসেছিলেন, এইটাই হিন্স। সঠিক উত্তর হচ্ছে সবার উপরে। আচ্ছা, এরপরে প্রশ্নটা খুবই সহজ, বাংলার কোথায় একমাত্র জগদ্ধাত্রী দেবী সিংহবাহিনী হিসেবে নন, বরং ঘোড়ার উপরে বেষ্টিত হয়ে পূজিত হন? এটা টিম হেরিটেজের প্রশ্ন। কৃষ্ণনগর, রাজবাড়িতে। সঠিক উত্তর +10। টিম হরাইজনের প্রশ্ন, কোন নৃত্যশৈলীকে ডান্স অফ লর্ড শিবা বলা হয়? সঠিক উত্তর ভারতনাট্যম। +10 টিম হরাইজন। টিম হেরিটেজের প্রশ্ন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম নাম কি ছিল? কনফার্ম টিম হরাইজন, চ্যালেঞ্জ করতে চাও? ঠিক বললে অবশ্যই এটার নাম, একটা নাম্বার তো রয়েছে। বেশ, আমি উত্তরটা বলছি, সঠিক উত্তর বিশ্বম্ভর মিশ্র। নিমাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাক নাম ছিল। এই উত্তরটা যদি বলতে পারতে, মানে এই যে বলেও বলে ফেললে কিন্তু কনফিডেন্সের অভাবে এটা কনফার্ম করতে পারলে না, তাহলে তোমাদের আরও 10 পয়েন্ট হয়েই যেত। তবু তোমরা জিতেই গিয়েছো, কারণ তোমাদের পয়েন্ট সংখ্যা ইতিমধ্যে 20 এবং টিম হেরিটেজ যাদেরকে তোমরা হারিয়েছো তাদের পয়েন্ট সংখ্যা 15। তো একটা জোরদার তালি হয়ে যাক তোমাদের জন্য। আচ্ছা, যদি বলি স্কুল জীবনের বন্ধু আর কলেজ জীবনের বন্ধু, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে, তুমি কোনটাকে বেছে নেবে এবং কেন?
9: আমার নাম সৌম্যদীপ মণ্ডল, আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের 5th সেমিস্টারের ছাত্র। স্কুল লাইফ আর কলেজ লাইফের মধ্যে আকাশ পাতাল তফাৎ বলতেই পারি, কারণ স্কুল লাইফের মধ্যে যতটা শৃঙ্খলা, যতটা আবদ্ধ বিষয়টা থাকে, কলেজ লাইফের মধ্যে অতটা আবদ্ধ বিষয় থাকে না। যখনই HS এর পরে কলেজটা আমরা শুরু করি, সব চারিদিকে যে যার মতন ছড়িয়ে যায়, সেই বন্ধুত্বটা হয়তো কলেজে গিয়ে আমরা মিস করি, কিন্তু কলেজে কিছু নতুন নতুন এমন বন্ধু তৈরি হয়ে যায় যাদের সাথে হয়তো প্রথম দিন আমাদের আলাপ, কিন্তু আমরা মানে বন্ধুত্বটা কিছুদিন যাওয়ার পরে এতটাই ডিপ হয়ে যায়, মনে হয় যে না, সত্যি এটা স্কুল জীবনেরই বন্ধুত্ব।
11: আমি গায়ত্রী গুপ্ত, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3rd বর্ষের ছাত্রী। আমার কাছে স্কুল জীবনের এবং কলেজ জীবনের বন্ধুত্ব দুটো সম্পূর্ণই আলাদা, কারণ স্কুল জীবনে আমরা একটা আলাদা ছোটর মধ্যে থাকি, একটা কল্পনার মধ্যে, কিন্তু কলেজে এসে আমরা যেন অনেকটাই বড় হয়ে যাই। এবার সেক্ষেত্রে বন্ধুত্ব জিনিসটাও পাল্টে যায়। স্কুল জীবনের বন্ধুত্ব বলতে সবাই যেন আমরা এক, আমাদের নিজেদের মতোই, কিন্তু কলেজে এসে সকলের ভাবনা চিন্তা সব কিছুই আলাদা, তাই বন্ধুত্বটাও সেক্ষেত্রে একটু অন্যরকমই হয়ে যায়। তবে হ্যাঁ, যদি আমাদের মেন্টালিটির কোনো বন্ধু বা বান্ধবী পেয়ে যায় সেক্ষেত্রে খুবই ভালো হয় আমাদের ক্ষেত্রে।
2: বন্ধুদের সঙ্গে গল্প তো হলোই, তবে সব গল্প আড্ডা কি আর একদিনে করা যায় না। আর তাই তো এর পরের পর্বে কথা হবে আবার, তখন তো গান কবিতা বন্ধুদের থেকে শুনবই। তবে যেতে যেতে একটা সুন্দর গানের রেশ রেখে যাব। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত, আজকের মতো টাটা।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

সকলকে আজ সন্ধ্যায় স্বাগত জানাই। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজ পয়লা অক্টোবর, আজ একটি বিশেষ দিন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে, এবং আজ বিশ্ব কফি দিবস, আজ বিশ্ব বার্ধক্য দিবস, এবং আজ সঙ্গীত জগতের কিংবদন্তি সুরস্রষ্টা বা সঙ্গীত পরিচালক এবং শিল্পী শচীন কর্তারও জন্মদিন। তাই আজ এই 50 মিনিট থাকছে এই সমস্ত বিষয় নিয়ে নানান আলোচনা, তার সাথে থাকছে আরও নানান বিচিত্র খবর, বিজ্ঞান, বিনোদন, সব কিছু। তাই আমার সাথে থাকতে হবে এই 50 মিনিট, সঙ্গে রাখতে হবে এক কাপ কফি, কারণ আজ বিশ্ব কফি দিবস। আজ সন্ধ্যায় শুনতে শুনতে এক কাপ কফি আজ হয়েই যাক। কারো কাছে দিনের শুরু আর কারো কাছে কাজের ফাঁকে একটু বিরতি, এই ধরুন এখনো আপনি বাড়ি ফেরেননি, অফিসে ব্যস্ত, কিন্তু তার ফাঁকে, কাজের ফাঁকে এক কাপ কফি তো হতেই হবে, কারণ কফি আমাদের চাঙ্গা রাখে, আমাদের বেশ উত্তেজিত রাখে, বা বলা যেতে পারে কাজে আরও বেশি উৎসাহ দেয় এই এক কাপ কফি। তাছাড়া ধরুন বন্ধুদের সঙ্গে আড্ডার অন্যতম সঙ্গী কফি, আর এই আজ সন্ধ্যায় তো আপনাদের সাথে আমরা আড্ডাই দিই, তাই না? সেই আড্ডায় অবশ্যই সঙ্গী হওয়া উচিত এক কাপ কফি। আজ বিশ্ব কফি দিবসে তাই এই কফির গুরুত্ব একটু বেশি। কফি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয়, এর সুবাস, স্বাদ এবং ক্যাফিনের জন্য কোটি কোটি মানুষ প্রতিদিন কফি পান করেন। কফিকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বৈশ্বিক সংস্কৃতি, ক্যাফে, আড্ডা, সাহিত্য, শিল্প, কর্মজীবন সব কিছুর সঙ্গে যেন কোথাও না কোথাও মিশে আছে কফি। কফির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ক্যাফিন। সতর্কতা ও মনোযোগ বাড়াতে এবং ক্লান্তির অনুভূতি কমাতে সাহায্য করতে পারে। কফিতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে একটি বিশেষ ভূমিকা নেয়। তবে কফি যতই প্রিয় হোক, পরিমিত পরিমাণেই কিন্তু পান করতে হবে। অতিরিক্ত ক্যাফিন ঘুমের সমস্যা বাড়াতে পারে, অস্থিরতা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। তাই নিজের বয়স, স্বাস্থ্য ও ক্যাফিনের প্রতি সংবেদনশীলতা অনুযায়ী কফি খাওয়া উচিত। বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য ক্যাফিনযুক্ত পানীয় অবশ্যই এড়িয়ে চলা উচিত। আর কফির সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম ভালোবাসা। সকালের প্রথম কাপের গন্ধ, বৃষ্টির দিনে জানলার পাশে এক মগ কফি, কিংবা প্রিয় মানুষের সঙ্গে এক কাপ কফি ভাগ করে নেওয়া। কফি অনেকের কাছে শুধু পানীয় নয়, একটি অনুভূতি। বিশ্ব কফি দিবস আমাদের মনে করিয়ে দেয় এই জনপ্রিয় পানীয়ের পিছনে রয়েছেন অসংখ্য কফি চাষি ও শ্রমজীবী মানুষ। তাদের পরিশ্রমেই কফির বীজ পৌঁছে যায় আমাদের কাপ পর্যন্ত। তাই আজকের দিনে কফির স্বাদ উপভোগ করার পাশাপাশি কফির সঙ্গে যুক্ত মানুষগুলির শ্রমকেও কিন্তু সম্মান জানাতেই হবে। এক কাপ কফি হয়তো পৃথিবী বদলে দিতে পারে না, কিন্তু কখনো কখনো এক কাপ কফি এনে দিতে পারে একটু সতেজতা, একটু আড্ডা আর অনেকটা ভালো লাগা। তাই সকল কফি প্রেমীদের বিশ্ব কফি দিবসের অনেক শুভেচ্ছা রইলো।

আজ বিশ্ববরেণ্য সঙ্গীত পরিচালক শ্রী শচীনদেব বর্মনের জন্মদিন। পয়লা অক্টোবর 1906 আজকের দিনেই জন্মেছিলেন ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি সুরকার ও গায়ক শচীনদেব বর্মন। ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে যুক্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা শচীনদেব বর্মনের সঙ্গীত জীবনের অন্যতম বড় ভিত্তি ছিল বাংলার লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত। লোকসুরের মাটির গন্ধকে আধুনিক সুরের সঙ্গে মিলিয়ে তিনি তৈরি করেছিলেন এক নিজস্ব সঙ্গীত ভাষা। বাংলা গানের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও তার ছিল অসামান্য অবদান। প্যাসা, গাইড, আরাধনা সহ বহু জনপ্রিয় ছবিতে তার সুর আজও শ্রোতাদের মনে অমলিন। তার সুরে ছিল সরলতা, গভীর আবেগ এবং লোকজ জীবনের স্পর্শ। তাই কয়েক দশক পেরিয়েও শচীনদেব বর্মনের সৃষ্টি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে স্বতন্ত্র হয়ে আছে। 1975 সালের 31 অক্টোবর তার জীবনাবসান হলেও তার সুরের মৃত্যু নেই, আজও তা বেঁচে আছে অগণিত শ্রোতার হৃদয়ে। জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি সুরের কিংবদন্তি শচীনদেব বর্মনকে।

বয়স বাড়ে, স্বপ্ন নয়। আজ আন্তর্জাতিক বার্ধক্য দিবস। পয়লা অক্টোবর আন্তর্জাতিক বার্ধক্য দিবস ঘোষণা করে রাষ্ট্রসংঘ 1990 সালে। 1991 সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। এই দিনটি শুধু প্রবীণ মানুষদের সম্মান জানানোর দিন নয়, বরং তাদের অধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা, স্বাধীনতা এবং সমাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নিয়ে ভাবার দিন। আমাদের পরিবারে, পাড়ায়, কর্মক্ষেত্রে কিংবা সমাজে প্রবীণ মানুষেরা নানা ভূমিকায় থাকেন। কেউ পরিবারের অভিভাবক, কেউ শিক্ষক, কেউ শিল্পী, কর্মী, কৃষক, পরিচর্যা কর্মী, আবার কেউ নিজের অভিজ্ঞতা দিয়ে পরের প্রজন্মকে পথ দেখান। বয়স বাড়ার সঙ্গে মানুষের অবদান কিন্তু শেষ হয়ে যায় না। তাই আজকে দিনে দাঁড়িয়ে এই ক্যাপশনটা থাকুক যে বয়স বাড়ে, স্বপ্ন নয়। 2026 সালে আন্তর্জাতিক বার্ধক্য দিবসের থিম দ্য এজ অফ লংজিভিটি, রিথিঙ্কিং সিস্টেমস ফর লঙ্গার লিভস। বাংলায় যাকে বলা হয় দীর্ঘায়ুর যুগ, দীর্ঘতর জীবনের উপযোগী করে ব্যবস্থাগুলিকে নতুন করে ভাবা। থিমটির মূল বক্তব্য হল মানুষ যখন আগের তুলনায় বেশি দিন বাঁচছেন, তখন স্বাস্থ্য পরিষেবা, পেনশন ও সামাজিক সুরক্ষা, বাসস্থান, পরিবহন, কর্মক্ষেত্র এবং পরিচর্যার ব্যবস্থাও সেই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। দীর্ঘ জীবন তখনই সত্যিকারের সাফল্য আনে যখন সেই জীবনে স্বাস্থ্য, মর্যাদা, নিরাপত্তা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ থাকে। বিশ্বজুড়ে জনসংখ্যার বয়সের কাঠামো বদলাচ্ছে। রাষ্ট্রসংঘে 2026 সালে আন্তর্জাতিক দিবসের বার্তা অনুযায়ী 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা 2025 সালে আনুমানিক 120 কোটি থেকে বেড়ে 2050 সালে প্রায় 210 কোটিতে পৌঁছতে পারে। অর্থাৎ আগামী কয়েক দশকে প্রবীণ মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভারতেও

নবীন জনসংখ্যা বাড়ছে। ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী 2011 সালে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় 10 কোটি। জনসংখ্যা সংক্রান্ত প্রক্ষেপণ অনুযায়ী 2036 সালে তা প্রায় 23 কোটিতে পৌঁছতে পারে। মোট জনসংখ্যায় তাদের অংশ 2011 সালের 8.4% থেকে 2036 সালে 14.9% হতে পারে। মনে রাখতে হবে, এগুলি ভবিষ্যৎ সংক্রান্ত প্রক্ষেপণ, বর্তমানের গণনা নয়। প্রবীণদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের একটি ছাতার মতো প্রকল্প হল অটল বয় অভ্যুদয় যোজনা বা AVYAY। এর অধীনে প্রবীণ নিবাস ও পরিচর্যা সংক্রান্ত পরিষেবায় সহায়তার ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ দ্য এল্ডারলি বা NPHCE-র লক্ষ্য হল সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় প্রবীণদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের 2025-26 সালের বার্ষিক প্রতিবেদনেও প্রবীণদের সহায়ক যন্ত্র বিতরণ, প্রবীণ নিবাসে সহায়তা এবং এল্ডারলাইন জাতীয় হেল্পলাইনের মতো উদ্যোগের উল্লেখ রয়েছে। প্রবীণ বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দীর্ঘস্থায়ী রোগের যথাযথ চিকিৎসা, চোখ ও কানের যত্ন, চলাফেরার সক্ষমতা বজায় রাখা এবং মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি। তবে প্রত্যেক প্রবীণ মানুষের স্বাস্থ্য প্রয়োজন কিন্তু এক নয়। কারো দৈনন্দিন কাজে সহায়তা লাগে, আবার অনেকেই দীর্ঘদিন স্বাধীনভাবে সক্রিয় জীবন কাটান, তাই তাদের ইচ্ছা, সক্ষমতা এবং ব্যক্তিগত পরিস্থিতি বুঝেই সহায়তা করা দরকার। বয়সের কারণে কাউকে অক্ষম, অপ্রয়োজনীয় বা সিদ্ধান্ত নেওয়ার অযোগ্য ধরে নেওয়া এক ধরনের বয়সভিত্তিক বৈষম্য। কর্মক্ষেত্রে, চিকিৎসার সময়, পরিবারের সিদ্ধান্তে কিংবা দৈনন্দিন কথাবার্তায় এমন মনোভাব দেখা যেতে পারে, অথচ প্রত্যেক মানুষের অভিজ্ঞতা ও সক্ষমতা আলাদা। বয়সের ভিত্তিতে একরকম ধারণা চাপিয়ে না দিয়ে ব্যক্তিকে তার নিজের পরিচয় ও সামর্থ্য অনুযায়ী দেখা উচিত। প্রবীণদের পাশে থাকার জন্য সবসময় বড় কোনো আয়োজনের কিন্তু প্রয়োজন হয় না। নিয়মিত খোঁজ নেওয়া, তাদের কথা মন দিয়ে শোনা, চিকিৎসকের কাছে যেতে হলে সঙ্গ দেওয়া, প্রয়োজনীয় তথ্য বুঝিয়ে বলা কিংবা তাদের পেছনের কাজে অংশ নেওয়া, তাদের পছন্দের কাজগুলো তাদের করতে দেওয়া, সুযোগ করে দেওয়া, এই ছোট্ট কাজগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1 অক্টোবর 2026 আন্তর্জাতিক বার্ধক্য দিবস উপলক্ষে একটি অনলাইন আলোচনার আয়োজন করেছে। এর বিষয়ও এবছরের থিমের সঙ্গে যুক্ত, দীর্ঘতর জীবনের জন্য ব্যবস্থাগুলিকে নতুন করে ভাবা। আলোচনায় জাতিসংঘের স্বাস্থ্যকর বার্ধক্যের দশক 2021-2030 এর অগ্রগতি, বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে অগ্রাধিকার নিয়ে আলোচনা থাকবে। লক্ষ্য হল মানুষের আয়ু বাড়ার সঙ্গে যেন সুস্থভাবে বেঁচে থাকার বছরও বাড়ে এবং প্রবীণ মানুষ তাদের অধিকার, মর্যাদা ও সামাজিক অবদান বজায় রাখতে পারেন। এই আন্তর্জাতিক দিবসে আমরা কয়েকটি সহজ অঙ্গীকার করতে পারি। প্রথমত, প্রবীণদের সঙ্গে কথা বলার সময় তাদের মতামতকে গুরুত্ব দেব। দ্বিতীয়ত, তাদের চলাফেরা ও দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে কি ধরনের সহায়তা দরকার তা তাদের কাছ থেকেই জানব। তৃতীয়ত, সরকারি পরিষেবা ও স্বাস্থ্য সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করব। চতুর্থত, বয়স নিয়ে ঠাট্টা, অবজ্ঞা বা বৈষম্যমূলক মন্তব্য এড়িয়ে চলব। আর পঞ্চমত, তাঁদের জীবনের গল্প, শিল্প, জ্ঞান, অভিজ্ঞতা পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে দেব। শ্রোতাবন্ধুরা, আন্তর্জাতিক বার্ধক্য দিবস আমাদের মনে করিয়ে দেয়, বার্ধক্য কোনো আলাদা মানুষের সমস্যা নয়, এটি আমাদের প্রত্যেকের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজ যারা প্রবীণ, তারা তাদের জীবন ও অভিজ্ঞতা দিয়ে পরিবার এবং সমাজকে সমৃদ্ধ করছেন, আর আজকের তরুণরাই একদিন প্রবীণ হবেন। অতএব বার্ধক্য কখনোই কোনো ব্যাধি নয়, তা অবশ্যম্ভাবী।

সেটি ভেবেই আমাদের চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। তার জন্যই, সচেতন থাকার জন্যই এই বিশেষ দিবস।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: দৈনন্দিন খবরের বাইরে পৃথিবীতে প্রতিদিন ঘটে চলেছে কত না বিচিত্র ঘটনা। কোথাও বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছেন নতুন আবিষ্কারের দিশা, কোথাও প্রকৃতির অজানা রহস্য আমাদের অবাক করছে, আবার কোথাও শিল্প সংস্কৃতি ও বিনোদনের জগতে তৈরি হচ্ছে নতুন আলোচনার বিষয়। আর সেসব খবরের সঙ্গে আমরা আজ জেনে নেব দৈনন্দিন জীবনের কিছু দরকারি তথ্য। তবে প্রথমেই একটু বিজ্ঞানের খবরে আসি। শব্দের কোয়ান্টাম লাফ প্রত্যক্ষ করলেন বিজ্ঞানীরা। শব্দ আমরা শুনতে পাই, কিন্তু শব্দের অতি ক্ষুদ্র কণার জগতে কি ঘটে তা কি জানি? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোয়ান্টাম স্তরে শব্দের শক্তির অবস্থার আকস্মিক পরিবর্তন অর্থাৎ কোয়ান্টাম জাম্প সরাসরি পর্যবেক্ষণ করছেন বলে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে। এই গবেষণায় শব্দের ক্ষুদ্রতম শক্তি প্যাকেট, যাকে বলা হয় ফোনন, তার আচরণ বোঝার নতুন সুযোগ তৈরি হয়েছে। কোয়ান্টাম পদার্থবিদ্যার এই গবেষণা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং এবং আরও সংবেদনশীল প্রযুক্তির উন্নয়নে কাজে লাগতে পারে। ভাবুন তো, আমাদের পরিচিত শব্দের মধ্যেও লুকিয়ে রয়েছে এমন এক জগৎ যা খালি কানে শোনা যায় না, অথচ বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে তার রহস্য উন্মোচন করছেন।

এবার আসি সংস্কৃতি ও বিনোদনের খবরে। চলছে ভূপেন হাজারিকাজির জন্মশতবর্ষ। ভূপেন হাজারিকার সৃষ্টিকে ঘিরে চলচ্চিত্র উৎসবের বিশেষ উদ্যোগ এবার সংস্কৃতি জগতে। 2026 সালে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্রকার ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ পালিত হচ্ছে, আর তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার সঙ্গীত সম্পর্কিত চলচ্চিত্র নিয়ে একটি বিশেষ রেট্রোস্পেকটিভ বা পুনরালোচনা বিভাগের পরিকল্পনার কথা প্রকাশিত হয়েছে। উৎসবের আয়োজকেরা পুরনো চলচ্চিত্রের আর্কাইভ প্রিন্ট সংগ্রহের চেষ্টা করছেন, যাতে দর্শকেরা বড় পর্দায় সেই কাজগুলি আবার দেখতে পারেন। ভূপেন হাজারিকার সৃষ্টির বিশেষত্ব ছিল তার গান ও সঙ্গীতে মানুষের জীবন, নদী, প্রকৃতি এবং সমাজের কথা উঠে আসা। ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে তার সঙ্গীত আজও শ্রোতাদের কাছে প্রাসঙ্গিক। পুরনো চলচ্চিত্র সংরক্ষণ শুধু স্মৃতি রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক ইতিহাস পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপায়।

0: dola he dola he dola eh ya na ya na ya na ya eh ya na ya na ya na ya eh ya na ya na.
1: এবার আসি চলচ্চিত্রের কথায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত বাংলা চলচ্চিত্র। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য স্বীকৃতি মিলেছে। অঞ্জন দত্ত পরিচালিত চলচ্চিত্র এখন সেরা বাংলা ফিচার ফিল্মে সম্মান পেয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং ছবিটি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে কেন্দ্র করে নির্মিত একটি ব্যক্তিগত শ্রদ্ধার্ঘ। এছাড়া অঙ্ক কি কঠিন ছবির জন্য গীতশ্রী চক্রবর্তী, তপময় দেব এবং ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়ের যৌথভাবে সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন। বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ঐতিহ্যে মৃণাল সেনের মতো পরিচালকের অবদান তো যেমন গুরুত্বপূর্ণ বটেই, তেমনি নতুন প্রজন্মের যে নির্মাতা তাদের কাজ সেই ঐতিহ্যকেই বহন করে নিয়ে চলেছে।

0: পৃথিবী।
1: এবার আসি বিশ্বের কিছু বিচিত্র খবরে। পাহাড়ি গ্রামে স্কুলযাত্রা সহজ করতে তৈরি হলো দ্বিতীয় লিফট। হ্যাঁ, এমন একটা খবর যেটি শুনলে মনে হয় যেন কল্পবিজ্ঞানের গল্প। চীনের ইউনান প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে স্কুলে যাওয়ার পথ সহজ করতে তৈরি হয়েছে 288 মিটার উচ্চতার একটি বহিরাঙ্গন লিফট। দুর্গম পাহাড়ি পথে দীর্ঘ সময় ধরে ওঠানামা করতে হতো স্কুল পড়ুয়াদের। আগে সেখানে একটি লিফট থাকলেও পর্যটকদের ভিড়ে অপেক্ষা করতে হতো অনেকক্ষণ। সেই সমস্যা কমাতে চালু হয়েছে দ্বিতীয় লিফট, যার নাম ফুরাও ল্যাডার। নতুন লিফটটি আগেরটির তুলনায় 20 মিটার বেশি উঁচু এবং আরও প্রশস্ত। এই ঘটনা মনে করিয়ে দেয় প্রযুক্তির গুরুত্বপূর্ণ কাজের একটি হলো মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলা।

এবার বলি পরিবেশ ও বন্য প্রাণী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। উড়িষ্যার বালেশ্বর জেলার একটি জঙ্গলে 5টি ওরাংউটাং শাবকের সন্ধান পাওয়া যায়। ওরাংউটাং সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপের বনাঞ্চলের বসবাস করে। ভারতের জঙ্গলে তাদের উপস্থিতি তাই স্বাভাবিক নয়। বন দপ্তরের আধিকারিকেরা কিভাবে প্রাণীগুলি সেখানে পৌঁছলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা মনে করাচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ মানে শুধু প্রাণীকে বাঁচানো নয়, তাদের স্বাভাবিক বাসস্থান ও প্রাকৃতিক জীবনও রক্ষা করা।

এবার একটু স্বাস্থ্য সচেতনতা হোক। যেমন ধরুন, আচ্ছা আপনারা কি জানেন যে ওষুধের সঙ্গে দুধ বা কফি এটা কিন্তু চলে না, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের সঙ্গে দুধ বা ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করলে ওষুধের শোষণ কমে যেতে পারে, তবে এই সমস্যা সব অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিন্তু নয়। তাই চিকিৎসক বা ফার্মাসিস্ট যে নির্দেশ দেন সেই অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি। ওষুধের নাম না জেনে নিজে থেকে দুধ, কফি বা অন্য খাবারের সঙ্গে তার সময়ের ব্যবধান নির্ধারণ করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করা, ডোজ পরিবর্তন করা কিংবা মাঝপথে বন্ধ করা উচিত নয়। সচেতন ওষুধ ব্যবহার ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো জনস্বাস্থ্য সমস্যার মোকাবিলাতেও সাহায্য করে।

বর্জ্য থেকে খাদ্য উপাদান তৈরির পরীক্ষামূলক প্রযুক্তি। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান ও পরিবেশ দুয়ের সঙ্গে এই খবরটি কিন্তু যুক্ত। এটি যেখানে আমরা দেখছি যে ইস্ট বা অণুজীবের সাহায্যে পেট প্লাস্টিক এবং কৃষিজ বর্জ্যকে ভেঙে প্রোটিন সমৃদ্ধ উপাদান তৈরির চেষ্টা চলছে। এই গবেষণা নাসার ডিপ স্পেস ফুড চ্যালেঞ্জের সঙ্গেও যুক্ত। ভবিষ্যতে মহাকাশ অভিযানে সীমিত সম্পদের মধ্যে খাদ্য উৎপাদনের নতুন পদ্ধতি খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের পর্যায়ে বিষয়। সাধারণ প্লাস্টিককে বাড়িতে

খাবারে পরিণত করা যায় এমন কোনো পরামর্শ কিন্তু এটি নয়। মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের আগে নিরাপত্তা ও অনুমোদনের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ আজ সন্ধ্যায় এই ছিল আমার বিচিত্র খবরের ঝুলি, যেখানে ছিল বিজ্ঞান, সংস্কৃতি, বাংলা চলচ্চিত্র, পরিবেশ, স্বাস্থ্য সবকটি বিষয়। এবং দৈনন্দিন জীবনে সচেতনতা আমাদের প্রত্যেকের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে ছিল আজ সন্ধ্যায়, এবং অবশ্যই বিশেষ কিছু দিবস আজকে গুরুত্বপূর্ণ, সেই সব দিবস নিয়ে আলোচনা করলাম আর শোনালাম সুন্দর সুন্দর গান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। শেষ করব অবশ্যই গানে গানে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ি কাঁটাতে বিকেল 5টা বেজে 50 মিনিট, মানেই তো দেশ বিদেশের খেলার দুনিয়ার নানান খবর নিয়ে হাজির মৈত্রী ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে

0: ভারত 39 বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইল গুয়াহাটিতে। বিশ্বরেকর্ড গিলের, রেকর্ড গড়া জয় ভারতের। রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে একাধিক ডবল সেঞ্চুরি পেল গিল, সেঞ্চুরি রোহিত শর্মারও। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে 400 রানের বেশি তাড়া করে জিতল ভারত। ভারত 39 বল বাকি থাকতে 8 উইকেটে 406 রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। এদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচে DLS পদ্ধতির মাধ্যমে 45 রানে বিজয়ী হল অস্ট্রেলিয়া। এশিয়ান গেমসের ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। অপরদিকে এশিয়ান গেমসের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে 124 রানের বড় জয় পেল ভারত, এবং তার সাথে সাথে ফাইনালের টিকিট নিশ্চিত করল। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। 20তম এশিয়ান গেমসে ভারতীয় প্রতিনিধিদের পদক জয়ের ধারা অব্যাহত থাকল। আজ এলো 5টি পদক। 13 দিনের শেষে এখনও পর্যন্ত ভারতের 10টি সোনা, 22টি রুপো, 32টি ব্রোঞ্জ সহ 64টি মেডেল ভারতের সংগ্রহে রইল। তীরন্দাজিতে সোনার হ্যাট্রিক, শুটার নিরু দ্বিতীয় সোনা জয়, হকির ফাইনালে ভারত, এসব নিয়েই এশিয়ান গেমস ভারতের যথেষ্ট সফলতার দিক নির্দেশ করছে। আজ এশিয়ান গেমসে পুরুষদের ভলিবল কোয়ার্টারের ফাইনালে ভারতকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করল পাকিস্তান। অন্যদিকে পুরুষদের হকির সেমিফাইনালে ভারত 4-3 গোলে হারিয়ে দিল পাকিস্তানকে, এর সাথেই ফাইনালে পৌঁছাল ভারত। কুস্তিতে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক অর্জন করল। গতকাল IFA শিল্ডে পাঞ্জাবের কাছে 1-0 গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। ম্যাচের 6 দিন আগেই কলকাতায় দল নিয়ে উরুগুয়ের কোচ ফোরল্যান্ড, বৃহস্পতিবার আসবেন ভিনিসিয়াসেরা। আজ ফিফার এশিয়ান কাপে ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গতকাল উয়েফা নেশন লিগের খেলায় স্পেন 4-1 গোলে হারিয়ে দেয় ক্রোয়েশিয়াকে। অন্যদিকে ইংল্যান্ড 2-0 গোলে হারিয়ে দেয় চেক প্রজাতন্ত্রকে। আবার সুইজারল্যান্ড 3-0 গোলে হারায় স্কটল্যান্ডকে। এদিকে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা 4-0 গোলে বলিভিয়াকে হারিয়ে দিল। রোনাল্ডোর বিস্ফোরক ঘোষণা, পর্তুগালের ক্যাম্প ছেড়ে বললেন সময় মতো কারণ জানাব। ব্রাজিলকে ভারতের মাঠে এসে তার খেলা ঘিরে যুবভারতী মেতে উঠেছে এক অনন্য সাজে। এবার চলে আসি আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়
0: আজ আতস কাঁচের তলায় থাকছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড রানের বন্যা বইল গুয়াহাটিতে। বিশ্বরেকর্ড গিলের, রেকর্ড গড়ায় জয় পেল ভারত। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন তিনি, তবে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসের নতুন এক কীর্তি গড়ে ফেলেছেন সাই হোপের দল। প্রথমবারের মতো ওয়ানডেতে 400 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা 50 ওভারে তুলে ফেলল 7 উইকেটের বিনিময়ে 405 রান। ওয়ানডেতে 400 রান স্পর্শ করা অষ্টম দল হল ওয়েস্ট ইন্ডিজ। তখন কি কিছুটা হলেও অস্বস্তিতে ভুগছিল শুভমান গিল? কিন্তু যদি ভুগেও থাকেন তবে তা ছিল সাময়িকী। পরে ভারতের জন্য রান তাড়া করার কাজটা হাতের মোয়ার মতো তুলে নিয়েছিলেন ভারত অধিনায়কই, আর সেটিকে একাধিক বিশ্ব রেকর্ডের মাধ্যমে গড়ে তুললেন তিনি। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় গিল একাই অপরাজিত 223 রান করেন। ভারতীয় অধিনায়ক 200 রানের মাইল ফলক ছুঁলেন মাত্র 117 বলে। দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পিছনে ফেললেন 2022 সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিশানের 126 বলে ডবল সেঞ্চুরির কীর্তি। দ্রুততম ডবল সেঞ্চুরি দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। 223 রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে গিল ভেঙেছেন বীরেন্দ্র সেহওয়াগের 2019 সালের রেকর্ডও। 2023-এর বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের 201 রানের রেকর্ডকেও ভাঙেন গিল। এমনকি লিস্ট এতে ক্রিকেটেও এটি ছিল সর্বোচ্চ। এছাড়া ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করায় মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে রইলেন গিল, অপরজন হলেন রোহিত শর্মা, তাঁর রয়েছে 3টি। এই রোহিতকে নিয়েই আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে রান তাড়ায় নামেন গিল। উদ্বোধনী জুটিতে প্রথমেই দুজনে 26.2 ওভারে 255 রান তুলে নেন। রোহিতের 55 বলে 101 রান করে ফিরে যাওয়ার পর ভারতকে বাকি পথটা একাই টেনে নেন গিল। 62 বলে সেঞ্চুরি করা গিল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 26টি চার ও 8টি ছক্কা মেরে। খেলেন মোট 133টি বল এবং 223 রানের ইনিংস। ভারত ম্যাচ জিতে যায় 39 বল হাতে রেখেই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে 400 রানের বেশি তাড়া করে জিতল ভারত। 2006 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 434 রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে আজ অষ্টম দল হিসেবে 400 রানের মাইল ফলক স্পর্শ করল ওয়েস্ট ইন্ডিজও। সেঞ্চুরি করেন জন ক্যাম্বেল, 68 বলে 101 রান করেন। সাই হোপ 94 বলে 104 আর আমির জঙ্গু 77 বলে 114 রান করেন। পরে ভারতের হয়ে গিল ও রোহিত শর্মার সেঞ্চুরি করার রেকর্ড বইয়ে ঢুকে গেছে গতকালের ভারতের ম্যাচটিও। একটি ওয়ানডেতে 5 ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা এই প্রথম। অন্যদিকে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল, তাঁর রেটিং পয়েন্ট 816। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি, তাঁর রেটিং পয়েন্ট 896, অর্থাৎ কিনা দুই তারকার মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র 20। শুনছিলাম আতশ কাঁচের তলায়। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনব বিশ্বের অন্যতম দীর্ঘ ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় চারবারের বিজয়ী সাঁতারু প্রত্যয় ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা।
2: বিশ্বের অন্যতম দীর্ঘ ও কঠিন ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা 81 কিলোমিটার দীর্ঘ ভাগীরথী সাঁতারে টানা চারবার চ্যাম্পিয়ন বাংলার প্রত্যয় ভট্টাচার্য। নদী স্রোত, দীর্ঘ পথ আর শারীরিক মানসিক সহনশীলতার কঠিন পরীক্ষায় বারবার সাফল্য পেয়েছেন তিনি। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে রয়েছেন এই লড়াকু দূরপাল্লার সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য। প্রত্যয়, 81 কিলোমিটার সাঁতারে টানা চারবার চ্যাম্পিয়ন, এই সাফল্যের মুহূর্তে নিজের অনুভূতিটা কেমন?
3: 2023-এ আমি প্রথমবার 81 কিলোমিটার অর্থাৎ ওয়ার্ল্ডস লংগেস্ট সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করি। তো সেইভাবেই প্র্যাকটিস চালিয়ে গেছিলাম এবং চ্যাম্পিয়নও হয়েছিলাম। তারপরে প্রত্যেক বছরই এরকমভাবেই প্র্যাকটিস করতে করতে একই টাইপের প্রিপারেশনস অথবা কিছু কিছু সময় কিছু কিছু চেঞ্জেস এসছে। তো এইটা বলতে পারেন আমার কাছে প্রচণ্ড খুশির বিষয়। ভেবেই রেখেছিলাম যে এবছরও ফার্স্ট হতে হবে। এখানে একটা ভালো জিনিস দেখেছি আমি, যেটা প্রত্যেকবার যে সেকেন্ড পার্সন হয়, ফার্স্ট ইয়ার স্পেন থেকে একজন হয়েছিল, সেকেন্ড টাইম ইন্ডিয়ারই একজন হয়েছিল, থার্ড টাইম আর ফোর্থ টাইম দুবারই বাংলাদেশ থেকে দুজন আলাদা আলাদা হয়েছে। প্রত্যেক বছরই আমি নতুন কম্পিটিটর দেখতে পাই যারা নতুনভাবে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটাও আমার ভালো লাগে। ফার্স্ট ওয়ার সেখানে আলাদা

0: অনুভূতি এবং আলাদা খুশি আছে বলতেই পারেন, কিন্তু রেসটাকে এনজয় করার যে অনুভূতিটা সেইটা আমার কাছে বেশি স্পেশাল আর কি।
1: গতবারের তুলনায় এবার প্রায় 22 মিনিট সময় কমিয়েছেন, এই উন্নতির পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে?
0: গতবারের তুলনায় 22 মিনিট সময় কমেছে, এটার পিছনে একটা রিজন আছে যে লাস্ট ইয়ার আমরা একদিনও সুইমিং পুলে প্র্যাকটিস করিনি। আমরা যেখানে প্র্যাকটিস করেছিলাম সেটা ছিল একটা বাঁধানো পুকুর, কালো জল, আর এই বছর সুইমিং পুলে সকালবেলা প্র্যাকটিস করতাম, সেটা খুব কম টাইমের জন্য, এক বেলা করেই করতে পারতাম। আমরা ক্লিয়ার ওয়াটারে প্র্যাকটিস করা আর আনক্লিয়ার ওয়াটারে প্র্যাকটিস করার একটা হিউজ ডিফারেন্স আছে। এবার আমার ইচ্ছা ছিল আর একটু বেটার টাইমিং করার, যদিও সেটা হতে পারেনি, বাট আই হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ 10 আওয়ার্স 33 মিনিটস, কারণ এটা আমার লাইফের বেস্ট টাইম। এবছর যদি জলের স্রোতটা একটু বেশি থাকতো তাহলে হয়তো টাইমটা মানে অল টাইম বেস্ট হয়ে যেত, অর্থাৎ এই ইভেন্টে রেকর্ড হয়ে যেত। কিন্তু যেহেতু এবার কিছু কিছু জায়গায় একদম স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল, যেহেতু জল এত বেড়ে গেছে, জল বেরোতে পারছিল না, তাই জন্য টাইমটা বলতে পারি একটু খারাপই হয়েছে। কিন্তু হোল হার্টেডলি চেষ্টা করেছিলাম, আমার সাথে বাংলাদেশের নুরুল ইসলাম প্রায় সেম যাচ্ছিল 4 ঘন্টা পর্যন্ত, তারপরে ধীরে ধীরে পিছিয়ে যায় উনি, আলটিমেটলি উনি থার্ড হয় এবং পলাশ চৌধুরী সেকেন্ড হন। আমাদের ক্যাম্প থেকেই একজন ফোর্থ হয়েছে, তার নাম হচ্ছে সাগর সাহা। তো এই ডিফারেন্সটা সুইমিং পুল আর ডার্ক ওয়াটারের প্র্যাকটিসের একটা ডিফারেন্স আপনি বলতেই পারেন।
1: 81 কিলোমিটার নদীতে সাঁতার শারীরিকভাবে বেশি কঠিন নাকি মানসিকভাবে?
0: 81 কিলোমিটার সাঁতার শারীরিকভাবে একটা বিশাল স্ট্রেস তৈরি করে শরীরে, কিন্তু তার থেকেও বড় বিষয় যেটা হচ্ছে সেটা একটা মানসিক স্ট্রেসের ব্যাপার। কারণ প্র্যাকটিস করতে করতে আপনি নিজের মেন্টাল ট্রেনিংও করতে পারেন আর ফিজিক্যাল ট্রেনিংও করতে পারেন। আমার দিক থেকে মনে হয়েছে এটা মেন্টালি বেশি ডিমান্ডিং ইভেন্ট একটা।
1: একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, পুলের সাঁতার আর নদী বা সমুদ্রের সাঁতারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় যদি বলেন?
0: পুলের সাঁতার আর নদীর সাঁতারের মধ্যে ডিফারেন্স যে আছে খুব একটা বেশি তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে জলের মধ্যে একটা ফ্লো থাকে, সেটা অ্যাডভান্টেজ আমরা পাই যখন কম্পিটিশন হয়, আর যেহেতু ডার্ক ওয়াটার আমরা হাত ফাত দেখতে পাই না, এছাড়া মোটামুটি সবই একই রকম। কিছুটা অনেকে প্যানিক করে এটা নিয়ে, এটা ঠিক যে সবার একটা ভয় থাকে, কিছু কিছু মাছের ভয় থাকে এবং ক্রোকোডাইলের ভয় থাকে, কারণ একবার এখানে দেখা গেছিল লাইক 2024-এ, আমাদের যেদিন ইভেন্ট হয়েছিল তার 1 সপ্তাহ মতন আগে দেখা গেছিল। সেই সব ভয়কে যদি এড়িয়ে যাওয়া যায় আমার মনে হয় জিনিসটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই।
1: এই যে দীর্ঘ 81 কিলোমিটার সাঁতার, সেখানে খাওয়া ও জল গ্রহণ কিভাবে করেন?
0: জলটা ইউজুয়ালি বোতলেই থাকে আর সিপার আমি ইউজ করি, তো সিপারে করে জলটা ছুড়ে দেয় নদীর মধ্যেই, সেটা আমি তুলে জলটা খেয়ে নিই, দিয়ে আবার বোটে ছুড়ে দিই। আর এবার কলা বা মিষ্টি খাই আমি এছাড়া খাবার। অনেকের ফিডিং স্টিক যাদের থাকে না তাদের হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড দেওয়াতে একটা জিনিস যে টাচ করা যাবে না, তো আমি যখন হাতটা নিচে পাতি আমার হাতে ফেলে দেয় জাস্ট। এরকম করে একটা দুটো খাবার নষ্ট হয়েছে, বাট যেহেতু আমি ফিডিং স্টিক ইউজ করতে অতটা অভ্যস্ত নই তাই জন্য আমাকে হাতে এভাবেই দেয়। এরকম রুল আছে যে বোর্ড টাচ করা যাবে না বা বাইরে কোথাও সাইডে দাঁড়ানো যাবে না, তো এইগুলো তো মেনটেন করতেই হয়।
1: এবারে আসি একেবারে ব্যক্তিগত প্রশ্নে, আপনার আন্তর্জাতিক লক্ষ্য কী কী রয়েছে?
0: আন্তর্জাতিক লক্ষ্য বলতে, এটাও একটা আন্তর্জাতিক ইভেন্ট, 81 কিলোমিটার্স, এটা ওয়ার্ল্ডের দীর্ঘতম আন্তর্জাতিক ইভেন্ট, গত 4 বছর ধরে আমি চ্যাম্পিয়ন হচ্ছি। এবার নেক্সট আমার এম আছে যে ইংলিশ চ্যানেল করা, ইংলিশ চ্যানেলের স্লটও পেয়েছি আমি। আমার ইংলিশ চ্যানেলের মেন এম যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স ব্রেক করা, যেটা 40 বছর ধরে রয়ে গেছে। এবার আমি অনেক আর্জি দিয়েছি স্পন্সরশিপসের জন্য, দেখা যাক যদি পাই।
1: আপনার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন সাঁতার কোনটি এবং কেন?
0: এরকম কোনো একটা স্পেসিফিক সুইমিং কম্পিটিশন নেই বা সুইমিং ইভেন্ট নেই যেটা আমার সবচাইতে কঠিন মনে হয়েছে, এরকম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট চ্যালেঞ্জেস এসছে। এই বছর 81 কিলোমিটার্সটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ ক্লোজ ফাইটও ছিল এবং টাইমও আমাদের খুব কম লেগেছে। যে সেকেন্ড হয়েছে পলাশ দা, তারও মোটামুটি আমার আগের বার থেকে বেটার টাইম এসছে। এছাড়াও যখন 2024-এ আমি পক স্টার্ট করতে যাই, আমি মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে ফিনিশ করে দিতাম, আর আমি সোলো স্টার্ট করি আর দুটো রিলে টিমও স্টার্ট করে, তার সাথে রিলে টিমের একজন মারা যায় তাই আমাদেরকে তুলে নেয়। এইটা একটা খুব খারাপ ইভেন্ট হয়েছিল আমাদের সাথে, আমাদের পুরো এক্সপেডিশন ক্যান্সেল করে দিয়েছিল, তো আমি করতে পারিনি সেটা, করলে আজকে হয়তো ওই রেকর্ডটা থেকেই যেত এখনো। এছাড়া আমার ফার্স্ট টাইম যখন ন্যাশনালস করেছি 2009-এ, আমি কাউকে চিনতাম না, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো ছিলই। 9 বছর বয়সে আমি যখন ফার্স্ট

0: আমি অন্য স্টেটে গিয়ে ন্যাশনালস করতে যাই, তখন আমার কাছে খুব এটা চ্যালেঞ্জিং লেগেছিল। এরকমও আরেকটা চ্যালেঞ্জের ব্যাপারে আমি বলতেই পারি, যেটা 2012-এ হয়েছিল আমার ফার্স্ট ন্যাশনাল গোল্ড মেডেল। আমি হিট থেকে ফার্স্ট হয়ে ফাইনালে উঠেছিলাম, 4 নম্বর লেন ছিল, লেন 3-তে আর লেন 5-এ। লেন 5 মানে হচ্ছে সেকেন্ড ম্যান, লেন 3 হচ্ছে থার্ড ম্যান। একজন মহারাষ্ট্রের একজন কর্ণাটকের ছিল, তাদের সাথে আমার একটা ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে ইকুইপমেন্টসের। আমি পরে নেমেছিলাম একটা 150 টাকার সুইমিং কস্টিউম, তাদের গায়ে ছিল মোটামুটি 25,000 টাকার কস্টিউম, চশমা, গগলস। সেইখানে একটা একটু ফ্রাইটনিং বা চ্যালেঞ্জিং মানসিকতা হয়তো আমার মধ্যে ডেভেলপ করেছিল, সেটা অন্যরকম একটা চ্যালেঞ্জ আপনি বলতেই পারেন। তো এরকম পার্টিকুলারলি কোনো স্পেসিফাই করা যাবে না।
1: আপনি একজন ব্যাংক কর্মী হিসেবে চাকরি সামলে এই পর্যায়ে প্রশিক্ষণ কিভাবে মানে সময়টা ম্যানেজ করেন?
0: একজন ব্যাংক কর্মচারী হিসাবে ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে, কিছু অন ডিউটি লিভও দেওয়া আছে। এছাড়াও এখন যেমন আমার টাইম লিভ আছে কিছুটা বিকালে প্র্যাকটিসে যাওয়ার জন্য, ব্যাংক সামলে এত টায়ার্ড হয়ে থাকি হয়তো কিছু কিছু টাইমে যেতে পারি না। তো এই দুটো জিনিস আমাকে প্রচণ্ডভাবে টাইম অফ দিয়ে আর অন ডিউটি লিভ দিয়ে প্রচণ্ডভাবে হেল্প করে ব্যাংক।
1: সব শেষে একটা প্রশ্ন করব, আজ যদি বাংলার কোনো 15-16 বছরের ছেলে বা মেয়ে আপনাকে বলে আমি আপনার মতো ওপেন ওয়াটার সাঁতারু হতে চাই, তাকে কি পরামর্শ দেবেন?
0: যদি 15-16 বছরের ছেলে মেয়ে আমাকে বলে আমি আপনার মতন ওপেন ওয়াটার সুইমার হতে চাই, তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব টিল 18 সুইমিং পুল ইভেন্টসও করতে এবং ওপেন ওয়াটার ইভেন্টসও করতে। কারণ একটা টাইমের পর এজ গ্রুপ আর থাকবে না এই জিনিসগুলোতে পার্টিসিপেট করার, এজ গ্রুপে পার্টিসিপেট করার চান্সেস এক তো চলেই যাবে। তো আমি চাই যেহেতু একটা জিনিস করছো আর একটাও করেই নাও, কারণ এই দুটো প্যারালালি যায় একটা টাইম পর্যন্ত। কিন্তু আপনি যেটা বললেন ওপেন ওয়াটার সুইমার হতে চাই, এই ব্যাপারটা হচ্ছে আই উইশ অ্যান্ড আই ওয়ান্ট এর মধ্যে একটা ডিফারেন্স আছে। অনেকে উইশ করে অনেক কিছুই, কিন্তু তার জন্য যে হার্ডওয়ার্কটা বা যে ডেডিকেশনটা লাগে সেটা দিতে চায় না, সেটা বললে হবে না। এমনকি মাইকেল ফেলপস 365 দিন 5 বছর ধরে একদিনও ডে অফ নেননি। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ইফ ইউ উইশ টু বি সামথিং দ্যাট ইজ গুড, ইফ ইউ ওয়ান্ট টু সামথিং ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এটার জন্য। ফার্স্টলি কোচের কথা তো শুনতেই হবে, সেটার কোনো বিকল্প নেই, আর হার্ডওয়ার্কটা আর ডেডিকেশন এগুলোরও কোনো বিকল্প নেই, এগুলো তোমাকে রাখতেই হবে। স্মার্ট ওয়ার্ক বললেও হয় ব্যাপারটা, কিন্তু চাই স্মার্ট ওয়ার্ক করো, তোমাকে স্মার্ট ওয়ার্কের ভেতরে তোমাকে হার্ডওয়ার্ক ঢোকাতেই হবে। ইউ জাস্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন আ স্মার্টার ওয়ে, দ্যাটস ইট।
1: অনেক অনেক ধন্যবাদ প্রত্যয় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাফল্যের স্রোত আরো দূর পর্যন্ত বয়ে যাক এই কামনা করি, শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
2: শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস। এবার চলে আসি বিস্তারিত খবরে। বিস্তারিত খবরের প্রথমেই থাকছে এশিয়ান গেমসের কথা।
3: এশিয়ান গেমস 2026 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
2: গতকাল এশিয়ান গেমসের 12তম দিনে ভারতের ক্রীড়াবিদরা একসাথে 4টি সোনা জিতলেন। 3টি সোনা এলো তীরন্দাজিতে আর 1টি সোনা ট্র্যাম্প শুটিংয়ে। আগের দিন অর্থাৎ 13 দিনের লড়াইয়ে ভারতের সংগ্রহে ছিল মোট 6টি সোনা, আর গতকাল আরও 4টি সোনা জেতার ফলে এখন ভারতের সংগ্রহে রইল 10টি সোনা, 22টি রুপো এবং 32টি ব্রোঞ্জ। এর পাশাপাশি ভারত উঠে এলো 8 নম্বর স্থানে। এখনও পর্যন্ত ভারতের সংগ্রহে মোট 64টি পদক। বক্সিংয়ে ভারতকে সোনার স্বপ্ন দেখাচ্ছে লাভলিনা বরগোহাঁই। মেয়েদের 75 কেজিতে অলিম্পিক্সে পদকজয়ী গুয়াহাটির বক্সার লাভলিনা এদিন

ফাইনালে উঠেছেন কাজাখস্তানের নাতালিয়া বাগডালোনোভাকে 3-2 হারিয়ে। কমনওয়েলথ গেমসে শোনা যায় যে ত্রিপুরার বাঙালি জুডোকো অস্মিতা দে শেষ করেন 5 স্থানে। মেয়েদের হকিতে ইতিমধ্যেই ভারত ফাইনালে পৌঁছে গেছে। সেমিফাইনালে তারা 2-0 গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে। গোল করেন ঈশিকা চৌধুরী এবং শালিমা টেটের। অন্যদিকে পুরুষদের হকির সেমিফাইনালে আজ পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ হকি দল। এশিয়ান গেমসের ক্রিকেটে প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশকে 6 হারিয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। এশিয়ান গেমসের সোনা জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। ছেলেদের ক্রিকেটের ইভেন্টে সেমিফাইনালে পাকিস্তানের কাছে 6 হেরে যায় তারা। বৃষ্টির কারণে 13 নেমে আসা ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে 112 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে অনেকটা সময় নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে, কিন্তু 10 ওভার বল করতে এসে 5 বাউন্ডারি এবং 23 রান হজম করেন মোস্তাফিজ। 2 তিনি দেন 41 রান। এখানেই বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। আব্দুল সামাদের 15 বলে অপরাজিত 30 রানের ঝোড়ো ইনিংসে 9 বল আগে থাকতেই জয় পেয়ে গেছে পাকিস্তান। এবার এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে পাওয়া ব্রোঞ্জ। আগামী রোববার ছেলেদের ক্রিকেটে ব্রোঞ্জের লড়াইয়ের জন্য নামবে বাংলাদেশ। অপরদিকে এশিয়ান গেমসে ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে 124 রানের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ভারত। ভারতের টি টোয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা প্রশংসা না করে উপায় নেই। একজন ব্যর্থ হলে অন্যজন ঠিকই দায়িত্ব নিয়ে নেন। আজ জাপানের এশিয়ান গেমসে ক্রিকেটের ছেলেদের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাঁদের ব্যর্থতা দিনে 80 রানের দুর্দান্ত ইনিংস খেললেন ঈশান কিষাণ। তার ব্যাটে ভর করে ভারত তোলে 169 রান। ঈশানের 6 ছক্কার 4 এসেছে লং অন এবং লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে, সঙ্গে 4 বাউন্ডারিও মারেন তিনি। শেষ পর্যন্ত ঈশান অপরাজিত 46 বলে 80 রানের সুবাদে বড় সংগ্রহ পেয়ে যায় ভারত। এরপর বল হাতে বাকি কাজটা শেষ করেন জসপ্রীত বুমরারা। শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে 124 রানের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। এশিয়ান গেমসে ক্রিকেটের ছেলেদের ফাইনালে মুখোমুখি হচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 6 হারিয়ে ইতিমধ্যেই পাকিস্তান পৌঁছে গেছে ফাইনালে। ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। এদিকে এশিয়ান গেমসের পুরুষ ভলিবলের কোয়ার্টার ফাইনালে ভারতকে 3-0 গোলে পরাজিত করল পাকিস্তান। আবার 87 বিভাগের কুস্তিতে ফিলিপিন্সের ক্যালাম জনস্টন রবার্টসকে হারিয়ে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে ভারতের নিতেশ সিচুয়ান 97 বিভাগে মঙ্গোলিয়ার গাঙ্গুইয়াত গাংরাওকে 6-9 হারিয়ে দেয়। আজ এখনও পর্যন্ত ভারতের 5 পদক প্রাপ্তি হয়, যার মধ্যে সেলিংয়ে আসে রূপো, আর আর্চারিতে 1 ব্রোঞ্জ, মহিলাদের দলগত স্কোয়াশেও আসে 1 করে ব্রোঞ্জ। গতকাল আইএফএ শিল্ডে পাঞ্জাবের কাছে 1-0 গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। দুই দলই প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছিল সেমিফাইনাল। ফলে বুধবার পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচটি ছিল গ্রুপ শীর্ষে শেষ করার লড়াই। সেই ম্যাচে পাঞ্জাবের কাছে 1-0 গোলে হারল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে মেসি বলির ডান দিক থেকে ক্রস তুলেছিলেন রাপোসোর উদ্দেশ্যে, সেই বল ধরেই শট মারেন তিনি। দূরপাল্লার শটে গোল করেন। ইস্টবেঙ্গলের গোলকিপার ফুরবা লাচেনপার কিছু আর করার ছিল না, তাই 1-0 গোলেই পরাজিত হতে হল ইস্টবেঙ্গলকে। এদিকে আগামী 4 এবং 5 অক্টোবর আইএফএ শিল্ডের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। আগামী 4 অক্টোবর প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে মোহনবাগান এবং 5 অক্টোবর নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। খেলা শুরু হবে বিকেল 5 থেকে। ব্রাজিলিয়ান ম্যাচকে ঘিরে সেজে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। এখন শুধু প্রতীক্ষার দিন। সুদূর ব্রাজিল থেকে এসেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘাসের যত্ন নিতে ইভান নাসিমান্ত। তিনি এখানে দীর্ঘ

এক মাস ধরে এই মাঠকে তৈরি করে চলেছেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে কলকাতায় 3 তারিখে নামছে ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে। এবার সামনে ব্রাজিল, ইভানের তৈরি করা মাঠে নিজেদের কতটা মেলে ধরতে পারবেন মনবীররা সেটাই দেখার। ঐতিহাসিক আইএফএ শিল্ড এবং মা দুর্গার মেলবন্ধনে তৈরি রেপ্লিকা দিয়ে ব্রাজিল ফুটবল দলকে স্বাগত জানাবে আইএফএ। এদিকে ব্রাজিল ম্যাচের আগে আত্মবিশ্বাসী রহিম আলী বললেন, কোচ বললে আমি পারি ভিনিকে আটকে দিতে। অন্যদিকে টিম ছাড়লেন রোনাল্ডো। রোনাল্ডো এক বিস্ফোরক ঘোষণার মাধ্যমে বললেন, সময় মতো এর কারণ জানাবো, এই বলে তিনি পর্তুগালের ক্যাম্প থেকে বেরিয়ে যান। কোচ জর্জে জেসুস জানিয়েছেন রোনাল্ডোর সঙ্গে তার কোনো বিবাদ হয়নি, তবে কোচ প্রেস মিটে বলেছিলেন কে খেলবে সেটা আমিই ঠিক করব। মিডিয়ার এক অংশের দাবি, এই বিষয়টি নিয়েই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন CR7। অন্যদিকে ম্যান সিটির পাশে দাঁড়িয়ে গার্দিওলা বলেছেন, পাশে আছি এবং থাকব। এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়যাত্রা অব্যাহত। উয়েফা নেশনস লিগে তাদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-1 উড়িয়ে দিল স্পেন। লামিনে ইয়ামেল 2টি গোল করেন। এদিন ফের 2 মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 মিনিটের মধ্যেই প্রথম গোলটি তিনি করেছিলেন। স্পেনের বাকি 2টি গোল করেছেন মার্ক পুলিপ এবং নিকো উইলিয়ামস। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেছেন দিয়ন বেদভি। এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড 2-0 হারায় চেক প্রজাতন্ত্রকে। ইংল্যান্ডের হয়ে 2টি গোল করেন অ্যান্থনি গর্ডন এবং হ্যারিকেন। আর সুইজারল্যান্ড 3-0 হারায় স্কটল্যান্ডকে। এদিকে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা 4-0 বলিভিয়াকে হারিয়ে দেয়। শ্রোতাবন্ধুরা, চলে আসি আজকের দিনে। আজকের দিনে অর্থাৎ 1 অক্টোবর 1965 সালের পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন জার্মানির প্রাক্তন হকি খেলোয়াড় আন্দ্রেয়াস কেলার। তিনি জার্মানির হয়ে 3টি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন, 1984 সিওল এবং 1988 অলিম্পিকে তিনি জার্মানির হয়ে রৌপ্য পদক জয় করেন। পরে বার্সেলোনায় অনুষ্ঠিত 1992 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে জার্মানির হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন। 1981 সালে আজকের দিনে ব্রাজিলিয়ান ফুটবলার জুলিও সিজার ক্লেমেন্ট পেরিয়ার বাপিস্তা ব্রাজিলের সাও পাওলাতে জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালের 1 অক্টোবর ভারতের মাটিতে জন্মেছিলেন দূরপাল্লার দৌড়বিদ সুরেন্দ্র সিং। 2008 সালে বেজিং অলিম্পিক্সে 10,000 মিটার ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিনি ছিলেন অন্যতম এক সফল ফ্ল্যাগ অ্যাথলিট। 3,000 মিটার ও 10,000 মিটারের দৌড় ইভেন্টে তার দখলে একাধিক জাতীয় রেকর্ড রয়েছে। পাঞ্জাবের পাতিয়ালায় 1991 সালে আজকের দিনেই জন্মেছিলেন আন্তর্জাতিক ট্র্যাক সাইক্লিস্ট বিশ্ব চ্যাম্পিয়ন অমৃত সিং। তিনি একাধিক জাতীয় চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছিলেন, এছাড়াও কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 1943 সালের 1 অক্টোবর গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ নওশাদ আলী রজভী। ঘড়ির সময় জানান দিচ্ছে আর আজ সময় নেই। শুনতে থাকুন এভাবেই ক্রীড়াঙ্গন। আজকের মতো ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে ডাল ভাত, আমরা গ্রামীণ এলাকায় যারা থাকি আমাদের কাছে খুবই একদম সহজ ভাষায়। এবং ব্যক্তিগতভাবে যদি আমার ছোটবেলার কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই, যখন ছোট ছিলাম তখন গ্রাম বাংলার মানুষজন খুব সাদা মাটাই বলতেন আমার বাড়িতে আজকের রাজার হালে খাওয়া, রাজার হালে খাওয়া।

0: ওটা কি যে ডাল ভাত হচ্ছে। ডাল ভাতটা সেই সময় গ্রামীণ এলাকার মানুষদের কাছে একটা রাজার হালে খাওয়ার ব্যাপার, কিন্তু বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদের আধুনিকতায় ছোঁয়া ডালটা কোথাও যেন একটা ব্রাত্য হয়ে গেছে। কিন্তু ডালে যে উদ্ভিজ্জ প্রোটিন থাকে কি পরিমাণ এবং কতটা উপকারী আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রোটিন যে উপাদেয়টা রয়েছে, যোগান দেয় আমাদের রাজ্যে ডাল চাষ, সেটা কতটা, তার উজ্জ্বল ভবিষ্যৎ বা সম্ভাবনা কি রয়েছে, সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। কৃষিতে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ। ডক্টর নাথ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছেন দেশি স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত,
2: নমস্কার।
0: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা বলছিলাম যে আমাদের একটা গ্রাম বাংলার দিকে প্রচলিত কথা ছিল যে ডাল ভাত মানে রাজার হালে খাওয়া, কিন্তু আমাদের এই রাজ্যে বর্তমানে যদি একটু ডাল চাষের কথা আমরা আলোচনা করব, তার আগে যদি একটু পরিসংখ্যানটা আপনি তুলে ধরেন কি অবস্থায় রয়েছে।
2: বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ডাল এবং ভাত। তো আমরা মূলত উদ্ভিজ্জ প্রোটিন যেটা আছে সেটা ডাল থেকেই আমরা পেয়ে থাকি। বিভিন্ন রকম ডাল আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে উৎপাদিত হয় এবং এই ডালে প্রায় 17-32% প্রোটিন থাকে। এই প্রোটিন ছাড়াও বিভিন্ন রকম স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, ফাইবার, শর্করা, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, রাইবোফ্লাভিন, ভিটামিন সি, মানে বিভিন্ন খাদ্য উপাদানে পরিপূর্ণ থাকে এই ডালের মধ্যে। এছাড়াও আমাদের এই ডালশস্যের মাটির উর্বরতা বৃদ্ধিতে একটা বড় ভূমিকা আছে। ডালশস্যের যে শেকড় আছে, শেকড়ের মধ্যে এক ধরনের গুটি থাকে, তার মধ্যে রাইজোবিয়াম থাকে। এই রাইজোবিয়াম বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং প্রতি হেক্টরে দেখা গেছে যে এই রাইজোবিয়াম বা এই অর্বুদ বা গুটি প্রায় 30-60 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে যোগ করে। সেই জন্য আমরা কৃষক ভাইদের সবসময় বলে থাকি যে শস্য পর্যায় বা সারা বছরে যতগুলি ফসল একটি জমিতে চাষ করবেন তাতে যেন একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকে। এছাড়া আমরা যদি, আমি আবার আগের কথাতে ফিরে আসছি, প্রোটিনের কথাতে, আমরা দেখেছি যে 100 গ্রাম প্রোটিন পেতে গেলে প্রায় 450 গ্রাম মাছ লাগে, প্রায় 650 গ্রাম মাংস লাগে এবং 15-20টা ডিম লাগে আর 2.5 লিটার দুধ লাগে। সেখানে মাত্র 400-500 গ্রাম ডাল সমপরিমাণ প্রোটিন সরবরাহ করে। এছাড়াও ডালের প্রোটিনে আইসোলিউসিন, লাইসিন, সিস্টাইন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে যেগুলো খুব উপকারী। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ডালের উৎপাদন এবং চাহিদা তার মধ্যে একটা বড় ফারাক আছে। 1951 সালে আমরা দেখেছি যে ভারতবর্ষে মাথাপিছু ডালের যোগান ছিল 60-61 গ্রাম, কিন্তু বর্তমানে সেটা নেমে 37 গ্রামে এসেছে। আমাদের রাজ্যে এ যাবৎ 470,000 হেক্টর জমিতে বিভিন্ন রকম ডালের চাষ হয়ে থাকে এবং তার মধ্যে মেজর অংশই কিন্তু রবি সিজনে চাষ হয়ে থাকে এবং এই ডালের গড় ফলন প্রায় 950 কেজি পার হেক্টর আর মোট ফলন আমাদের প্রায় 4.5 লাখ টন। কিন্তু আমাদের চাহিদা আছে প্রায় 20 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে যে ডাল উৎপাদন হয় মাত্র চাহিদার 15-20%, কিন্তু আমাদের রাজ্যে ডাল উৎপাদন আমরা বাড়াতে পারি, এলাকা এবং উৎপাদনশীলতা দুটোই বাড়াতে পারি এবং খারিফ সিজনে ডাল চাষের একটা বড় সম্ভাবনা আছে। মূলত আমাদের পশ্চিমাঞ্চলের জেলা যেগুলি আছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিয়দংশে, সে সমস্ত জায়গাতে কিন্তু আমরা খারিফ সিজনে ডালের এলাকা বাড়াতে পারি।
0: বাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, সর্বও বললেন যে কেন আপনারা ডাল খাবেন, তার প্রোটিনজাত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলো আপনাদের শরীরে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এবং কার বিকল্প হতে পারে একটা ডালের দানা, তা

0: এবারে আমি একটু রাজীববাবু আপনার কাছে আসি। আমাদের যেহেতু আলোচনা হচ্ছে খারিফ মরশুমে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে, তা আমাদের রাজ্যে যদি খারিফ মরশুমের কথা বলি, এখানে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে আর এর কি জাত বা উন্নত প্রজাতি কি রয়েছে?
1: হ্যাঁ, আপনি খুবই ভালো একটা বিষয় বলেছেন। সেটা হচ্ছে যে যে কোনো ফসলের যখন আমরা ফলন পেতে চাই, ভালো ফলন পেতে চাই, জাত নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়
0: একদম
1: কৃষিতে এবং কৃষক বন্ধুদের কাছে। তো আমাদের রাজ্যে মূলত যে ডাল শস্যগুলো খারিফ মরশুমে হয় সেটা হচ্ছে কলাই। কলাইটার পরিমাণটা সবচেয়ে বেশি, প্রায় 65,000 হেক্টর জমিতে কলাই চাষ হয়। এছাড়া মুগ, কিছু কিছু জায়গাতে মুগের চাষ হয়। এবং এখন চাষিদের বন্ধুদের কাছে আরেকটা বিষয় ডাল নিয়ে উৎসাহ দেখা দিয়েছে, সেটা হচ্ছে অড়হর ডাল। কারণ কি, আমাদের ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি যে দুটো ডাল হয় সেটা ছোলা এবং অড়হর। পশ্চিমবাংলায় আমরা হয়তো অড়হর ডালটা আমাদের কাছে খুব একটা পরিচিত না, যদিও এখন কিন্তু আমাদের রাজ্যে অড়হর ডাল খাওয়ার প্রতি একটু মানুষের আকর্ষণ বেড়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে এখন কিন্তু খুব উন্নত জাতের মুগ এবং কলাই এবং অড়হর ডাল বেরিয়েছে। যে এই সমস্ত উন্নত জাতগুলো মূলত কলাইয়ের আছে, সেগুলো হচ্ছে যে আমাদের রাজ্যে উপযোগী যে জাতগুলো সেটা হচ্ছে সারদা, সুলতা, গৌতম। এছাড়া নতুন যে কিছু জাত বেরিয়েছে সেটা হচ্ছে IPU, যেটা কানপুর থেকে বেরিয়েছে, IPU 13-1, IPU 11-2, IPU 10-26, IPU 17-1, IPU 17-2। এছাড়া আরো কয়েকটি জাত বেরিয়েছে, সেটা হচ্ছে যে PONT U7, PONT U8, PONT U9। এই সমস্ত যাতে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো ভেং মোজাইক, যেটা আমরা বাংলায় কুটে রোগ বলি, এগুলো রেজিস্ট্যান্ট।
0: আচ্ছা,
1: এবং এগুলো মোটামুটি 80-85 দিনের মধ্যে ফলন পাওয়া যায় সম্ভব। এবং এগুলো মাল্টিপল ডিজিজ রেজিস্ট্যান্স, একাধিক ডিজিজ এবং পেস্ট ডিজিজ রেজিস্ট্যান্স হওয়ার ফলে চাষিরা এগুলোতে প্রায় 12-14 কুইন্টাল ফলন পেতে পারে। মানে বিঘাতে 180-200 কেজি ফলন পাওয়া সম্ভব, যদি কিনা সে যত্ন সহকারে
0: ঠিকঠাক
1: পরিচর্যা করে। এছাড়া মুগেরও কিছু ভালো ভালো জাত আমাদের রাজ্যে এখন আমরা করছি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হচ্ছে, বীজ উৎপাদন করা হচ্ছে, যাতে কৃষক বন্ধুরা ভালো জাতের বীজ পান। সেগুলো হচ্ছে কনিকা, একটা ভ্যারাইটি বেরিয়েছে যেটা দুটো সিজনে হয়, একটা হচ্ছে বসন্তকালীন যেটা গ্রীষ্মকালীন মুগ চাষ, আর একটা হচ্ছে যে এখন যেটা আমরা বলি যে লেট খারিফ বা অটম, যেটা আমরা বলি এই August 20-10 পর্যন্ত এখনই বোনার সময় চলছে মুগ এবং কলাই দুটো ক্ষেত্রেই। তো এইগুলো ক্ষেত্রে কনিকা, বর্ষা, বসুধা, IPM 2-14, IPM 2-3, PONT MUG 5। এছাড়া আমাদের রাজ্যের কিছু জাত আছে, বীরেশ্বর, সুকুমার, ছোট দানা সুকুমার। তো এই জাতগুলো মূলত মোটামুটি 60-65 দিনের মধ্যে হয়ে যায়। এবং দেখা গেছে যে কনিকা যে জাতটা আমরা করে দেখেছি, যে যদি আমরা 70 দিন পর্যন্ত অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা 95% কৃষক বন্ধুরা প্রথমে জিজ্ঞাসা করবেন যে মুগকে আমরা একসঙ্গে তুলে নিতে পারবো কিনা। তো আমি যেটা কৃষক বন্ধুদের বলতে চাই, এই জাতটা কিন্তু যদি আমরা 70 দিন পর্যন্ত মাঠে রাখি, তাহলে কিন্তু আমরা 95% একসঙ্গে পেরে নিতে পারি, যার ফলে কি যে একটা শ্রমের একটা বিষয় আছে, তো সেটা অনেকটা বাঁচানো সম্ভব। কারণ আমি যে মুগ চাষ করতে, যদিও আপনারা দেখেছেন বোধহয় মুগ ডাল, কলাইয়ের ডালের বাজারে মুসুর ডাল কিন্তু ভীষণ দাম বেড়েছে গত 2-3 মাসে, কিন্তু ভীষণ দাম বেড়েছে। সুতরাং এটা ভীষণ একটা ভালো অর্থকরী ফসল। আরেকটি ফসল, এটা হচ্ছে বললাম জাতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো মোটামুটি মুগের যে জাতগুলো সেগুলো হচ্ছে এগুলো 12-14 কুইন্টাল ফলন দিতে পারে। আরেকটি যেটা হচ্ছে যে অড়হর, অড়হরের ক্ষেত্রে কিন্তু আগে যেটা অড়হর হতো অনেক দিন বেশি, 240 দিন, 250 দিন এরকম, কিন্তু এখন কিন্তু বেশ কিছু অড়হরের জাত এসছে, সেগুলো কিন্তু 150 দিনের মধ্যে হয়ে যায়, যার মধ্যে হচ্ছে গিয়ে IPU 15-6, এটা কিন্তু 130-150 দিনের মধ্যে ফলন পাওয়া যাচ্ছে এবং 21-25 কুইন্টাল পার হেক্টর ফলন দিচ্ছে। এছাড়া কিন্তু হাইব্রিড 15 IPA 15-2, IPA 2-6, যেটা গঙ্গা বলা হচ্ছে, এছাড়া প্রকাশ একটি ভ্যারাইটি আছে IPA 2-3, হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে। এই যতগুলো ডাল শস্য তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অড়হর ডালের ক্ষেত্রে কিন্তু হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে, তার ফলনটা অনেকটা বেশি, তবে এগুলোর ডিউরেশনও বেশি। সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে IPA 2-3, IPH 9-05, IPH 15-3, এগুলো কিন্তু মোটামুটি 24-25 কুইন্টাল ফলন দিতে পারে। এবং আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কৃষক বন্ধুরা কিন্তু অড়হর ডাল চাইছে এবং অড়হর ডালের দামটা অনেকটা বেড়েছে। এবং আমাদের রাজ্যে যদি আমরা এই জাতগুলো নিয়ে এগোতে পারি, তাহলে কিন্তু একটা ভালো ফলন চাষিরা পেতে পারে।
0: আচ্ছা, পশ্চিমাঞ্চলের কথা বলছেন, ওখানে কি

0: এই অড়হর ডালটার মাটি বা জল আবহাওয়া যেটা যেমন রয়েছে সে কারণে কি খুবই উপযুক্ত?
1: একেবারেই একেবারে উপযোগী। কারণ কি, যে কোনো ডাল শস্য চাষের ক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের সবসময় বলি, আমরা পরবর্তী আলোচনা বলবো, যে যাতে কিনা মাটিতে জল না দাঁড়ায়।
0: ঠিক,
1: কারণ কি, যদি দেখা যাচ্ছে যে কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য কিন্তু যদি মাটিতে জল দাঁড়ায়, তাহলে কিন্তু ডাল শস্য সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এবং আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু, বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না। কারণ ওখানকার যে মাটির চরিত্র, লাল দোয়াশ মাটি বা ল্যাটেরাইট সল, যেটা কাকুরে, লাল কাকুরে মাটিতে কিন্তু জল দাঁড়ায় না, কিন্তু জলটা বৃষ্টি হলে এই সমস্ত ফসলের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
0: বা এই প্রসঙ্গে আরেকটু কথা শুনবো আপনার থেকে, তবে তার আগে একটা জিনিস আমি সর্বোপরি কথা রেস্ট নিয়ে একটু বলি, যেটা আপনি শুরুতে বলছিলেন যে আমাদের রাজ্যে একটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা করলেন যে
2: চাহিদা এবং উৎপাদন, তার মধ্যে একটা
0: ফারাক রয়েছে। এইটা ঠিক না, কেন এই জায়গাটা কেন?
2: প্রথম কথা হচ্ছে যে আমাদের চাষি ভাইয়েরা ভালো জমিগুলোতে কিন্তু ডাল চাষ কখনোই করেন না। যেগুলি ভালো জমি, এই যে একটু আগেই আমাদের প্রফেসর রাজীবনাথ যেটা আলোচনা করছিলেন যে আমার লক্ষ্য রাখতে হবে জমি যাতে জল না দাঁড়ায়, তাহলে উঁচু জমি এবং উঁচু জমি বা খুব অন্যান্য সুযোগ, সেচের সুযোগ সুবিধা আছে সেগুলোতে আমাদের চাষি ভাইয়েরা ধান করবেন, গম করবেন, সবজি করবেন, এই সমস্ত ফসলের দিকে চলে যান, কিন্তু ডাল চাষ করতে চান না। তাহলে প্রথমেই কিন্তু একটা অনাদরে চাষ কিন্তু আরম্ভ হয়ে গেল ডালের ক্ষেত্রে, নাম্বার ওয়ান। তারপরে আমরা দেখেছি যে ভালো বীজের অভাব, বা আমাদের কৃষক ভাইয়েরা যে সাধারণত বীজ রেখে দেন, পরবর্তী পর্যায়ে ব্যবহার করেন পরের বছর, ভালো করে ঠিকমতোভাবে সংরক্ষণের সুবিধাও নেই আর তারা অতটা উৎসাহিত জানেনও না। তিন নম্বর হচ্ছে যে পরিচর্যা, যে সঠিক সময়ে আমি বীজ বুনবো, সঠিক দূরত্বে চারা লাগাবো, সঠিক পরিমাণে সার দেব, রোগ পোকা নিয়ন্ত্রণ করব, এই সমস্ত ব্যাপারে কিন্তু কৃষক ভাইদের ডাল চাষের ক্ষেত্রে একটু অনীহা আছে। কিন্তু ডালের যে দাম উত্তরোত্তর বেড়ে চলেছে এবং আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা পাচ্ছি না, কিন্তু আমাদের স্কোপ আছে, আমরা এলাকাও বাড়াতে পারি চাষের এলাকা, এবং উৎপাদনশীলতা, গড় উৎপাদনশীলতাও আমরা কিন্তু বাড়াতে পারি। আবার আমরা দেখেছি যে ডালের কিন্তু অনুখাদ্যের প্রয়োজন হয়, কিন্তু কৃষক ভাইরা সেই ব্যাপারেও কোনো গুরুত্ব দেন না। আবার ডালের বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়, তাহলে সঠিক সময়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো এবং সঠিক সময়ে ফসল কাটা, এই যে পরিচর্যামূলক যে ব্যবস্থাগুলো, সেগুলোর দিকে কৃষক ভাইদের,
0: আমাদের কৃষক বন্ধুদের একটা কোথাও অনীহা জন্মেছে ডাল চাষের
2: ক্ষেত্রে,
0: এবং সেই কারণে উৎপাদন এতটা ঘাটতি,
2: উৎপাদনের এতটা গড় উৎপাদন, উৎপাদনশীলতা প্রতি বিঘাতে ফলন বা প্রতি একরে ফলন আমাদের কমে।
0: আচ্ছা, এটা তো কিছু সঙ্গত কারণের কথা বললেন। আর রাজুবাবু যেটা বলছিলেন যে আমাদের এই যে পশ্চিমবঙ্গে জল আবহাওয়া যেমন রয়েছে, আপনি তো একটা পশ্চিমাঞ্চলের কথা বললেন, আমাদের যদি দক্ষিণ চব্বিশ পরগনা বা আরো পশ্চিমাঞ্চল ছাড়া যে সমস্ত জেলা রয়েছে, সেখানে কেমন জল আবহাওয়া প্রয়োজন ডাল চাষের জন্য?
1: জল আবহাওয়া বলতে এই সমস্ত যে ফসলগুলো সেগুলি কিন্তু ওদের তাপের প্রয়োজন, মানে যদি ঠান্ডা আবহাওয়া কিন্তু মুগ কলাই বা অড়হর ভালো চাষ হবে না। সেই জন্য যেটা আমরা বলি যে অগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত হচ্ছে মুগ বলুন, কলাই বলুন, বা আমাদের অড়হরের চাষটা বুনতে হবে, যেটা এখনই কৃষক বন্ধুরা বুনছেন। আর দু নম্বর হচ্ছে জল জমতে পারবে না, ভালো ড্রেনেজ ফেসিলিটি থাকতে হবে, যাতে যাতে জলটা বৃষ্টি হবে
0: কিন্তু
1: জলটাতে চলে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী, বা পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে আছে লাল কাকুরে মাটি বা লাল বেলে দোয়াশ মাটি, এই সমস্ত মাটিতে আমাদের বিশেষ করে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ বা বীরভূমের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভালো রকম, আমাদের পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে কিন্তু আমাদের এই সমস্ত এই ধরনের জমি আছে, যে জমিগুলোতে অন্য ফসল করাচ্ছে, যদি আমি ডাল জাতীয় ফসল করতে পারি তাহলে কিন্তু রবি সিজনে যে আমরা ফসলগুলো ফলাই তার আগেই আমরা নভেম্বরের মাঝামাঝি কিন্তু আমরা ফসলটা তুলে নিতে পারবো। কারণ ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে ডিউরেশনটা অনেক কম, মানে মুগের ক্ষেত্রে 60-65 দিন বা কলার ক্ষেত্রে 75-80 দিন, এই যে কিছু কিছু ভ্যারাইটি আছে 75 ডেজ, মানে 75 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যদি অগস্টের 20 তারিখ বনি তাহলে কিন্তু যেই জমিগুলোর কথা বললাম সেই জমিগুলোতে বলে আমরা যদি ঠিকমতো অনুখাদ্য বা যেটা হচ্ছে আমাদের ঠিকমতো সার দিয়ে আমরা বুনতে পারি, তাহলে কিন্তু আমরা সবসময় বলি যে ফসল চক্রে একটা ডাল জাতীয় ফসল রাখুন। তাতে কিনা মাটির উর্বরতা পায়, পরবর্তী ফসলের ক্ষেত্রে নাইট্রোজেনটা পেতে পারে।
0: বেশ, আমাদের দুজন বিশেষজ্ঞের মুখে প্রায় একই কথা। আপনারা যদি ডাল জাতীয়

0: অবশ্য ফসল চক্রের মধ্যে রাখেন তাহলে আপনার মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি পরিমাণে আসবে আর কি, যেটা আপনার পরবর্তী চাষের ক্ষেত্রে কাজে দেবে। আমি সর্ববাবু আপনার কাছে আরেকটু আসি, যে মোটামুটি মাটির ধরন বুঝতে পারলাম যে কেমন মাটি প্রয়োজন, এবার আমরা একটু চাষের দিকে যদি যাই যে কি ধরনের বা কত পরিমাণের বীজ লাগবে, এবং উন্নত জাতের কথা শুনেছি, জাত উন্নত হলেও তার তো কিন্তু একটা বীজ শোধনের ব্যাপার থাকে, সেটা কিভাবে কি হবে?
1: ফসল উৎপাদনের কিন্তু মূল চাবিকাঠি হলো ভালো বীজ।
0: একদম,
1: আমরা আলোচনা শুরু করেছি যে ভালো বীজ আমাদের সংগ্রহ করতে হবে। একটু আগেই রাজীববাবু অনেকগুলি ভালো উন্নত জাতের কথা বলে গেছেন, তবে বীজের হার, কতটা বীজ আমরা ব্যবহার করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা খরিফ মরশুমে আমাদের রাজ্যে মূলত মুগ, কলা এবং অড়হরের চাষ করে থাকি। মুগ এবং কলায়ের ক্ষেত্রে, দুটির ক্ষেত্রে 3-4 কেজি প্রতি বিঘাতে বীজ লাগবে। তবে লক্ষ্য রাখতে হবে যে পার স্কোয়ার মিটারে যেন 30-35টি গাছ থাকে। আমরা যদি এই হিসেবটা মাথায় রাখি যে প্রতি বর্গ মিটারে 30-35টি গাছ আমাদের রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের যে আশানুরূপ ফলনের কথা আমরা বলছি, আমরা তাহলে সেই আশানুরূপ ফলন পাবো।
0: আচ্ছা, আমাদের রাজ্যে তো আমাদের কৃষক বন্ধু যারা চাষ করেন, সচরাচর তো ছিটিয়ে চাষ করেন।
1: হ্যাঁ, ছিটিয়ে চাষ করেন, ঠিক আছে, ছিটিয়ে চাষ করুক, কিন্তু ওই যে কথাটা বললাম যে প্রতি স্কোয়ার মিটারে আমার গাছের সংখ্যাটা ঠিক রাখতে হবে। যদি কম হয়ে যায় তাহলে উৎপাদন কম হবে, আবার যদি বেশি হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যা হবে, নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, ল্যাঙ্কি গ্রোথ হয়ে যাবে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ হবে, দানা কম আসবে। সুতরাং আমরা বলবো সবসময় শাড়িতে বোনা করতে, কিন্তু আমাদের চাষি ভাইয়েরা যেহেতু এরকম করে থাকেন, কারণ লেবারের ব্যাপার চলে আসে, ইনভলভমেন্ট অফ লেবারটা অনেক বেশি চলে আসে, সেই জন্য আমরা বলছি যে 30-35টি গাছ যেন প্রতি স্কোয়ার মিটারে থাকে। আর অড়হরের ক্ষেত্রেও 3-4 কেজি বীজ প্রতি বিঘাতে লাগবে। তবে অড়হরের 3টে টাইপ আছে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি আর দীর্ঘমেয়াদি। যদি স্বল্পমেয়াদি জাত হয়, হ্যাঁ, তাহলে সেটা 1 ফুট/1 ফুট দূরত্বে আমাদের লাগাতে হবে। আর যদি মধ্যমেয়াদি হয় তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব 2 ফিট থাকবে, গাছ থেকে গাছ 1 ফিট। আর যদি দীর্ঘমেয়াদি গাছ হয় তাহলে 3 ফিট/1.5 ফিট, এইরকমভাবে মেনটেন করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বীজ শোধন। কারণ আমরা যদি বীজ শোধন যদি করে নিতে পারি, তাহলে বীজের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো আছে যারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসে, আমরা সেই জীবাণুগুলোকে নষ্ট করে দিতে পারি এবং পরবর্তী পর্যায়ে মারাত্মক আকারে ওই রোগটা দেখা দেবে না। তো আমরা রাসায়নিক এবং জৈব দুই ধরনেরই ওষুধ দিয়ে এটা শোধন করতে পারি। তো যদি আমরা রাসায়নিক উপায়ে যদি এটাকে শোধন করতে চাই, তাহলে ম্যাঙ্কোজেব 75% ম্যাঙ্কোজেব প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম, বা থাইরাম 75% 2 গ্রাম, বা ক্যাপটান 75% 2 গ্রাম দিয়ে আমরা বীজ শোধন করে নিতে পারি। অথবা খুব বহুল প্রচলিত, আমরা সবসময় যেটা কৃষক ভাইদের বলে থাকি যে ট্রাইকোডার্মা ভিরিডি 4-5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে আপনারা বীজ শোধন করিয়ে নিন। তাহলে এই ফসলটা মধ্যে, এই বীজের মধ্যে জীবাণুগুলি থাকে, সেই জীবাণুগুলি অনেকটাই নষ্ট হয়ে যাবে, পরবর্তী পর্যায়ে এরা মারাত্মক কিছু রোগ সৃষ্টি করতে পারবে না।
0: বেশ, আজ আমি সর্ববাবু আপনার কথার থেকেই নিয়ে বলি যে জীবাণু কথাটা উনি বারবার বলছেন, আমি রাজীববাবু আপনার কাছে আসি, জীবাণু সার, আমাদের কৃষক বন্ধুরা যে জীবাণু সার জমিতে প্রয়োগ করার কথা আপনি আগে বললেন যে অনুখাদ্যের প্রয়োজন আছে, সেক্ষেত্রে এগুলো পাবেন কোথা থেকে বা কিভাবে প্রয়োগ করবেন?
2: সত্যি কথা বলতে গেলে জীবাণু সার আমাদের, যখনই আমরা ডাল শস্য চাষ করব, জীবাণু সার অপরিহার্য, কারণ এটা একটা পরিবেশ বান্ধব সার, এবং যেই জমিতে আমরা কখনো ডাল চাষ করিনি সেই জমিতে যদি আমরা যখন ডাল চাষ করতে যাব, তখন রাইজোবিয়াম বা এই যে ধরুন যারা নাইট্রোজেন ফিক্স করতে পারে, বা ফসফরাস সলিউবেজেনিক ব্যাকটেরিয়া, যে সিউডোমোনাস বা এই ধরনের যেগুলো আছে, অ্যাসপারজিলাস, তো ওগুলো কিন্তু জমিতে প্রয়োগ করতে হবে অথবা বীজ শোধন করতে হবে।
0: আচ্ছা,
2: তো সেটা এই কারণেই যে মাটিতে পর্যাপ্ত পরিমাণ জীবাণু ওরা থাকে না, এবং সেজন্য যখনই আমরা এই ধরনের চাষ করতে যাব, তখন মাটিতে আমরা দিতে পারি সরাসরি জীবাণু সার, অথবা বীজ শোধন করে বীজের সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারি। সেক্ষেত্রে তার উৎপাদন খরচ অনেকটা কম হয়, পরিবেশ দূষণের সম্ভাবনা নেই,

উৎপাদন শক্তির প্রয়োজনীয়তা অত্যন্ত কম, প্রযুক্তি হিসেবে সহজে গ্রহণযোগ্য এবং রাসায়নিক সারের অপচয় কম। এগুলো রাইজোবিয়াম জীবাণু, সেটা হচ্ছে গাছের গোড়ায় শিকড়ে এক ধরনের অর্বুদ তৈরি করে, যারা কিনা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে এবং এটা প্রায় আপনার 70-75% নাইট্রোজেন ও সরবরাহ করে এবং তাতে কিনা 20-30% ফলন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ফসলের ক্ষেত্রে প্রায়

0: এক ধরনের আছে, যারা মাটিতে, আপনারা জানেন যে আমরা যে জমিতে ফসফেট সার দেওয়া হয় তার 80% গাছ গ্রহণ করতে পারে না, সেটাকে জায়গায় সহজলভ্য করা হয়, সেই জন্য ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, বিশেষ করে প্যাসিলাস, সিডোমিনাস ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস এবং পেনিসিলাম ছত্রাক আমরা আর্টিফিশিয়ালি আমরা ল্যাবরেটরি তৈরি করে
1: সেগুলো
0: প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে একটা স্টেট বায়োকন্ট্রোল ল্যাবরেটরি আছে টালিগঞ্জে, তো সেইখানটায় ওরা ওনারা রাজ্য সরকার থেকে ওরা সরবরাহ করা হয়। এছাড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও ওখানে নডিউলো রিসার্চ ল্যাবরেটরিতে আছে, কৃষক বন্ধু যোগাযোগ করলে সেখান থেকে পেতে পারেন। এক্ষেত্রে আমি শুধু একটা কথা বলি যে প্রতি কেজি বীজের জন্য কমপক্ষে প্রায় 10 গ্রাম জীবাণুসারের প্রয়োজন, এবং ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া ফসফেটে প্রায় 30-40% সরবরাহ করে এবং গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় এবং ফলন 10-20% বেড়ে যায়।
2: আচ্ছা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু তাড়াতাড়ি সারবো, যেটা হচ্ছে যে এই যে খারিফ ডাল শস্যের চাষ আমরা করবেন, আমাদের কৃষক বন্ধুরা করবেন, সেক্ষেত্রে তো বিভিন্ন রকম এই সার প্রয়োগের কথা বারবার উঠে আসছে, সার প্রয়োগটা ঠিক কিভাবে করবেন আর পরিমাণটা কেমন হবে?
3: খুব গুরুত্বপূর্ণ সার প্রয়োগ। তবে প্রথমেই বলবো কৃষক ভাইদেরকে যে মাটি পরীক্ষা করান, মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে। তো এখানে যেহেতু আমরা প্রথম থেকেই আলোচনার মধ্যে নিয়ে আসছি যে এটা একটি লেগুমিনাস ক্রপ, শিম্ব গোত্রীয় ফসল, বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, সুতরাং এতে নাইট্রোজেন ঘটিত সারের প্রয়োজন কম আছে। তথাপি মুগ এবং কলায়ে আমরা একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট আর 16 কেজি পটাশ আমরা ব্যবহার করার সুপারিশ করি, এবং এটি একদম শেষ চাষের সময় বীজ বোনার আগে জমিতে দিয়ে দিতে হবে।
2: বেশ,
3: আর আমরা কিন্তু দেখেছি যে এই আমাদের যে সমস্ত খারিফ ডালের ক্ষেত্রে যদি আমরা অনুখাদ্য প্রয়োগ করি, তাহলে অনুখাদ্যের প্রয়োগে কিন্তু আমাদের ডালের উৎপাদন বাড়ে। মাটিতে যদি আমরা অনুখাদ্য, মেনলি অনুখাদ্য লাগে জিঙ্ক, বোরন এবং মলিবডেনাম, যদি মাটিতে প্রয়োগ করা হয় তাহলে জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট 3 কেজি প্রতি বিঘা, বোরনের জন্য বোরাক্স 10.5% 1 কেজি 500 গ্রাম পার বিঘা, এবং মলিবডেনামের জন্য অ্যামোনিয়াম মলিবডেট 52% 50 গ্রাম পার বিঘা, ঠিক একই বেসাল ডোজ বা শেষ চাষের সময় আমরা দিয়ে দেওয়ার সুপারিশ করি। যদি স্প্রে করার প্রয়োজন হয় অনুখাদ্যের, সেই ক্ষেত্রে জিঙ্কের জন্য 0.5% 50 গ্রাম পার 10 লিটার জল, বোরনের জন্য 0.2% 20 গ্রাম পার 10 লিটার জল, আর মলিবডেনামের জন্য 0.05-0.1% 5-10 গ্রাম প্রতি 10 লিটার জলে 21 দিন পর, 28 দিন পর আর 35 দিন পর যথাক্রমে এগুলি স্প্রে করা।
2: মানে এইভাবে যদি আমাদের সার প্রয়োগ বা স্প্রে করেন, যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করবেন যদি করেন, তাহলে ভালো ফলন পাবেন। আর অন্যান্য যে চাষের ক্ষেত্রে যেমন একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কি ধরনের রোগ পোকা দেখা?
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে খারিফ জালশস্যের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই রোগ পোকার দমন করতে হবে, আদার যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ফলন কমে যাবে ভীষণভাবে। যে সমস্ত আমি খুব সংক্ষেপে বলে দিই, পোকার ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা, শুয়োপোকা, তামাকের কীড়া, নালী পোকা, লাল মাকড়, ডাল কালো জাপ পোকা, সাদা মাছি, চিরুনি পোকা এবং সুটির মাছি, এগুলো আক্রমণ করে। সেক্ষেত্রে আমি কিছু খুব ইম্পর্টেন্ট, খুব রিসেন্টলি যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফল ছিদ্রকারী পোকার জন্য ইন্ডক্সাকার 1 ml পার লিটার জলে, ল্যামডা সাইহ্যালোথ্রিন 0.5 ml প্রতি লিটার জলে, ইমামেকটিন বেঞ্জয়েড 0.5 ml প্রতি লিটার জলে, নোমালিরন 10% 1 ml প্রতি লিটার জলে প্রয়োগ করতে হবে। এছাড়া তামাকের কীড়ার জন্য ইন্ডক্সাকার, সেটা হচ্ছে 1 ml প্রতি লিটার জলে, আর হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েড 0.5 ml প্রতি লিটার জলে প্রয়োগ করতে হবে। নালী পোকার জন্য যেটা করতে হবে, ফিপ্রোনিল 1 ml পার লিটার, প্রতিটি হচ্ছে 1 ml পার লিটার জলে বলে দিচ্ছি, অ্যাসিফেট 0.75 প্রতি লিটার জলে, ডাইমিথয়েড 30% 2 ml পার লিটার জলে প্রয়োগ করতে হবে, লাল মাকড়ের জন্য ডায়ফেনথুরন, ফেনাজাকুইন এগুলো 1-1.5 ml প্রতি লিটারে জলে প্রয়োগ করতে হবে, প্রপারজাইড প্রয়োগ করতে হবে। এছাড়া কালো জাপ পোকার জন্য থাইমিথক্সাম 0.2 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। এছাড়া সাদামাছি আক্রমণ হয়, যেগুলো আমরা দেখেছি গাছের ভীষণ ক্ষতি করে, সেটা ফিপ্রোনিল, ইমিডাক্লোপ্রিড, অ্যাসিফেট এবং অ্যাজোডাইরেকটিন, এই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে এবং এগুলোর প্রয়োগ মাত্রা খুব কম। এছাড়া সুটির মাছি হিসেবে নাবিতে বনা এবং দীর্ঘমেয়াদী যে জাতগুলো চাষ না করাই ভালো। এছাড়া কিছু রোগের আক্রমণ হতে পারে, সেটা হচ্ছে গিয়ে সাদা গুঁড়ো, যেটা আমরা বলি যে পাউডারি মিলডিউ, সেক্ষেত্রে প্রোপিকনা জল 1 ml প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। ঢোলের পরা রোগ হলে কার্বেন্ডাজিম 1 gram প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। থাইরাম ট্রাইকোডারমা ভিরেটি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমি যেগুলো বললাম সেগুলি

0: সবই নিউ জেনারেশন ফাঙ্গিসাইড বা
1: যেগুলো
0: ইনসেক্টিসাইড
1: এখন ব্যবহার হচ্ছে,
0: হ্যাঁ ব্যবহার হচ্ছে, এবং যার যেটা দীর্ঘমেয়াদী যেটা শরীরের জন্য দরকার সেটা হচ্ছে যে যাতে তার প্রতিক্রিয়াটা বেশি দিন থাকে না, রেসিডুয়াল এফেক্ট যেটা বলা হয় সেটা কিন্তু কম দিন থাকে, সেটা চলে যায়, কারণ আমরা ডাল আমাদের খেতে হবে। সেই জন্য কৃষক বন্ধুদের বলছি যে এইগুলো যদি ওষুধগুলো স্প্রে করতে পারি সঠিক সময়ে, তাহলে কিন্তু সঠিক আমাদের করতেই হবে, কারণ বিশেষ করে এই সময় আমাদের হিউমিডিটি বেশি থাকে, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, জমিতে আর্দ্রতা বেশি থাকে, যার ফলে কিন্তু রোগ প্রকার আক্রমণ হবেই, এবং রোগ প্রকার প্রতিরোধের করার জন্য এই ধরনের ব্যবস্থা নিতে হবে
1: একদম। আর একেবারেই সব শেষে একটুখানি জানি যে ফসল কতদিনে কাটতে পারবেন আমাদের কৃষক বন্ধুরা, আর ফলনটা কেমন হবে?
2: আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম, একটু রাজীববাবুই বলে গেছেন যে মুগের ক্ষেত্রে যদি আমরা 70 দিন অবধি ক্রপটা রেখে দিতে পারি তাহলে একসাথে হারভেস্টিং হয়ে যেতে পারে, কিন্তু মুগ সাধারণত আমরা 55 থেকে 60 দিন পর থেকেই হারভেস্টিং শুরু হয় এবং 10 দিন গ্যাপে গ্যাপে এটা তৈরি হয়, এবং এতে আমাদের রাজ্যে 80 থেকে 120 কেজি পার বিঘা ফলন পাওয়া যায়,
1: ফলন পেতে পারি।
2: কলায়ের ক্ষেত্রেও ডিউরেশন ওই 80-85 দিন এবং এখানে ফলন 150 থেকে 180 কেজি পার বিঘা। আর অড়হর যেহেতু দীর্ঘমেয়াদী একটু আগেই আমরা আলোচনা করেছি, মোটামুটি 150 দিনের ভ্যারাইটিও বেরিয়ে গেছে, 200 কেজি পার বিঘাতে আমরা ফলন পেতে পারি যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করি।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ, আর প্রশ্ন হয়তো কিছু থাকলো কিন্তু সময়ের অভাবে আমরা নিতে পারছি না। আজকের আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে কৃষিতে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ, সঙ্গে ছিলেন দেশি স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো নমস্কার।
2: নমস্কার
0: নমস্কার।
1: আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী, সবাই ভালো থাকুন, নমস্কার,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ,
0: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
4: আজ বিশ্ব প্রবীণ দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন প্রবীণদের ভালো থাকার উপায়, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
5: বয়স হলে সুস্থ ও ভালো থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত হালকা ব্যায়াম করা বা কিছুটা হাঁটাচলা করা, পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক চাপমুক্ত থাকা অত্যন্ত জরুরি। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রতিদিন তাজা শাকসবজি, ফল, পুষ্টিকর খাদ্য যাতে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকবে প্রভৃতি খেতে হবে। মিষ্টি, অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। শরীর ও মন ভালো রাখতে প্রতিদিন সকালে বা বিকেলে 30 মিনিট হাঁটতে হবে। যদি পায়ে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে বসে বসে হালকা যোগব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস করতে হবে। বই পড়া, বাগান সাজানো, গান শোনা, বাড়ির অন্যান্য সদস্যদের সাথে বা পুরনো বন্ধুদের সাথে গল্প করা, বাড়িতে পেটস বা পোষ্য রাখা, টিভি দেখা প্রভৃতি করে মন ভালো রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। ধূমপান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল প্রভৃতি থেকে নিজেদের দূরে রাখতে হবে। নিয়মিত প্রেশার, সুগার, যার মধ্যে ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার, HbA1c, এছাড়া লিপিড প্রোফাইল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, থাইরয়েড প্রোফাইল যার মধ্যে ফ্রি T3, T4, TSH, তারপর ভিটামিন ডি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি রক্ত পরীক্ষা করাতে হবে। রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকলে নিয়মিত মনিটরিং করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে রক্তচাপ কমানোর ওষুধ খেতে হবে। ব্লাড সুগার বেড়ে থাকলে ডায়াবেটিক ডায়েট খেতে হবে, অর্থাৎ অতিরিক্ত মিষ্টি খাবার বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না, এর সাথে উপযুক্ত ওষুধও খেতে হবে। কাঁচা নুন খাওয়া যাবে না, এতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কোলেস্টেরল বেড়ে থাকলে উপযুক্ত ওষুধ খেতে হবে। রক্তে HDL অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা উচিত এবং LDL বা VLDL অর্থাৎ ব্যাড কোলেস্টেরলের মাত্রা যত কম থাকে ততই ভালো। ইউরিয়া, ক্রিয়েটিনিন বেড়ে থাকলে কিডনির কোনো সমস্যা যেমন ক্রনিক

0: কিডনি ডিজিজ ভাবা যেতে পারে এবং সেই ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিটামিন ডি লেভেল রক্তে কমে গেলে হাড়ের জোর কমে যাওয়া, হাতে পায়ে ব্যথা প্রভৃতি দেখা দিতে পারে। এক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে। বয়সকালে অনেক সময় রক্তাল্পতা দেখা দিতে পারে, এক্ষেত্রে তার মূল কারণটি বিশ্লেষণ করতে হবে, যেমন সেটি প্যারাসাইটিক ইনফেকশন নাকি ক্রনিক কিডনি ডিজিজ নাকি আয়রনের অভাবের জন্য হচ্ছে, পরীক্ষা করে তা দেখতে হবে। যদি কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট একেবারে খারাপ আসে, অর্থাৎ টোটাল লিউকোসাইট কাউন্ট যদি ল্যাক্সে চলে যায়, সেক্ষেত্রে কোনো ব্লাড ক্যান্সারের রিস্ক আছে কি না সেটি বিশ্লেষণ করে দেখতে হবে। হঠাৎ বুকে ব্যথা উঠলে বা মাঝে মাঝে বুকে ব্যথা হলে ইসিজি 12 লিডস ট্রপাই এই টেস্টগুলি করাতে হবে। শরীরের কোনো অংশ অসার হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিয়ে এনসিসিটি ব্রেন করাতে হবে। হার্ট অ্যাট্যাক, কোনো সমস্যা হার্টের এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বয়সকালে খুবই কমন। বিভিন্ন সাইকিয়াট্রিক ইলনেস যেমন মানসিক রোগ কিছু যদি থাকে, যেমন ডিপ্রেশন, সাইকোসিস, ডিমেনশিয়া প্রভৃতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ও কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং মাথায় রাখতে হবে। এছাড়া ত্বক ও দাঁতের যত্ন নিতে হবে। ত্বকে নিয়মিতভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং হাইড্রেটেড থাকুন। কোনো রকম দাঁতে ব্যথা বা মাড়ি থেকে রক্তক্ষরণ হলে অবিলম্বে দাঁতের ডাক্তার দেখাতে হবে, অর্থাৎ নিজে সুস্থ থাকলেই সকলকে ভালো রাখতে পারবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের ভালো থাকার উপায়, বললেন চিকিৎসক শর্মিলা গুপ্তা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা বাদুন, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ কৌশিকী কানাড়া। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। ও রাত 12টায় মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

সংগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

শরৎ উৎসবে নামিজ এখন চারিদিকে, পুজো পুজো গন্ধে মন আনন্দে ভরে উঠেছে। আর এই মুহূর্তে ঘড়িতে এখন ঠিক সন্ধে 7টা। আর এই স্নিগ্ধ পরিবেশে উৎসবের প্রাক মুহূর্তে আনন্দঘন আবহে আমাদের মন এমনিতেই সুরের খোঁজে আনচান করে। আর সেই সুর যদি গানের সুরে অনুষ্ঠান হয় তাহলে তো আর কথাই নেই। আর তার সঙ্গে যদি সুরের তরি বয়ে চলে কাজী নজরুলের সুরের ধারায়, তাহলে আজকের সন্ধে গানের সুরের আসর জমে যাবে। আর এই মুহূর্তে আমি আছি রেডিও রেপারে তোমার যুববাণীর বন্ধু প্রান্তিকা, আর সঙ্গে আছে যুববাণীর শিল্পী বন্ধু সুদীপা ময়রা। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি গানে চলে যাই। বিদ্রোহী কবি যেমন তার লেখনীতে ঝড় তুলেছেন, তেমনি ভক্তি রসেও তিনি অনন্য। তাহলে প্রথমেই পরপর দুটি নজরুল গীতি শুনে নেব শিল্পী বন্ধু সুদীপা ময়রার কণ্ঠে। তাহলে আমরা শুনিনি

কথার সুরের এমন অপূর্ব মেলবন্ধন খুব কমই দেখা যায়। আর শিল্পীবন্ধু সুদীপা ময়রার কণ্ঠে এবং যন্ত্রশিল্পীদের বাজনায় তার নতুন প্রাণ পেল। শিল্পীবন্ধু

দীপা ময়রাকে অনেক ধন্যবাদ ভালোবাসা যুববাণীর পক্ষ থেকে, এবং সেই সঙ্গে যন্ত্রশিল্পী যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কিবোর্ডে ছিলেন শ্রী উজ্জ্বল কুমার মজুমদার, পার্কাশনে ছিলেন শ্রী গৌতম পাল, দোতারায় ছিলেন শ্রী নবনীল সরকার, তবলায় ছিলেন শ্রী প্রীতম চক্রবর্তী, হারমোনিয়ামে ছিলেন শ্রী পরম শিবম ঘোষ। আর এবারে শুনে নেব পরপর আরও দুটি নজরুল গীতি শিল্পী বন্ধু সুদীপার কণ্ঠে। সামনে আগমনী দীপাবলী উৎসব, অর্থাৎ আগমনী উৎসব এবং দীপাবলী উৎসব, তাই মায়ের এই দুটি রূপের গান আমরা শুনে নেব তার গানে। তাহলে আমরা শুনিনি পরপর দুটি গান।

জানি গানের রেশে মন ভরে গেল সবার, কিন্তু ঘড়ির কাঁটা যে জানান দিচ্ছে আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনতে শুনতেই বিদায় নেব গানের সুরে অনুষ্ঠান থেকে। ভালো থেকো, ভালো রেখো, আর শুনতে থাকো কি রেডিও, শুনতে থাকো যুববাণী। আবার পরবর্তী অনুষ্ঠানে আড্ডা হবে তোমার সঙ্গে, আর যেতে যেতে তোমার জন্য এই গানটি থাকবে। কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখি আমাদের আজকের গানের সুরে অনুষ্ঠানের শিল্পী বন্ধু সুদীপা ময়রাকে অনেক অনেক ভালোবাসা আমাদের যুববাণীর পক্ষ থেকে, এবং সেই সঙ্গে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ জানায় যুববাণীর যন্ত্রশিল্পীদের, যারা যে সকল শিল্পী বন্ধুরা ছিলেন সুদীপার এই গানের সঙ্গে, যারা যে সকল শিল্পীরা বাজনা বাজিয়েছিল। যেমন কিবোর্ডে ছিলেন শ্রী উজ্জ্বল কুমার মজুমদার, পার্কাশনে ছিলেন শ্রী গৌতম পাল, দোতারায় ছিলেন শ্রী নবনীল সরকার, তবলায় ছিলেন শ্রী প্রীতম চক্রবর্তী, আর তবলায় ছিলেন প্রীতম চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন শ্রী পরম শিবম ঘোষ। আর এবারে শুনে নেব সেই শেষ গানটি।

0: যুববাণী থেকে অনুষ্ঠান শুনছিলেন, উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: শুক্রবার মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স,

1-800-001 পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মিনসার বলেছেন, ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনা আমেরিকার 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সদৃশ্য রয়েছে। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসি শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন।
1: আজাদি কে বাদ উনকে সামনে কেবল एक देश को आजाद रखने की चुनौती नहीं थी, उनके सामने एक राष्ट्र को चलाने की चुनौती भी थी। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
0: প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे

0: युवाओं को पब्लिक सर्विस में लाना होगा, जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
1: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুত গতিতে সংস্কারের পথে এগিয়ে চলেছে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংস্কারের লক্ষ্যে পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলিকেও কাজ করতে হবে। পরীক্ষা শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এর সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ জড়িত বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, কয়েক মাসের সামান্য বিলম্ব যুব সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরীক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নীতি অনুসরণ করা প্রয়োজন। 2047 সালের ভারত বর্তমানের ভারতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে তিনি জানান। তিনি বলেন, সেই সময় ভারত আরও বেশি নগরকেন্দ্রিক হবে এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান আরও কমবে, বিশেষ করে যুব সমাজ সহ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20-25 বছর দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন, বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা ভারতের বিশ্ব পর্যটন মানচিত্রে উত্থান সংক্রান্ত একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি ওই বার্তায় বলেন, পর্যটন ক্ষেত্রে এই অগ্রগতি স্থানীয় ব্যবসায়ী, পর্যটন গাইড, কারিগর এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তিনি বলেন, পর্যটনের পরবর্তী পর্যায়ে স্থায়িত্বকে মূল ভিত্তি করে ভারত তার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে যুক্ত করছে এবং পর্যটকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরি করছে। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনপরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ গ্রামসভার মাধ্যমেই সবকি যোজনা সবকা বিকাশ জনগণের পরিকল্পনা অভিযান 2026-27-এর সূচনা হবে। এই অভিযানের আওতায় অংশগ্রহণমূলক ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি 2027-28 অর্থবর্ষের জন্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে। উল্লেখ্য, 2018 সাল থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই জনগণের পরিকল্পনা অভিযান শুরু হয়। এর মাধ্যমে পঞ্চায়েতগুলি সমন্বিত অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে আসছে। 255,000-এরও বেশি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম স্বরাজ পোর্টালে তাদের পরিকল্পনা তৈরিও আপলোড করে থাকে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। সংশোধিত নির্দেশিকায় লক্ষ্য হল জাতীয় মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ এবং ব্যবহারযোগ্য করে তোলা। নির্দেশিকা অনুযায়ী দিব্যাঙ্গদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ও নির্মিত যানবাহন এবং দিব্যাঙ্গজন মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ ইস্যু করা হবে। বৈধ শংসাপত্র, UDID কার্ড কিংবা প্রযোজ্য অন্যান্য নথিতে উল্লেখিত প্রতিবন্ধকতা শতাংশের ভিত্তিতে এই ছাড় দেওয়া হবে। সংশোধিত নির্দেশিকা আগামীকাল থেকে কার্যকর হবে। সরকার 2026-27 পাঠ্যক্রম বর্ষের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম NMMSS এর আবেদনের সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এর ফলে যোগ্য শিক্ষার্থীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP তাদের আবেদন সম্পূর্ণ করার জন্য বাড়তি সময় পাবেন। উল্লেখ্য, NMMSS আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দান করে, অশ্রম

শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনায় আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

0: ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তার স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মাচ্চারের প্রশংসাও করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মাচ্চারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী এক যাত্রীবাহী বিমানে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানের সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার বলেছেন, ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আমেরিকার 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সাদৃশ্য রয়েছে। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেন, গতকাল ফ্লাই দুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিথ মাচ্চারকে হামলা করার পর ওমানের ওই সহকারী পাইলট ককপিটের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করতে দেখা যায়। তার মতে বিমানটি ভেঙে ফেলার এই চেষ্টা 11 সেপ্টেম্বরের হামলার কথা মনে করিয়ে দেয়। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে আজ খেলায় 5 ও 13 মিনিটে হরমানপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন। 23 মিনিটে গোল করেন সুখজিৎ সিং। খেলার অন্তিম সময় অভিষেক জয়সূচক গোলটি করেন। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে ভারত আগামী শনিবার স্বর্ণপদকের লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসে আজ ভারত এখনও পর্যন্ত 4টি পদক জিতেছে। সেলিংয়ে পুরুষদের স্কিপে মনু ফানসিং ও প্রিন্স কুর সিংকাল নোবেল রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। খবর শেষ হল, এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আধুনিক গান, প্রথমেই শুনবেন সোমচন্দা ভট্টাচার্যের কণ্ঠে।

শুনছেন আকাশবাণী মৈত্রীতে আধুনিক গানের অনুষ্ঠান। পরবর্তী গান সঙ্গীতা চক্রবর্তীর কণ্ঠে, কথা ও সুর শায়ন পাল।

আধুনিক গানের অনুষ্ঠানে পরের গান ইমন চ্যাটার্জি ও সর্বজিৎ ঘোষের কণ্ঠে, কথা সুর সর্ব।

শুনছিলেন আধুনিক গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ব্যান্ডের গানের অনুষ্ঠান, প্রথমেই শুনবেন ফসিলস ব্যান্ডের।

ব্যান্ডের গানের অনুষ্ঠানে শেষ গান ক্রসউইন্ডসের। Thank you.

আপনারা টিউন করেছেন 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে মিডিয়াম ওয়েভে, আর শুনছেন আকাশবাণী মৈত্রীর কথায় গানে অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের ডালি সাজিয়ে আপনাদের মনোরঞ্জনের চেষ্টায় রত থাকি, এবং আপনাদেরই প্রচেষ্টায় মৈত্রী আজ মৈত্রী হয়ে উঠেছে শুধুই আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের ভালোবাসায়। আর এই ভালো লাগার দেশকে বহমানতার সঠিক দিশা দেখাতে আমরা যেমন বদ্ধপরিকর, তেমনি আপনাদের সহযোগিতা তথা পরামর্শ এবং আরও কী কী ধরনের অনুষ্ঠান ভালো লাগাকে দুকুল ছাপিয়ে নিয়ে যেতে পারে তাও জানতে আগ্রহী। এই অনুষ্ঠানকে মূলত সাজানো হয়েছে কিছু কথা এবং কিছু গান দিয়ে, অবশ্যই তা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে। গানের বৈচিত্র্যতা সম্ভার থেকে যেসব গান নিয়মিতভাবে শোনা যায় না অথবা শোনানোর নির্দিষ্ট সময়সীমাও নিপঞ্জিকৃত নেই, তেমনই সব গানের সম্ভারে সাজানো কথায় গানে প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

সুবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই যে গানটি শোনালাম তা প্রকৃতিগতভাবে কীর্তন। কীর্তন সংস্কৃত শব্দ যার অর্থ বিশেষ করে ভারতীয় ধর্মে হল ধারণা বা গল্পের বর্ণনা বা আবৃত্তি করা। ধর্মীয় সাধন ভাবধারাকে বোঝাতে গেলেও কীর্তন বিষয়টিকে বোঝানো যায়, যা আধ্যাত্মিক ধর্মীয় ধারণার বর্ণনা বা ভাগ করা আবৃত্তির সংগীতের রূপকেও বোঝায়। মূলত

দেবদেবীর নাম গুণাবলী কীর্তি কাহিনী সম্বন্ধিত গান। এ গানের প্রকৃত উৎস হল প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দেব রচিত গীত গোবিন্দম। বৈদিক অনুকীর্তন ঐতিহ্যের সাথে উদ্ভূত, কীর্তন হল একটি আহ্বান এবং প্রতিধ্বনি শৈলীর গান বা মন্ত্র। সাধারণত কীর্তন সঙ্গীতের মাধ্যমেই পরিবেশিত হয়, যেখানে একাধিক গায়ক দেবতার নাম উচ্চারণ করেন, কিংবদন্তি বর্ণনা করেন, দেবতার প্রতি প্রেমময় ভক্তি প্রকাশ করেন অথবা আধ্যাত্মিক ধারণা নিয়ে আলোচনা করেন, যেটা বলছিলাম। গায়কের দ্বারা নৃত্য বা ভাবের আবেগপূর্ণ অবস্থা সরাসরি প্রকাশ এই কীর্তনের সঙ্গে সম্পৃক্ত। অনেক কীর্তন পরিবেশনা দর্শকদের জড়িত করার জন্য তৈরি করা হয়, যেখানে তারা মন্ত্রটি পুনরাবৃত্তি করে অথবা গায়কের ডাকে সাড়া দিয়ে তাকে এক অন্য মাত্রায় উপস্থাপিত করে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপন আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, অদম্য সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার নিদর্শন রেখে ভয়াবহ বিমান দুর্ঘটনা রুখে দেওয়ায় সারা বিশ্বের কুর্নিশ ভারতীয় বিমান চালক স্মিথ মাচ্ছারকে। তার উপর হামলার দায়ে অভিযুক্ত ওমানি কোপাইলটকে জিজ্ঞাসাবাদ করছে সৌদি কর্তৃপক্ষ।
1: ইরানে অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশের 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
0: ইরাক থেকে পাকাপাকিভাবে সরে গেছে মার্কিন সেনা, আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অপারেশন ইনহেরেন্ট রিজলভ বললেন ডোনাল্ড ট্রাম্প।
1: আফগানিস্তানের হেলমন্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশু সহ অন্তত 9 জন সাধারণ নাগরিকের মৃত্যু।
0: ইউপিএসসি শতবর্ষ সমারোহে নাগরিক কেন্দ্রিক সুপ্রশাসনের পক্ষে জোরদার সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
1: দীপাবলির আগে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
0: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
1: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ ঘোরালো, ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
0: এশিয়ান গেমসে আজ 2টি রূপো ও 4টি ব্রোঞ্জ এলো ভারতের ঘরে, পাকিস্তানকে হারিয়ে হকির ফাইনালে ভারতের ছেলেরা। আসছে বিস্তারিত খবরে, এখন বিদেশের খবর। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তার স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের প্রশংসা করেন।
2: ভারতকে ক্যাপ্টেন স্মিথ নে জিস প্রকার সে ধৈর্য সুঝবুঝ আর সাহস কা পরিচয় করবায়া, আর জেসে আজ ইসরায়েল কে প্রধানমন্ত্রী নে কাহা কি ইস হিন্দুস্তানি নে 9/11 হোনে সে বচা লিয়া। হর দেশবাসী কে লিয়ে স্মিথ কা এ পরাক্রম হমেঁ গৌরব সে ভর দেতা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মাচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী এক যাত্রীবাহী বিমানের ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তাকে ছিনতাই করার চেষ্টা করেছিল বিমানের সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। গতকাল ওমানের ওই সহকারী পাইলট বিমানের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময়ে বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণ

0: ভ্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় নাগরিক ও প্রধান পাইলট স্মিথ মাচ্চারকে একজন নায়ক হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল দুবাইয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রক সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করতে ভারত সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে, তারা ক্যাপ্টেন মাচ্চারের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ক্যাপ্টেন মাচ্চার বর্তমানে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
1: ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার জানিয়েছেন, ফ্লাই দুবাইয়ের বিমান ছিনতাইয়ের এই চেষ্টা আমেরিকার 9/11 সন্ত্রাসবাদী হামলার কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, গতকালের ফ্লাই দুবান উড়ানে ওমানের সহ পাইলট সাহসী ভারতীয় পাইলট স্মিথ মাচ্চারের উপর হামলা করার পর ককপিটের নিয়ন্ত্রক প্যানেলের কাছে দাঁড়িয়ে বিমানটির মূল ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করেছিলেন। ফ্লাইটটি ধ্বংস করে নিচে ফেলে দেওয়ার এই চেষ্টা 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার কথাই মনে করিয়ে দেয়। তিনি জানান, ওই ওমানি পাইলটকে বর্তমানে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তীকালে তাকে সংযুক্ত আরব আমিরশাহের কাছে হস্তান্তর করা হবে। ফ্লাই দুবাইয়ের FZ1073 উড়ানের জরুরি অবতরণ সংক্রান্ত ঘটনাটি তদন্তের জন্য সংযুক্ত আরব আমিরশাহের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কোনো সন্ত্রাসবাদী চক্রান্ত বা নাশকতামূলক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
0: সেসেলস উপকূলের অদূরে মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া আইএফবি সাজিরা নামের এক নৌকা থেকে 17 জন ভারতীয় মৎস্যজীবীকে দ্রুত উদ্ধারের জন্য ভারত সেসেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন সহায়তা ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক এবং জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলিত করে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম সংগ্রহে সাহায্য করার অভিযোগে বিভিন্ন দেশের 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দ্য মিডিয়া লাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় এক পাকিস্তানি ব্যবসায়ী এবং তাঁর 3টি প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের অভিযোগ, এই ব্যক্তি এবং তাঁর প্রতিষ্ঠান ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এবং অস্ত্র কেনাবেচা ও সরবরাহে সাহায্য করেছেন। এছাড়াও সৌদি আরবের ক্যাভালিয়ার ডাইনামিক্স ফর টেকনোলজিস মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটন অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে দিতে এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করেছে, এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে আইএসআইএস এর বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটল। উল্লেখ্য, ওই সৈন্য প্রত্যাহারের পরিকল্পনাটি 2024 সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়।
1: আফগানিস্তানের হেলমান্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশুসহ 9 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, গতকাল পাক বিমান বাহিনী সুলতান জেলার কুনার ও গার্মসের জেলার হেলমান্দে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে পাক বাহিনীর হামলায় 3 আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তান সরকার এই হামলার কঠোর নিন্দা করেছে।
0: জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন। সরকারি মুখপাত্র নিক মংওয়ানা জানান, হেলিকপ্টারে 4 জন যাত্রী ও 2 জন চালক ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দগ্ধ মৃতদেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মধ্যে সেদেশের বিখ্যাত ব্যবসায়ী উইকনেল চিভাও ও তাঁর স্ত্রী লুসি মুতেকে রয়েছেন বলে খবর।
1: বাংলাদেশে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যেই টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার জামুরকি পশ্চিম পাড়ায় 7টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকার পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে এ ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার মতো বিষয়গুলি ফের প্রশ্ন তৈরি হয়েছে।
0: বাংলাদেশের

0: ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র 500,000 NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু বাংলাদেশে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। আমেরিকা সরকারের অর্থ সাহায্যে পরিচালিত স্ট্রাইডস কর্মসূচির আওতায় এই টেস্ট কিটগুলি দেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন চার্জ দে অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা আনুষ্ঠানিকভাবে সেদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলি হস্তান্তর করেন। মন্ত্রী সাখাওয়াত হোসেন সেগুলি অবিলম্বে দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়েছেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শ্রীলঙ্কার শাসক দল জনতা বিমুক্তি পেরমুনার সাধারণ সম্পাদক তিলভিন সিলভা এবং তার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে দুদেশের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভারত সবসময় শ্রীলঙ্কার পাশে রয়েছে বলেও তিনি জানান।
0: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা চলতি মাসের 5-7 পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও থাকবে বলে খবর। এবছর এটি তার দ্বিতীয় ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট পারমেলা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
1: ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাশ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে গত মাসের 29 কেনিয়ার মোম্বাসায় পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও কেনিয়ার দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই সফর দুদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক। ভারত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলির সঙ্গে সামুদ্রিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যেই ভিশন মহাসাগর উদ্যোগের অধীনে এই সফর বলে জানানো হয়েছে।
0: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বৈধ জাতীয় পদক্ষেপগুলিকে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার বা ওয়েপেনাইজেশন অব ফুড হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে অনুষ্ঠিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সকল দেশের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত খাদ্যকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সহযোগিতার উৎস হিসেবে নিশ্চিত করা। বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় মন্ত্রী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর ও তা কার্যকর করার অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই প্রসঙ্গে তিনি ইউরোপীয় বাণিজ্য অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। উভয় পক্ষই ভারত ইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং G20 সম্মেলনের যৌথ অগ্রাধিকারী বিষয়গুলি নিয়ে কথা বলেন।
1: দক্ষিণ আমেরিকার বাণিজ্য গোষ্ঠী মেরকোসুর ব্রাজিল ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে। ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের অর্থনীতি নিয়ে এই বাণিজ্য গোষ্ঠীটি গঠিত। ব্রাজিলের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী মার্সিও এলিয়াস রোসা জানান, বর্তমানে এই চুক্তিটি মাত্র 450 শুল্ক ছাড় পণ্যের মধ্যে সীমাবদ্ধ, যা অত্যন্ত দুর্বল। যুক্তরাষ্ট্রের মিল ওয়াকিতে অনুষ্ঠিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে এক বৈঠকের পর রোসা একথা বলেন। তিনি জানান, আরও বিস্তৃত আলোচনার জন্য উভয় পক্ষই টার্মস অব প্রেফারেন্স চূড়ান্ত করার কাজ শেষ করেছে। তিনি উল্লেখ করেন, এই কাঠামোর মাধ্যমে উভয় পক্ষই সম্প্রসারিত বাণিজ্য চুক্তির জন্য সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করতে পারবে।
0: পোল্যান্ড ভারতের সঙ্গে শক্তিশালী ও সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে। পোল্যান্ডের অর্থমন্ত্রী অ্যান্ড্রি ডমন্সকি ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। পোল্যান্ড ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে আয়োজিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে পোল্যান্ডের মন্ত্রী জানান, ওয়ারশা চায় পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত পরস্পর আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠুক।
1: এবার দেশের খবর।
0: দেশ রিফর্ম এক্সপ্রেসে সওয়ার হয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাতিষ্ঠানিক নিয়োগ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ সমারোহে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরীক্ষার সময়সূচি কঠোরভাবে অনুসৃত হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 100 বছরের সুদীর্ঘ যাত্রার মধ্যে বহু পরিবর্তন ঘটে গেছে, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এখনও অবিচল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সরকারি দায়িত্বে এমন কর্মীর আসা উচিত যিনি জনসেবার আদর্শে অনুপ্রাণিত।
2: হমে এসে যুবাও কো পাবলিক সার্ভিস মে লানা হোগা জো পাবলিক অফিস সে নাহি পাবলিক সার্ভিস সে আকর্ষিত হো। ইসলিয়ে জরুরি হ্যায় কি রিক্রুটমেন্ট কি পরীক্ষা सिर्फ यह न

0: संपर्क है, कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे कि वह युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
1: একবিংশ শতকে ভারত যে কর্মসংস্কৃতির ধারায় এগিয়ে চলেছে তা নাগরিক কেন্দ্রিক, সক্রিয় এবং সুপ্রশাসনের আদর্শে জারিত, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী।
0: আমি প্রো পিপল, প্রোঅ্যাকটিভ, গুড গভর্নেন্স কে প্যারামিটার্স কে আধার পর দেশ কো ও প্রফেশনালস দেনে হ্যায় জিনমে গরীব কি তকলিফ সমঝনে কি সম্বেদনা হো, জো युवा जोश के साथ खुद आगे बढ़कर काम करे, जो इनोवेटिव तरीके से कठिन समस्याओं का रास्ता निकाले, जो कानून का पालन कराएं, लेकिन ये भी परख सके कि उस कानून से लोगों का जीवन आसान हो रहा है या फिर वो रुकावट बन रहा है।
1: স্বাধীন ভারতের প্রশাসনিক কাঠামো নির্মাণে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
0: आजादी के बाद उनके सामने केवल एक देश को आजाद रखने की चुनौती नहीं थी, उनके सामने एक राष्ट्र को चलाने की चुनौती भी थी। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
1: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উপলক্ষে একটি স্মারক মুদ্রা, স্মারক ডাকটিকিট এবং বই প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করার আহ্বান জানান। বন্যপ্রাণীদের সুরক্ষায় সরকারি উদ্যোগের অঙ্গ হিসেবে তিনি প্রজেক্ট চিতার উল্লেখ করে বলেন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা হাড়গিলে, গন্ডার, ডলফিন এবং স্নো লেপার্ড সংরক্ষণের বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
1: স্বচ্ছতাই সেবা 2026 কর্মসূচির অঙ্গ হিসেবে দেশজুড়ে চলছে এক দিন এক ঘন্টা একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান। তা শুরু হয়েছে 17ই সেপ্টেম্বর, চলবে 17ই অক্টোবর পর্যন্ত।
2: প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভরতার মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে দেশ, যা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কাজ সফলভাবে সম্পূর্ণ করার জন্য আর্থিক প্রণালী এবং ব্যবস্থাপনা মজুত হওয়া দরকার বলে মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে আজ ডিফেন্স অ্যাকাউন্টস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
3: ডিফেন্স সেক্টর মে ভি হাম সেলফ রিলায়েন্স পর বিশেষ বল দে রহে হাম চাহতে হ্যায় কি হামারে ডিফেন্স ইকুইপমেন্ট, হামারে ওয়েপন্স, ইয়ে সব দেশ মে হি অর দেশ কে লোগো কে হাথো সে হি বনে। অর ইস প্রসেস মে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি ভূমিকা মে মানতা হু কি বহুত হি মহত্বপূর্ণ হ্যায়। জব হাম ডোমেস্টিক ডিফেন্স ইন্ডাস্ট্রি কো সাপোর্ট করতে হ্যায়, জব হাম মেক ইন ইন্ডিয়া কো প্রমোট করতে হ্যায়, তো হামারে ফাইন্যান্সিয়াল সিস্টেমস কো ভি উসি তরফ ফ্লেক্সিবল অর এফিসিয়েন্ট হোনা চাহিয়ে, ইয়ে তভি সম্ভব হ্যায়।
1: চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর মাসে পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2025 সেপ্টেম্বর মাসে এই পরিমাণ ছিল 1,77,000 কোটি টাকা। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা। রাজ্য জিএসটির পরিমাণ 45,363 কোটি টাকায় পৌঁছেছে। সুসংহত আইজিএসটির পরিমাণ 1,20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলের 2টি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে।
2: দীপাবলির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বড়ালের বেঞ্চ বলেছেন, দীপাবলির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করা 2টি আবেদন নাকচ করে দিয়েছে।
1: শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের উন্নতিতে কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তিস্তা নদীর উপরে সেবকে ছয়লেনের একটি সেতু তৈরির জন্য অর্থ অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, 10 নম্বর জাতীয় সড়কের উপরে 6.91 কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরির জন্য সড়ক পরিবহন মন্ত্রক 1,175 কোটি 59 লক্ষ টাকা বরাদ্দ করেছে।
2: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিকদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকেও যুক্ত করা হবে।
1: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর থেকে। তথ্য যাচাই ও প্রক্রিয়া ওইদিন থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কমিশন।
2: পিএম পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকা কোনো সমস্যা হবে না বলে আজ জানিয়েছেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কয়েকটি স্কুলে টাকার অভাবে মিড ডে মিল বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, মিড ডে মিলের জন্য সব মিলিয়ে স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত স্কুলগুলিকে 997 কোটি টাকা দিয়েছে। পোর্টালের মাধ্যমে টাকা পাঠানো হয়, সব স্কুলেই টাকা পৌঁছে গেছে। যদি কোনো স্কুলে টাকা না যায় সেক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে বলে মন্ত্রী জানান।
1: বর্ষার বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় পশ্চিমবঙ্গ সরকার নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি ধরা পড়ছে সেই 12টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত স্কুলে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চালাবার নির্দেশ দিয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের নিশ্চিত করতে বলা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও সচেতনতা কর্মসূচির জন্য ইতিমধ্যেই 1,20,00,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার।
2: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ খোরালো, বহু নদীর জলস্তর বিপদ জনক মাত্রায় রয়েছে। পাটনায় আজ গঙ্গা জলস্তর পর্যবেক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সহায়তা চেয়েছেন তিনি। সারণ, গোপালগঞ্জ, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ এবং বৈশালী অঞ্চলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এবার খেলার খবর।
1: এশিয়ান গেমসে আজ 2টি রুপো ও 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। কেরালার প্রিন্স কুরিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিপ সেলিং ইভেন্টে রুপো জিতেছে। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। মহিলাদের স্কিপ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে হর্ষিতা তোমর ও শীতল ভার্মা। কুস্তিতে 97 কেজি গ্রিকো রোমান বিভাগে নিতেশ সিয়াজ জাপানের ইউই নাকাজাতোর কাছে 4-0 হেরে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পুরুষ ও মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে। পুরুষ দল মালয়েশিয়া, মহিলা দল হংকংয়ের কাছে পরাজিত হয়েছে। পুরুষদের কম্পাউন্ড আর্চারির ব্যক্তিগত বিভাগে ভারতের গণেশ মানিরত্নম ব্রোঞ্জ পেয়েছেন। ভারত 10টি সোনাসহ মোট 64টি পদক জিতে পদক তালিকায় অষ্টম স্থানে আছে।
2: গতবারের বিজয়ী ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে। আজ জাপানের কাকামি গাহারায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে দেয়।
1: ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে। জাপানের নিসিনের করগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনাল ম্যাচে ভারত 124 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাতায় জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 9 ওভার 5 বলে 45 রানে অল আউট হয়ে যায়। আজ অপর সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ 13 ওভারের করা হয়। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা করা হয়েছে। মাঠের আশপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড। এখন দৃষ্টিকোণ।
2: প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

সচিন দেব বর্মন নামটির থেকেও সঙ্গীতের দুনিয়ায় সচিন কর্তা হিসেবেই তার পরিচিতি বেশি। ভারতীয় সাংগীতিক জগতে উজ্জ্বল নক্ষত্ররাজির তিনি অন্যতম। সুরের আকাশে তার এক স্বতন্ত্র ঘরানা, তার গায়কীর কোনো দ্বিতীয় নেই। আবার সুরকার হিসেবেও তার জনপ্রিয়তা ও খ্যাতি আকাশ ছোঁয়া বললে হয়তো অত্যুক্তি হবে না। এ কথা যেমন খাটে মৌলিক গানের ক্ষেত্রে, তেমনই সত্যি।

শচীন্দ্রেব বর্মনের জন্ম ১৯০৬ পয়লা অক্টোবর ত্রিপুরা রাজ পরিবারে। ১৯৩৭ বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ, সেখান থেকে পরে হিন্দি ছবির গানের দুনিয়ায়। শতাধিক ছবির গানের সুর দিয়েছেন তিনি। বলা যেতে পারে সুরের দুনিয়ার সর্বত্র তার অবাধ বিচরণ। সে যুগে কে না গেয়েছেন তার সুরে, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত, মান্না দে, কিশোর কুমার, হেমন্ত কুমার, আশা ভোঁসলে এবং শামশাদ বেগম, গেয়েছেন মুকেশ আর তালাত মাহমুদও। নিজের গলায় হিন্দি বাংলা গান সংখ্যার নিরিখে খুব বেশি নয়, অথচ প্রতিটি শ্রোতার কানে আজও এতটাই অনুরণন তোলে যে মনে হয় সে ভান্ডার অফুরান। তার স্টাইলটিতে ছিল সেমি ক্লাসিক্যাল আর বাংলার লোকগীতির এক শ্রুতিমধুর সংমিশ্রণ। কর্মজীবনের শুরু ২০ দশকে কলকাতার রেডিও স্টেশনে গায়ক হিসেবে। সঙ্গীত গুরু হিসেবে পেয়েছেন কৃষ্ণচন্দ্র দে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কাহিফা বাদল খান এবং উস্তাদ আলাউদ্দিন খানকে। তার পৈতৃক ভিটেতে তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন কাজী নজরুল ইসলাম। বলা হয় বলিউডে তার সুরে প্রথম আলোড়ন তোলে দোভাই ছবির গান।

0: এরপর যাত্রা অব্যাহত। আরো সঠিকভাবে বলতে গেলে সে যাত্রা দুর্বার কালোজয়ী। শচীন কর্তা বাংলা সুরজগতে এক অবিনশ্বর নক্ষত্র।
1: সব ভুলে যায়, সব ভুলে যায়, তাও ভুলি না বাংলা মায়ের ফুল, বাংলা মায়ের।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অদম্য সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার নিদর্শন

0: শুনে রেখে ভয়াবহ বিমান দুর্ঘটনা রুখে দেওয়ায় সারা বিশ্বের কুর্নিশ ভারতীয় বিমান চালক স্মিথ মাচ্চারকে। তার উপর হামলার দায়ে অভিযুক্ত ওমানি কোপাইলটকে জিজ্ঞাসাবাদ করছে সৌদি কর্তৃপক্ষ।
1: ইরানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশের 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
0: ইরাক থেকে পাকাপাকিভাবে সরে গেছে মার্কিন সেনা। আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অপারেশন ইনহেরেন্ট।

0: সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
1: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
0: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ খোড়ালো। ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
1: এশিয়ান গেমসে আজ দুটি রূপো ও চারটি ব্রোঞ্জ এলো ভারতের ঘরে। হকি এবং ক্রিকেটের ফাইনালে ভারতের ছেলেরা।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ছবির গান, ছায়াছবির গানের এই অনুষ্ঠানে ও বন্ধু আমার ছবি থেকে প্রথম গান জুবিন গার্গের কণ্ঠে।

0: সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যুব সম্প্রদায়কে তিনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার উপর জোর দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্পল পিআইবির অতিরিক্ত মহানির্দেশক ও আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা সহ তিনজন প্রাণ হারিয়েছেন, আহত আরও এক। কেন্দ্রীয় সরকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে 10 জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়ান গেমসে ভারত আজ আরও 6টি পদক জিতেছে, ফাইনালে উঠেছে পুরুষদের হকি ও ক্রিকেট দল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসির শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার উপর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
2: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
1: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুতগতিতে সংস্কারের পথে এগিয়ে চলেছে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংস্কারের লক্ষ্যে পরীক্ষা চালনাকারী প্রতিষ্ঠানগুলিকেও কাজ করতে হবে। পরীক্ষা শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এর সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ জড়িত বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, কয়েক মাসের সামান্য বিলম্ব যুব সমাজের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, তাই পরীক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নীতি অনুসরণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী 2047 সালের ভারত বর্তমানের ভারতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেই সময় ভারত আরও বেশি নগরকেন্দ্রিক হবে এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান আরও কমবে। বিশেষ করে যুব সমাজ সহ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20 থেকে 25 বছর দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা ভারতের বিশ্ব পর্যটন মানচিত্রে উত্থান সংক্রান্ত একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, পর্যটন ক্ষেত্রে এই অগ্রগতি স্থানীয় ব্যবসায়ী, পর্যটন গাইড, কারিগর এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিল ওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনো ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে

0: দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে মহানদীর জলবন্টন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধানে আয়োজিত এক বৈঠকে সভাপতিত্ব করেন। নতুন দিল্লিতে এই বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবির অতিরিক্ত মহানির্দেশক ডক্টর এঙ্গাম পামে এবং আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা নাম্পি বৌ মারিনমাই এবং আইজল সিবিসির এমটিএস এইচ লিনালওয়ালা প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। সরকারি সূত্রে জানা গেছে, আইজল থেকে প্রায় 65 কিলোমিটার দূরে শিয়ালসুকের একটি পর্যটন কেন্দ্র সফর করে ফিরছিলেন এই আধিকারিকরা। সে সময় তাদের গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা। পুলিশ এবং ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা দুর্ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। দেহগুলি খাদ থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, পরিচ্ছন্নতাকে শুধুমাত্র প্রচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের নিত্যদিনের আচরণের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলতে হবে। আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠকে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে আধিকারিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভার আয়োজন করা হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনপরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের উদ্যোগে আজ সাফাই মিত্র সুরক্ষা এবং সম্মান শিবিরের আয়োজন করা হয়। কলকাতার ডিসান হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের সাফাই মিত্র সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অংশ নেন। শতাধিক কর্মী স্বাস্থ্য পরীক্ষা করেন অভিজ্ঞ চিকিৎসকরা। ডিসান হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিয়াস সামন্ত হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন মূল্যবান পরামর্শ দেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মিশন লাইফ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলাই মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্র ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। এর লক্ষ্য হল জাতীয় মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা। সংশোধিত এই নির্দেশিকা কার্যকর হবে আগামীকাল। নির্দেশিকা অনুযায়ী ভিন্নভাবে সক্ষমদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি এবং তাদের মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য এই ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ ইস্যু করা হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশের 10 জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্য মিডিয়া লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন পাকিস্তানের এক ব্যবসায়ী এবং তার সঙ্গে যুক্ত 3টি সংস্থা। ওই ব্যবসায়ী পাকিস্তান ভিত্তিক বেসরকারি প্রতিরক্ষা সংস্থা ক্যাভালিয়ার গ্রুপের চেয়ারম্যান। পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই সংস্থার কার্যক্রম রয়েছে। এশিয়ান গেমসে আজ দুটি রুপো ও 4টি ব্রোঞ্জ পদক সহ মোট 6টি পদক পেয়েছে ভারত।

0: কেরালার প্রিন্স কুরিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিফ সেলিং ইভেন্টে রূপ জিতেছে। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। কুস্তিতে নিতেশ সিয়াজ ফাইনালে জাপানের প্রতিযোগীর কাছে হেরে গিয়ে রূপ পেয়েছেন। মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হর্ষিতা তোমর ও শীতল ভার্মা। ভারতের পুরুষ ও মহিলা উভয় স্কোয়াশ দলই ব্রোঞ্জ জিতেছে। পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজির ব্যক্তিগত বিভাগে ভারতের গণেশ মণিরত্নম ব্রোঞ্জ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী খেলোয়াড়দের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। এদিকে গতবারের বিজয়ী ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে। অন্যদিকে ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটেরও ফাইনালে উঠেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জি টোয়েন্টি বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবির অতিরিক্ত মহানির্দেশক ও আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা সহ তিনজন প্রাণ হারিয়েছেন, আহত আরও এক। এশিয়ান গেমসে ভারত আজ আরও ছটি পদক জিতেছে, ফাইনালে উঠেছে পুরুষদের হকি ও ক্রিকেট দল। খবর পড়া আজকের মতো শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 10:10 হয়ে 44 সেকেন্ড, বাংলাদেশের সময় 10:41 হয়ে 56 সেকেন্ড। এখন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে খেয়াল পরিবেশন করবেন, করে শোনাবেন আতা হুসেন খান, রাগ ভৈরবী এবং ললিত। এই মহাজীবন, মহাত্মা গান্ধীর জীবন কথা শোনা যাবে 6:30। রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে 6:40। কৃষক বন্ধুদের জন্য জলবায়ু পরিবর্তনের তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে বলবেন ডক্টর দেবলীনা সরকার 6:55। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের, স্থান চিসাং মাহালদিরাম উত্তরবঙ্গ, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 7:35 সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী। 8:20 জানা অজানা প্রজাপতির উড়ান, শোনা যাবে দ্বিতীয় পর্ব, বলছেন প্রফেসর সুপ্রীতি পাল। 8:30 কলকাতার ডায়েরি, পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর মোহিত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরী রাগে সেতার পরিবেশন করবেন কাজল চট্টোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। দশটা বেজে 30 মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়ের কণ্ঠে শুনবেন গান, এরপরে দোতারা পরিবেশনায় স্বপন কুমার বর্মন। 11:00 বিকাশ পথ, প্রযোজনা দেবর্ষী ঘোষ। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। 11:15 সঞ্জয় চৌধুরী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলী সরকার। 12:30 শোনা যাবে সাঁওতালি গান। 1:00 নাটক মারু বেহাগ, রচনা শুদ্ধসত্য বসু, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 অনুরোধের আসর। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

দ্বিতীয় অধিবেশন এর সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবমিতা রাহা। ক্ষেত খামারের কথা, স্বচ্ছতাই সেবা এই বিষয়ে আলাপচারিতায় থাকবেন সমীর গোস্বামী, রামরঞ্জন দাস রায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 6:30 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে জাতীয় কুষ্ঠ নির্মলকরণ কর্মসূচি বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 7:00 নাটক, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 7:45 হাউসফুল, চলচ্চিত্র পরিচালক শৌকর্ষ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, শুনবেন প্রথম পর্ব।

প্রযোজনা দুর্পাদে। রাত 8:15 মহিলাদের আসর বিষয় সৃষ্টি, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে ইমন কল্যাণ রাগে খেয়াল পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবশ্রী ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর তৃতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান সূচিটি এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালায় রাগ কৌশিকে কানাড়া পরিবেশন করে শোনাবেন ইন্দ্রদীপ ঘোষ। তবলায় সহযোগিতা করবেন রুদ্রনারায়ণ কল্যাণী। বেহালায় রাগ কৌশিকী কানাড়া শিল্পী ইন্দ্রদীপ ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীন চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, অদম্য সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার নিদর্শন রেখে ভয়াবহ বিমান দুর্ঘটনা রুখে দেওয়ায় সারা বিশ্বের কুর্নিশ ভারতীয় বিমান চালক স্মিথ বাচ্চারকে, তার উপর হামলার দায়ে অভিযুক্ত ওমানি কোপাইলটকে জিজ্ঞাসাবাদ করছে সৌদি কর্তৃপক্ষ।
1: দীপাবলির আগে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
0: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান শুরুর নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
1: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ ঘোরালো, ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
0: এশিয়ান গেমসে আজ 2টি রুপো 4টি ব্রোঞ্জ এলো ভারতের ঘরে, ক্রিকেট ও হকির ফাইনালে ভারতের ছেলেরা।
1: আজ সে বিস্তারিত খবরে, দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তাঁর স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্চারের প্রশংসা করেন।
2: ভারতকে ক্যাপ্টেন স্মিথ নে জিস প্রকার সে ধৈর্য সুঝবুঝ আর সাহস কা পরিচয় করবায়া, আর জেসে আজ ইসরায়েল কে প্রধানমন্ত্রী নে কাহা কি ইস হিন্দুস্তানি নে 9/11 হোনে সে বচা লিয়া। হর দেশবাসী কে লিয়ে স্মিথ কা এ পরাক্রম হমে গৌরব সে ভর দেতা হ্যায়।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মাচ্চারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিভগামী এক যাত্রীবাহী বিমানের ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করছিল ওই বিমানেরই সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। গতকাল ওমানেরই সহকারী পাইলট বিমানের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমান কর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় নাগরিক ও প্রধান পাইলট স্মিথ মাচ্চারকে একজন নায়ক হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যাপ্টেন স্মিথকে মাচ্চারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল দুবাইয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল তারা জানিয়েছে, ক্যাপ্টেন মাচ্চারের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ক্যাপ্টেন মাচ্চার বর্তমানে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
0: ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার জানিয়েছেন, ফ্লাই দুবাইয়ের বিমান ছিনতাইয়ের এই চেষ্টা আমেরিকার 9/11 সন্ত্রাসবাদী হামলার কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, গতকালের ফ্লাই দুবাই উড়ানে ওমানের সহ পাইলট সাহসী ভারতীয় পাইলট স্মিথ মাচ্চারের উপর হামলা করার পর ককপিটের নিয়ন্ত্রক প্যানেলের কাছে দাঁড়িয়ে বিমানটির মূল ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করছিলেন। ফ্লাইটটি ধ্বংস করে নিচে ফেলে দেওয়ার এই চেষ্টা 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার কথাই মনে করিয়ে দেয়। তিনি জানান, ওই ওমানি পাইলটকে বর্তমানে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তী তাকে সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হস্তান্তর করা হবে। ফ্লাই দুবাইয়ের FZ1073 উড়ানের জরুরি অবতরণ সংক্রান্ত ঘটনাটি তদন্তের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কোনো সন্ত্রাসবাদী চক্রান্ত বা নাশকতামূলক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
1: সেশেলসের উপকূলের অদূরে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া IMB সাজিরা নামে এক নৌকা থেকে 17 জন ভারতীয় মৎস্যজীবীকে দ্রুত উদ্ধারের জন্য ভারত সেশেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন সহায়তা ভারত ও সেশেলসের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক এবং জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।
0: আফগানিস্তানের হেলমান্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশুসহ 9 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, গতকাল পাক বিমান বাহিনী সুলতান জেলার কুনার ও গার্মসের জেলার হেলমান্দে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে পাক বাহিনীর হামলায় 3

0: আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তান সরকার এই হামলার কঠোর নিন্দা করেছে।
1: বাংলাদেশে আসন্ন দুর্গাপূজোর প্রস্তুতির মধ্যেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি পশ্চিমপাড়ায় সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকার পূজা মণ্ডপগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
0: বাংলাদেশে ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র 500,000 NSI র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু বাংলাদেশে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। আমেরিকা সরকারের অর্থ সাহায্যে পরিচালিত স্ট্রাইডস কর্মসূচির আওতায় এগুলি দেয়া হলো। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন সার্চ অ্যাফেয়ার্স ত্রিশিতা মকলা আনুষ্ঠানিকভাবে সেদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন। মন্ত্রী সাখাওয়াত হোসেন সেগুলি অবিলম্বে দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়েছেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শ্রীলঙ্কার শাসক দল জনতা বিমুক্তি পেরমুনার সাধারণ সম্পাদক তিলভিন সিলভা এবং তার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভারত সবসময় শ্রীলঙ্কার পাশে রয়েছেন বলেও তিনি জানান।
0: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বৈধ জাতীয় পদক্ষেপগুলোকে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের মিল ওয়াকিতে অনুষ্ঠিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সকল দেশের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত খাদ্যকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সহযোগিতার উৎস হিসেবে চিহ্নিত করা। বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় মন্ত্রী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরতা কার্যকর করার অগ্রগতি পর্যালোচনা করেছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: দেশ রিফর্ম এক্সপ্রেসে সওয়ার হয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাতিষ্ঠানিক নিয়োগ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ সমারোহে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরীক্ষার সময়সূচি কঠোরভাবে অনুসৃত হওয়া উচিত বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 100 বছরের সুদীর্ঘ যাত্রার বহু পরিবর্তন ঘটে গেছে, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এখনও অবিচল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সরকারি দায়িত্বে এমন কর্মীর আসা উচিত যিনি জনসেবার আদর্শে অনুপ্রাণিত।
1: हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखें कि वह युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ ক্ষেত্র সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। বন্যপ্রাণীদের সুরক্ষায় সরকারের উদ্যোগের অঙ্গ হিসেবে তিনি প্রজেক্ট চিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা হাড়গিলে, গন্ডার, ডলফিন এবং স্নো লেপার্ড সংরক্ষণেও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
0: স্বচ্ছতাই সেবা 2026 কর্মসূচির অঙ্গ হিসেবে দেশজুড়ে চলছে এক দিন এক ঘণ্টা এক সঙ্গের পরিচ্ছন্নতার অভিযান। তা শুরু হয়েছে 17ই সেপ্টেম্বর, চলবে 17ই অক্টোবর পর্যন্ত।
2: প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভরতার মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে দেশ, যা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কাজ সফলভাবে সম্পূর্ণ করার জন্য আর্থিক প্রণালী এবং ব্যবস্থাপনা মজবুত হওয়া দরকার বলে মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে আজ ডিফেন্স অ্যাকাউন্টস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
0: চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর মাসে পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা।
2: কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করছে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0: দীপাবলির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বড়ালের বেঞ্চ বলেছেন, দীপাবলির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির

0: উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার দুটি আবেদন নাকচ করে দিয়েছে।
1: শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব, সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের উন্নতিতে কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তিস্তা নদীর ওপর সেবককে ছলেনের একটি সেতু তৈরির জন্য অর্থ অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে একথা জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিকদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকেও যুক্ত করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্ম 6 জমা দেওয়ার সময় আর অ্যানেক্সার 4 ঘোষণা জমা দিতে হবে না। পরিবর্তে রেজিস্ট্রেশন অব ইলেকট্রাল রুলস 1960-এ নির্ধারিত ফর্মই ব্যবহার করা যাবে।
1: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর থেকে। তথ্য যাচাই প্রক্রিয়া ওই দিন থেকেই শুরু হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কমিশন।
0: পিএম পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। কয়েকটি স্কুলে টাকার অভাবে মিড ডে মিল বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, মিড ডে মিলের জন্য সব মিলিয়ে স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত স্কুলগুলিকে 997 কোটি টাকা দিয়েছে।
1: বর্ষার বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় পশ্চিমবঙ্গ সরকার নজরদারি জোরদার করার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি ধরা পড়েছে সেই 12টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে চলতি বছরের রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 7,320 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত দু সপ্তাহেই ধরা পড়েছে প্রায় 2,600টি নতুন সংক্রমণ। আক্রান্তের সংখ্যার শীর্ষে কলকাতা পুর এলাকা।
0: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ ঘোরালো, বহু নদীর জলস্তর বিপজ্জনক মাত্রায় রয়েছে। পাটনায় আজ গঙ্গার জলস্তর পর্যবেক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সহায়তা চেয়েছেন তিনি। সারণ, গোপালগঞ্জ, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ এবং বৈশালী অঞ্চলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
1: এশিয়ান গেমসে আজ 2টি রুপো 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। কেরালার প্রিন্স কুডিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিপ সেলিং ইভেন্টে রুপো জিতেছেন। এশিয়ান গেমসের সেলিংয়ে এটাই প্রথম পদক। মহিলাদের স্কিপ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হর্ষিতা তোমর ও শীতল ভার্মা। কুস্তিতে 97 কেজি গ্রিকো রোমান বিভাগে নিতেশ সিয়াচ জাপানের ইউরি নাকাজাতোর কাছে 0-4 হেরে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পুরুষ ও মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে। পুরুষ দল মালয়েশিয়া ও মহিলা দল হংকংয়ের কাছে পরাজিত হয়েছে। পুরুষদের কম্পাউন্ড আর্চারির ব্যক্তিগত বিভাগে ভারতের গণেশ নিরত্নম ব্রোঞ্জ পেয়েছেন। ভারত 10টি সোনাসহ মোট 64টি পদক জিতে পদক তালিকা অষ্টম স্থানে আছে।
0: গতবারের বিজয়ী ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে। আজ জাপানের কাকামি গাহারায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে দেয়। অন্যদিকে ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের নিসিনের করোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনাল ম্যাচে ভারত 124 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। অপর সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে।
1: শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার একথা জানিয়েছেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অদম্য সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার নিদর্শন রেখে ভয়াবহ বিমান দুর্ঘটনা রুখে দেওয়ায় সারা বিশ্বের কুর্নিশ ভারতীয় বিমান চালক স্মিথ মাচ্ছারকে। তার উপর হামলার দায়ে অভিযুক্ত ওমানি কোপাইলটকে জিজ্ঞাসাবাদ করছে সৌদি কর্তৃপক্ষ।
1: দীপাবলির আগে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
0: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
1: বিহারে প্লাবন পরিস্থিতি এখনও বেশ ঘোরালো, ত্রাণ ও উদ্ধারের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
0: এশিয়ান গেমসে আজ 2টি রুপো ও 4টি ব্রোঞ্জ এলো ভারতের ঘরে। ক্রিকেট ও হকির ফাইনালে ভারতের ছেলেরা। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

একটি পরিবারের যে অবদান থাকে প্রতিটি সফল মানুষের সফল হয়ে ওঠার নেপথ্যে, তারই কথা দিয়ে শুরু করব আজকের আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের এই বিশেষ পর্বটি। যাকে শ্রদ্ধা জানাতে বসেছি তাঁরই লেখা বই থেকে কিছু অংশ। মাধব নামে আমাদের এক বৃদ্ধ চাকর ছিল। রোববার ছুটির দিনে খাওয়া দাওয়ার পর দুপুরে এই মাধব আমাদের সুর করে রামায়ণ পড়ে শোনাত। সে যখন সুরে রামায়ণ পড়ত তখন তার তাল খটকি ছাড়া সরল সোজা গানের ধরন আমাকে পাগল করে দিত। কোনো ওস্তাদি নেই, কিন্তু কত অনায়াসে সে গিয়ে যেত। আমাদের বাড়িতে আনোয়ার বলে আরেক বৃদ্ধ ছিল। আনোয়ার রাতে তার দোতারা বাজিয়ে যখন ভাটিয়ালি গান করত তখন আমার ব্যাকরণ মুখস্থ করার দফা রফা হয়ে যেত। এরাই হল লোকসঙ্গীতে আমার প্রথম দুই গুরু, মাধব ও আনোয়ার। আমি মার্গসঙ্গীত যেমন পছন্দ করতাম ঠিক ততখানি মাধব আনোয়ারের গানেও মুগ্ধ হতাম। সরগমের নিখাত নামক যে বইটি থেকে শ্রোতাবন্ধুদের এই অংশটি শোনালাম, সেই বইটি বিংশ শতকের ভারতীয় বাংলা তথা হিন্দি গানের কিংবদন্তিতুল্য জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, নায়ক, গায়ক, লোকসঙ্গীত শিল্পী এসডি হিসেবে যিনি পরিচিত সমধিকভাবে, সেই কুমার সচিন দেব বর্মনের লেখা। আজ তার 120তম জন্মবার্ষিকীতে মৈত্রী পরিবারের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে স্টুডিওতে আপনাদের সঙ্গী করে স্টুডিওতে রয়েছি আমি ধীমান।

যে পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, তোর মাটির দেহ মাটির গরব থাক না পড়ে এই দুনিয়ায়, চল রাহি গো।

আমার আমি গোল বাধায় চল রাহি চল রাহি চল রাহি চল রাহি চল ডুবিব মরণ যমুনায় রূপ ধরিয়া এসেছে মরণ প্রাণ পাখি আর মানে।

0: নিড়ি বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, সে যে সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়, সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়। এবার মাটির এগর ভাঙা বাসর না গড়িতে ভাঙি দেহায়, চল ডুবি গো মরণ যমুনায়, শ্যাম রূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মরণ যমুনায়।
1: পরাধীন ব্রিটিশ ভারতের বাংলাদেশের অন্তর্গত কুমিল্লাতে জন্ম ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজ পরিবারের কুমার বাহাদুর নবদ্বীপ চন্দ্র দেব বর্মণ পিতা তথা মণিপুর রাজবংশের কন্যা নিরুপমা দেবী মাতার কনিষ্ঠ সন্তান রূপে ভূমিষ্ঠ হন তিনি। শচীন দেব বর্মণ রূপদাঙ্গ গানে ধারালো কণ্ঠ সমন্বিত অসামান্য মূর্তি তৈরি করার গুণসম্পন্ন মৃৎশিল্পী পিতা নবদ্বীপ চন্দ্র ছিলেন নিপুণ সেতার শিল্পী। পিতৃমাতৃকুলের ঋদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত শচীনকে ছেলেবেলা থেকেই সঙ্গীত জেনেছিল বিপুলভাবে। এহেন পিতা যে ছেলের মার্গ সঙ্গীতের হাতে খড়ি দেবেন স্বহস্তে এতে আশ্চর্যের কিছুই নেই। প্রথাগত শিক্ষার পর 1924 এমএতে ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 1925 থেকে 30 পর্যন্ত সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দেবের কাছে সঙ্গীত শিক্ষার শুরু। পরবর্তী জীবনে সুর সাধনায় প্রভাব বিস্তারের লক্ষ্যে তিনি নাড়া বাঁধেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে, পাশাপাশি সারেঙ্গি বাদক উস্তাদ বাদল খান, শরৎবাদক উস্তাদ লাউদ্দিন খানের কাছেও শিক্ষা গ্রহণ করেন তিনি। শিষ্যত্ব নিয়েছিলেন উস্তাদ আফতাবউদ্দিন খানেরও। ঠুমরি ও ঠুমরির বোল বানানোর কায়দা শ্যামলাল ক্ষেত্রের কাছে, অমিয়নাথ সান্যালের কাছেও শিখেছেন ঠুমরির বোল বানানোর শুদ্ধ পদ্ধতি।

কুমিল্লায় যখন তিনি গ্রামে গ্রামান্তরে নদী জলে নৌকায় জেলেদের সঙ্গে, চাষিদের সঙ্গে, বষ্টম ভাটিয়ালি গায়কদের সঙ্গে, গাজন দলের সঙ্গে গান শুনে শিখে গেয়ে নানান গান সংগ্রহ করেছেন, তা তাঁর ভাষায়। পূর্ববঙ্গের ওই অঞ্চলের এমন কোনো গ্রাম বা নদী নেই যেখানে আমি না ঘুরেছি। আমার এখনকার যা কিছু সংগ্রহ পুঁজি সেসবই ওই সময়কার সংগ্রহের সম্পদ। লোকসঙ্গীতে আমার আত্মা যে প্রাণ পায় তা আমি যে মাটির মানুষের সান্নিধ্যে প্রকাশিত হয়েছি, তাই তাদের সহজ সরল গ্রাম্য সুরই আমার কলায় সহজে ফুটে ওঠে, যা একান্তই আমার কল্পনার রাজ্য। আপনা থেকেই তা জাগে, স্বতঃস্ফূর্তভাবে কলায় এসে তা বেজে ওঠে, আমার নিজের জীবনের সঙ্গে মিশে গেছে। নির্দিষ্ট সামাজিক পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদে বিবর্তনের প্রক্রিয়ায় লোকসঙ্গীতের যে ফর্মগুলো গড়ে উঠেছিল তা কোনো চাপিয়ে দেওয়া বিষয় ছিল না। যেমন ভাটিয়ালি, সারি, ভাওয়াইয়া, বাউল, ঝুমুর, ধামাইল, গ্রামের কিছু অগ্রসরমান মানুষ তাদের ভাবনা অনুভূতিগুলো ঝুমুর, ভিত্তিওয়ালা, বাউলের বা বাউলের মধ্য দিয়ে প্রবেশ করাতে সচেষ্ট হন। তাতে যে আঙ্গিকের বদল হয় তা অঞ্চলের মানুষ অবলীলায় গ্রহণ করে নেয়।

কুমিল্লা শহরের চরথা এলাকার দেববনবন বাড়ির উল্টো দিকের মুন্সি বাড়ির ইতিহাস থেকে জানা যায়, বাড়ির জমিদার সালাহউদ্দিন আহমেদ প্রকাশ মর্তুজ মিয়ার বন্ধু ছিলেন শচীন। জানা যায়, কৈশোরে একদিন শচীন ও মর্তুজ মুন্সি বাড়ির সামনের রাস্তায় রাতের বেলায় পায়চারি করতে করতে শচীন গুনগুন করে সুর ভাজছিলেন। এ সময় বাড়ির রোয়াকে বসা জমিদার নাবালক মিয়া চাকর সফর আলীকে রাস্তায় গান গাওয়া ছেলেটিকে ডেকে আনতে বললে, সে গিয়ে বলে, শচীন কর্তা, আপনাকে হুজুর ডেকেছে। অভয়বাণীতে আশ্বস্ত হয়ে শচীন সেখানে গেলে গলার প্রশংসা করে জমিদার জানতে চান, কোনো বাদ্যযন্ত্র আছে কি না। শচীনের নাবাচক উত্তরে জমিদার পিয়ানো, হারমোনিয়াম, তবলা সহ সঙ্গীতের নানান সরঞ্জাম কিনে কানাকেষ্ট নামের তবলচি রেখে নিজ বাসভবনের একটি ঘরে সঙ্গীত সাধনের ব্যবস্থা করে দেন শচীনকে। সেই শচীনের উত্থানের শুরু।

1923-এ আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম গান রেকর্ড করেন। সঙ্গীত চর্চায় নাড়া বাঁধার কথা তো বলেইছি আগে। 1931-এ কলকাতায় পিতার জীবনাবসানকালীন নবদ্বীপচন্দ্র উচ্চ পদাসনাচীন ছিলেন। শচীন তখন কলকাতার ত্রিপুরা প্যালেসে। আত্মজীবনী সরগমের নিখাদে তিনি লিখছেন, পিতার মৃত্যুর পর অগাধ জলে পড়ে গেলাম। এমতাবস্থায় আগরতলা বা কুমিল্লা গিয়ে থাকলে রাজকীয় আরামে ও নিশ্চিন্তে নিজেদের বাড়িতে বাস করতে পারতাম এবং রাজ্য সরকারের উচ্চ কোনো পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমার বড় ভাইরাও তাই বলেছিল, ব্যবস্থা অনুপ্রত না হওয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে

একলা সংগ্রাম করে নিজে উপার্জন করে সঙ্গীত সাধনায় জীবন কাটাবো, মনের একমাত্র এই আকাঙ্ক্ষাকে সঙ্গী করে কলকাতার ত্রিপুরা প্রাসাদ ছেড়ে ভাড়া করা সামান্য এক ঘরে আস্তানা গাড়লাম। 32 ভারতের রেকর্ড প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠান HMV-র বাছাই পর্বে তিনি অকৃতকার্য হলেন, যে সানুনাসিক কণ্ঠস্বরের কারণে পরবর্তীতে তা তাঁর এক ট্রেডমার্ক হয়ে উঠেছিল। সেই বছরই তাঁর প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় অন্য এক কোম্পানি থেকে, পল্লীগীতির ঢঙে গাওয়া ডাকিলে কোকিল রোজবিহানে, গীতিকার হেমেন্দ্র কুমার রায় এবং খাম্বাজ ঠুংরি অঙ্কের রাগ প্রধান, এ পথে আজ সুপ্রিয় গীতিকার শৈলেন রায়, পূর্ব এবং উত্তর পূর্ব বাংলার পল্লীগীতের উপর বিশেষ ঝোঁক থাকা সচিন কর্তা 30-এর দশকের রেডিওতে পল্লীগীতিকে জনপ্রিয়তা লাভ করেন।

আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে আগামীকাল কি বিষয় হতে পারে। বলে দিচ্ছি, আর অপেক্ষা করতে হবে না। তিনি চেয়েছিলেন অস্ত্র নয়, কণ্ঠ হোক ধারালো, অহিংসার চরকায় বোনা হোক স্বাধীন ভারতের স্বপ্ন, যার কাছে স্বাধীনতার লড়াই শুধুই রাজনৈতিক আন্দোলন নয়, সমাজ সংস্কার, নারী জাগরণ, অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদও। তিনি জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি স্বনির্ভরতার গল্প লিখেছেন সবরমতীর তীরে আর সম্প্রীতির সুরে বেঁধেছেন শান্তির গান। তাই 2রা অক্টোবর অর্থাৎ আগামীকাল আন্তর্জাতিক অহিংসা দিবসে হারানো দিনের গানের সুরে শান্তির বারবার, সঙ্গে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। তাহলে আগামীকালের বিষয় আন্তর্জাতিক অহিংসা দিবসে হারানো দিনের গানের সুরে শান্তির বারাবার, প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে। ফিরে আসি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা স্মরণ করছি শচীন কর্তা, এসডি শচীন দেব বর্মনকে, তার 120তম জন্মবার্ষিকীতে। একটু পিছন ফিরে তাকানো যাক। কুমিল্লার টকবগে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের কুশলব্ধের আড্ডায় রাজবাড়ির আদব কায়দা আবহ যাকে বাঁধতে পারেনি, যার গলায় গ্রাম্য সুর ফুটে উঠত সহজে, যার আত্মা নিরন্তর স্বপ্নাচ্ছন্ন হয়ে থেকেছিল সঙ্গীত দ্বারা, যে কুমিল্লা লোকসঙ্গীতে অন্তর্দীপ্ত করেছিল শচীন কর্তাকে, সেই কুমিল্লার অন্তত 10 বছরের 1920 থেকে 1930 পর্যন্ত সাংস্কৃতিক আবহে আসুন শ্রোতা বন্ধুদের পরিচয় করাই। দ্য গ্রেট জার্নাল থিয়েটার পার্টি, ইয়াং মেন্স ক্লাব, ঠাকুরপাড়ার সুরলোক, গান্ধীর পাড়ের সবুজ সংঘ নাট্যদল, টাউন হল, নাট্যশালা, লাইব্রেরি, নানান সাংস্কৃতিক কেন্দ্র, এ সকল নিয়ে সাহিত্য সঙ্গীত নাট্যচর্চা ও খেলাধুলায় রীতিমতো গম গম করত কুমিল্লা। কর্তার বন্ধুদের মধ্যে ছিলেন সুরসাগর, হিমাংশু দত্ত, গীতিকার অজয় ভট্টাচার্য, মোহিনী চৌধুরী, সমরেন্দ্র পাল, শৈলবালা দাম, সুধীন দাস, ধ্রুপদী সৌরেন দাস, এমনকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, যারা সুরলোকে একাট্টা হয়ে সঙ্গীত চর্চা করতেন। নিয়মিত আসা যাওয়া ছিল চলচ্চিত্র পরিচালক সুশীল মজুমদার, ননী

সুশীল মজুমদার, ননী মজুমদার, রজিন ব্যানার্জি, জিতু দত্ত, অরুণ মহলানবিশ প্রমুখের। ভোর কীর্তন, নগর কীর্তন, কবি গান, ঢপযাত্রা তো নিয়মিত হতোই, পাশাপাশি ইয়াং মেন্স ক্লাবে বসত সাহিত্যিক, সুরকার, গীতিকার, কবি, সঙ্গীতজ্ঞদের আড্ডাও। আসতেন সুবোধ, পুরকায়স্ত, কবি সঞ্জয় ভট্টাচার্য, অধ্যাপক সঞ্জয় সেন প্রমুখ। নজরুল যেহেতু কুমিল্লা গেলে অনেক দিন থাকতেন, তাই আড্ডা থেকে বহু দূরেও ছড়িয়ে পড়ত কাজীকে শচীন কর্তার গানের সুর। বাঙালি সংস্কৃতির যে ব্যাপ্তি বৈচিত্র্য, বিশ্বজনীন বিচারণা, সেখানে যেমন কুমিল্লার অবদান রয়েছে, ঠিক তেমনই রয়েছে শচীন কর্তার সঙ্গীত ভিত্তি তৈরি করে দিয়ে ভবিষ্যৎ গঠনের একটি মজবুত বুনিয়াদ তৈরিতেও কুমিল্লার অবদান।

স্বর্গত জজ রায়বাহাদুর কমলনাথ দাশগুপ্তের দৌহিত্রী মীরাধর 1937 থেকে গান শিখতেন শচীনকর্তার কাছে, বিষ্ণুদেব চট্টোপাধ্যায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে ঠুমরি ও কীর্তন, অনাদি দস্তিদারের কাছে রবীন্দ্রসঙ্গীত, অমিতা সেনের কাছে তালিম চলত নৃত্যের। 1938 সালে পরিণয়ে আবদ্ধ হয়ে হলেন মীরা দেব বর্মণ, শচীনকর্তার জীবন ও কর্মের সুযোগ্য সঙ্গী। শচীন দেবের সঙ্গীত রচনার আজীবন সাথী, আর গান লেখার ক্ষেত্রে শ্রেষ্ঠ বাংলা গানের গীতিকারদের যে তালিকা, তাতে তার বিশেষ জায়গাটি সংরক্ষিত। শোনকু দক্ষিণ হওয়া, বিরহ বড় ভালো লাগে, সুবল রে বল বল, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে কে যাস রে ভাটি গাং পাইয়া, এবং এরপর যে গানের কথাটা বলবো, মীরা দেব বর্মণের লেখা। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়, তখন শচীনকর্তা আরব সাগরের পাড়ে থেকেও প্রতিনিয়ত খবর নিতেন বাংলার দামাল ছেলেরা যুদ্ধে কতটুকু জয় হাসিল করতে পারল, ভালো খবরের জন্য উৎসুক হয়ে থাকতেন। মীরাকে কুমিল্লার কথা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ঘুরে বেড়ানোর কথা, লোকগান সংগ্রহ থেকে যে ব্রাত্য সংস্কৃতিকে পরমাদরে আত্মস্থ করেছেন তার গল্প শোনাতেন অবিরত। তার আত্মা তখন বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে একাত্ম হয়ে একাকার হয়ে গেছিল। মীরা কর্তার আবেগ ও আকুতি বুঝতে পেরেছিলেন, আর তাই 1971 সালে লিখে ফেলেছিলেন এক অবিস্মরণীয় লেখা, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, রেকর্ড হয়েছিল 1971 সালে। এই গান দিয়ে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার সবটুকু ঢেলে নিলেন। জন্মভূমির ধুলি মাথায় ঠেকিয়ে গাইলেন বাংলা, জন্ম দিলা আমারে, তোমার পরাণ আমার পরাণ, এক নাড়িতে বাঁধারে। মাপুতের এই

আধন ছেঁড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। কি অসামান্য মর্মস্পর্শী রচনা, কি হৃদয় কাড়া সুর আর কি উদ্দীপক গায়ন ভঙ্গি। না তবে এই গান শোনানোর পর বোধহয় আর কিছু বাকি থাকবে না, তাই এই গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। কিন্তু তারও আগে শুনে নেব অন্য গান।

গলার গঠনের একটা বাস্তব ভিত্তি আছে, তা শ্রম প্রক্রিয়াগত, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ, জল মাটি হাওয়াজাত, কতকটা জাতি বা গোষ্ঠীগত, কতকটা শারীরিকগত, কতকটা বাকভঙ্গিগত। গলা ভাঙা, গলার খোঁজ বা লৌকিক অলঙ্কার কোনো শহুরে ওস্তাদ হাজার রেওয়াজ করেও আয়ত্তে আনতে পারেন না। শহুরে কণ্ঠ লোকসঙ্গীতের মেলোডিক স্ট্রাকচারটা ঠিকই আয়ত্ত করতে পারেন, কিন্তু কণ্ঠভঙ্গিটি আয়ত্ত করতে পারেন না। তাতে করে সেই গানে মাটির গন্ধটি পাওয়া যায় না, বড়ই আরপান মনে হয়। লোকসঙ্গীত গুরুমুখী নয়, গণমুখী, ঘরানা নেই, আছে বাহিরানা। লোকসঙ্গীতের ভাবানুসঙ্গটি সার্বজনীন, অনুভূতিও। এমনটাই বক্তব্য ছিল হেমাঙ্গ বিশ্বাসের, যাকে নিয়ে কথা সেই শচীনদেবের কণ্ঠ অনুনাসিক, ভাঙা, ভেতরে একটি স্বর বাজে, আছে বিলাপধ্বনি, রন্ধনাকুলতা, আছে ঝোঁক, খোঁজ, নাটকীয়তা, আছে শব্দকে নিয়ে সুরের লহরী খেলানো। পল্লী বা লোকগীতির আঙ্গিকে সিদ্ধকাম এবং এসব একত্র করে তার গান মার্জিত, মৌলিক ও অননুকরণীয়। কর্তাগিন্নির একখানা গান শুনে নি, তারপরে আবার কথায় ফিরে আসবো।

গান গাওয়া এবং সুরসৃষ্টির মাধ্যমে আমরা যেমন শিল্পী ও সুরস্রষ্টা শচীন কর্তাকে খুঁজে পাই, তেমন তার ফুটবল প্রিয়তা থেকে সন্ধান পাই খেলোয়াড় প্রেমী শচীন কর্তার। তার প্রিয় দল ছিল ইস্ট বেঙ্গল, ত্রিপুরার আগরতলা অঞ্চলের কাঠবাঙাল ছিলেন তিনি। মুখে সবসময় থাকতো পানের বরজ। কোনোদিন দল জিতে গেলে বা গোল দিয়ে ফেললে তার উৎসাহ উদ্দীপনা উত্তেজনার পারদারও চড়ত। বলতেন, এখানে পান লইয়া আসি। গানে কাজ দেখানো পছন্দ করতেন না, বলতেন গানে বেশি কালোয়াতি করস না। মানুষটি খুব রসিক ছিলেন, পয়সা নিয়ে কোনোদিন কোনো অনুষ্ঠান করেননি। উপরন্তু অনুষ্ঠানের উদ্যোক্তা পয়সা দেবার কথা বললে বলতেন, পয়সা দিলে আমি গান করব না। এর থেকেই বোঝা যায় কতখানি বৃহৎ মনের মানুষ ছিলেন তিনি। পুত্রের হাতে সঙ্গীতের বহমানতা বইয়ে দিয়ে গেছেন তার পুত্র স্বর্গত রাহুল দেব বর্মন। তো এমন পরিবার বোধহয় আমরা পাব না সত্যিই। যাবার আগে, অনেক গান হয়তো শোনানো বাকি রয়ে গেল, অনেক কথাও আরও বলার ছিল, কিন্তু সময়ের তো একটা চোখ রাঙানি আছে, কাজে থামতে হবে। থামার আগে সেই গান, যে গানটা না শোনালেই নয়, সেই গান শুনিয়ে বিদায় নেব আজকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মৈত্রীবন্ধু ধীমান চক্রবর্তী। শুনে নি গানটি, তারপরে ফিরে আসবো আবার।

ঢোল বাজিয়ে শেষ করলাম আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। স্মরণ করলাম আজকে শচীন দেব বর্মনের 120তম জন্মবার্ষিকে। আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 29 সেকেন্ড এবং বাংলাদেশ সময়ে 12:29 হয়ে 43 সেকেন্ড। রাত 12টা থেকে ডিটিএইচ পরিষেবার সম্প্রচার সরাসরি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনছেন শিল্পী লতা মঙ্গেশকর।

0: হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ।
1: আধুনিক গান শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, DTH বাংলা পরিষেবায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এতক্ষণ গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আজকের এই অনুষ্ঠানের পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, আধুনিক গানের অনুষ্ঠানে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় তালে তালে মেতে চলি, দূরে দূরে ওই

হাসিমুখ দোকানে বলো মোর কাছে কি চায় মন নিয়ে যা। আজ সব প্রেম রাখাশে মেঘে মেঘে স্বপ্ন ভাসে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের পরের শিল্পী মান্না দে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে এখন গান শুনছেন মান্না দের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান অনুষ্ঠান শুনছেন। আজকের পরের শিল্পী আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। পরের শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন কবিতা ছায়াছবির গান। প্রথম গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন কবিতা ছায়াছবির গান, পরের ছবি তিন মূর্তি। প্রথম গানটি কিশোর কুমার, শৈলেন্দ্র সিং ও শক্তি ঠাকুরের কণ্ঠে, ছবি তিন মূর্তি।

পরের গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি তিন মূর্তি।

মূর্তি ছায়াছবির গান শুনছেন। আশা ভোসলের পর কিশোর কুমারের কণ্ঠে শুনুন

মুক্তি ছায়াছবির গান শুনলেন। পরের গানটি জীবন তৃষ্ণা ছায়াছবি থেকে, শিল্পী ভূপেন হাজারিকা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। পরের ছায়াছবি সোনার খাঁচা, প্রথম গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি জীবন তৃষ্ণা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের গান।

নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন একটি টপ্পা অঙ্গের গান, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

গানটি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরের গানটি রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে, একটি অতুল প্রসাদের গান।

রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে এরপর শুনুন একটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান, নিশীথ সাধুখাঁর কণ্ঠে।

নিষিদ্ধ সাধুর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর শুনুন একটি অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

অতুল প্রসাদের গান শুনলেন শিখা বসুর কণ্ঠে। পরের গানটির শিল্পী অর্ঘ্য সেন। অর্ঘ্য সেনের কণ্ঠে শুনুন রজনীকান্তের গান।

রজনীকান্তের গান শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন পরপর দুটি বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল।

দুখানি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবারে শুনুন একটি লোকগীতি, শিল্পী শচীন দেব বর্মণ।

শচীন দেব বর্মনের কণ্ঠে শুনলেন লোকগীতি। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর সবশেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটির পরিবেশনায় মহিনের ঘোড়াগুলি, পরিচালনা গৌতম চট্টোপাধ্যায়।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরের গানটি পরিবেশনায় পরশ পাথর।

গানটি শুনলেন ক্যাকটাসের পরিবেশনায়। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে শেষ গানটি শুনুন।

0: এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান আকাশবাণী কলকাতা। একটু পরেই শুনতে পাবেন আকাশবাণী FM রেইনবো অনুষ্ঠান।
1: শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অলোক চ্যাটার্জি, রাগ বৈরাগী, তবলায় পিনাকি চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। রাগ বৈরাগী

এতক্ষণ বৈরাগীর আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলার লহরা, শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় সুপ্রিয়া দাস, তাল রূপক।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

ये तीन बार जाके चक्रधार तक बोलिया।

ছোট্ট টুকরো এটাই।

রূপক তালে তবলাবাদন শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী তানপুরায় সুপ্রিয়া দাস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয় এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, যা অন্ধকারে আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 2রা অক্টোবর, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে আপনাদের বক্তব্য, মতামত, চিন্তা ভাবনা আপনারা আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। নতুন দিন আসে নতুন শক্তি নিয়ে, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে, নতুন নতুন আশা নিয়ে। তাই নতুন দিন শুরু করার আগে নতুন করে আমাদের ভালো লাগা, আমাদের চিন্তা ভাবনা, সব কিছুকে পরিবর্তনের একটা সুযোগ আমরা পেতেই পারি। আর তার জন্য প্রথম দরকার জেগে ওঠার। আজ 2রা অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, 1869 সালে। পোরবন্দরে মোহনদাসকে জাতির জনক মহাত্মা গান্ধী হয়ে উঠতে অনেক উঁচু নিচু দুর্গম কর্তমাক্ত কাঁটাযুক্ত পথ অতিক্রম করতে হয়েছিল, কিন্তু তিনি তার বিশ্বাসে সবসময় অটল ছিলেন বলেই এই পথ অতিক্রম করতে পেরেছিলেন। জীবনের বোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চিন্তায়, তার বিশ্বাসের পরিবর্তন ঘটে, কারণ জীবন অপরিবর্তনশীল, স্থাবর কোনো ব্যাপার নয়। প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তন ঘটে, আর সেই পরিবর্তনটা যদি আমরা মেনে নিতে না পারি তাহলে কিন্তু জীবনের সঙ্গে মিশিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। রবীন্দ্রনাথের গানে গানে শুরু করছি আজকের চিরন্তনী শ্রবণ ভট্টাচার্যের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সেদিন গেছিলাম তিতলির দাদুর সঙ্গে একটু দেখা করতে, মাঝে মাঝে যাই ওদের বাড়িতে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তো স্বাভাবিকভাবেই এই 2রা অক্টোবর যেহেতু সামনে চলে এসেছে, তো গান্ধীজির বিষয়েও কথা হচ্ছিল। তো তিতলির দাদু একটা খুব সুন্দর কথা বললেন, বললেন যে দেখুন, এই যে বিশ্বাস বোধ যেটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে, বিশ্বাস বোধের পরিবর্তনের যে কথা, মনে করুন কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার একটা প্রভাব তৈরি হলো আমার উপরে, চারপাশের উপরে, সেটার যদি নিরপেক্ষ বিশ্লেষণ আমাদের নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে, এই নিরপেক্ষ কথাটা কিন্তু খুব জরুরি। বেশিরভাগ মানুষ নিজের পুরনো দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্লেষণ করে, আবার কিছু মানুষ নিজেকে তার পুরনো অবস্থান থেকে বারবার বার করে এনে নিরপেক্ষভাবে এই ঘটনার বিশ্লেষণ করতে পারে। এটা কিন্তু নির্ভর করে চর্চার উপর। আমি বললাম একদম ঠিক বলেছেন। দেখুন, আপনাদের সঙ্গে আমি ব্যাপারটা ভাগ করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই যখন আমাদের নিজেকে বিশ্লেষণ করি, তখন কিন্তু সেই বিশ্লেষণের মধ্যে বারবার করে যেটা উঠে আসে সেটা হচ্ছে আমার নিজস্ব ধরনটা। কারণ আমি যে ধরন, সেই ধরনের মধ্যে দিয়েই তো আমি নিজেকে দেখেছি, বুঝেছি, বা মানে বুঝেছি বলাটা উচিত নয়, অনুভব করেছি, কিন্তু বুঝতে পারিনি। যখন বুঝতে পারবো,

তখন বুঝবো যে না আমি এরকম ধরনের বলেই এই কাজটা ঘটছে। ধরুন কোন মানুষ খুব রেগে যান, চারপাশের মানুষজন বলেন তুমি খুব রাগি, সে কিন্তু মোটেই মনে করে না, এই তো তোমরা এইগুলো ঘটালে তাই আমি রেগে যাচ্ছি। তার মানে তিনি সবসময় তার প্রতিটি ঘটনা তার চারপাশের মানুষজনের উপর চাপিয়ে দেন। তেতলি দাদু আমাকে সুন্দর করে বোঝাচ্ছিলেন, দেখুন এই একই ঘটনা আরো অনেক মানুষ রয়েছেন, তারা হয়তো রাখলেন না, কেউ হয়তো কম রাখলেন, কেউ হয়তো বেশি রাখলেন, আবার কেউ কেউ রাখলেন না। তাহলে ঘটনাটার ওপর কি তার রাগ নির্ভর করছে, নাকি তিনি রেগে যান বলে এই ঘটনাটা তাকে রাগাতে সাহায্য করছে? তো যার ফলে আমরা প্রত্যেকেই যে যার নিজস্ব মানসিক অবস্থার মধ্যে কিন্তু আটকে থাকি। যখন আমার বোধ পরিবর্তন ঘটে তখন আমরা নতুন করে আবার সব কিছুকে বিশ্লেষণ করি, যার ফলে বোধের পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। গান্ধীজির ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ঘটেছিল। যখন কোনো মানুষ যুক্তিনিষ্ঠ হন, মুক্ত মনা হন, তবে তিনি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তই নিজের জীবনে গ্রহণ করবেন সেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করে নিজেকে আবার পরিবর্তিত করার সাহস দেখাতে পারবেন। গান্ধীজির এই আপোষহীন সত্যনিষ্ঠ ছিলেন বলেই এই সাহস তার কাছে তার কাজের মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে। অনেকেই গান্ধীজির মতের সঙ্গে হয়তো বিভিন্ন ক্ষেত্রে একমত নাও হতে পারেন, বিশেষ করে রবীন্দ্রনাথ তো বারবার করে তার এই কথাগুলো লিখেছিলেন যে আমি মহাত্মার সঙ্গে তার অনেক ব্যাপারে একমত নই, কিন্তু একটা ব্যাপার তিনি বারবার করে বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন যে তার প্রভাব বিভিন্ন রকম, তার চরিত্রের যে প্রভাব সম্পন্ন যেরকম মানুষ তিনি, যার ফলে তাকে কিন্তু আমি অস্বীকার করতে পারি না। তাহলে একটা জিনিস আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য, যে কোনো জিনিসকে আমি নাও মেনে নিতে পারি কিন্তু তার প্রভাব যদি বেশি হয় তাকে আমরা অস্বীকার করতে পারি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ছোটো ছোটো কিছু গল্প আমাদের উঠে আসবে আজকে তিতির দাদুর সঙ্গে কথা প্রসঙ্গে, যেগুলো আমি শুনছিলাম সে কথাগুলো আপনাদেরকে বলবো। তো সেই কথাগুলো আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও কিন্তু কতখানি পরিবর্তনশীল সেটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে একটা গান শুনব MS শুভলক্ষ্মীর কণ্ঠে, তারপরে এই গানটার সম্বন্ধেও কিছু গল্প আছে সেটাও বলবো। গান্ধীজির খুব প্রিয় একটা গান।

0: পুরাতন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনলাম কিংবদন্তি দক্ষিণ সঙ্গীত শিল্পী এমএস শুভলক্ষ্মীর কণ্ঠে। তার গানের ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী, একথা অনেকেই হয়তো জানা। গান্ধীজি একবার শুভলক্ষ্মীকে অনুরোধ করেছিলেন অল ইন্ডিয়া রেডিও, তখন আকাশবাণীর নাম ছিল অল ইন্ডিয়া রেডিওতে, রঘুপতি রাঘব রাজারাম গাইতে। শুভলক্ষ্মী সে অনুরোধ প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি গানটা জানতেন না। তাতে গান্ধীজি নাকি বলেছিলেন, উনি যদি সুর ছাড়া শুধু আবৃত্তিও করেন তাহলেও চাইব উনি করুন, অন্য কেউ গানটা জিনে গাওয়ার চেয়ে উনি আরো অনেক ভালো করে সেটাকে প্রকাশ করতে পারবেন। আমরা শুনব রঘুপতি রাজা এই গানটা, পরে ডিবি পালস্করের কণ্ঠে। যাই হোক, দাদুর সঙ্গে যে কথাগুলো হচ্ছিল সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দাদু একটা কথা বলছিলেন, দেখলি দাদু, পরস্পর বিরোধী চিন্তা আর সমন্বয় আসলে যে কোনো সৃজনশীল মানুষের মধ্যে সবসময় দেখা যায়। কারণ একটা সৃজনশীলতা কি করে, প্রতি মুহূর্তে একই জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করে। যারা একই রকম চিন্তা নিয়ে চলেন তাদের মধ্যে সৃজনশীলতা হয়তো থাকে, কিন্তু তারা খুব চট করে নিজেকে পরিবর্তন করতে পারেন না। কোথাও তারা নিজের চিন্তার মধ্যে আটকে যান। তার মূল কারণ দুটো, একটা হচ্ছে আমি তাহলে কি ভুল এতদিন ধরে ভেবে এসেছি, এই ইগোটা, আর একটা হচ্ছে আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে লোকে বলবে যে আমার কোনো কথার দাম নেই। দেখুন কথাটা কত বাস্তব। তার জনকে বলছিলেন যে এটাই তো ঘটনা, আমরা সবসময় অন্য লোককে প্রায়োরিটি দিই নিজের থেকেও অনেক বেশি করে, আর সেই প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেকে বারবার করে মিথ্যের মধ্যে আটকে রাখি। এ প্রসঙ্গে জাপল সার্ত্রের কথা এলো, যেখানে তিনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকের অস্তিত্ব অন্য মানুষের অস্তিত্বের উপর নির্ভর করছে, আমরা হয়তো স্বয়ংসম্পূর্ণভাবে নিজেকে ভাবতে পারি না। দেখুন গান্ধীজির ক্ষেত্রে কে কি ভাবলো না ভাবলো তাতে তার খুব কিছু পরিবর্তন ঘটে না, কারণ তিনি তার নিজের বিশ্বাস বা বোধের কাছে খুব শক্ত ছিলেন। সেটা ঠিক কি ভুল সে নিয়ে আলোচনার জায়গা এটা নয়। একটা ছোট গল্পের কথা মনে পড়ে গেল, আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তো এই গল্পগুলোই আমাদের ছোট ছোট মাত্রা তৈরি করে বা একটা রূপক তৈরি করে। গান্ধীজি একবার, আমি আবার অন্য কথা ফিরে আসবো, তো দাদুর কথার সঙ্গে কথা বলতে বলতে এটা হয়েছিল যে একবার গান্ধীজি বললেন যে

সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল। 1934 সাল, বিহার এবং নেপালে প্রচণ্ড ভূমিকম্প বিধ্বস্ত একটা অবস্থা হয়েছিল। গান্ধীজি হরিজন পত্রিকায় লিখলেন, অস্পৃশ্যতার মতো পাপের কারণে এই ভূমিকম্পের উৎস। মানুষ মানুষকে অস্পৃশ্য করে রেখেছে, ছোঁবে না, মানুষ মানুষকে তার মনুষ্যত্বের দাম দেবে না, এটা তিনি মেনে নিতে পারেননি বা পারেন না। আসলে এখানে হয়তো, আমি জানি না, তার পুরনো অনেক স্মৃতির কথা রয়েছে। রেসিজম নিয়ে তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, সাউথ আফ্রিকায়, সেই সময় তাকে অসম্ভব রকম ভুগতে হয়েছিল, চারপাশের লোকজনকে ভুগতে হয়েছিল, সেই নিয়ে তিনি কাজ করেছেন, বর্ণবিদ্বেষ নিয়ে লড়াই করেছেন। একরোখা মানুষ ছিলেন। আমরা কিছুদিন আগে বিদ্যাসাগরের কথা বলছিলাম, তিনিও সেই জেদি একরোখা মানুষ ছিলেন। নিজেকে, সত্যটাকে আগে নিজের মধ্যে স্থাপন করেছেন, তারপর সেই সত্যের জন্য লড়াই করেছেন। গান্ধীজির ক্ষেত্রে হয়তো তাই। তো যার ফলে এই বর্ণবিদ্বেষ, অস্পৃশ্যতা, এগুলো তার কাছে একটা সাংঘাতিক মাত্রা নিয়ে এসেছিল। তো তিনি তখন এই কথাটা যখন বললেন বা লিখলেন গান্ধীজি, যে এই প্রচণ্ড ভূমিকম্পের সঙ্গে অস্পৃশ্যতার একটা, অস্পৃশ্যতার যে পাপ, সেটাই ভূমিকম্পের উৎস। রবীন্দ্রনাথ তখন বেদনাহত বিষয় নিয়ে লিখলেন, নৈতিকতার সঙ্গে মহাজাগতিক ঘটনাকে যুক্ত করার অবৈজ্ঞানিক দৃষ্টিকোণের কথা। জানান, এটি তার গভীর আঘাতের কারণ হয়ে উঠেছে। কিভাবে গান্ধীজির মতো একজন মানুষ অযুক্তিকে উৎসাহ দেন, কারণ অযুক্তি সেই সব অন্ধত্বের মৌলিক উৎস যা আমাদের স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করে। রবীন্দ্রনাথ এই কথাটা বলছেন, দাদু আমাকে বুঝালেন যে গান্ধীজির এই যে অযৌক্তিক একটা ধারণা, এই অযুক্তি উৎসাহ দেবে একজন মানুষকে অন্যদেরকে অন্ধত্বের মৌলিক উৎস এবং স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করার। তখন গান্ধীজি একটা জবাব দিয়েছিলেন, খুব কৌতূহলজনক জবাব। সে উত্তরটা এখন বলবো, দেখি গানটা শুনে। আচ্ছা, বলেই দিই, কারণ অনেক কিছু বক্তব্য আছে। তিনি বলেছিলেন যে, তিনি মনে নিয়েছিলেন যে কেউ তাকে ঈশ্বরের অস্তিত্ব যদি প্রমাণ করতে বলেন, তিনি যেমন পারবেন না, ঠিক তেমনি ভূমিকম্প এবং অস্পৃশ্যতার যোগাযোগের কোনো যুক্তি নির্ভর ব্যাখ্যা দিতে তিনি অপারগ। ঈশ্বর যেমন তার একটি নিজস্ব অনুভূতি, এটিও তার একটি নিজস্ব অনুভূতি। কিন্তু এখানে তিনি শেষ করলেন না। তারপর তিনি একটা কথা বলেছিলেন যেটা খুব ইন্টারেস্টিং, যদি অস্পৃশ্যতা ও ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, গান্ধীজি বলছেন, যদি অস্পৃশ্যতা এবং ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, তাহলেও সেটি আমার এবং আমার মতো যাদের বিশ্বাস তাদের জন্য মঙ্গলজনক। অর্থাৎ বৃহত্তর স্বার্থে তিনি ভ্রান্ত পথকেও বেছে নিতে রাজি। এখানে কিন্তু অনেকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে, কারণ কোনো মানুষ যদি কোনো পথকে অভ্রান্ত বলে মনে করেন, সত্য বলে মনে করেন, সেটা কি সবার কাছে সত্য? এ প্রশ্ন তো আসতেই পারে। বিভিন্ন মানুষের সত্য তাদের পার্সপেক্টিভ অনুযায়ী বদলে যায়, ভালো মন্দ বদলে যায়। কারণ এই অনুষ্ঠানে আমরা বারবার করে একটা কথা উঠে আসে যে ভালো মন্দের সঠিক সংজ্ঞা কিন্তু আমাদের খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব চিন্তা ভাবনা, বোধ বুদ্ধি, জ্ঞান ইত্যাদি অনুযায়ী তার কাছে যেটা কাম্য, আকাঙ্ক্ষিত, সেটা হলে পরেই ভালো, আর সেটা না হলেই সেটা মন্দ। এটা তো আমরা সবাই বুঝি। সেই জন্য আমাদের শাস্ত্রে একটা কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য, মহান লক্ষ্য একটা স্থাপন করে সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক সেগুলোই সত্য, এবং সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক নয় সেগুলোই ভুল তার কাছে।

যাই হোক, আমরা গান্ধীজির জীবনের এরকম ছোট ছোট অনেক গল্পকে তুলে ধরার চেষ্টা করব দাদুর কাছ থেকে, যেগুলো শুনছিলাম সেদিনকে। তবে তার আগে যে গানটির কথা বলছিলাম, রঘুপতি রাঘব রাজারাম, গান্ধীজির খুব প্রিয় একটি গান, সে গানটিকে আমরা বরং শুনি পণ্ডিত ডি ভি পালুস্কারের কণ্ঠে, খুব রেয়ার একটি রেকর্ডিং।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি মহাত্মা গান্ধীর জীবনের কিছু গল্প, কিছু ঘটনা এবং তার বিশ্লেষণ তিতলির দাদু আমাকে যেভাবে বলছিলেন সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গান্ধীজি একটা কথা বলতেন, আজীবন ভুল এসেছেন। পথ যদি ভুল হয় তাহলে লক্ষ্য ভুল হবে। আসলে এই ব্যাপারে একটা দাদু কথা বলছিলেন যে গান্ধীজি বলতেন যে পথ হলো বীজ আর লক্ষ্য হলো বৃক্ষ। বীজ ও বৃক্ষের মধ্যে যেমন অবিচ্ছিন্ন একটা সম্পর্ক, তেমনি মিনস অ্যান্ড এন্ডস। পথ ভুল হলে লক্ষ্য ভুল হবে। আমাদের জীবনের ক্ষেত্রে এই একটা ব্যাপার থাকে। আমরা যখন অনেক সময় সেই ছোটবেলায় খেলতাম যে একসঙ্গে তিনটে রাস্তা শুরু হয়েছে, একটা লক্ষ্যতে পৌঁছতে হবে, পেন্সিল দিয়ে দাগ করে করে করে করে যেতে হবে যে কোন রাস্তাটা দিয়ে গেলে ওই লক্ষ্যতে পৌঁছতে পারবো। তো দেখুন, জীবনের মধ্যে থেকে কিন্তু এই উত্তরগুলো উঠে আসে। যদি আমরা একটা হয়তো এ বি সি তিনটে রাস্তা আছে, তো আমরা এ রাস্তা দিয়ে চলতে শুরু করে খানিকটা যাওয়ার পর দেখলাম আটকে গেল, আবার ফিরে এলাম বি রাস্তায়, বি রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, যেতে যেতে যেতে দেখা গেল সেটাতে আমি হয়তো পৌঁছতে পারলাম অথবা পারলাম না। যদি পারি তো মিটে গেল, যদি না পারি তাহলে আবার সি রাস্তাটাকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে একই রকমভাবে আমাদের জীবনেরও একটা অনুভূতি, যেটা একটু আগে বলছিলাম, সৃজনশীল মানুষদের ক্ষেত্রে সবসময় দেখা যায় তারা প্রতি মুহূর্তে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে, হয়তো এই মুহূর্তে যেটা করছেন কিছুদিন মধ্যে হয়তো সেটা চেঞ্জ করে ফেললেন। তেমনি কিন্তু এই পথের ব্যাপারটা, এই পথটা যখন শুরু করেছি, শেষ হোক

পৌঁছতে পারি না পারি, যেহেতু আমি চলেছি আমি চলবই। এখানে না দু তিনটে জিনিস থাকে, দাদু কিশোর আমাকে বোঝাচ্ছিলেন, দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে যে আমি চলতে শুরু করেছি তাহলে কি আমি ভুল, নিজের ইগো হার্ট হচ্ছে, আর দু নম্বর লোকে আমায় কি বলবে, আর তিন নম্বর আমি এই কাজটা যেহেতু এতদিন ধরে করে এসেছি এটা আমাকে একটা কমফর্ট জোন দিচ্ছে। এই কমফর্ট জোনটাই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের উপর আমরা জানি না একটা অদ্ভুত নিঘর শৃঙ্খলা, মানে একটা শেকলের মতো চেপে বসে, যেটা আমার নতুন করে কোনো বৃদ্ধি, নতুন করে কোনো গ্রোথ বা নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার জন্যে দেখবেন যেসব মানুষেরা জীবনে অসম্ভব সাইন করেছেন, যারা অসম্ভব আলোচিত হয়েছেন, তারা প্রতি মুহূর্তে নিজেকে তার নিজেদের কমফর্ট জোন থেকে বার করে এনেছেন, এনে আবার নতুন একটা পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে সেখানে লড়াই শুরু করেছেন। গান্ধীজির কথার প্রসঙ্গে সুভাষের কথা আসবেই, সুভাষচন্দ্রের কথাই ভাবুন না কেন, যে মানুষটা অত জ্ঞান সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, ICS পাস করলো, সে সময় যদি সে নিজের স্বার্থটুকু দেখে একটা সরকারি চাকরি করত, বিশাল জায়গায় মানে তার নিজের অর্থ থেকে শুরু করে খ্যাতি প্রতিপত্তিকে নিয়ে যেতে পারত, সব কিছু ছেড়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হলো, শুধু তাই নয় নিজেকে অন্তরীণ রেখে তারপরে বেরিয়ে পড়ল একটা সময় বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে ভারতের স্বাধীনতার জন্য। তাহলে এই যে কমফর্ট জোন থেকে বারবার করে নিজেকে বার করতে আনতে পেরেছেন, তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে লক্ষ্য, লক্ষ্য এবং পথ। আমাদের প্রত্যেকের জীবনকে নির্দিষ্ট কিছু লক্ষ্যে বাঁধতে হবে কোনো গ্রেটার গোলের জন্য, যেটা গান্ধীজি বলেছিলেন তার নিজের জীবনের ক্ষেত্রে, যে যদি অস্পৃশ্যতা এবং এই ভূমিকম্পের মধ্যে সম্পর্ক নাও থাকে তবুও আমি বৃহত্তর স্বার্থের জন্য সেটাকে মঙ্গলজনক বলে মনে করি। আসলে এই মঙ্গলজনক এই কথাটাও কিন্তু খুব জরুরি। আমাদের লক্ষ্যের সঙ্গে তিনটি জিনিস যুক্ত হয়ে থাকে, সত্য, শিব এবং সুন্দর। শিব মানে আসলে মঙ্গল, তাহলে সত্য যদি হয় সেটা যদি মঙ্গলকারক হয় এবং সেটা যদি সুন্দর হয়ে ওঠে তখনই, আর তখনই কিন্তু সেটা জীবনের লক্ষ্যের ক্ষেত্রে অদ্ভুতভাবে মিলে যেতে পারে। বর্তমান পৃথিবীতে দেখা যায় বিভিন্ন রকমের মতান্তর, মনান্তর পরিবর্তিত হয়, মতের পার্থক্য থেকে ঝগড়াঝাটি, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, শত্রুতা তৈরি হয়। রবীন্দ্রনাথ গান্ধীজির কথা উঠে এসেছে, রবীন্দ্রনাথ গান্ধীজি অনেক সময় মতদ্বৈততায় ভিন্ন পথ অবলম্বন করেছেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ তার প্রভাব পড়তে দেননি, যেটা কিন্তু আমরা নেতাজি এবং গান্ধীজির ক্ষেত্রেও দেখেছি। তারা মতের দিক থেকে হয়তো দুরকম ছিলেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো অসুবিধে ছিল না। একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয় জানেন তো, যে মানুষ দুটোকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তাদের ফলোয়ারদের ক্ষেত্রে, তাদের যারা তাদের সঙ্গে রয়েছেন, তাদের সাথী, সে মানুষদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক হয়তো নাও থাকতে পারে, কিন্তু তাদের ফলোয়ারদের মধ্যে অসম্ভব একটা বিদ্বেষ, হিংসে, দেশ এগুলো থাকতেই পারে বা থাকে আর কি। যখন গান্ধীজি পুনের ইয়েরাডা জেলে অনশন করছিলেন, তখন গান্ধী রবীন্দ্রনাথের কাছে শুনতে চেয়েছিলেন জীবন যখন শুকায় যায় গানটি। রবীন্দ্রনাথের গানটির সুর ভুলে গেছিলেন, নিজের কথার সুর ভুলে যাওয়া প্রায়ই ঘটত। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রবন্ধ স্বীকার করেছিলেন সুর ভুলে গিয়েছিলাম, তখনকার মতো সুর দিয়ে গাইতে হয়েছিল, কিন্তু সেই গানটি আমরা শুনবো এখন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, রবীন্দ্রনাথের নিজের সুরে।